আজ শনিবার 11/18/1948 শকাব্দ, 3রা অক্টোবর 2026 খ্রিস্টাব্দ এবং 15/18/1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5:31 হয়ে 8 সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল 5:20 হয়ে 7 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 25 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান, তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গ 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গ 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: যদি জিজ্ঞাসা করা যায় যে কোন অনুরাগ সম্পূর্ণরূপে নির্বিষ, তবে তাহার এক উত্তর এই যে ঈশ্বরানুরাগ। তা ভিন্ন আর আর সমস্ত অনুরাগই জগৎ সংসারকে দুই পক্ষে বিভক্ত করে, আত্মপক্ষ এবং পরপক্ষ। কারো কাছে আমিটি কেবল আপনার, আর সকলেই পর। কারো কাছে আমিটি, স্ত্রীটি, পুত্রটি, কন্যাটি, ভাইটি, ভগ্নিটি পর্যন্ত আপনার, তদ্ভিন্ন আর সকলেই পর। কারো কাছে আমিটি হইতে আপনার স্বজাতি পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। কারো কাছে আমিটি হইতে স্বদেশ পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। এই প্রণালীতে লোকে অনুরাগ সোপানে নিচের নিচের পৈঠা হইতে উপরের পৈঠায় পদার্পণ করিতে থাকিলে তাহার আত্মপক্ষ ক্রমশই বিস্তার লাভ করিতে থাকে, তাহাতে আর ভুল নাই। কিন্তু পক্ষী শাবক যতদিন না মুক্ত আকাশে উড়িতে শেখে, ততদিন তাহার পক্ষ বিস্তারের প্রকৃত সার্থকতা হয় না, ততদিন তাহার উত্থানের সঙ্গে পতন জোড়া লাগানো থাকে। লোকে যতদিন না ঈশ্বর অনুরাগের মুক্ত সমীরণে উত্থান করে, ততদিন তাহার আত্মপক্ষের সঙ্গে একটা না একটা পরপক্ষ জোড়া লাগানো থাকিতেই যায়। ততদিন হয় এ বাড়ির দ্বারের সম্মুখে ও বাড়ি, নয় এ জাতির দ্বারের সম্মুখে ও জাতি, নয় এ দেশের দ্বারের সম্মুখে ও দেশ। অষ্টপ্রহর চক্ষু রাঙাইয়া দাঁত মুখে চাইতে থাকে। কেবল ঈশ্বর অনুরাগের পয়টায় জগৎশুদ্ধ সকলেই আত্মপক্ষীয়, সেখানে পরপক্ষের মূলেই দাঁড়াইবার স্থান নাই। ইহার কারণ এই যে স্বদেশীয় রাজ্যের বাহিরে যেমন বিদেশীয় রাজ্য, ঈশ্বরের রাজ্যের বাহিরে তাহার সেরূপ কোনো প্রতিপক্ষের রাজ্য স্থান পাইতে পারে না।

0: যেহেতু ঈশ্বর আত্মপর, সমস্ত ব্যাপিয়া সমস্তেরই মূলে এবং সমস্তেরই অভ্যন্তরে অবস্থিতি করিতেছেন। এই জন্য ঈশ্বর অনুরাগী ব্যক্তির একটি প্রধান পরিচয় লক্ষণ এই যে ত্রিজগতে কেহই তাহার পর নহে। জগৎ সংসারের মধ্য হইতে একটি কোনো ব্যক্তি অথবা একটা কোনো পরিবার বা জাতি বা দেশ বাছিয়া লইয়া তাহাতে বিশেষরূপে আসক্ত হওয়ার নামই লোকে জানে অনুরাগ বন্ধন। কিন্তু যে বিশ্বব্যাপী অনুরাগ কাহাকেও না বাছিয়া সকলেরই প্রতি সদ্ভাবের ক্রোর প্রাতিয়া দেয়, তাহাকে চক্ষের সমক্ষে বিরাজমান দেখিলেও খুব একজন পাকা জহরি ব্যতীত যে সে লোকে তাহাকে চিনিতে পারে না। তাহার মুখের পানে তাকাইয়া লোকে ভাবে যে এ আবার কিরূপ অনুরাগ, সকলকে ছাড়িয়া একজনকে ভালোবাসার নামই তো আমরা জানি ভালোবাসার পরাকাষ্ঠা। সকলকে ভালোবাসা আবার কিরূপ? সকলকে ভালোবাসা আর কাহাকেও ভালো না বাসা দুই সমান, এ তো অনুরাগ নহে, এ এক প্রকার বিরাগ। একে আমরা বৈরাগ্য বলিতে পারি, অনুরাগ কোনো মতেই বলিতে পারি না। বাস্তবিক এই কারণেই ঈশ্বর অনুরাগের নাম হইয়াছে বৈরাগ্য।
1: সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সঙ্গীতাঞ্জলি।

এতক্ষণ শুনছিলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজকের অর্থাৎ 3রা অক্টোবর শনিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা কীটনাশক ব্যবহারে সতর্কতা বলবেন স্বরূপ কুমার চৌধুরী। 6:40 আপনার স্বাস্থ্য, সংক্রমণজনিত রক্তাল্পতা এ বিষয়ে বলবেন ডক্টর শর্মিলা গুপ্ত। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও মৌলি দাশগুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মঞ্জু মিত্রর কণ্ঠে। সকাল 8:00 জানা অজানা ভয়েজার এখন কত দূরে বলবেন অধ্যাপক ভূপতি চক্রবর্তী। 8:05 তুব্রি অবাক ভোজ রচনা রাজশেখর বসু, বেতার নাট্যরূপ ঋতু ঘোষ প্রযোজনা আশিস গিরি। 8:20 নজরুল গীতি শিল্পী সুস্মিতা গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। 9:00 সেবা সংকল্প অভিযান প্রযোজনা আকাশবাণী সংবাদ বিভাগ। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানে বাংলা ছায়াছবির গান। 10:00 শুনবেন গানের ভেলা রবীন্দ্রসঙ্গীতে উপস্থাপনায় সঞ্চয়িতা দা। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সৈকত গুপ্ত ও চয়নিকা ধারা। 12:00 বাংলার মুখ হুগলি জেলার মৌবেশিয়া গ্রাম অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান ও রজনীকান্তের গান। 1:00 রৌম্য গীতি। 1:45 মহিলা মহলে শুনবেন ক্রীড়ার ভুবন উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান জীবিকা নির্বাহে শুকর ও ছাগল পালনে সাক্ষাৎকার দিয়েছেন বাবুলাল টুডু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 5:30 গ্রামীণ অনুষ্ঠান নদিয়া জেলার আড়ংঘাটা গ্রামে ছোটদের আসর। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি পরিবেশনায় গোবিন্দ মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন অস্পৃশ্যতার বিরুদ্ধে যুব মানসিকতা বলবেন কুনামি মান্ডি। এরপরে শুনবেন লোকগীতি পরিবেশনায় গৌরী মাঝি ও সহশিল্পীরা, এছাড়াও বুলবুলি হাঁসদা ও সহশিল্পীরা। 6:38 কিষাণবাণী কৃষি পর্যটন ও গ্রামীণ অর্থনীতির নতুন দিক আলোচনায় ডক্টর সুরেন্দ্রনাথ দাস ও ডক্টর রণপ্রতাপ চট্টরাজ, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। দ্বিতীয় অধিবেশনে 7:10 কৃষক ও তার পরিবার, শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার সাক্ষাৎকারে ডক্টর আনন্দ চন্দ। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 8:00 শুনবেন অনুরোধের আসর। 8:30 খেলার খবর উপস্থাপনায় নবনীতা রাহা। 9:00 কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাইত। 9:15 শুনবেন দোতারা।

0: শিল্পী নবনীল সরকার। 9:30 মুখোমুখি সুবীর সেনের সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা আহমেদাবাদ থেকে বেহালা শুনবেন শিল্পী রফিক খানের। 11:00 গজল শিল্পী সুস্মিতা গোস্বামী এবং 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে। 6:35 শুনবেন রামচরিত মানসের 252তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান শিল্পী শৈবাল মজুমদার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মৌলী চৌধুরী। 8:30 শুনবেন ভজন শিল্পী সুস্মিতা গোস্বামী। 8:50 লোকগীতি শিল্পী আশিস গিরি। 9:10 রাজধারা উপস্থাপনায় পপি নাগ। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদফ। 11:00 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান। 12:00 সুরভি উপস্থাপনায় পপি নাগ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান এবং 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমেন নন্দী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত মঞ্জু মিত্রের কণ্ঠে। 5:20 উর্বশী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। এখন
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংযুক্ত আরব আমিরশাহী দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই উড়ানে সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে উপনীত না হতে বলেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ওই উড়ানের ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং মন্তব্য করেছেন। এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। ভারত এপর্যন্ত 16টি সোনাসহ মোট 76টি পদক নিয়ে তালিকার পঞ্চম স্থানে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিলের মধ্যে ফিফা প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনা। আসছে বিস্তারিত খবরে। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো অনুমান বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। সেদেশের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি GCAA জানিয়েছে, সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রেখে ঘটনার তদন্ত চলছে। তদন্তের ফলাফল বা গতিপথকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিস্তারিত তথ্য বা প্রচলিত দাবির বিষয়ে এখন তারা মন্তব্য করবে না। তদন্ত চলাকালীন কর্তৃপক্ষের অনুরোধে ফ্লাই দুবাই তেল আভিভগামী তাদের বিমান পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে। ফ্লাই দুবাইয়ের প্রধান কার্যনির্বাহী আধিকারিক ঘাইতল ঘাইদ জানিয়েছেন, সেদিন ওই বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন, তাদের যথাযথ দেখভাল করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ওই বিমানের সহকারী চালকের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার গতকাল গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে গতকাল শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত। এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে তুলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুধরনের চাহিদাই পূরণ করবে বলে মত প্রকাশ করেন তিনি। বিশ্বব্যাপী জ্বালানির আকাশচুম্বী দাম কিছুটা কমানোর লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে প্রথম 20 দিনেই বিপুল পরিমাণ ডিজেল ছাড়ার পরিকল্পনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলির তাদের মজুদ থেকে ডিজেল ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান আজ 12 বছরে পূর্ণ করল। 2014 সালের আজকের দিনেই সূচনা হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে নিজের মতামত ও বার্তা তুলে ধরেন, দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয় নিয়ে তাঁর চিন্তাভাবনা। সেবা সংকল্প অভিযান কর্মসূচির পর্যায়ে এবারের বিশেষ আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। আরজিগড় মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ সকাল 9টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় উত্তর পূর্ব ভারতে উন্নয়ন, একটি প্রতিবেদন।
1: দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে গত এক দশকে একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পর্যটন এবং কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে আরও গতিশীল করার উপর জোর দেওয়া হচ্ছে। 8 রাজ্যের মধ্যে যোগাযোগ আরও সহজ করার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করলেন গুয়াহাটির বাসিন্দা পেশায় শিক্ষক দীপঙ্কর দাস।
2: এই অঞ্চলে অনেকগুলো রেল ইতিমধ্যেই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে সংযোগ হয়ে গেছে, তার উপরই বিমান সংযোগ, ব্যাপক উন্নতি। উত্তর পূর্বাঞ্চলের যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ডিজিটাল ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে। আর গুয়াহাটির কামাখ্যা মন্দির চত্বর উন্নয়ন প্রকল্প একটি নিয়েছে এই সরকার, তার মাধ্যমে তীর্থযাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও পরিসর বৃদ্ধি করা হচ্ছে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নিখুঁতভাবে রোগ নির্ণয়, নিরাময় সহ চিকিৎসা বিজ্ঞানের আগামী দিনে বিভিন্ন শাখায় রোবোটিক্স গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে। সোসাইটি অফ রোবোটিক সার্জারি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যানোসায়েন্স প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য উপযুক্ত পরিমণ্ডল গড়ে তুলবে। জিনোম ইন্ডিয়া কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী জানান, ইতোমধ্যে 10,000 ব্যক্তির জিনের গঠনের শনাক্তকরণ প্রক্রিয়া বা জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে প্রত্যেক নবজাতকের জিন সিকোয়েন্সিং করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গ্লোবাল হর্টিকালচার হাব অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলের উদ্যান পালন ক্ষেত্রকে শক্তিশালী করবে, কৃষকদের জন্য উন্নত সুযোগ সুবিধার পরিসর তৈরি করবে বলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের উপস্থিতিতে গতকাল আন্নামায়া জেলার মদনপল্লীতে রায়লসীমা গ্লোবাল হর্টিকালচার হাব প্রকল্প এবং ইন্ডিয়ান স্কুল অফ এগ্রিকালচারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশকে উদ্যান পালনের একটি প্রধান কেন্দ্রে পরিণত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। রাজস্ব গোয়েন্দা নির্দেশালয় DRI মহারাষ্ট্রের 3টি জায়গায় সম্প্রতি তল্লাশি চালিয়ে 4টি হাতির দাঁত ও তা থেকে নির্মিত সামগ্রী, 1টি চিতাবাঘের চামড়া, 2টি প্যাঙ্গোলিন, 3 কেজি বাঘের হাড় এবং 2টি বাঘের দাঁত উদ্ধার করেছে। এই ঘটনায় আটক করা হয়েছে 11 জনকে। অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে DRI আধিকারিকরা গত মাসে 26, 27, 29 তারিখে তল্লাশি চালায়। উদ্ধার হওয়া হাতির দাঁত ও তা থেকে নির্মিত সামগ্রী বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত 3 জনকে বিস্তারিত তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গন্ডিয়া জেলার পুরাদা গ্রামে চিতাবাঘের চামড়া উদ্ধারের ঘটনায় জেরা করা হচ্ছে 2 জনকে। অন্যদিকে আল্লাপাল্লী বনাঞ্চলে 2টি জীবিত প্যাঙ্গোলিন, 3 কেজি বাঘের হাড় ও 2টো ব্যাঘ্রদন্ত উদ্ধারের ঘটনায় 6 জনকে আটক করে জেরা করা হচ্ছে। এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। এই প্রথমবার এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী 2 দেশ। উল্লেখ্য, ভারতের মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি এশিয়ান গেমসের আসরে সোনা জিতেছে। এশিয়ান গেমসে জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 3য় দিনে গতকাল 6টি সোনা জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। চীনকে 1-0 গোলে হারিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কালকাল। বর্তমানে 16টি সোনা, 25টি রুপো ও 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক নিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত 5ম স্থানে রয়েছে।

0: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। একটি প্রতিবেদন।
1: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। আজ সন্ধ্যায় আলোকোজ্জ্বল যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মহাতারকারা ভারতের বিরুদ্ধে বল পায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় সংযোজিত হতে চলেছে। আর সেই সন্ধিক্ষণের প্রত্যাশায় উত্তাপে ফুটছে ফুটবল মহল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল জানিয়েছেন, ব্রাজিল প্রবলতর প্রতিপক্ষ হলেও তাদের মোকাবিলায় প্রস্তুত তার দল। ফিফার ক্রমতালিকায় ভারতের অবস্থান ব্রাজিলের চেয়ে অনেকটাই নিচে। তবে ব্রাজিলের কোচ বলেছেন, এই ম্যাচকে আগামী দিনের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। ভবিষ্যতে ব্রাজিলের চূড়ান্ত একাদশ নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ফুটবলারদের কাছে এই ম্যাচ নিজেদের প্রমাণ করার সুযোগ বলে তিনি উল্লেখ করেছেন। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। দুর্গোৎসবের আবহে ব্রাজিলের সাম্বার ঝলকের পাশাপাশি ভারতের উজ্জীবিত ফুটবল দেখার প্রত্যাশায় আজ মাঠ ভরাবেন বাংলার ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংযুক্ত আরব আমিরশাহী দুবাই থেকে তেল আভিভকামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে উপনীত না হতে বলেছে। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং মন্তব্য করেছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিলের মধ্যে ফিফা প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনা। খবর শেষ হলো। পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কীটনাশক ব্যবহারের সতর্কতা। এ বিষয়ে বলছেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, কনসালটেন্ট স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট সামেটি পশ্চিমবঙ্গ নরেন্দ্রপুর।
1: আমাদের কৃষক বন্ধুরা কৃষিকাজে কীটনাশক বা কৃষি বীজ ব্যবহার করে থাকেন, কিন্তু এর যথেচ্ছ এবং অবৈজ্ঞানিক ব্যবহার করার ফলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে প্রধানত আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, আমাদের যে সমস্ত বন্ধু পোকা আছে সেগুলি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, মাটির নিচে জলের মধ্যে আমাদের কৃষি বীজ পাওয়া যাচ্ছে, যে ফসল তৈরি হচ্ছে সেই ফসলের মধ্যে কৃষি বীজের অবশেষ পাওয়া যাচ্ছে, এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বা ভয়াবহ আকারে দেখা দিচ্ছে যে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। অধিকাংশ মানুষ আজকে বিভিন্ন রকম চর্মরোগ, পেটের অসুখ এবং নার্ভের সমস্যা এবং দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এর প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হচ্ছে কীটনাশক বা কৃষি বীজের অবৈজ্ঞানিক ব্যবহার। আমাদের কৃষক ভাইদের একটি ভ্রান্ত ধারণা আছে যে কৃষি বীজ মানেই কীটনাশক, বিষয়টি কিন্তু তা না। কীটনাশক হচ্ছে পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে ওষুধ ব্যবহার করি সেটিকে আমরা কীটনাশক বলি, আবার আগাছাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে ওষুধ ব্যবহার করে থাকি সেগুলিকে আগাছানাশক বলি, আবার রোগকে নিয়ন্ত্রণ করার জন্য যদি ছত্রাকঘটিত রোগ হয় তাহলে আমরা যে ওষুধ ব্যবহার করি সেগুলিকে ছত্রাকনাশক বলা হয়। এগুলির সম্মিলিত রূপ হচ্ছে কৃষি বীজ বা পেস্টিসাইড। তো এই পেস্টিসাইড ব্যবহার করার সময় আমাদের কৃষক ভাইদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতা যখন কৃষি বীজ বা কীটনাশক ব্যবহার করা হবে তখন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এই কীটনাশক প্রয়োগ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, আর প্রয়োগ করার পর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ওষুধ বা কীটনাশক ব্যবহার করার আগে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথমেই কৃষক ভাইদের আমরা বলবো যে অবশ্যই কোনো রেজিস্টার্ড ডিলারের কাছ থেকে কৃষি বীজ বা কীটনাশক কিনবেন, এবং আগে ভালো করে নিশ্চিন্ত হন যে আপনার জমিতে রোগ লেগেছে না পোকা লেগেছে। যদি রোগ লাগে তাহলে রোগের ওষুধ নিতে হবে, যদি পোকা লাগে তাহলে পোকা মারার ওষুধ নিতে হবে। আপনার যদি সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই আমাদের কৃষি বিভাগের কোনো কর্মীর সাথে যোগাযোগ করে নিশ্চিন্ত হয়ে তারপরে ওষুধ কিনবেন, এবং ওষুধ কেনার সময় যে ওষুধের গায়ে যে নির্দেশাবলী থাকে বা যে ছোট লিফলেটটি দেওয়া হয়, যেই লিফলেটে ওষুধ ব্যবহারের প্রণালী বা কোন মাত্রায় ওষুধটি ব্যবহার করতে হবে সেইগুলি বর্ণনা করা থাকে, সেইগুলি অবশ্যই আপনি পড়ে নেবেন। এবং ওষুধ আপনি কিনে নিয়ে এসে বা কীটনাশক কিনে নিয়ে এসে এমন জায়গায় রাখবেন যেটা তালাবন্ধ অবস্থায় থাকে এবং কোনো বাচ্চা সেখানে যেন না যেতে পারে। এবার যখন কৃষি বীজ বা কীটনাশক আপনি তৈরি করবেন স্প্রে করার জন্য, তখন যে সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলি হলো অবশ্যই ফুল হাতা জামা পরতে হবে বা অ্যাপ্রন পরতে হবে, মাথায় গামছা ভালো করে বেঁধে নিতে হবে, চোখে চশমা থাকবে এবং হাতে গ্লাভস থাকবে, পায়ে জুতো থাকবে, অর্থাৎ এই কৃষি বীজের সরাসরি সংস্পর্শে যেন না আসেন। এবং আপনি যখন দ্রবণটি তৈরি করবেন যেই মাত্রা বলা হয়েছে সেই মাত্রা মেনে তৈরি করবেন, এবং প্রথমে একটি ছোট পাত্রে এক লিটার বা হাফ লিটার জলে ওষুধটি গুলে নিতে হবে, তারপর বড় পাত্রে বা যেই ড্রামেটি আপনি স্প্রেয়ার হিসাবে ব্যবহার করবেন তার মধ্যে আপনি ওষুধটিকে ঢেলে নেবেন। এবং অনেক সময় দেখা যায় যে নজলটা, যেই স্প্রেয়ারটা আমরা ব্যবহার করি, সেই স্প্রেয়ারে আবর্জনায় ভর্তি হয়ে যায়, তখন কোনোভাবেই কিন্তু ফুঁ দিয়ে ওই আবর্জনা পরিষ্কার করবেন না, ভালো জলে আপনি ওইটাকে ধুয়ে নেবেন বা সূঁচ বা সেফটি পিন দিয়ে পরিষ্কার করে দেবেন। আরেকটি, হাওয়ার বিপরীতে কখনোই স্প্রে করা চলবে না, বা মৌমাছির চাক বা বাড়ির সামনে কিন্তু কীটনাশক বা কৃষি বীজ স্প্রে করবেন না। তারপর কীটনাশক বা কৃষি বীজ স্প্রে করা হয়ে যাওয়ার পর কতকগুলি সাবধানতা অবলম্বন করতে হবে। স্প্রে করে এসেই কিন্তু ভালো করে সাবান দিয়ে স্নান করে নিতে হবে, এবং জামা কাপড় যেগুলি আছে সেগুলি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এবং যে অব্যবহৃত যে যদি কৃষি বিষের দ্রবণ থেকে যায় সেটি কিন্তু নষ্ট করে ফেলতে হবে, কখনোই সেটি ওই স্প্রেয়ার যন্ত্রের মধ্যে রেখে দেওয়া চলবে না। এবং যেই পাত্রটি কৃষি বিষের পাত্রটি ব্যবহারের পর কিন্তু কখনোই জলাশয় বা কোনো পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলবেন না, ওইটি মাটির মধ্যে পুঁতে দেবেন বা যদি সম্ভব হয় পুড়িয়ে দেবেন। এবং ওষুধ যেটিতে বা কৃষি বীজ যেই জমিতে স্প্রে করা হয়েছে সেটিতে একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিপদ সংকেত ঝুলিয়ে রাখবেন, যাতে মানুষ বুঝতে পারে যে এখানে কৃষি বীজ বা কীটনাশক স্প্রে করা হয়েছে।
0: এতক্ষণ শুনলেন কীটনাশকের ব্যবহারের সতর্কতা, এ বিষয়ে বললেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, কনসালটেন্ট, স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট, সামিটি, পশ্চিমবঙ্গ, নরেন্দ্রপুর।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও হিমালয় সংলগ্ন বাকি জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এতক্ষণ শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে।

0: লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন সংক্রমণজনিত রক্তাল্পতা, বলছেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
1: সংক্রমণজনিত রক্তাল্পতা অর্থাৎ বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী অর্থাৎ প্যারাসাইটিক ইনফেকশনস থেকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হতে পারে। এই সমস্ত জীবাণুর দীর্ঘস্থায়ী সংক্রমণের ফলে লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। বিভিন্ন জীবাণু সংক্রমণ হলে শরীরে আয়রন ব্যবহারে বাধা সৃষ্টি হওয়া এবং লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলস অথবা আরবিসিস ধ্বংস হওয়ার কারণে অ্যানিমিয়া হয়। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অতিরিক্ত দুর্বলতা, ফ্যাকাশে ত্বক, এক্সার্শনাল ব্রেথলেসনেস অর্থাৎ সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট প্রভৃতি লক্ষণ অনুভব করেন। সংক্রমণজনিত রক্তাল্পতা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর্থাৎ আয়রনের ঘাটতি থেকে, যা আয়রনযুক্ত খাবার না খেলে বা ব্লাড লস থেকে দেখা দিতে পারে। হুকওয়ার্ম ও ট্রিচুরিস ট্রিচুরার সংক্রমণ হলে এটি দেখা যায়। এক্ষেত্রে পেরিফেরাল ব্লাড স্মিয়ার অর্থাৎ রক্তের স্লাইড পরীক্ষা করে দেখলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া দেখা যায়। এছাড়া হিমোলিটিক অ্যানিমিয়া আরবিসি বা লোহিত রক্তকণিকার ধ্বংস হওয়ার কারণে হতে পারে। এটি ম্যালেরিয়া, প্রধানত ফ্যালসিপেরাম বা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, এছাড়া বেবসিওসিস, বার্টোনেলা, মাইকোপ্লাজমা নিউমোনি প্রভৃতি সংক্রমণ থেকে হতে পারে। এছাড়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে ভিটামিন B12 ইন্ট্রিনসিক ফ্যাক্টর কমপ্লেক্স ধ্বংস হওয়ার কারণে, যার থেকে শরীরে ভিটামিন B12 এর শোষণ কমে যায়। এটি ডিফাইলোবোথ্রিয়াম লেটাম নামক একটি পরজীবীর সংক্রমণ থেকে হতে পারে। এছাড়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে বোন ম্যারো ডিসফাংশনের ফলে। এই ক্ষেত্রে রক্তের স্লাইড পরীক্ষা করে দেখলে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া দেখা যায়। এটি বিভিন্ন রকম সংক্রমণ যেমন পার্ভোভাইরাস B19 প্রভৃতিতে হতে পারে। হুকওয়ার্ম ট্রিচুরিস ট্রিচুরাকে সয়েল ট্রান্সমিটেড হেলমিন্থ বলা হয়। কোনোভাবে শাকসবজিতে মাটি লেগে থাকলে এবং সেগুলিকে ভালো করে ধুয়ে না খেলে এই ইনফেকশনগুলি হতে পারে। এমনকি মাটির ওপর খালি পায়ে হাঁটলেও হুকওয়ার্ম ইনফেকশন হতে পারে, কারণ হুকওয়ার্ম পায়ের ত্বক ভেদ করে শরীরে প্রবেশ করে যেতে পারে। রক্তাল্পতার কোনো রকম লক্ষণ যেমন ক্রমাগত ক্লান্তি, শারীরিক দুর্বলতা, ফ্যাকাশে ত্বক, বুক ধরফর করা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট প্রভৃতি দেখা দিলেই অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেবেন। এই লক্ষণগুলি দেখা দিলে প্রথমেই কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC, এছাড়া আয়রন প্রোফাইল, ভিটামিন B12, ফোলেট, রেটিকুলোসাইট কাউন্ট প্রভৃতি টেস্টগুলি করাতে হয়। এছাড়া স্টুল ফর ওভাপ্যারাসাইট সিস্ট, স্টুল ফর অকাল ব্লাড টেস্ট প্রভৃতি পায়খানার পরীক্ষা করাতে হয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে রক্তের স্লাইড পরীক্ষা করে দেখলে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাওয়া যায়। খুব গুরুতর রক্ত

0: অযোগ্যতা হলে অনেক সময় বোন ম্যারো অ্যাসপিরেশন করে দেখতে হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। এছাড়া বিভিন্ন পরজীবী সংক্রমণ বা প্যারাসাইটিক ইনফেস্টেশন হলে অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ খেতে হবে। যে কোনো ধরনের রক্তাল্পতা হলে তার মূল কারণটি বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। যদিও আয়রনের অভাবে হওয়া রক্তাল্পতাই সবচেয়ে বেশি দেখা যায়, অর্থাৎ এই রোগের প্রতিকারের জন্য যেমন মূল সংক্রমণটির জন্য চিকিৎসা করাতে হবে, তেমনি পুষ্টিকর সুষম খাবারও খেতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সংক্রমণজনিত রক্তাল্পতা, বললেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
2: আকাশবাণী কলকাতা।

0: সুপ্রভাত প্রাত্যহিকীর শ্রোতা বন্ধুরা। শরতের মন কেমন করা আবাহনের প্রকৃতি সেজে উঠেছে, সেই সঙ্গে সঙ্গেই তিলোত্তমার বুকে আজ একাকার হয়ে যাচ্ছে বাঙালির দুই চিরন্তন আবেগ, দুর্গোৎসব আর ফুটবল। একদিকে আমরা জানি বনেদি বাড়ির ঠাকুর দালানে একসময় একচালার পুজো হতো, আজ সেই পুজো রূপ বদলে উন্মুক্ত হয়েছে রাজপথে, বিশ্বজনীন শিল্পোৎসবে পরিণত হয়েছে। পালকি করে মেয়েদের ঠাকুর দেখতে যাওয়ার দিন বদলে গিয়ে সাবেকিয়াহানার সাথে হাত মিলিয়েছে নতুন ফ্যাশন, ফুচকা, বিরিয়ানির আড্ডা আর আধুনিক থিম ভাবনা। আবার অন্যদিকে এই উৎসবের মরশুমেই যুবভারতীর সবুজ গালিচায় আজ ফুটবলের মহারণ, ভারতের মুখোমুখি সাম্বা ম্যাজিকের ব্রাজিল। উৎসব আর উদ্দীপনায় ভরপুর এই শহরকে সঙ্গে নিয়েই শুরু করছি আজকের প্রাত্যহিকী। প্রথমেই আমরা চোখ রাখব আজকের দিনের ইতিহাসের পাতায়।
1: ইতিহাসের আলোতে আজকের দিন, আজ 3 অক্টোবর।

ওই তারিখে যে নাম একেবারে উজ্জ্বল হয়ে চোখে পড়ছে, তিনি হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। খ্যাতনামা শিক্ষাবিদ এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে 1877 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি রিপন কলেজের স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন এবং রিপন কলেজ থেকে ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এমএতে। তারপর কিছুদিন সিটি কলেজের স্কুলে শিক্ষকতা করেন, পরে বরিশাল রাজচন্দ্র কলেজে অধ্যাপনা করার পর কলকাতা সিটি কলেজে অধ্যাপনা করেন। ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং দীর্ঘ কয়েক বছর তিনি ইংরেজি সাহিত্যের প্রধান অধ্যাপক ছিলেন। কংগ্রেস সমর্থক হিসেবে বাংলার ব্যবস্থাপক সভার সদস্য হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1951 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হন। শিক্ষা প্রসারের জন্য তিনি 15 লক্ষ টাকা দান করেন। শিক্ষক সুলভ অনাড়ম্বর জীবনযাত্রার জন্য রাজ্যপাল থাকাকালে জনসাধারণের শ্রদ্ধা অর্জন করেন হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আজ তার জন্মদিন।

এরপরেই চলে আসব কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কথায়। তাঁর পৈতৃক নিবাস ছিল বরিশাল জেলার চাঁদশি গ্রামে, কিন্তু জীবিকা অন্বেষণে তাঁর বাবা চলে আসেন ভাগলপুর থেকে। বাবা ব্রজকিশোর বসু ছিলেন ভাগলপুর স্কুলের হেডমাস্টার। ব্রজকিশোর বসু ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন। স্ত্রী শিক্ষার প্রতি তাঁর সমান আগ্রহ ছিল। কন্যা কাদম্বিনীকে নিজের হাতে লেখাপড়া শেখান এবং অনেক লাঞ্ছনা গঞ্চনা সহ্য করেও ভাগলপুরে মেয়েদের স্কুল খোলেন। প্রথম ছাত্রী কাদম্বিনী। এরপর কাদম্বিনী উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসেন। 1878 সালে বেথুন স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। 1883 সালে বেথুন কলেজ থেকে বিএ পাশ করেন। চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী দেবী ব্রিটিশ অধিকৃত দেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। 1884 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু অধ্যাপকদের অসন্তোষের কারণে 1888 সালে মেডিকেল কলেজের শেষ পরীক্ষায় অন্য বিষয়ে উত্তীর্ণ হলেও মেডিসিনে অনুত্তীর্ণ হন। এরপরে জিবিএমসি উপাধি পান। 1892 সালে ইংল্যান্ড যান। পরের বছর এলআরসিপি এডিনবারা, এলআরসিএস ডিএফপিএস উপাধি নিয়ে দেশে ফিরে আসেন। কিছুদিন লেডি ডাফরিন হাসপাতালে চাকরিও করেছিলেন। তারপর স্বাধীনভাবে চিকিৎসা শুরু করেন। 1883 সালে কংগ্রেসে নারী প্রতিনিধি দলের অন্যতম সদস্যা হন। ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে ইংরেজিতে বক্তৃতা করেন, তবে স্বদেশ সেবী এবং স্ত্রী শিক্ষা প্রসারের অগ্রণী পথিক তাঁর স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় না থাকলে হয়তো কাদম্বিনী আজকের কাদম্বিনী হয়ে উঠতেন না। সুবক্তা হিসাবেও তাঁর খ্যাতি ছিল। 1907 সালে কলকাতায় মহিলা সম্মেলনে উৎসাহী সদস্য এবং 1922 সালে বিহার ও উড়িষ্যার নারী শ্রমিকদের অবস্থা নিরূপণের উদ্দেশ্যে গঠিত তদন্ত কমিশনের অন্যতম সদস্যা ছিলেন। 8টি সন্তানের জননী হিসাবে সংসারের সমস্ত কাজকর্ম তো করতেনই, তাছাড়া নানারকম সূচি শিল্পেও তাঁর সমান দক্ষতা ও খ্যাতি ছিল। স্বাধীনতা সংগ্রামী জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায় তাঁর সন্তান। এই অসামান্যা নারী কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 1923 সালের 3রা অক্টোবর, মানে আজকের দিনে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার জন্ম হয়েছিল বালিতে, অর্থাভাবে সেকেন্ড ক্লাস পর্যন্ত পড়ে পড়াশুনো বন্ধ করে কলকাতায় আসেন, প্রায় দীর্ঘ 20 বৎসর।

বিজয় সূত্রে জাহ্নবীতে প্রথম রচনা স্বপ্নভঙ্গ প্রকাশ করেন। এরপর অমূল্যচরণ বিদ্যাভূষণের তত্ত্বাবধানে তিনি নবাবী আমলের ইতিহাস অবলম্বনে বেগমস অফ বেঙ্গল গ্রন্থ রচনা করেন। তিনি প্রবাসী মডার্ন রিভিউ পত্রিকার সহ সম্পাদক হন। ব্রজেন্দ্রনাথ বিজ্ঞানসম্মত প্রণালীতে ইতিহাস রচনা করা শেখেন যদুনাথ সরকারের কাছে। বস্তুত ঊনবিংশ শতাব্দীর সাময়িক পত্র থেকে আহরণ করা তথ্য সমাবেশে বঙ্গ সংস্কৃতি, সমাজ ও সাহিত্য নবজাগরণের ধারাবাহিক ক্রমবিবর্তনের ইতিহাস রচনার বুনিয়াদ গড়ে তোলেন তিনি। তিনি ক্যালকাটা হিস্টোরিক্যাল সোসাইটির অনারারি মেম্বার এবং শশীশেখর, রাজশেখর ও গিরীন্দ্রশেখর বসুর উদ্যোগে উৎকেন্দ্র সমিতির একজন উৎসাহী সদস্য ছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ তাকে রামপ্রাণ গুপ্ত স্বর্ণপদক ও পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্র স্মৃতি পুরস্কার প্রদান করে। রোগশয্যায় বাংলা সাময়িক পত্র সংশোধন ও সংযোজন শেষ করার দিনেই অর্থাৎ 1952 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর আজকের দিনে তিনি পরলোক গমন করেন।

স্মরণ পর্বে আজ শুনলেন হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা।

এবারে স্মরণ করবার পালা আমাদের দেশের বীর সন্তানদের দেশবন্দনার মধ্যে দিয়ে। সমবেত কণ্ঠে এখন শুনবেন দেশবন্দনা।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: এখন একটি ঘোষণা। 7ই অক্টোবর বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আকাশবাণীর সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে শুনবেন চিত্রশিল্পী পরিতোষ সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুনেত্রা ঘটক। ঘোষণাটি এখানেই শেষ হলো।

আর একটি দরকারি কথা, আগামী রবিবার 4 অক্টোবর থেকে প্রাত্যহিকীতে শুরু হচ্ছে বিশেষ সাপ্তাহিক বিভাগ, শতবর্ষের স্মৃতির ঝাঁপি। কিন্তু কি থাকছে সেখানে এখন তো বলবো না, শুনতে হলে কান রাখতে হবে প্রতিদিনের প্রাত্যহিকীতে।

এবারে জানিয়ে দিই আমাদের অক্টোবর মাসের প্রথম পক্ষের চিঠির বিষয়, পুজোর সাজ। পুজো মানে সেজে ওঠা, নতুন জামা জুতো প্রসাধনী, প্রকৃতিও সেজে ওঠে কাশ শিউলি নীলকান্তমণি আকাশ আর হালকা মেঘের পানশিতে। কিন্তু শুধুই কি বহিরঙ্গ, নাকি পুজো আসছে এই ভাবনায় সেজে ওঠে আমাদের অন্দরমহলও? সেই সজ্জার রূপ রং কেমন হয়? লিখুন প্রাত্যহিকীতে আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম, CHITHIR JHANPI ডট AIR অ্যাট দ্য রেট জিমেল ডট কম। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা।

আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয়, পূজোর সাজ।

0: যারা লিখবেন তারা তো লিখবেন, যারা এখনো ভাবছেন, কিন্তু যারা ভাবনা চিন্তা সম্পূর্ণ করে পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে আমাদের দপ্তরে, তাদের চিঠি এবারে পড়ার পালা। কেউ লিখেছেন ডাকযোগে, কেউ মেল করেছেন। প্রথম আমার হাতে যার লেখা, তিনি কুলিয়া বীরভূমের সুশান্ত অধিকারী। মা, রবিবার কবে আসবে?
1: দাঁড়া, এই তো সবে মঙ্গলবার, রবিবার আসতে এখন অনেক দেরি।
0: অনেক দেরি, মনে মনে আঙুল গুনতে শুরু করলাম। সত্যিই তো অনেক দেরি। আসলে পুজো পুজো গন্ধ এলেই আমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত তখন, রবিবার কবে আসবে? রবিবার এলেই যে আসবে আমার পুজোর সাজ। তখন আমাদের বাড়িতে একমাত্র রোজগেরে মানুষ আমার কাকা, কাজের সূত্রে বাইরে থাকতেন, প্রতি রবিবার বাড়ি ফিরতেন। আর সেই রবিবারগুলোর কোনো একটিতে তার হাতে থাকত আমার পুজোর নতুন জামার ছিট কাপড়। তাই রবিবারের অপেক্ষা ছিল আমার কাছে এক অন্যরকম উৎসবের অপেক্ষা। কাকা ছিট কাপড় নিয়ে এলে আমি আর দেরি করতাম না, ছুটতে যেতাম হীরালাল জেঠুর দোকানে, মাপ দিয়ে এসে বিশেষ নির্দেশও দিয়ে আসতাম, জেঠু জামাই কিন্তু দুটো পকেট করবেন, একটাতে ভরবো টোটা ফটকা আর একটাতে বন্দুক। এর মধ্যেই পাড়ার বন্ধুদের নতুন জামা হয়ে যেত, আর আমি নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলতাম, এখন তো দরজা আলকাতরা লাগানো হচ্ছে, তোদের জামায় আলকাতরা লেগে একেবারে পুরনো হয়ে যাবে দেখবি, আলকাতরা শুকিয়ে যাওয়ার পর আমার নতুন জামা আসবে, তখন আমার জামা নতুন হয়ে থাকবে। আশ্চর্য, আমি জানতাম কথাগুলো আসলে নিজেকেই সান্ত্বনা দেওয়া, অথচ বন্ধুরাও বিশ্বাস করে নিত, তারাও নতুন জামা বাক্সে তুলে রাখতো আমার কথা শুনে। তবে এক বন্ধু ফিসফিসিয়ে বলতো, জানিস জামা বাক্সে ভরে রাখি ঠিকই, কিন্তু সুযোগ পেলেই একবার বাইরে বের করে দেখিনি। আজ ভাবি কি অদ্ভুত ছিল সেই আনন্দ, নতুন জামা পাওয়ার আনন্দের চেয়েও বড় ছিল নতুন জামার জন্য অপেক্ষা করার আনন্দ। পুজোর সাজ তখন শুধু আমাদের জামা কাপড়েই থেমে থাকতো না, পাড়ার যেখানে প্রতিমা তৈরি হতো সেখানেও প্রতিদিন চোখে পড়ত এক নতুন রূপ। একদিন এক মাটি, পরের দিন আর এক মাটি, ধীরে ধীরে মাটির কাঠামো যেন প্রাণ পেতে শুরু করত। মহালয়ার পরে হতো চক্ষুদান, যে মুহূর্তে দেবীর চোখে প্রাণের ভাষা ফুটে উঠত তখনই মনে হতো পূজোর সাজ আর প্রতিমার সাজ মিলে মিশে একাকার। তারপর জামার পকেটে টোটা ফটকা আর বন্দুক রাখার বয়স কবে যেন পেরিয়ে গেল, তবে আগেকার সেই পূজোর সাজের গন্ধ আর পাই না। এখন আর নেই সেই আলকাতরা মাখা দরজা, নেই ছিট কাপড় নিয়ে হীরালাল জেঠুর দোকানে ছুটে যাওয়া, নেই বাক্সে তুলে রাখা নতুন জামা, ঘুম চোখে শোনা, রেডিওতে আসা আশ্বিনের শারদ প্রাতে। তবু শরতের আকাশে কাশফুল দুললেই, ভোরের বাতাসে শিউলির গন্ধ এলেই মনে হয় কোথাও যেন সেই ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে আছে, মায়ের আঁচল ধরে একটাই প্রশ্ন করছে, মা রবিবার কবে আসবে? আসন্ন শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা সহ লিখেছেন সুশান্ত অধিকারী, কুলিয়া বীরভূম থেকে।

পরের প্রাত্যহিকীর চিঠি এসেছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। লিখেছেন সৌমেন রায়। বিল্টু, এদিকে আয় একবার। দুটো পাঁঠা কাটার পর লালু সবে হুঙ্কার দিয়েছে, আর পাঁঠা কই? এমন সময় কেউ ডাকে। খানিক বিরক্তি হয়ে বইটা রেখে বিল্টু বলল, যাই মা। কয়েকটা দুমড়ে মুচড়ে যাওয়া এক টাকা দু টাকার নোট হাতে দিয়ে মা বলল, যা যা নিতাইয়ের দোকান থেকে একটা গেঞ্জি নিয়ে আয়, অষ্টমীতে নতুন পোশাক পরতে হয়। মায়ের গুপ্তধনে কেনা স্যান্ডো গেঞ্জি ছিল সেবারের পুজোর সাজ। ঘরে শুদ্ধাচারে লক্ষ্মী পুজো হতো, দেয়ালে আলপনা জলজল করত, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমাদেরই ঘরে থাকো আলো করে। কিন্তু তিনি বসার ফুরসত পাননি, তাই বাবা গেছেন শহরে অসুর দলনীর আরাধনা করতে। ফিরে এলে নতুন পোশাক হলেও হতে পারে, তাই বলে আনন্দের অভাব নেই। মহালয়ার অনেক আগে থেকে চর্মকার পাড়ায় ঢাকের বোল উঠছে, মনে লাগছে ঘোর। কিন্তু রেডিওতে আশ্বিনের শারদ প্রাতে শোনার পর থেকেই সে আওয়াজ কমতে কমতে তৃতীয়াতে নৈঃশব্দ। গ্রামে যে দুর্গাপুজো হয় না, ঢাকিরা পুরুতের মতোই লক্ষ্মীর খোঁজে গেছে শহরে, কিন্তু স্থান কি শূন্য থাকে। আকাশে বাতাসে সুর উঠল, সম্মুখে দাঁড়ায় গৌরী, কহে অতি বিনয় করি, শুনো শুনো হর করি নিবেদন, হো হো হই। কাঠির ঠকাঠক শব্দ তালে তালে নেচে গাইছে বালক বালিকার দল। তাদের পুজোর সাজ হলুদে রাঙানো খাটো ধুতি আর শাড়ি। হারান জেঠুর সঙ্গ সেজেছে, তার পুজোর সাজ ধার করা ঘাগরা আর ব্লাউজ। আশ্বিন বাতাসের সেই আনন্দ লহরী, নীলাকাশে সাদা মেঘের পানশি, কাশফুল সবই ছিল আমাদের পূজোর অন্দর সজ্জা। এসব কথা 50 বছর পূর্বের, পরিস্থিতি পাল্টেছে বিস্তর। এখন বছর ভর অষ্টমী, গ্রামের পূজায় ঢাকি আসে বাইরের থেকে, তাদের ধাতব ঢাকে ফাইবারের ছাউনি। কাঠি নাচ কবেই বিলুপ্ত, প্রকৃতির সাজে সজ্জিত হওয়ার কৌশলটিও বিস্মৃত প্রায়। ভালো হয়েছে কি মন্দ সে কথা বলতে পারিনে, তুমি কি জানো প্রাত্যহিকী? এই চিঠি আমাদের পাঠিয়েছেন সৌমেন রায়, গ্রাম পোস্ট অফিস রসকুণ্ডু, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।

এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার করতে করতে কিন্তু পুজো একেবারেই আমাদের দোরগোড়ায়। এই সময় পুজোর সাজের নানান রকম প্রস্তুতি, শুনি সেসব কথা আপনাদের চিঠির পাতায়। এবারে ডিহা বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায় কি বলছেন শুনি। বিষয় পুজোর সাজ, প্রভাত সাথী প্রাত্যহিকী। পুজোর সাজ মানেই আমরা সাধারণত বুঝি নতুন জামার গন্ধ, মণ্ডপের ঝকমকে আলো আর প্রকৃতির কাশবনে শরতের আলতো ছোঁয়া। কিন্তু এই চেনা উদযাপনের গভীরে লুকিয়ে থাকে আর এক রূপটান, তা হল আমাদের মনের সাজ। পুজো আসলে এক পরম মুক্তির উৎসব, যেখানে আমরা

প্রতিদিনের ক্লান্তি, একঘেয়েমি আর জাগতিক মলিনতাকে ধুয়ে মুছে এক নতুন আলোয় নিজেদের অন্তরকে সাজিয়ে তুলি। আমাদের অন্তরমহলের এই সজ্জা, এ কিন্তু কোনো দামি প্রসাধনী বা রেশমি কাপড়ের চাকচিক্যে তৈরি হয় না। এই সাজের বুনন তৈরি হয় ক্ষমার চাদরে, ভালোবাসার চন্দনে আর সহানুভূতির অলঙ্কারে। সারা বছর ধরে মনের কোণে জমে থাকা ক্ষোভ, অভিমান, পরশ্রীকাতরতা আর অহংকারকে বিসর্জন দিয়ে মনটাকে এক আকাশ উদারতায় ফাঁকা করাই হল আসল পুজো। ঠিক যেমন মা দুর্গার আগমনে চারপাশের প্রকৃতি শুদ্ধ হয়ে ওঠে, তেমনি আমাদের ভিতরের চেনা মানুষটাও যেন এক অনাবিল শান্তিতে সেজে ওঠে। এই অন্তরের সাজে কোনো কৃত্রিমতা থাকে না, এতে থাকে ঢাকের আওয়াজে মন মেতে ওঠার এক আদিম আকুলতা, পুরনো বন্ধুকে বুকে টেনে নেওয়ার চেনা উষ্ণতা আর চারপাশের চেনা অচেনা মানুষের মুখে হাসি ফোটানোর এক অদম্য ইচ্ছে। যখন কোনো শিশুর মুখে নতুন জামার অনাবিল আনন্দ ফুটে ওঠে, তখন আমাদের মনের গভীরে যে পরম তৃপ্তির রং লাগে, সেটাই তো উৎসবের শ্রেষ্ঠ রূপ টান। তাই এবারের পুজোয় শুধু বাহ্যিক রূপের প্রকাশ নয়, আসুন সাজিয়ে তুলি আমাদের মনকেও। এক বুক উদারতা, শুদ্ধ ভাবনা আর ভালোবাসার তুলিতে রাঙিয়ে তুলি আমাদের অন্তরমহলকে। বাহ্যিক সাজ যদি উৎসবের শরীর হয়, তবে অন্তরের এই সুন্দর রূপই হল তার আসল প্রাণ। এবারে শরতে এই হোক আমাদের প্রকৃত পূজোর সাজ। লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়। সোমনাথ চট্টোপাধ্যায়, ডিহা, বাঁকুড়া থেকে।

আমাদের অন্তরের সাজ তখনই শুদ্ধ হয়ে ওঠে যখন আমরা নিজেদের আনন্দটুকু অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারি। সে কথাই কিন্তু লিখছেন এবারের চিঠিতে তারকেশ্বর হুগলি থেকে শেখ জাকির হোসেন। নীল আকাশে শরতের সাদা মেঘ, বাতাসের সঙ্গে ছন্দ মিলিয়ে উড়ে চলা নীলকণ্ঠ, নদীর পাড়ে কাশফুলের মেলা ঘোষণা দিচ্ছে পুজো আসছে, খুঁটি পুজো, প্যান্ডেল, ঢাকে কাঠি, আলোকোজ্জ্বল শয্যা, চারিদিকে সাজো সাজো রব, হাটবাজারে উপচে পড়া ভিড় দেখার মতো, সামর্থ্য অনুযায়ী সকলেই আপনজনদের খুশি করার চেষ্টায় রত, শিশুদের উৎসাহ একটু বেশি পরিলক্ষিত হয়। ছোটবেলায় স্কুলের শিক্ষকেরা নাম ধরে জিজ্ঞাসা করতেন, কার কটা জামা হয়েছে, জুতো হয়েছে, তখন কি আনন্দই না হতো প্রাত্যহিকই। ঘটনাচক্রে আমিও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বছর কয়েক আগের একটা ঘটনা, ছেলেবেলার কথা মনে পড়তে নিজের অজান্তেই আমিও সেদিন জিজ্ঞেস করে বসি, কার কটা জামা, নতুন জামা হয়েছে? কেউ বলে একটা, কেউ বলে দুটো, কেউ বা চারটে। কয়েকটি মেয়ে কিছুই বলে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মনটা উদাস হয়ে ওঠে। নদীর পাড়ে কাশফুলগুলো হঠাৎ যেন ঝিমিয়ে পড়ে। মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, ওদের কি পুজোর সাজ হবে না? সামাজিক মাধ্যমের পাতায় চোখ বোলাতে বোলাতে নজরে আসে এক স্বেচ্ছাসেবী সংস্থা, বন্ধুত্বের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে পুজোর সাজ নিয়ে। পুজোর সময় মূলত অনাথাশ্রম বৃদ্ধাশ্রমে জামা কাপড় দেয় ওরা। বুকের ভেতরটা ঝিলিক দিয়ে উঠল। যোগাযোগের উপায় বের করে আবেদন করলাম, যদি তাঁরা সহযোগিতা করেন। একদিন, দুদিন, প্রায় সাত দিন পর ফোন এলো। বন্ধু বলছি, আপনাদের স্কুলের বাচ্চাদের পুজোয়

পোশাক দিতে চাই। মহালয়ার দিন নতুন পোশাক নিয়ে হাজির হলেন তাঁরা। নতুন জামা পেয়ে ওদের যে কি আনন্দ! কল্পনার ক্যানভাসে ফুটে উঠেছিল একটা ছবি। পুজোর মণ্ডপে নতুন সাজে সজ্জিত হয়ে ঘুরে বেড়াচ্ছে এক দল রঙিন প্রজাপতি। জানালার বাইরে চোখ রাখলাম, কাশফুলের দল প্রাণবন্ত হয়ে উঠেছে। বন্ধুর দেওয়া পুজোর সাজে সাজাতে পেরে সেদিন আনন্দে মন ভরে উঠেছিল, সেই সঙ্গে চোখের কোণে দুফোঁটা অশ্রু, সুখের অশ্রু। এই চিঠি আমাদের পাঠিয়েছেন শেখ জাকির হোসেন, শামসেরপুর তারকেশ্বর, হুগলি থেকে।

সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়ব আলমবাজার কলকাতা ৩৫ থেকে এসেছে। খোলা জানালা প্রাত্যহিকে ব্যানার্জি পাড়ার বারোয়ারি পুজো মণ্ডপের খুব কাছেই আমার এক দাদুর বাড়িতে একটা ঘর নিয়ে ভাড়া থাকতেন কালিদি। আসল নাম বা পুরো পরিচয় আজ আর মনে নেই, কিন্তু সকলেই তাকে কালিদি বলতেন। মহাপঞ্চমীর দিন ঠাকুরমা আমাকে দিয়ে তাকে একটি শাড়ি আর মিষ্টি পাঠাতেন। সারা বছর কালিদির ঘর থাকত এলোমেলো, কিন্তু ওই দিন দেখতাম বেশ তকতক করছে। তক্তপোষের ওপর একখানি পরিষ্কার চাদর পাতা, ঘরে কোথাও এক কণা ধুলো নেই। ঘরের বিভিন্ন জায়গায় রাখা নানা জিনিসও বেশ সাফসুত্র। সব থেকে ভালো লাগতো একটা ছোট টেবিলে রাখা কটি জিনিস দেখে। একটি কৌটোয় ভরা নিমকি, একটি কৌটোতে নারকেল নাড়ু আর কালো রঙের ছোট রেডিও, আর নতুন একটি শারদীয়া পত্রিকা। নিঃসন্তান একাকিনী কালিদির নিত্য সঙ্গী ছিল রেডিও আর বই। প্রতি বছরই আমাকে বলতেন, এই বইটা পড়েছ, তুমি তো অনেক বই পড়ো, এই বইতে বেশ কটি ভালো লেখা আছে, পড়ো। একটি কাঁসার রেকাবিতে চারটে নাড়ু আর কয়েকটা নিমকি আমাকে কালিদি খেতে দিতেন। ওদিকে পুজো মণ্ডপে ঢাক বাজছে, প্রতিমা সপরিবারে পুজোবেদিতে অধিষ্ঠিতা। কালিদির ঘরে আমি যেন উপলব্ধি করতাম মহোৎসবের সেই পরম লগ্নটিকে। দাদুর সেই বাড়ি আজ নেই, কালিদিও নেই, ওই পুরনো পাড়ায় যাওয়া হয় না আর। তবু আমার পূজোর অনুষঙ্গে রয়েছে কালিদির ভালোবেসে দেওয়া কাঁসার রেকাবিতে সেই নিমকি আর নারকেল নাড়ু। আসন্ন উৎসবের দিনগুলিতে বহিরঙ্গ এবং অন্তরঙ্গে সকলে সেজে উঠুন, এই কামনায় সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা ৩৫।

0: পুজো আসছে, পুজোর উন্মাদনা তো রয়েছেই, কিন্তু সময় বলছে এবার আমাদের প্রাত্যহিকীর চিঠির ঝাঁপিকে বন্ধ করে ফেলতে হবে আর জানিয়ে দিতে হবে এই মুহূর্তে আকাশ বাতাসের কি খবর রয়েছে। আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বিগত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন পরিমাণ ছিল 63%, কোনো বৃষ্টি হয়নি, এবং পশ্চিমবঙ্গের সমুদ্র ও নদী উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই।
1: এই ছিল আজকের আবহাওয়া বার্তা। পুজো তো এখনও দেরি আছে, সেজে ওঠারও কিছুটা সময় বাকি, এখনই সলতে পাকানোর পর্ব। এই পর্বটাও খুব খুব খুব ভালো কাটুক আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
0: আমি মৌলি দাশগুপ্ত।
1: আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্তে উপনীত হতে নিষেধ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। উড়ানের ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে গতকাল টেলিফোনে বার্তালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং অভিমত ব্যক্ত করেছেন। বিশ্বব্যাপী জ্বালানির দাম নিয়ন্ত্রণে আগামী 4 মাস 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার অনুমোদন G7 গোষ্ঠীর। মতপার্থক্য নিরসনের লক্ষ্যে পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের নেতারা আজ পাক সরকারের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত পাকিস্তানের মুখোমুখি। ভারত এ পর্যন্ত 16টি সোনাসহ মোট 76টি পদক নিয়ে তালিকার 5ম স্থানে। আসছে বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে গতকাল শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে তুলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুধরনের চাহিদাই পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো অনুমান বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। সেদেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি GCAA জানিয়েছে, সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রেখে ঘটনার তদন্ত চলছে। তদন্তের ফলাফল বা গতি প্রকৃতিকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিস্তারিত তথ্য বা প্রচলিত দাবির বিষয়ে এখন কোনোরকম মন্তব্য করা হবে না। তদন্ত চলাকালীন কর্তৃপক্ষের অনুরোধে ফ্লাই দুবাই তেল আভিভগামী তাদের বিমান পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে। ফ্লাই দুবাইয়ের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ঘাইতাল ঘাইত জানিয়েছেন, সেদিন ওই বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন, তাদের যথাযথ দেখভাল করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ওই বিমানের সহকারী চালকের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণরক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার গতকাল গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নিখুঁতভাবে রোগ নির্ণয় নিরাময় সহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে। সোসাইটি অফ রোবোটিক সার্জারি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যানোসায়েন্স প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য উপযুক্ত পরিমণ্ডল গড়ে তুলবে। জিনোম ইন্ডিয়া কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী জানান, ইতোমধ্যে 10,000 ব্যক্তির জিনের গঠনের শনাক্তকরণ প্রক্রিয়া বা জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে প্রত্যেক নবজাতকের জিন সিকোয়েন্সিং করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিবর্তনশীল বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রেক্ষাপটে নৌবাহিনীর কর্মক্ষমতা, প্রস্তুতি ও লজিস্টিক্স নিয়ে তিন দিনের নৌ কমান্ডার সম্মেলন 2026 দ্বিতীয় সংস্করণ গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি এবং সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ নৌ কমান্ডারদের

সঙ্গে মতবিনিময় করেন। গ্লোবাল হর্টিকালচার হাব অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলের উদ্যান পালন ক্ষেত্রকে শক্তিশালী করবে এবং কৃষকদের জন্য উন্নত সুযোগ সুবিধার পরিসর তৈরি করবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের উপস্থিতিতে গতকাল আন্নামায়া জেলার মদনপল্লীতে রায়লসীমা গ্লোবাল হর্টিকালচার হাব প্রকল্প এবং ইন্ডিয়ান স্কুল অফ এগ্রিকালচারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশকে উদ্যান পালনের একটি প্রধান কেন্দ্রে পরিণত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং সিকিমেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান আজ 12 বছর পূর্ণ করেছে। 2014 সালের আজকের দিনেই সূচনা হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে নিজের মতামত ও বার্তা তুলে ধরেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির পর্যায়ে এবারের বিশেষ আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ সকাল 9টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিশ্বব্যাপী জ্বালানির আকাশচুম্বী দাম কিছুটা কমানোর লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে প্রথম 20 দিনেই বিপুল পরিমাণ ডিজেল ছাড়ার পরিকল্পনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউরোপীয় দেশগুলি তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে। ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর মধ্যে গতরাতে আলোচনার পর এই ঘোষণা করা হয়। G7 গোষ্ঠীর অন্য দেশগুলির নেতারাও ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন। ফ্রান্সে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে 700 বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। শিক্ষক সংকট, একই শ্রেণীকক্ষে অত্যধিক শিক্ষার্থী রাখা এবং জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকে তারা। গত সপ্তাহে রাজধানী প্যারিসে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের অনেক শ্রমিক সংগঠন বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে। ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে এখন অনেক বহিরাগত ঢুকে পড়েছেন। পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI এর পরিকল্পিত লং মার্চের আগে নিজেদের মতপার্থক্য নিরসনের লক্ষ্যে পাক সরকার এবং কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতারা গতকালের পর আজ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল উভয় পক্ষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। PTI এর আন্তর্জাতিক মুখপাত্র জুলফিকার বুখারি জানিয়েছেন, তাদের প্রধান দাবি ইমরান খানের সঙ্গে অবিলম্বে সাক্ষাতের সুযোগ এবং তাকে এমন কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে পরীক্ষা করতে পারবেন। এছাড়া ইমরান খানের বোন এবং অন্যান্যদের মুক্তিরও দাবি জানিয়েছে PTI। এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। এই প্রথমবার এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 124 রানে হারিয়ে ও পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে। উল্লেখ্য, ভারতের মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি এশিয়ান গেমসের আসরে সোনা জিতেছে। এশিয়ান গেমসে জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 3 দিনে গতকাল 6টি সোনা জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। চীনকে 1-0 গোলে হারিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। বর্তমানে 16টি সোনা, 25টি রূপো ও 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক নিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত 5ম স্থানে রয়েছে। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে আগামীকাল জাপানের আইচি নাগোয়ায় ট্র্যাপ শুটার নিরু হান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। 27 বছর বয়সী শুটার নিরু এবারের আসরে 2টি সোনা ও 1টি রূপো জিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গেমসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে আজ নিরু ফের জাপানে রওনা হবেন বলে গতকাল জাপানে ভারতের ডেপুটি শেফ দ্য মিশন অঞ্জলি ভাগবত জানান। পুরুষ দলের পক্ষে কে পতাকা বহন করবেন তা আজই স্থির করা হবে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। ম্যাচকে ঘিরে জনমানুষে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
যুব ভারতীতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নির্ধারিত যাবতীয় নিয়মবিধি ও নিষেধাজ্ঞা মেনে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দর্শকদের সুবিধার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে যুব ভারতীতে মাদক

জাতীয় দ্রব্যের পাশাপাশি লেজার লাইট, ব্যানার, হোর্ডিং, পোস্টার, ছাতা এবং জলের বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ চলতি দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ে খেলা শুরু হবে দুপুর দুটোয়। তিন ম্যাচের এই ম্যাচের সিরিজে ভারত 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে, ফলত এই ম্যাচ কার্যত নিয়ম রক্ষার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুবাই থেকে তেল আভিভকামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্তে উপনীত হতে নিষেধ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। বিশ্বব্যাপী জ্বালানির দাম নিয়ন্ত্রণে আগামী 4 মাস 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার অনুমোদন G7 গোষ্ঠীর। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত পাকিস্তানের মুখোমুখি। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন পাঁচ বছর পর তরাই ডুয়ার্স থেকে দার্জিলিং এর চা শ্রমিকরা প্রধানমন্ত্রী প্রোৎসাহন যোজনার সুবিধে পেতে চলেছেন। আলিপুরদুয়ারে গতকাল এক জনসভায় তিনি টোটো উপজাতিদের সুরক্ষায় বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন। রাজ্য সরকার পুজোর আগে সব রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের রেশন ভাতা বাড়ল। কলকাতা হাইকোর্ট রাজ্যে বাঁশের ফেরিঘাটের মাধ্যমে জলযান পরিষেবা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টোটো উপজাতিদের সুরক্ষায় বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তিনি গতকাল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, আগামী 15ই নভেম্বর বিশ্ব জনজাতি গৌরব দিবসে তিনি টোটো পাড়ায় যাবেন। তাদের অভাব অভিযোগ শুনে দীর্ঘদিনের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন শ্রী অধিকারী। পাঁচ বছর পর তরাই ডুয়ার্স থেকে দার্জিলিং এর চা শ্রমিকরা প্রধানমন্ত্রী প্রোৎসাহন যোজনার সুবিধে পাবেন বলেও উল্লেখ করেন তিনি। আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গে বন্যপ্রাণ রক্ষাতেও তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে সভা মঞ্চ থেকে জানান মুখ্যমন্ত্রী।
1: তরাই ডুয়ার্স থেকে দার্জিলিং প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার সুযোগ পাঁচ বছর পরে পেতে চলেছেন। আমি টোটো পাড়াতে যাব, সবাইকে বাড়ি, সোলার আলো, শৌচালয়, জল এবং বিশেষ রেশন কিট দেওয়ার ব্যবস্থা করব। আলিপুরদুয়ারে কোন কমতি থাকবে না। বনাঞ্চল বালি পাথর লুট হয়েছে, বন্য প্রাণী শিকার হয়েছে, আলিপুরদুয়ার বদলে কিছু পায়নি। এবার এসেছে স্বচ্ছতার সাথে দুর্নীতি মুক্ত প্রশাসন এবং উন্নয়ন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।
0: এর আগে বক্সায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়া হয়। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, আগামী 2 মাসের মধ্যে আরও 3টি বাঘ বক্সার জঙ্গলে ছাড়া হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, কেন্দ্র উত্তরবঙ্গে বন্যপ্রাণ ও বনাঞ্চলের সুরক্ষা এবং সংরক্ষণে দায়বদ্ধ। উল্লেখ্য, বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আজ পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকদের রাত্রিবাসের অনুমতি দেয়নি, বন্ধ রয়েছে জঙ্গল সাফারিও। রাজ্য সরকার পুজোর আগে সব শ্রেণীর রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। এই প্রথম জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরাও এই সুবিধে পাবেন। পরিবার পিছু 1 কেজি করে চিনি, ময়দা এবং 250 গ্রাম সুজি দেওয়া হবে। 50% ভর্তুকিতে এই সামগ্রী পাওয়া যাবে, তবে বিক্রয় মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। উল্লেখ্য, খাদ্য দপ্তর আগামী 14ই অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত রেশন দোকানে এই সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। মোট 2,02,17,526টি পরিবার এই বিশেষ পুজো প্যাকেজের সুবিধে পাবে। এদিকে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া গতকাল বনগাঁয়ের রেশনিং ব্যবস্থার মাধ্যমে পুজো প্যাকেজ ঘোষণা করেন। রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের রেশন ভাতা বাড়ল। এতদিন মাসে 1,500 টাকা পেতেন পুলিশকর্মীরা, এবার থেকে

0: তাদের 2000 টাকা করে ভাতা দেওয়া হবে। পয়লা অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। লালবাজার থেকে জারি হওয়া এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এদিকে আসন্ন উৎসবের মরশুমে জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সব পুলিশ কর্মীদের ছুটি বাতিল করেছে। 8ই অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো ছুটি নেওয়া যাবে না। রাজ্য পুলিশের তরফে সব জেলা পুলিশ সুপারদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালের আজকের দিনেই সূচনা হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে নিজের মতামত ও বার্তা তুলে ধরেন, ভাগ করে নেন বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয় নিয়ে তার চিন্তাভাবনা। সেবা সংকল্প অভিযান কর্মসূচির পর্যায়ে এবার বিশেষ আলোচনা আয়ুষ্মান ভারত প্রকল্প। আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন সকাল 9টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় উত্তর পূর্ব ভারতে উন্নয়ন।
1: দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে গত এক দশকে একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পর্যটন এবং কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে আরও গতিশীল করার উপর জোর দেওয়া হচ্ছে। 8 রাজ্যের মধ্যে যোগাযোগ আরও সহজ করার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করলেন গুয়াহাটির বাসিন্দা পেশায় শিক্ষক দীপঙ্কর দাস।
2: এই অঞ্চলে অনেকগুলো রেল ইতিমধ্যেই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে সংযোগ হয়ে গেছে, তার উপরই বিমান সংযোগ, ব্যাপক উন্নতি। উত্তর পূর্বাঞ্চলের যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ডিজিটাল ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে। আর গুয়াহাটির কামাখ্যা মন্দির চত্বর উন্নয়ন প্রকল্প একটি নিয়েছে এই সরকার, তার মাধ্যমে তীর্থযাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও পরিসর বৃদ্ধি করা হচ্ছে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট রাজ্যে বাঁশের ফেরিঘাটের মাধ্যমে জলযান পরিষেবা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ গতকাল এক নির্দেশে বলেন, সারা রাজ্যে কোথাও বাঁশের জেটি ব্যবহার করে নৌকো অথবা ভেসেলে মানুষ এবং কোনো যানবাহন পারাপার করা যাবে না। কেউ তা করলে তৎক্ষণাৎ স্থানীয় থানাকে তাকে গ্রেপ্তার করতে বলা হয়েছে। রাজ্যে কোথায় এই ধরনের কতগুলি অসুরক্ষিত জেটি রয়েছে এবং রাজ্য তাতে কী পদক্ষেপ করছে এ বিষয়ে 7ই অক্টোবর রাজ্যকে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু 17:30। এই ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। একটি প্রতিবেদন।
3: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। আজ সন্ধ্যায় আলোকোজ্জ্বল যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মহাতারকারা ভারতের বিরুদ্ধে বল পায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় সংযোজিত হতে চলেছে। আর সেই সন্ধিক্ষণের প্রত্যাশায় উত্তাপে ফুটছে ফুটবল মহল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল জানিয়েছেন, ব্রাজিল প্রবলতর প্রতিপক্ষ হলেও তাদের মোকাবিলায় প্রস্তুত তার দল। ফিফার ক্রমতালিকায় ভারতের অবস্থান ব্রাজিলের চেয়ে অনেকটাই নিচে, তা সত্ত্বেও ভারতকে যথেষ্ট সমীহ করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, এই ম্যাচকে আগামী দিনের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা, ভবিষ্যতে ব্রাজিলের চূড়ান্ত একাদশ নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ফুটবলারদের কাছে এই ম্যাচ নিজেদের প্রমাণ করার সুযোগ বলে তিনি উল্লেখ করেছেন। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। দুর্গোৎসবের আবহে ব্রাজিলের সাম্বার ঝলকের পাশাপাশি ভারতের উজ্জীবিত ফুটবল দেখার প্রত্যাশায় আজ মাঠ ভরাবেন বাংলার ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে এই ম্যাচকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দর্শকদের সুবিধার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠের আশেপাশে বসানো হচ্ছে প্রয়োজনীয় ট্রাফিক সাইনেজ বোর্ড, থাকছে পার্কিংয়েরও ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে যুব ভারতীতে বেশ কিছু সামগ্রী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাদক জাতীয় দ্রব্যের পাশাপাশি লেজার লাইট, ব্যানার, হোর্ডিং, পোস্টার, ছাতা এবং জলের বোতলও মাঠে নিয়ে যাওয়া যাবে না। বাংলা মহিলা অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে রয়েছেন ইপ্সিতা মণ্ডল। সিএবির তরফে জানানো হয়েছে মোট ২১ জন রয়েছেন ওই তালিকায়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হবে আগামীকাল। এই দুই বিধানসভা আসনে ভোট নেওয়া হবে মঙ্গলবার ৬ অক্টোবর, গণনা ৯ তারিখে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। বীরভূমের টুলু মণ্ডলের আত্মীয় নৈমুদ্দিন মণ্ডল ও তার ভাই মনিরুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোহাম্মদ বাজারের সোঁতশাল এলাকায় নৈমুদ্দিনের বাড়ির থেকে গতকাল পুলিশ তল্লাশি চালিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এদের গ্রেপ্তার করে। ধৃতদের আজ সিউড়ি আদালতে তোলা হবে। পূর্ব ভারতের প্রথম গামা নাইফ সেন্টারের উদ্বোধন হয়েছে কলকাতা ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্যসভাপতি শৌমিক ভট্টাচার্য গতকাল এই সেন্টারের উদ্বোধন করেন। উত্তর চব্বিশ পরগনার বিরাটির বণিক মোড়ে এসএফআই এর সভামঞ্চ ভাঙচুর ও হামলার অভিযোগকে ঘিরে গতরাতে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। এসএফআই এর অভিযোগ, ভাঙচুরের পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে, যদিও বিজেপি ঘটনাটিকে জনরোষ বলে অভিহিত করেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর ৯:১৫।
4: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মঞ্জু মিত্র।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মঞ্জু মিত্রর কণ্ঠে।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জানা অজানায় আজ শুনবেন ভয়েজারেরা এখন কত দূরে, বলছেন ভূপতি চক্রবর্তী।
1: তাদের গৃহত্যাগের প্রায় ৫০ বছর হতে চলল, চলেও গেছে তারা বহুদূর, না তারা আর ফিরবেও না কোনোদিন। তবে আমরা পৃথিবীর বাসিন্দারা এটুকু জানি যে তারা যেখানেই চলে যাক, তারা আমাদেরই প্রতিনিধিত্ব করছে। সবথেকে আনন্দের কথা এই যে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ এখনও অক্ষুণ্ণ রয়েছে। ১৯৭৭ সালে গুরুদায়িত্ব কাঁধে তুলে সৌরজগতের তৃতীয় গ্রহ থেকে মহাকাশে পাড়ি দেওয়া ভয়েজার ২ এবং ভয়েজার ১ তাদের বিশেষ ভূমিকার জন্য এখনও আমাদের আলোচনায় রয়ে গেছে বিপুলভাবে। এই দুই মহাকাশ সমীক্ষক বা স্পেস প্রোব যেভাবে আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে এবং এখনও করে চলেছে, তা কিন্তু এক কথায় অসাধারণ। নামে যেটি ভয়েজার ২, সেটি কিন্তু পৃথিবী ছেড়েছিল তার আরেক সঙ্গী ভয়েজার ১-এর প্রায় ২ সপ্তাহ আগে। উৎক্ষেপণ কর্মসূচি কিছুটা পিছিয়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভয়েজার ২ পৃথিবী ছাড়ে ১৯৭৭-এর ২০শে আগস্ট, আর ভয়েজার ১ গোড়াকার সূচি বদলে যাওয়ায় পৃথিবী ছাড়ার সুযোগ পায় তার পরের মাসের ৫ তারিখে। তবে দুজনের যাত্রাপথ ছিল কিছুটা ভিন্ন, আর তাই আজ ভয়েজার ১ পৌঁছে গেছে পৃথিবী থেকে ১৭১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের থেকেও বেশি দূরে, আর ভয়েজার ২ রয়েছে আমাদের থেকে ১৪৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, এবং অবশ্যই মহাকাশের দুটি ভিন্ন দিকে আমাদের সাপেক্ষে। বলা দরকার, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব বোঝায়, যা কিলোমিটারে বললে মোটামুটি দাঁড়ায় প্রায় ১৫ কোটি কিলোমিটার। অতএব ওই দুই দূরের যাত্রীর এখনকার দূরত্ব যথাক্রমে মোটামুটি ২৫৬০ কোটি কিলোমিটার এবং ২১৫৪ কোটি কিলোমিটার। দূরত্ব না হয় বোঝা গেল, কিন্তু দুই ভয়েজার এখন রয়েছে মহাকাশের কোন অঞ্চলে? দুটি মহাকাশ সমীক্ষকই এখন পৌঁছে গেছে এমন একটি অঞ্চলে যাকে বলা হয় ইন্টারস্টেলার স্পেস। এটি এমন একটি অঞ্চল যেখানে সূর্য থেকে উচ্চ গতিতে ছুটে আসা নানা ধরনের কণিকা পৌঁছতে পারে না। বলা যায়

0: সৌরজগতের প্রভাবমুক্ত তুলনায় নিরাপদ সেই অঞ্চল। এই বছরের 18ই নভেম্বর তুলনায় দূরে থাকা ভয়েজার একের অবস্থান যা দাঁড়াবে, সেখান থেকে আমাদের কাছে পৌঁছতে আলো লেগে যাবে পুরো 24 ঘন্টা। সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিতে ছুটে চলা সংকেতেরও সেখান থেকে পৃথিবীতে পৌঁছতে লেগে যাবে পুরো একটা দিন। পরিভাষায় এই দূরত্বকে বলা হয় এক আলোক দিবস। তবে সবথেকে বড় কথা, ওই রকম বিপুল দূরত্ব থেকেও ভয়েজার এক কিন্তু এখনও সংকেত পাঠিয়ে চলেছে। সেখানে থাকা মাত্র 11 ওয়াটের যে ব্যাটারি ছিল তার ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। গোড়াতে ভয়েজার একের দায়িত্বে থাকা যে 10খানি বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক কাজের যন্ত্রপাতি ছিল তার বেশিরভাগই ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন মাত্র 2টি কাজ করছে। এই সীমিত ব্যাটারি ক্ষমতা নিয়েও ভয়েজার এক পাঠিয়ে চলেছে সংকেত, আর সেই সংকেত থেকে মহাকাশের বিশেষ করে সৌরজগতের নানা নতুন তথ্য পাওয়া যাচ্ছে বিজ্ঞানীদের বিশ্লেষণের মাধ্যমে। ভয়েজার 2তেও গোড়াতে কাজ করছিল একই ধরনের 10টি যন্ত্র। বিজ্ঞানীরা ব্যাটারির আয়ু বাঁচিয়ে রাখতে এখানেও তার 7টির কাজ বন্ধ করে দিয়েছেন। এই ব্যাটারিগুলি নিউক্লিয়ার শক্তি দ্বারা চালিত হয়। সেখানে থাকা তেজস্ক্রিয় উপাদান ভেঙে যায়, নির্গত হয় তাপ, সেই শক্তিকে ব্যবহার করে ওই ব্যাটারি। তবে এখন অন্য কাজের দায়িত্ব কমে যাওয়ায় বিজ্ঞানীরা আশা করছেন আগামী বছরে যখন ভয়েজারেরা পৃথিবী ছাড়ার 50 বছর পূর্ণ করবে তখনও তারা থাকবে কর্মমুখর, দায়িত্ব পালনে নিরলস।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন ভয়েজারেরা এখন কত দূরে, এই বিষয়ে বললেন ভূপতি চক্রবর্তী। জানা অজানা আজ এই পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

Dobri. শুনবেন কৌতুক নাটিকা অবাক ভোজ, কাহিনী রাজশেখর বসু, বেতার নাট্যরূপ ঋতু ঘোষ, প্রযোজনা আশিস গিরি। কৌতুক নাটিকা

0: नमो नमो नमो नमो नमो नमो सिद्धिदात्याक निछाय नमो नमो नमो नमो माँ माँ माँ माँ गो এই রাইচরণ কে একটু দেখো মা, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কই রে সব গেলি কোথায়? এই দেখো 5টা বেজে গেছে। হ্যাঁ একুরি সন্ধে শিফটের খদ্দেররা সব আসতে শুরু করবে। ওরে ও সনাতন, এই দেখো আরে হোটেলের সামনে দরজাটা খুলে দাঁড়িয়ে পড়।
1: একটু সবুর করেন বাবু, আগে শিয়ালগুলো পেতে দিই, টেবিলের ধুলো টুলো ঝেড়ে দিই, জল টল ভরে রাখি, এত হাঁক মাঁক করবেনি তো।
0: এই দেখ বাবা গো বাবা গো, দেখো এখনো হয়নি। তোদের পাল্লায় পড়ে আমার অ্যাংলো বাংলায় হোটেলটা না 12টা বেজে যায়, সব কাজ দেরি।
1: সকাল থেকে গাদার মতো খাটতেছি বাবু, আর আপনি একথা বলতে পারলেন বাবু?
0: এই দেখো আরে বুঝলি না, এখানে সবাই আসে পেট পুজো করতে, তার আগে দুর্দণ্ড শান্তিতে জিরবে, রান্নার মশলার গন্ধ পাবে, মেনু কার্ড দেখে দেখে অর্ডার দেবে, তারপর না খদ্দের পকেটের লোক কি আবার ঘরে ঢুকবে, বুঝলি না বাবা?
1: ওই দেখেন বাবু, বলতি না বলতি সাজালো খদ্দের চলে এসে, মস্ত একটা গাড়ি থামলো, ড্রেস পরা ড্রাইভার, মাথায় সাদা টুপি, এদিক পানি আসতেছে বাবু।
2: কই হ্যায় পাতি।

0: पुर का राजा बहादुर आए हैं, माली लोगों को बुलाओ।
1: ये होटल मालिक है, आज कार्बुक देखे उठी थी तुम्हारे हाजिर स्वयं महाराजा की आनंद
2: गाड़ी देखे बुढ़ो राजा बहादुर नाम से जूरी पर फाइन धूती गाये रेशमी पंजाबी तार उपर दामी शाल पाया बा सूड़ वाला नागराई जूतो खासा मायने से সংঘাবার কাঁসা বইছে একটা রানীমাও আসি দেখছি। তৃতীয় পক্ষ হতে পারে, জান জান বাবু আপনি নিজে গিয়ে ওনাদের নিয়ে আসেন।
1: আসুন মহারাজ, দয়া করে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। রানীমা আপনিও আসুন।
3: আমি আর নেমে কি করবো, আমি গাড়িতেই থাকি।
4: তাকি হয় তুমিও এসো।
1: আগে রানীমা আপনার চিচারণের ধুলো পড়লে হোটেলের বরাতি ফিরে যাবে। আসুন আসুন আসুন আসুন সনাতন, রয়্যাল সেলুনের দরজাটা খুলে দে।
2: আচ্ছা বাবু।
1: কি এনে দেব?
4: তোমার নামটা আগে বলো হে।
1: আগে অদমের নাম শ্রী রায়চরণ চক্রবর্তী, এই অ্যাংলো মোগলাই হোটেলের খাস মালিক।
4: তো রায়চরণ,
1: আগে আগে
4: এখন তোমার কি কি তৈরি আছে শুনি।
1: ওই তিন রকমের পোলাও আছে, নিরামিষ ভেটকি মাছের আর পাঁটার, আর কালিয়া আছে, কোরমা আছে, কোপ্তা আছে, মটন চাঁপ, চিংড়ির কাটলেট, ফাউল রোস্ট, ছানার পুডিং, হুজুরের আশীর্বাদে আর কাতে কি আছে।
4: বেশ বেশ বেশ, অতি উত্তম অতি উত্তম। আচ্ছা তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়?
1: হয় ভাই কি হুজুর, ঘন্টা খানেক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বছর গ্রেট ওয়েস্টার্ন হোটেলের সুপারভাইজার ছিলাম কি না, সেখানেই সব শিখেছি। তাছাড়া আমি অনেক নতুন নতুন রান্নার খাদাও আবিষ্কার করেছি হুজুর, তাই জন্যই তো সাহেব গেস্টরা খুশি হয়ে নিজের হাতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন, দেখবেন হুজুর।
4: থাক থাক থাক থাক থাক, আচ্ছা তোমার কায়দাটা কিরকম শুনি।
1: বিরিয়ানি রান্নার, হ্যাঁ ওই হলো আপনার 1 নম্বর বাসমতি চাল, খাঁটি গাওয়া ঘি, ডুমো ডুমো মাংস, বাদাম, পেস্তা, কিশমিস, হরেক রকম মশলা, আর গোলাপ জলে গোলা, খোয়া ক্ষীর, 1 চামচ কেরালার ভাজা গরম মশলা, 10 ফোঁটা কেওড়ার জল, আলু একদম বাদ।
4: বেশ বেশ বেশ, তারপর তারপর
1: তারপর হলো গিয়ে আপনার ওই চাল আর মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে তার উপর 2 মুঠো পেঁয়াজ কুচি কুচি করে বুচবুচি করে ভেজে ছড়িয়ে দিই, তারপর দমে বসাই, খেতে যা হয় সে আর কি বলবো।
4: চমৎকার চমৎকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শামি কাবাব জানো?
1: হুজুরের আশীর্বাদে মোগলাই, ইংলিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান, থাই, চাইনিজ এন রান্না নেই যে এই রায়চরণ চক্রবর্তী জানে না। আমি শামি কাবাব বানাতে হলে মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা মেশানো হয়, আর তাতে আদা, হিং, পেঁয়াজ, রসুন, গরম মশলা পড়বে।
4: রান্নার সুগন্ধ যেন চারদিকে একেবারে মম করে উঠল। তারপর তারপর রায়চরণ, তারপর
1: তারপর আপনার ওই এই চ্যাপ্টার লেচি করে ফ্রাইং প্যানে ডুবো তেলে ভাজতে হয়, এই হলো শামি কাবাব। খেতে যা হয় না হুজুর, তার বলবার কথা নয়। এই দেখো এই যে জল পড়ে যাচ্ছে।
4: আচ্ছা আচ্ছা রায়চরণ, রায়চরণ তুমি রোগান জুস জানো? রোগান জুস,
3: ওইসব জিজ্ঞেস করি কি হবে, যা খাবে তাই আনতে বলো না।
4: ব্যস্ত হও কেন, খাওয়া তো আছেই, আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি।
1: বাজাবেন বই কি হুজুর, বাজাবেন বই কি, নিশ্চয়ই বাজাবেন। রোগন জুস হচ্ছে,
3: দেখুন আমার রেসিপি শোনার কোনো ইন্টারেস্ট নেই, আমি কেবিনে গিয়ে বসছি, যা খাবার খেয়ে তাড়াতাড়ি এসো, দেরি করো না।
1: খাসির মাংস শুধু ঘিয়ে সেদ্ধ হবে, জল একদম বাদ। ভারী পুষ্টিকর খাবার হুজুর, সাত দিন খেলে লিকলিকে রোগা লোকের গায়ে গতি লেগে যাবে।

0: সবাই জানেন ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ি গজায়।
1: তুমি তো অনেক রকম জানো দেখছি। আচ্ছা আচ্ছা রাইচরণ, তুমি মুর্গ মাসরুম করতে পারো?
2: নিশ্চয় পারি হুজুর, তবে ওই ঘন্টা তিনেক আগে অর্ডার দিতে হয়, অনেক লট ঘটে কিনা। একটা ওই আপনার ওই বড় আস্ত মুরগি পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে, তারপর তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুচো চিংড়ি দেওয়া, কচু শাকের ঘণ্ট আর টক দই।
1: কচু শাক?
2: কচু শাক?
1: আরে রামু রামু,
2: না না না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে গিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতন পাক করতে হয়। সে তো হয়ে গেলে মুরগি কুচো চিংড়ি কচু শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায়। কি যে খেতে হয় না কি বলবো হুজুর, সে আপনাকে আর কি বলবো।
1: আচ্ছা রাইচরণ, তুমি ভালো সরভাজা খাওয়াতে পারো? ভালো সরভাজা?
2: হে হে, কি যে বলেন হুজুরের আশীর্বাদে আমি কি না পারি। সরভাজার রাজা হলো আপনার ওই গোলাপি গাই দুধের সরভাজা, আর মুর্শিদাবাদের নবাবরা যা খেতেন বুঝলেন না, কিন্তু ওটা আপনাকে হ্যাঁ 10 দিন সময় চাই মহারাজ, আর হাজার দুয়েক টাকা খরচ করে।
1: গোলাপি রঙের গরু হয় নাকি?
2: না না হুজুর, থাকেন হবে একটা ভালো গরুকে 7 দিন ধরে সেরে গোলাপ ফুল গোলাপ জল আর মিচড়ি খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, খড়ভুষি জল একদম বারণ। তারপর সে যে দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসবায় ভুটভুট ভুটভুট করবে। সে দুধ ঘন করে তার স্বর নিতে হবে, আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই সেটি ভাজতে হবে। রসে ফেলবার দরকার নেই হুজুর, অবধি মিষ্টি হবে। গরু মিচড়ি খেয়েছে কি না? সে যা জিনিস, অমৃত কোথায় লাগে হুজুর, কৃষ্ণনগরের কারিগররা দেখলে লজ্জায় গলায় দড়ি দেবে।
1: কিন্তু কিন্তু কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না?
2: কথাটা কি জানেন মহারাজ, ওই গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয়, তাতে গরুর পেটটা ঠিক থাকে আর শহর ভাজাটিও বেশ মজাদার হয়।
1: চমৎকার চমৎকার।
2: আরে এবার এবার হুজুর আজ্ঞা করুন, কি কি খাবার আনবো? আমি বলি কি, আজ আমার যা যা তৈরি আছে আমার সবই কিছু কিছু খেয়ে দেখুন, এরপর একদিন অর্ডার মতন পছন্দ সেই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো।
1: আচ্ছা রাইচরণ,
2: বল বল,
1: তোমার এখানে পাতি নেবু আছে?
2: পাতি পাতি নেবু? হ্যাঁ আছে, আছে বই কি। নেবু জল পোলাও খাবার অঙ্গ। একটা ইয়ে আজি আছে মহারাজ, আজ ভোজের শেষে হুজুরকে একটা শরবত খাওয়াবো।
1: শরবত?
2: হ্যাঁ,
1: শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি? ওসব আমার আর চলে না।
2: কি যে বলেন হুজুর, আমি ওসব ছুঁই না। দোহাই হুজুর, আজ একটু খেয়ে দেখবেন নাকি?
1: হবে এখন। আচ্ছা রাইচরণ,
2: আগে
1: তুমি বার্লি রাখো?
2: হ্যাঁ রাখি হুজুর, ছানার পুডিংয়ে দিতে হয়, নইলে আঁট হয় না। এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে পারি? হ্যাঁ হুকুম করুন, কি কি আনবো?
1: তুমি এক কাজ করো।
2: হ্যাঁ বল বল।
1: এক কাপ জলে,
2: হ্যাঁ,
1: এক চামচ বার্লি সেদ্ধ করে,
2: হ্যাঁ,
1: নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো।
2: সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মটন কারি, ফাউল রোস্ট,
1: এই তুমি তো সাংঘাতিক লোক হে।
2: হ্যাঁ
1: আমাকে কি মেরে ফেলতে চাও নাকি? হ্যাঁ আমি আমি বলে 10 বছর ধরে ভুগছি কোলেস্টেরল, হাই প্রেশার, হাই ব্লাড সুগারে, লিপিড প্রোফাইল বোঝো?
2: আগে না
1: সব খাওয়া বারণ, দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল, রাত্রিরে বার্লি, আর তুমি আমাকে পোলাও কালিয়া খাওয়ার লোভ দেখাচ্ছ? কি ভয়ানক খুনি লোক রে বাবা। যাও যাও পাশের কেবিনে ওকে জিজ্ঞেস করে এসো কিছু খাবে কি না।
2: রানীমা, আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মটন।

0: শাড়ি আর ফাউল রোশানি
1: খেপেছেন। আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে, গলা দিয়ে নামবে আমার।
0: ও তো, তবে একটু চা আর খানকতক চিংড়ি কাটলে জানি দিয়ে জানি মা।
1: দেখুন, আমি রানী ফানি নই, আমি মিস চকমকি। কেন, টিভি সিরিয়ালে আমাকে দেখেননি? আরেকদিন আসব স্টুডিও থেকে, ডিরেক্টর চাঁদুবাবুকে সঙ্গে নিয়ে আসব।
2: রাইচরণ, খাবার তৈরি হলো?
0: এই নিন আপনার রাজভোজ, এক বাটি বার্লি নেবুর জল।
3: অবাক ভোজ কৌতুক নাটিকাটি এখানেই শেষ হল। কাহিনী রাজশেখর বসু, বেতার নাট্যরূপ ঋতু ঘোষ, অভিনয়ে রাজা অপরূপ গঙ্গোপাধ্যায়, রানী আলপনা শর্মা, ড্রাইভার দীপক শর, সনাতন সঞ্জিত হাজরা এবং রাইচরণের ভূমিকায় ধীমান চক্রবর্তী, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা আশিস গিরি।
4: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

নজরুলগীতি শুনলেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন সেতার, শিল্পী পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। রাগ আলাহিয়া বিলাওয়াল, তবলা সহযোগিতায় দিলীপ মুখোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সেতার, শিল্পী পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, রাগ আলাহিয়া বিলাওয়াল, তবলা সহযোগিতায় ছিলেন দিলীপ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গ।

একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পর্যটন এবং কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে

0: সেবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত। আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার।
1: কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আসার জন্য এখানে। আয়ুষ্মান ভারত তো একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, আমাদের মোদি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথমে জানতে চাইব প্রকল্পটা সম্পর্কে, সাধারণ মানুষ প্রকল্পটা সম্পর্কে যদি জানতে চান কি বলবেন?
2: আয়ুষ্মান ভারত হচ্ছে একটা আমব্রেলা প্রোগ্রাম, যেটা হচ্ছে হেলথ রিফর্মস বলা যেতে পারে আমাদের সারা দেশের ক্ষেত্রে। এই আয়ুষ্মান ভারত অনেকেই ভাবে যে এটা একটা ইন্স্যুরেন্স, ব্যাপারটা কিন্তু তা নয়। এটার কিন্তু কম্পোনেন্ট আলাদা আছে, বেশ কয়েকটা কম্পোনেন্ট। একটা হচ্ছে আয়ুষ্মান আরোগ্য মন্দির, মানে আমরা যদি হেলথ সিস্টেমটাকে ভাগ করি, মানে অ্যাপার্ট ফ্রম এটা প্রাইমারি কেয়ার, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা টার্সিয়ারি। প্রাইমারি কেয়ারটা হচ্ছে এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মাধ্যমে, মানে সেখানে শুধুমাত্র প্রাইমারি কেয়ার ফ্যাসিলিটিস থাকবে। যেমন দেখা আছে তার প্রিভেন্টিভ, মানে হচ্ছে যে ম্যাটারনাল চাইল্ড হেলথ সেগুলো দেখা, তার স্ক্রিনিং করা, সেখান থেকে রিহ্যাবিলিটেশন লাগলে সেগুলো দেওয়া যেতে পারে, এবং তারপরে সেটাকে রেফারেল সিস্টেম, মানে সেখান থেকে যদি কোনো পেশেন্টে দেখা যায় যে আরও ভালো কেয়ার লাগবে, সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ারে রেফারেল করায়, এটাকে বলে প্রাইমারি কেয়ার। এই প্রাইমারি কেয়ারটা মূলত কভার থাকবে হচ্ছে আপনার এই যে আয়ুষ্মান আরোগ্য মন্দির বললাম, যেটা এইবার যেটা মানুষ সবাই জানে যে ওই 5 লাখের যে কভারটা, সেটা হচ্ছে বেসিক্যালি আয়ুষ্মান ভারতের আন্ডারে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বা জন আরোগ্য যোজনা। এই জন আরোগ্য যোজনাটা কি? জন আরোগ্য যোজনা হচ্ছে যে প্রাইমারি কেয়ারটা তো বললাম, এবার সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ার, ধরুন ডিস্ট্রিক্ট হসপিটাল, আর টার্সিয়ারি কেয়ার মানে হচ্ছে মূলত মেডিকেল কলেজ বা হচ্ছে প্রাইভেট হসপিটাল। এখানে যে কোনো একটা ফ্যামিলি তারা হচ্ছে 5 লাখ পর্যন্ত, মানে যে নির্দিষ্ট বেনিফিশিয়ারি, সবাই পাবে না, যারা এলিজিবল বেনিফিশিয়ারি তারা 5 লাখ পর্যন্ত বছরে পেতে পারে। মানে
1: এটা কি মাথা পিছু না পরিবার পিছু?
2: না, পরিবার পিছু, এটা হচ্ছে ক্যাশলেস ট্রিটমেন্ট, পরিবার পিছু পেতে পারে। এইবার এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেটা মানুষ সব থেকে বেশি ভুল করে, যে ধরুন আমাদের যে হেলথ স্কিম, এটা কিন্তু ইন্স্যুরেন্স, মানে এই পার্টটা তো ইন্স্যুরেন্সের পার্ট, যে একটা পরিবারে যদি 5 জন থাকে তাহলে 5 জনের আলাদা আলাদা নাকি মিলিত হবে? 5 জনের মিলিত হবে। এইবার যদি পরিবারে 70+ মানে সিটিজেন থাকে, সিনিয়র সিটিজেন অ্যাভাব 70 ইয়ার্সেস, তাহলে অ্যাডিশনাল টপ আপ ফর দিস আরও 5 লাখ। মানে যারা 70-এর নিচে তাদের তো 5 লাখ রয়েছেই, আর যারা উপরে 70 লাখে, এই মানে 70 বছরে, তাদের অ্যাডিশনাল টপ আপ থাকবে। এইবার এর ভেতরে আরও কয়েকটা যেগুলো মানুষ মানে হয়তো বুঝতে ভুল করে, ধরুন কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে বা এক্স সার্ভিসম্যান আর্মি যারা হেলথ স্কিম আছে এইগুলোর ভেতরে, আর যদি কেউ হচ্ছে এই আয়ুষ্মান ভারত CAPF-এর তাদের হেলথ স্কিম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার একটা যে কোনো চুজ করে নিতে হবে। আবার আর একটা জিনিস, যে যারা 70+, এই 70+-এর দেখুন আমাদের দেশে তো হেলথ স্কিম শুধুমাত্র গভর্নমেন্ট নয়, প্রাইভেট সেটআপেও আছে। এবার যারা এজেড পেশেন্ট, কেন এটা বেশি ভালো, এজেড পেশেন্টের দেখবেন প্রিমিয়াম অনেক বেশি, অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেটা মানে ফুলফিল করা যায় না, বা প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে বলে তাদের ক্ষেত্রে ক্লেম দিতে চায় না। কিন্তু এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে 70+ হলে সেগুলো কিন্তু দেখা হবে না। বাকি আমি যেটা বললাম 70-এর নিচে, তাদের ফ্যামিলি ইনকামের উপরে অনেকটা ডিপেন্ড করে যে সে বেনিফিশিয়ারি হতে পারবে কি পারবে না। আর একটা ব্যাপার বললাম যে সবাই এটাকে ভাবছে ইন্স্যুরেন্স, কিন্তু এটা একটা আমব্রেলা হেলথ প্রোগ্রাম। সেক্ষেত্রে আর একটা রয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বেসিক্যালি এই পার্টটা। এই পার্টটা হচ্ছে যে শুধুমাত্র আমি ইন্স্যুরেন্স কভার করলাম, অথচ দেখা যাচ্ছে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারই ঠিকঠাক নেই। তার কারণ সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ারে কি হয়, পেশেন্ট বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে অঙ্কোলজি বলুন, অর্থোপেডিক্স, সার্জিক্যাল পার্ট, মেডিকেল পার্ট, তো তার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। আয়ুষ্মান ভারতের আন্ডারে এই যে এভিএম যে পার্টটা বললাম, সেটা কিন্তু এগুলো কভার করে। আর একটা হচ্ছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, ABDM। এই আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে কি, যে আমরা এই যে চিকিৎসা করছি তার একটা ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করা, মানে একটা রেকর্ড হয়ে থাকলো। অনেক সময় হয় না যে আমরা ধরুন আমি একজন গভর্নমেন্ট হসপিটালের ডক্টর, আমাদের সমস্তটাই হচ্ছে ধরুন অনেকটা হচ্ছে লিখেই আর কি আপনাকে রেকর্ড রাখতে হয়, সেই রেকর্ডটা একটা মেডিকেল রেকর্ড ডিভিশনে চলে যায়, কোনো কারণে যদি কোনো জায়গায় সেই জায়গায় ইঁদুরে খেয়ে গেল কাগজপত্র, পরে খুঁজে পাওয়া গেল না, বা দেখা যায় বছরের পর বছর এত বিএইচটি জমা হয়েছে সেখান থেকে খুঁজেই আপনি পাবেন না। কিন্তু এখন তো টেকনোলজি এআই এর যুগ, আপনি একটা ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক সব বেরিয়ে যাবে। যেটা সিএমসি ভেলোরে আছে একটা মেডিকেল কলেজ, সেখানে আপনি মানে চাইবেন, আমি যেমন আগের দিন একটা রিপোর্ট চাইলাম, আমাকে মুহূর্তের ভেতরে আমার সমস্ত ডেটা চলে আসবে। এইটা করার চেষ্টা করা হচ্ছে, এইটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু আমাদের দেশের হেলথ সিস্টেমটা একটা বিরাটভাবে সাফল্য লাভ করবে। হ্যাঁ, সব কিছুরই দেখুন পজিটিভ প্রোস অ্যান্ড কনস আছে, কিন্তু যে ক্রাইটেরিয়া চারটে আমি বললাম, এই চারটে ক্রাইটেরিয়া কিন্তু মেনলি ফলো করা হয়, মানে এর পার্ট যেটা অনেকেই জানে না, শুধু জানে যে 500,000 কভার, কিন্তু শুধু 500,000 কভারটাই নয়, চারটে পার্টের।
1: আচ্ছা, এবার এটা তো কেন্দ্রীয় সরকারি একটা প্রকল্প, আমাদের রাজ্যে এটা এতদিন পর্যন্ত ছিল না, এইবারই নতুন সরকার আসার পর এটা আমাদের রাজ্যে চালু হয়েছে এবং অনেকেই এই স্কিমের অন্তর্ভুক্ত ইতোমধ্যে হয়েছেন। কিন্তু বহুজনের মধ্যে কিছু কনফিউশনও রয়েছে যে তাদের অনেক রকম, যেমন আগে স্বাস্থ্যসাথী বলে একটি কার্ড আমাদের রাজ্যে ছিল, অনেকের প্রথমে ধারণা হয়েছিল যে যাদেরই স্বাস্থ্যসাথী আছে তারাই আয়ুষ্মান ভারতে কনভার্ট হয়ে যাবেন, এরকমটা কি?
2: না দেখুন, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা যে সবাই আয়ুষ্মান ভারতে পাবে এটা কিন্তু একদম ঠিক নয়। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড থেকে এখন হচ্ছে একটা আয়ুষ্মান ভারতের আন্ডারে কিছু বেনিফিসিয়ারি ক্রাইটেরিয়া দিয়ে আছে, সেই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে এবং যারা ডিপ্রাইভড অ্যান্ড ভালনারেবল সেকশন তাদেরকে টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে। দেখুন, আমাদের যখন স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে আমি চেঞ্জ করা হয়, কিন্তু আমরা একটা ডিপ্রাইভ করেছি। ডিপ্রাইভটা কী করেছি, এটা 2018 সালে চালু হয়েছে কেন্দ্র সরকারে। দেখুন, ট্যাক্সের টাকা মানুষ যেমন ভোট দেয় স্টেট গভর্নমেন্টকে, তেমনি সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে মানুষই। এইবার আমি জানি না আমাদের আগের সরকার, আমরা বারবার বলছিলাম স্বাস্থ্যসাথী থাকুক, কোনো আপত্তি নেই, কেন আয়ুষ্মান ভারত থাকবে না?
1: আয়ুষ্মান কার্ড যেটা, যে কার্ডটা ক্যাশলেস কার্ড হিসেবে ইউজ করা যেতে পারে, সেই কার্ডটা তৈরি করতে গেলে মানুষ কোথায় যাবেন? কারণ আমাদের যারা শ্রোতা বন্ধু, বহু প্রান্তিক শ্রোতা বন্ধু এখানে আছেন, তারা যদি এটা জানতে পারেন খুব সুবিধা হবে তাদের।
2: দেখুন, এইটা হচ্ছে লোকাল লেভেলের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই লোকাল লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বা বিডিও অফিস তারা যারা আছে সেখান থেকে এটা করে দিচ্ছে, সেই জায়গায় গেলেই মানুষ সেখান থেকে করতে পারবে। এবং সবাইকে অনুরোধ করবো, যারাই যখন বুঝতে পারছেন না তারা তার লোকাল জনপ্রতিনিধির কাছে জিজ্ঞাসা করুন, লোকাল বিডিও অফিস আছে সেখানে আপনি যান, তাহলে কিন্তু পাবেন। এছাড়া হচ্ছে টাইম টু টাইম স্বাস্থ্যভবন আপডেট দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আপডেট দিচ্ছেন, এই বুলেটিনগুলো লক্ষ্য করলে আমার মনে পাওয়া যাবে।
1: যখন এই স্কিমটা এখানে চালু হয় রাজ্যে, মানে এই স্কিমের আন্ডারে বাইরে যদি কেউ ডাক্তার দেখাতে যান, মানে যেমন আমাদের এখান থেকে অনেকেই ভেলোরে যান, ব্যাঙ্গালোরে যায়, সেক্ষেত্রেও কি এটা প্রযোজ্য?
2: হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখুন, স্বাস্থ্যসাথী অ্যান্ড হচ্ছে আমাদের আয়ুষ্মান ভারতের ডিফারেন্সটা কোথায়, স্বাস্থ্যসাথী শুধুমাত্র স্টেট লেভেলে, আর আপনি যদি আয়ুষ্মান ভারত হয় এটা কিন্তু অল ইন্ডিয়া লেভেলে, যে ইম্প্যানেলড হসপিটাল আছে তাও প্রায় হচ্ছে আপনার ইন্ডিয়া হচ্ছে এই মানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 36তম স্টেট যারা আয়ুষ্মান ভারতের আন্ডারে এলো। সারা ভারতবর্ষে প্রায় আমার যতক্ষণ মনে পড়ছে 38,000 ইম্প্যানেলড হসপিটাল আছে যেখানে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। ইতিমধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি যে এর আন্ডারে কভারেজ কতটা হয়েছে, 1.24 crore ফ্যামিলিস, আর তার সাথে হচ্ছে সিনিয়র সিটিজেন ওই 15,95,000 মতো, আর তার সাথে হেলথ কেয়ার মানে অঙ্গনারী, আশা এবং আদার যারা হেল্পার গ্রুপ আছে তাদের প্রায় 3.06 lakh এরকম হয়েছে। আর 15ই সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যেই 50,000-এর বেশি ফ্যামিলি, যেহেতু এটা শুরু হয়ে মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ন্যাশনাল হেলথ অথরিটির সাথে হয়েছে 8th August, তারপরে 16ই আগস্ট থেকে এটা চালু হয়েছে, তো আপ টু 16ই সেপ্টেম্বর আপনি যদি এক মাসের পরিসংখ্যান দিই, 50,000-এর বেশি মানুষ এর বেনিফিট পেয়েছে, 28 crore মতো খরচ পড়েছে। এবং তার সাথে আর একটা জিনিস হচ্ছে যে আমাদের স্টেট থেকে মানে বাইরের স্টেটে প্রায় 1100 মতো অন্য
1: জায়গায় ডাক্তার,
2: মানে অন্য স্টেটে ট্রিটমেন্ট করাতে পেরেছেন, এবং অন্য স্টেট থেকেও আমাদের এখানে এসে পশ্চিমবঙ্গে এসে আয়ুষ্মান ভারতের আন্ডারে ট্রিটমেন্ট হয়েছে, তার সংখ্যা 1849 যতদূর আমার আপডেট মনে পড়ছে, অ্যাপ্রক্স 1800 হবে। তো এইটার এটাই সুবিধা যেটা হলো যে পোর্টেবিলিটি, আপনার আজকে পছন্দ হলো না হতেই পারে, দেখুন হেলথ হচ্ছে আপনার চয়েস, আপনার যদি

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী জ্বালানির দাম নিয়ন্ত্রণে আগামী 4 মাস 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার অনুমোদন G7 গোষ্ঠীর। দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে উপনীত হতে নিষেধ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মধ্যপ্রদেশের ভোপালে রাজ্যস্তরের গোপালক সম্মেলনে যোগ দেবেন। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং অভিমত ব্যক্ত করেছেন। এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারতের কুমকুম মোহত সোনা জিতেছেন। 17টি সোনাসহ 77টি পদক নিয়ে ভারত তালিকার 5ম স্থানে। পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে গতকাল শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ এই ভারত। এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদাই পূরণ করবে বলে তিনি মত প্রকাশ করেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী আজ শিকাগোতে আর্চার ড্যানিয়েলস মিডল্যান্ড ADM-এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হুয়ান রিকার্ডো লুসিয়ানোর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তারা ভারতে ADM-এর বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। বিশ্বব্যাপী জ্বালানির আকাশচুম্বী দাম কিছুটা কমানোর লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে প্রথম 20 দিনেই বিপুল পরিমাণে ডিজেল ছাড়ার পরিকল্পনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ইউরোপীয় দেশগুলি তাদের মজুদ থেকে ডিজেল ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে। ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে গতরাতে আলোচনার পর এই ঘোষণা করা হয়। G7 গোষ্ঠীর অন্য দেশগুলির নেতারাও ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন। ফ্রান্স জানিয়েছে, আন্তর্জাতিক শক্তি সংস্থা IAEA তেল ছাড়ার এই বিষয়টি নিয়ন্ত্রণ করবে। দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো অনুমান বা তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। আমিরশাহীর অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি GCAA জানিয়েছে, সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রেখে ঘটনার তদন্ত চলেছে। তদন্তের ফলাফল বা গতিপথকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিস্তারিত তথ্য বা প্রচলিত দাবির বিষয়ে এখনই তারা মন্তব্য করবে না। তদন্ত চলাকালীন কর্তৃপক্ষের অনুরোধে ফ্লাই দুবাই তেল আভিবগামী তাদের

বিমান পরিচালনা সাময়িকভাবে স্থগিত রেখেছে। দুবাইয়ের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ঘাইদ আল ঘাইদ জানিয়েছেন, সেদিন ওই বিমানে থাকার সমস্ত যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন এবং তাদের যথাযথ দেখাশোনা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচারের সঙ্গে কথা বলেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ওই বিমানের সহকারী চালকের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচারের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণ রক্ষা সম্ভবপর হয়। সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে কমনওয়েলথভুক্ত দেশগুলিকে নিয়ে সাম্প্রতিক 69তম সংসদীয় সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। এই সম্মেলনকে ইতিবাচক উল্লেখ করে বিধানসভায় তিনি বলেন, সংসদীয় কাজকর্মে দেশের দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও অবস্থান সঠিকভাবে তুলে ধরাই ছিল তাদের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালের আজকের দিনেই সূচনা হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে নিজের মতামত ও বার্তা তুলে ধরেন, ভাগ করে নেন বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয় নিয়ে তার চিন্তাভাবনা। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মধ্যপ্রদেশের ভোপালের ভেল দাসেরা ময়দানে রাজ্যস্তরের গোপালক সম্মেলনে যোগ দেবেন। দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে প্রসারের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশুপালনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা মহিলা পশুপালকদের সম্মানিত করবেন শ্রী শাহ। এছাড়াও তিনি ডক্টর ভীমরাও আম্বেদকর কামধেনু যোজনার সুবিধে প্রাপকদের হাতে অনুমোদন পত্র তুলে দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নিখুঁতভাবে রোগ নির্ণয় নিরাময় সহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে। সোসাইটি অফ রোবোটিক সার্জারি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে গতকাল মন্ত্রী বলেন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যানো সায়েন্স প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য উপযুক্ত পরিমণ্ডল গড়ে তুলবে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ছে, তেমনি ভবিষ্যতে রোবোটিক মেডিসিন, রোবোটিক এন্ড্রোকিনোলজি এবং রোবোটিক কার্ডিওলজির মতো বিষয়গুলিরও উদ্ভব হতে পারে। রাজস্ব গোয়েন্দা নির্দেশালয় DRI মহারাষ্ট্রের 3টি জায়গায় সম্প্রতি তল্লাশি চালিয়ে 4টি হাতির দাঁত ও তা থেকে নির্মিত সামগ্রী, 1টি চিতাবাঘের চামড়া, 2টি প্যাঙ্গোলিন, 3 কেজি বাঘের হাড় এবং 2টি বাঘের দাঁত উদ্ধার করেছে। এই ঘটনায় আটক করা হয়েছে 11 জনকে। এদিকে DRI মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে সক্রিয় একটি চোরাচালান চক্র ভেঙে দিয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, প্রায় 12 কোটি 64 লক্ষ টাকা মূল্যের 8 কেজিরও বেশি 24 ক্যারেট ওজনের বিদেশি সোনা এবং প্রায় 1 কোটি 9 লক্ষ টাকা মূল্যের 1168 ক্যারেটেরও বেশি হীরে বাজেয়াপ্ত করা হয়েছে। জাপানের আইচিন আগোয়ায় এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের স্বর্ণপদক জয়ের ধারা অব্যাহত। আজ সকালে তীরন্দাজ কুমকুম মোহত নাটকীয় শুট অফে দক্ষিণ কোরিয়ার ও ইয়েজিনকে পরাজিত করে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। এই জয়ের ফলে 2028 সালের লস এঞ্জেলেসে অলিম্পিকে নিজের স্থান নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত রিকার্ভে এশিয়ান গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হওয়ার গৌরব অর্জন করলেন কুমকুম। গতকাল পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল ইভেন্টে স্বর্ণপদক জেতেন ভারতীয় কুস্তিগির সুজিত কালকাল। মহিলাদের 65 কেজি বিভাগে চাইনিজ তাইপের নীলেন চিন চেনকে ফাইনালে হারিয়ে পারভিন হুদা ও পুরুষদের 80 কেজি বিভাগে দক্ষিণ কোরিয়ার কিম মিন্স ওয়ংকে হারিয়ে অঙ্গোস পাংঘাল স্বর্ণপদক জয় করেছেন। ভারতের তারকা মহিলা বক্সার লাভলিনা বরগোহাঁই 75 কেজি বিভাগে সোনা জিতেছেন। উল্লেখ্য, দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ভারত এ পর্যন্ত 17টি সোনা, 25টি রুপো এবং 35টি ব্রোঞ্জ পদক নিয়ে সামগ্রিক পদক তালিকায় 5ম স্থানে উঠে এসেছে। এই মুহূর্তে তাদের মোট পদকের সংখ্যা 77। এদিকে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। জাপানের নিসিনের করগি স্পোর্টস পার্কে খেলা শুরু ভারতীয় সময় সকাল 10টায়।
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ

0: ভারত ও ব্রাজিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30। এই ম্যাচকে ঘিরে জনমানসে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। একটি প্রতিবেদন।
1: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। আজ সন্ধ্যায় আলোকোজ্জ্বল যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মহাতারকারা ভারতের বিরুদ্ধে বল পায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় সংযোজিত হতে চলেছে। আর সেই সন্ধিক্ষণের প্রত্যাশায় উত্তাপে ফুটছে ফুটবল মহল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল জানিয়েছেন, ব্রাজিল প্রবলতর প্রতিপক্ষ হলেও তাদের মোকাবিলায় প্রস্তুত তার দল। ফিফার ক্রমতালিকায় ভারতের অবস্থান ব্রাজিলের চেয়ে অনেকটাই নিচে, তা সত্ত্বেও ভারতকে যথেষ্ট সমীহ করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, এই ম্যাচকে আগামী দিনের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। ভবিষ্যতে ব্রাজিলের চূড়ান্ত একাদশ নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ফুটবলারদের কাছে এই ম্যাচ নিজেদের প্রমাণ করার সুযোগ বলে তিনি উল্লেখ করেছেন। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। দুর্গোৎসবের আবহে ব্রাজিলের সাম্বার ঝলকের পাশাপাশি ভারতের উজ্জীবিত ফুটবল দেখার প্রত্যাশায় আজ মাঠ ভরাবেন বাংলার ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে ডব্লিউটিওর নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারতের কুমকুম মোহদ আজ সোনা জিতেছেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
2: জেলা চিঠি। উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। দীর্ঘ প্রতীক্ষা ও বিভিন্ন পর্যায়ে সফল পরীক্ষার পর অবশেষে গত 28 আগস্ট উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে বাণিজ্যিক ভিত্তিতে তেল পাঠানো শুরু হল। আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক ডক্টর সুময় হীরা। উপস্থিত ছিলেন ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওম প্রকাশ সিনহা ও ম্যানেজার মানুষ কুমার নাথ সহ সংস্থার অন্য উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাথমিক পর্যায়ে 1,200 লিটার তেল উত্তোলন করে হলদিয়ায় পাঠানো হয়। মোট 6টি কূপ খনন করা হবে, যার 4টিতে রয়েছে তেল এবং 2টিতে প্রাকৃতিক গ্যাস। গত 20 সেপ্টেম্বর অশোকনগর ওএনজিসির প্ল্যান্ট পরিদর্শনে আসেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য। এদিন তেল ও গ্যাস আলাদা করার একটি মেশিনের উদ্বোধন করেন তিনি। বেসরকারি কৌশল নির্ণায়ক পরামর্শদাতা সংস্থা P3-র উদ্যোগে ও রাজ্য সরকারের একাধিক দপ্তরের সহায়তায় গত 31 আগস্ট নিউটাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্পর্ক শীর্ষক ভারত রাশিয়া দ্বিপাক্ষিক কনক্লেভের আয়োজন করা হয়। কনক্লেভে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কলকাতায় স্থিত রাশিয়ান ফেডারেশন কনসাল জেনারেল ম্যাক্সিম ভি কজলভ, রাশিয়ান ফেডারেশন ভাইস কনসাল জেনারেল একাটেরিনা তুরিনা প্রমুখ বক্তব্য রাখেন। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বনগাঁর শ্রীপল্লী ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিজ বাসভবনে যথোচিত মর্যাদায় পালিত হল তাঁর 133তম জন্মজয়ন্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া, বনগাঁ মহকুমা শাসক IAS প্রগতি নাটিয়াল সহ বিশিষ্টজনেরা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিজ বাসভবন ও বিভূতিভূষণ স্মৃতিঘাটে জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতা এবং আলোচনা সভায় অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা পানিতর গ্রামে শ্রদ্ধার সঙ্গে পালিত হল দিনটি। লেখকের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং কেক কেটে দিনটি উদযাপন করেন স্থানীয় বাসিন্দারা। সুদূর বনগাঁ থেকে ইছামতি নদী পেরিয়ে এই পানিতরেই প্রথমা স্ত্রী গৌরীদেবীর পৈতৃক ভিটেতে এসেছিলেন বিভূতিভূষণ। সেখানেই তিনি রচনা করেছিলেন কালজয়ী উপন্যাস বকুল বাসর। স্থানীয় বাসিন্দা ও পরিবারের তরফে দাবি করা হয়েছে, অবিলম্বে প্রাচীন এই ভিটে সংস্কার করে একটি পূর্ণাঙ্গ সংগ্রহশালা গড়ে তোলা হোক। সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত সাহিত্য পর্যটন কেন্দ্র তৈরি হলে দেশ বিদেশের পর্যটকের আগমন বাড়বে, একই সঙ্গে সীমান্তবাসীর আর্থসামাজিক উন্নয়ন ছাড়াও তৈরি হবে নতুন কর্মসংস্থান।

অবস্থান। গত সোমবার স্বরূপনগর ব্লকের মালঙ্গপাড়া এলাকায় ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সামাজিক অধিকারিতা শিবির। এই শিবির থেকে বিশেষ চাহিদা সম্পন্ন এবং বয়স্ক 700 জনকে প্রদান করা হয় হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র ও বিশেষ চশমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি নিজেই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে এই প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। গত 14 সেপ্টেম্বর গোপালনগর থানার উদ্যোগে এবং বনগাঁ পুলিশ জেলা সহযোগিতায় নাহাটা সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়ে আয়োজিত হল ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি। ছাত্রীদের আত্মরক্ষায় বিভিন্ন কৌশল শেখানো হয় এই কর্মসূচিতে। বিপদের সময় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা যায় সে বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হয়। মধ্যমগ্রামের স্টার মলে গত 23 তারিখ আয়োজিত হল খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ সচেতনতা অনুষ্ঠান। সাধারণ মানুষের পাতে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে রেস্তোরাঁ মালিক, ম্যানেজার এবং কর্মীদের নিয়ে এই সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা রেস্তোরাঁয় খাবার তৈরি থেকে শুরু করে তার সংরক্ষণ ও পরিবেশন প্রতিটি ধাপেই কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। জেলার চিঠি শেষ হল। উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।

0: সেবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত। আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার।
1: কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আসার জন্য এখানে। আয়ুষ্মান ভারত তো একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, আমাদের মোদি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও। প্রথমে জানতে চাইব প্রকল্পটা সম্পর্কে, সাধারণ মানুষ প্রকল্পটা সম্পর্কে যদি জানতে চান কি বলবেন?
2: আয়ুষ্মান ভারত হচ্ছে একটা আমব্রেলা প্রোগ্রাম, যেটা হচ্ছে হেলথ রিফর্মস বলা যেতে পারে আমাদের সারা দেশের ক্ষেত্রে। এই আয়ুষ্মান ভারত অনেকেই ভাবে যে এটা একটা ইন্স্যুরেন্স, ব্যাপারটা কিন্তু তা নয়। এটার কিন্তু কম্পোনেন্ট আলাদা আছে, বেশ কয়েকটা কম্পোনেন্ট। একটা হচ্ছে আয়ুষ্মান আরোগ্য মন্দির, মানে আমরা যদি হেলথ সিস্টেমটাকে ভাগ করি, মানে অ্যাপার্ট ফ্রম এটা প্রাইমারি কেয়ার, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা টার্সিয়ারি। প্রাইমারি কেয়ারটা হচ্ছে এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মাধ্যমে, মানে সেখানে শুধুমাত্র প্রাইমারি কেয়ার ফ্যাসিলিটিস থাকবে। যেমন দেখা আছে তার প্রিভেন্টিভ, মানে হচ্ছে যে ম্যাটারনাল, চাইল্ড হেলথ, সেগুলো দেখা, তার স্ক্রিনিং করা, সেখান থেকে রিহ্যাবিলিটেশন লাগলে সেগুলো দেওয়া যেতে পারে, এবং তারপরে সেটাকে রেফারেল সিস্টেম, মানে সেখান থেকে যদি কোনো পেশেন্টে দেখা যায় যে আরও ভালো কেয়ার লাগবে, সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ারে রেফারেল করায়, এটাকে বলে প্রাইমারি কেয়ার। এই প্রাইমারি কেয়ারটা মূলত কভার থাকবে হচ্ছে আপনার এই যে আয়ুষ্মান আরোগ্য মন্দির বললাম, যেটা এইবার যেটা মানুষ সবাই জানে যে ওই 5 লাখের যে কভারটা, সেটা হচ্ছে বেসিক্যালি আয়ুষ্মান ভারতের আন্ডারে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বা জন আরোগ্য যোজনা। এই জন আরোগ্য যোজনাটা কি? জন আরোগ্য যোজনা হচ্ছে যে প্রাইমারি কেয়ারটা তো বললাম, এবার সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ার, ধরুন ডিস্ট্রিক্ট হসপিটাল, আর টার্সিয়ারি কেয়ার মানে হচ্ছে মূলত মেডিকেল কলেজ বা হচ্ছে প্রাইভেট হসপিটাল। এখানে যে কোনো একটা ফ্যামিলি তারা হচ্ছে 5 লাখ পর্যন্ত, মানে যে নির্দিষ্ট বেনিফিশিয়ারি, সবাই পাবে না, যারা এলিজিবল বেনিফিশিয়ারি তারা 5 লাখ পর্যন্ত বছরে পেতে পারে। মানে
1: এটা কি মাথা পিছু না পরিবার পিছু?
2: না, পরিবার পিছু, এটা হচ্ছে ক্যাশলেস ট্রিটমেন্ট, পরিবার পিছু পেতে পারে। এইবার এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেটা মানুষ সব থেকে বেশি ভুল করে, যে ধরুন আমাদের যে হেলথ স্কিম, এটা কিন্তু ইন্স্যুরেন্স, মানে এই পার্টটা তো ইন্স্যুরেন্সের পার্ট, যে একটা পরিবারে যদি 5 জন থাকে তাহলে 5 জনের আলাদা আলাদা নাকি মিলিত হবে? 5 জনের মিলিত হবে। এইবার যদি পরিবারে 70+ মানে সিটিজেন থাকে, সিনিয়র সিটিজেন অ্যাভাব 70 ইয়ার্স, তাহলে অ্যাডিশনাল টপ আপ ফর দিস আরও 5 লাখ, মানে যারা 70-এর নিচে তাদের তো 5 লাখ রয়েছেই, আর যারা উপরে 70 লাখে, এই মানে 70 বছরে, তাদের অ্যাডিশনাল টপ আপ থাকবে। এইবার এর ভিতরে আরও কয়েকটা যেগুলো মানুষ মানে হয়তো বুঝতে ভুল করে, ধরুন কেউ

0: সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে বা এক্স সার্ভিসম্যান আর্মি যারা হেলথ স্কিম আছে এইগুলোর ভেতরে, আর যদি কেউ হচ্ছে এই আয়ুষ্মান ভারত সিএপিএফের তাদের হেলথ স্কিম আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার একটা যে কোনো চুজ করে নিতে হবে। আবার আর একটা জিনিস, যে যারা 70+, এই 70+ দেখুন আমাদের দেশে তো হেলথ স্কিম শুধুমাত্র গভর্নমেন্ট নয়, প্রাইভেট সেট আপেও আছে। এবার যারা এজেড পেশেন্ট, কেন এটা বেশি ভালো, এজেড পেশেন্টের দেখবেন প্রিমিয়াম অনেক বেশি, অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেটা মানে ফুলফিল করা যায় না, বা প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে বলে তাদের ক্ষেত্রে ক্লেম দিতে চায় না। কিন্তু এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে 70+ হলে সেগুলো কিন্তু দেখা হবে না। বাকি আমি যেটা বললাম 70 নিচে তাদের ফ্যামিলি ইনকামের উপরে অনেকটা ডিপেন্ড করে যে সে বেনিফিশিয়ারি হতে পারবে কি পারবে না। আর একটা ব্যাপার বললাম যে সবাই এটাকে ভাবছে ইন্স্যুরেন্স, কিন্তু এটা একটা আমব্রেলা হেলথ প্রোগ্রাম। সেক্ষেত্রে আর একটা রয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বেসিক্যালি এই পার্টটা। এই পার্টটা হচ্ছে যে শুধুমাত্র আমি ইন্স্যুরেন্স কভার করলাম, অথচ দেখা যাচ্ছে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারই ঠিকঠাক নেই। তার কারণ সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ারে কী হয়, পেশেন্ট বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে অঙ্কোলজি বলুন, অর্থোপেডিক্স, সার্জিক্যাল পার্ট, মেডিকেল পার্ট, তো তার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। আয়ুষ্মান ভারতের আন্ডারে এই যে এভিএম যে পার্টটা বললাম সেটা কিন্তু এগুলো কভার করে। আর একটা হচ্ছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, ABDM। এই আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে কি, যে আমরা এই যে চিকিৎসা করছি তার একটা ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করা, মানে একটা রেকর্ড হয়ে থাকলো। অনেক সময় হয় না যে আমরা ধরুন আমি একজন গভর্নমেন্ট হসপিটালের ডক্টর, আমাদের সমস্তটাই হচ্ছে ধরুন অনেকটা যে লিখেই আর কি আপনাকে রেকর্ড রাখতে হয়, সেই রেকর্ডটা একটা মেডিকেল রেকর্ড ডিভিশনে চলে যায়, কোনো কারণে যদি কোনো জায়গায় সেই জায়গায় ইঁদুরে খেয়ে গেল কাগজপত্র, পরে খুঁজে পাওয়া গেল না, বা দেখা যায় বছরের পর বছর এত BHT জমা হয়েছে সেখান থেকে খুঁজেই আপনি পাবেন। কিন্তু এখন তো টেকনোলজি AI এর যুগ, আপনি একটা ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক সব বেরিয়ে যাবে। যেটা CMC ভেলোরে আছে, একটা মেডিকেল কলেজ, সেখানে আপনি মানে চাইবেন, আমি যেমন আগের দিন একটা রিপোর্ট চাইলাম, আমাকে মুহূর্তের ভেতরে আমার সমস্ত ডেটা চলে আসবে। এইটা করার চেষ্টা করা হচ্ছে। এইটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু আমাদের দেশের হেলথ সিস্টেমটা একটা বিরাটভাবে সাফল্য লাভ করবে। হ্যাঁ, সব কিছুরই দেখুন প্রোস অ্যান্ড কনস আছে, কিন্তু যে ক্রাইটেরিয়া চারটে আমি বললাম, এই চারটে ক্রাইটেরিয়া কিন্তু মেনলি ফলো করা হয়, মানে এর পার্ট, যেটা অনেকেই জানে না, শুধু জানে যে 5 লাখ কভার, কিন্তু শুধু 5 লাখ কভারটাই নয়, চারটে পার্টের।
1: আচ্ছা, এবার এটা তো কেন্দ্রীয় সরকারি একটা প্রকল্প, আমাদের রাজ্যে এটা এতদিন পর্যন্ত ছিল না, এইবারই নতুন সরকার আসার পর এটা আমাদের রাজ্যে চালু হয়েছে এবং অনেকেই এই স্কিমের অন্তর্ভুক্ত ইতোমধ্যে হয়েছেন। কিন্তু বহুজনের মধ্যে কিছু কনফিউশনও রয়েছে, যে তাদের অনেক রকম, যেমন আগে স্বাস্থ্যসাথী বলে একটি কার্ড আমাদের রাজ্যে ছিল, অনেকের প্রথমে ধারণা হয়েছিল যে যাদেরই স্বাস্থ্যসাথী আছে তারাই আয়ুষ্মান ভারতে কনভার্ট হয়ে যাবেন, এরকমটা কি?
0: না, দেখুন, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা যে সবাই আয়ুষ্মান ভারতে পাবে এটা কিন্তু একদম ঠিক নয়। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড থেকে এখন হচ্ছে একটা আয়ুষ্মান ভারতের আন্ডারে কিছু বেনিফিশিয়ারি ক্রাইটেরিয়া দিয়ে আছে, সেই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে এবং যারা ডিপ্রাইভড অ্যান্ড ভালনারেবল সেকশন তাদেরকে টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে। দেখুন, আমাদের যখন স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে আমি চেঞ্জ করা হয়, কিন্তু আমরা একটা ডিপ্রাইভ করেছি। ডিপ্রাইভটা কী করেছি, এটা 2018 সালে চালু হয়েছে কেন্দ্র সরকারে। দেখুন, ট্যাক্সের টাকা মানুষ যেমন ভোট দেয় স্টেট গভর্নমেন্টকে, তেমনি সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে মানুষই। এইবার আমি জানি না, আমাদের আগের সরকার, আমরা বারবার বলছিলাম স্বাস্থ্যসাথী থাকুক, কোনো আপত্তি নেই, কেন আয়ুষ্মান ভারত থাকবে না?
1: আয়ুষ্মান কার্ড, যেটা যে কার্ডটা ক্যাশলেস কার্ড হিসেবে ইউজ করা যেতে পারে, সেই কার্ডটা তৈরি করতে গেলে মানুষ কোথায় যাবেন? কারণ আমাদের যারা শ্রোতা বন্ধু, বহু প্রান্তিক শ্রোতা বন্ধু এখানে আছেন, তারা যদি এটা জানতে পারেন খুব সুবিধা হবে তাদের।
0: দেখুন, এইটা হচ্ছে লোকাল লেভেলের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই লোকাল লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বা BDO অফিস, তারা যারা আছে সেখান থেকে এটা করে দিচ্ছে, সেই জায়গায় গেলেই মানুষ সেখান থেকে করতে পারবে। এবং সবাইকে অনুরোধ করবো, যারাই যখন বুঝতে পারছেন না, তারা তার লোকাল জনপ্রতিনিধির কাছে জিজ্ঞাসা করুন, লোকাল BDO অফিস আছে সেখানে আপনি যান, তাহলে কিন্তু পাবেন। এছাড়া হচ্ছে টাইম টু টাইম স্বাস্থ্যভবন আপডেট দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আপডেট দিচ্ছেন, এই বুলেটিনগুলো লক্ষ্য করলে আমার মনে পাওয়া যাবে।
1: যখন এই স্কিমটা এখানে চালু হয় রাজ্যে, মানে এই স্কিমের আন্ডারে বাইরে যদি কেউ ডাক্তার দেখাতে যান, মানে যেমন আমাদের এখান থেকে থেকে অনেকেই ভেলোরে যান।

0: ব্যাঙ্গালোরে যাই, সেক্ষেত্রেও কি এটা প্রযোজ্য?
1: হ্যাঁ এক্স্যাক্টলি, দেখুন স্বাস্থ্যসাথী অ্যান্ড হচ্ছে আমাদের আয়ুষ্মান ভারতের ডিফারেন্সটা কোথায়, স্বাস্থ্যসাথী শুধুমাত্র স্টেট লেভেলে, আর আপনি যদি আয়ুষ্মান ভারত হয় এটা কিন্তু অল ইন্ডিয়া লেভেলে, যে ইম্প্যানেলড হসপিটাল আছে তাও প্রায় হচ্ছে আপনার ইন্ডিয়া হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 36তম স্টেট যারা আয়ুষ্মান ভারতের আন্ডারে এলো। সারা ভারতবর্ষে প্রায় আমার যতদূর মনে পড়ছে 38,000 ইম্প্যানেলড হসপিটাল আছে যেখানে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। ইতিমধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি যে এর আন্ডারে কভারেজ কতটা হয়েছে, 1.24 crore ফ্যামিলিস, আর তার সাথে হচ্ছে সিনিয়র সিটিজেন ওই 15,95,000 মতো, আর তার সাথে হেলথ কেয়ার মানে অঙ্গনারী আশা এবং আদার যারা হেল্পার গ্রুপ আছে তাদের প্রায় 3.06 lakh এরকম হয়েছে। আর 15ই সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যেই 50,000-এর বেশি ফ্যামিলি, যেহেতু এটা শুরু হয়ে মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ন্যাশনাল হেলথ অথরিটির সাথে হয়েছে 8th August, তারপরে 16ই আগস্ট থেকে এটা চালু হয়েছে, তো আপ টু 16ই সেপ্টেম্বর আপনি যদি এক মাসের পরিসংখ্যান দিই 50,000-এর বেশি মানুষ এর বেনিফিট পেয়েছে, 28 crore-এর মতো খরচ পড়েছে। এবং তার সাথে আর একটা জিনিস হচ্ছে যে আমাদের স্টেট থেকে মানে বাইরের স্টেটে প্রায় 1100 মতো লোক অন্য স্টেটে ট্রিটমেন্ট করাতে পেরেছে, এবং অন্য স্টেট থেকেও আমাদের এখানে এসে পশ্চিমবঙ্গে এসে আয়ুষ্মান ভারতের আন্ডারে ট্রিটমেন্ট হয়েছে তার সংখ্যা 1849, যতদূর আমার আপডেট মনে পড়ছে অ্যাপ্রক্স 1800 হবে। তো এইটার এটাই সুবিধা যেটা হলো যে পোর্টেবিলিটি, আপনার আজকে পছন্দ হলো না হতেই পারে, দেখুন হেলথ হচ্ছে আপনার চয়েস, আপনার যদি মনে হয় আমি কলকাতায় স্যাটিসফাইড নই আমি মুম্বাই যাব, আপনি চলে যেতে পারেন, সেখানে ইম্প্যানেল হসপিটাল আছে, সেখানে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর, তো এইটা কিন্তু একটা বিরাট বড় অ্যাডভান্টেজ যেটা আমরা বারবার বলছিলাম যে স্বাস্থ্যসাথী করেছেন ঠিক আছে, কিন্তু আয়ুষ্মান ভারতটা থাকলে আমরা কিন্তু বাইরের স্টেটে গিয়েও মানুষ ট্রিটমেন্টের সুবিধা পেত, এটা হচ্ছে সব থেকে একটা মেজর অ্যাডভান্টেজ।
0: আচ্ছা, আগামী দিনে আয়ুষ্মান ভারত প্রকল্পকে আরও কার্যকর করে তোলার জন্য কি কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে হয়?
1: দেখুন একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র আয়ুষ্মান কার্ড বানালে হবে না, লাস্ট মাইল কানেক্টিভিটি কি সেটা আপনাকে দেখতে হবে। লাস্ট মাইল কানেক্টিভিটি মানে কি, ধরুন আমরা এখানে বলা হচ্ছে যে আমাদের এখানে প্রায় যে হসপিটালগুলো ইম্প্যানেলড আছে বা নার্সিংহোমগুলো ইম্প্যানেলড আছে, সব হসপিটাল সব নার্সিংহোম তো ইউনিফর্ম নয়, মানে হচ্ছে তার যে ইনফ্রাস্ট্রাকচার সব জায়গায় কিন্তু সেম নয়, যদি সব জায়গায় সেম না হয় তাহলে আপনাকে কি করতে হবে, সেই জায়গার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা করতে হবে। কারণ নার্সিংহোম দেখবেন যে সমস্ত নার্সিংহোম শুধুমাত্র তারা বললো আমরা আয়ুষ্মান ভারতের আন্ডারেই ভর্তি করছি, ভর্তি করা মানেই কিন্তু সব মিটে গেল না, সেখানে কি আদেও সেই ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেটা কিন্তু সবার আগে জানতে হবে। বললো না আমাদের অনেক সময় যেটা হয় দেখবেন, আমি এতদিন ধরে একটা গভর্নমেন্ট সেট আপে কাজ করে আমি যেটা বুঝেছি, আমার কাছে কালকে রাতেও ফোন এসছে যে সে বেড পাচ্ছে না কেন, এই যে হার্ট অ্যাটাক হয়েছে তার তো তখনই বেড দরকার, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই সার্জারি দরকার, ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকলো, আমার কাছে কার্ড থাকলো কিন্তু আমি ফ্যাসিলিটিস দিতে পারলাম না, তার কারণ হচ্ছে যে সংখ্যক বেড দরকার সেই বেড নেই, বা বেড আছে কিন্তু দেখা যাচ্ছে কার্ডিওলজিস্ট সেই টাইম পিরিয়ডে প্রেজেন্ট নেই। এই জায়গাগুলোকে আমাদের রোল আউট করতে হবে, আমাদের এখনও যে রিক্রুটমেন্ট প্রসেসে বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে, আমি প্রাইভেটে বলবো না, গভর্নমেন্টে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত অনেক সুপার স্পেশালিটি সব জায়গায় ডেভেলপ করেনি, তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো না থাকলে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ারে আপনি সবার আগেই গ্যাপটা ফিল আপ করতে হবে,
0: মানে একটা হাসপাতালের সঙ্গে আরেকটা হাসপাতালের যে সমন্বয়, যে জেনারেলি দেখা যায় একটা হাসপাতালে বেড নেই সেটা রেফার করে দিল আরেকটি হাসপাতালে কিন্তু সেখানেও বেড নেই, তাহলে সেটা তো আগেই জেনে যাওয়া উচিত যে ওখানে আদৌ বেড আছে কি নেই, কারণ একজন পেশেন্টকে নিয়ে এখান থেকে ওখানে দৌড়ানোর যে সময়টা চলে যাচ্ছে সেই পেশেন্টের কাছ থেকেও তো সেই সময়টা চলে যাচ্ছে।
1: শুধু পেশেন্টের সময় যাওয়া নাই, ধরুন কারোর হার্ট অ্যাটাক হলো, কারোর সেরিব্রাল স্ট্রোক হলো, টাইমের সাথে সাথে ওই টাইমটা হচ্ছে অত্যন্ত মূল্যবান, ওই টাইম পিরিয়ডে যদি চিকিৎসা না হয় পেশেন্ট কিন্তু মারা যেতে পারে। মেডিকেল কলেজগুলোতে আমরা তো বাধ্য, আমাদের ফ্লোরেও চিকিৎসা হয়, কিন্তু কোনো প্রাইভেট সেক্টরে কি আপনি তো ফ্লোরে চিকিৎসা করাতে পারবেন না, তো একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট সে একবার আরজিকর যাচ্ছে, একবার ক্যালকাটা মেডিকেল কলেজ যাচ্ছে, একবার এসএসকেএম যাচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আয়ুষ্মান কার্ড আছে কিন্তু দেখা যাচ্ছে সে নার্সিংহোমগুলো নিতে চাইছে না, এই জায়গাগুলো এই গ্রিভান্সগুলো করতে হবে। যদিও গ্রিভান্সের জন্য সিস্টেম করেছে যে এই আপনার আরোগ্য মিত্র রয়েছে, না হলে আপনাকে ডিস্ট্রিক্ট লেভেল গ্রিভান্স সিস্টেম রয়েছে, তারপরে স্টেট লেভেলের গ্রিভান্স রয়েছে, তারপরেও যদি না হয় একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে যদি আমার যতন মনে পড়ছে 1455, যেটাই মানুষ কন্ট্যাক্ট করে তার গ্রিভান্স জানাতে পারে। কিন্তু দেখুন শুধু মানুষ সেই সময় যদি গ্রিভান্স নিয়ে, একটা মানুষ হার্ট অ্যাটাকের পেশেন্ট আপনার

0: অ্যাম্বুলেন্সে রয়েছে, আপনি তখন গ্রিভান্স নিয়ে ব্যস্ত, এটা ঠিক নয়। আমাদের হেলথ কেয়ারে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঢেলে সাজাতে হবে, এবং আমাদের, আমি গভর্নমেন্টের কথা বলছি না, আমাদের প্রাইভেট সেক্টরেও অনেক সমস্যা আছে, কর্পোরেট বিল নিয়েও কখনো কখনো প্রশ্ন উঠছে, কারণ এটা তো প্যাকেজ বেসড। আমাদের এই যে যে আয়ুষ্মান ভারতের লক্ষ্যটা কি, আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমানো, একটা গরিব মানুষ থাকে যদি পকেট থেকে টাকা দিতে হয় সেটা কতটা কমলো, তারপরে দেখতে হবে যে ক্যাটাস্ট্রফিক এক্সপেন্ডিচার মানে একটা হিউজ এক্সপেন্ডিচার সেইগুলো কীভাবে কমানো গেল, তবেই কিন্তু সাফল্য লাভ করবে।
1: এই বার্তা দিয়েই আজকের সাক্ষাৎকার এখানে শেষ করছি, এবং আশা করব যে আমাদের যারা শ্রোতা বন্ধু যাদের মনে আয়ুষ্মান ভারত বিষয়টা নিয়ে অনেক কৌতূহল ছিল, কিছু কৌতূহল অন্তত নিবারণ সম্ভব হয়েছে, এবং আমরা আশা করব যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আগামী দিনে আমরা আরও দেখতে পাব। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য, সময় দেওয়ার জন্য, নমস্কার।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এতক্ষণ শুনলেন আয়ুষ্মান ভারত নিয়ে বিশেষ আলোচনা। আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।
3: আকাশবাণী কলকাতা।

দাদা ঠাকুর ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান দিয়ে শেষ করলাম আজকের গানে গানে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

মাটির কাছাকাছি যে সুর খেলা করে, যে সুরের মধ্যে লুকিয়ে থাকে পল্লী বাংলার ধুলিকণা, নদীর জল আর মানুষের প্রাণের আকুতি, সেই সুরের কাছে বারবার ফিরে গিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ। আজ শনিবার গানের ভেলায় রবীন্দ্রনাথের গান। আজকের গানের ভেলার বিষয় রবীন্দ্রসঙ্গীত ও মাটির সুর। আজ আমরা ফিরে দেখব কিভাবে পল্লী বাংলার সহজিয়া গান রবীন্দ্রনাথের হাত ধরে লাভ করেছিল এক সার্বজনীন অমর রূপ। আসুন, মাটির সুর আর বিশ্বকবির সেই চিরন্তন মিলনের পথ ধরে শুরু করি আজকের সুরযাত্রা।

লোকসঙ্গীত ও রবীন্দ্রনাথের এই অসামান্য সুরযাত্রায় রবীন্দ্রনাথের রবি ছায়া আর লোকসঙ্গীতের সহজিয়া রূপ কিভাবে একে অপরকে সমৃদ্ধ করেছে তা অনুধাবন করলেই বাংলার সঙ্গীত চেতনার মূল শিকড়টি ছুঁয়ে দেখা যায়। রবীন্দ্রনাথ লিখেছেন, লোকসঙ্গীতের মধ্যেই রয়েছে বাংলার সাধারণ মানুষের প্রাণীর স্পন্দন। তিনি মাটির সুরকে শুধু অনুকরণই করেননি, বরং নিজের কাব্যিক ভাবনার সাথে মিলিয়ে তাকে পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। বাংলার এই সহজিয়া ঐতিহ্য আর রবীন্দ্রনাথের সুরকৃতির অপূর্ব মিলই আজ আমাদের সংস্কৃতিকে এত ঋদ্ধ করে রেখেছে।

গানের ভেলায় আপনারা ফোন করতে পারেন 2210-7325 এই নম্বরে। লালনের গানে ধর্ম সমন্বয়, আচার সর্বস্ব, ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধতা, জাতিভেদ ও ছুঁতমার্গের প্রতি ঘৃণা ও অসাম্প্রদায়িক মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ফোঁটা, তিলক, টিকি ধর্মের বাহ্যিক যে আচার, তার প্রতি লালনের কোনো আগ্রহই ছিল না। মানব জাতি যে এক ও অখণ্ড তারই আভাস দিয়েছেন লালন তার গানে। বাউল দর্শন ও সঙ্গীত বাংলার অনেক কৃতি মানুষদেরই আকৃষ্ট করেছে, তবে রবীন্দ্রনাথ বাউল দর্শনের উঠোনে বিচরণই করেননি, শুধু এর অন্তঃপুরে প্রবেশ করেছিলেন। বাউল সংস্কৃতির প্রতি তার যে অনুরাগ, তার বিভিন্ন গানের মধ্য দিয়ে সেটা ফুটে উঠেছে।

লালনের মনের মানুষকে রবীন্দ্রনাথ নিজেও খুঁজেছেন তার নিজের মনোভুবনে। বাউল গানের সুর, বাণী ও তত্ত্বকথা তাঁকে যেমন আকৃষ্ট করেছে, তেমনি তিনি প্রভাবিত হয়েছিলেন বাউলের বেশভূষাতেও।

0: আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কোনো বন্ধু আছেন, দেখে নেব কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: বলুন।
1: হ্যাঁ, সুখদেব পাল বলছি, বেলুগ্রাম থেকে।
0: আচ্ছা,
1: প্রায় 24 মিনিট শুনলাম আপনি যে গানগুলি সাজিয়ে সাজিয়ে শোনাচ্ছেন, তাতে শুনতে খুব সুমধুর লাগছে। আর প্রচুর গান আছে রবীন্দ্রসঙ্গীত, আর 7 দিন করলেও ফুরবে না।
0: একদম একদম,
1: হ্যাঁ সত্যি, আপনি যেগুলো শুধাচ্ছি খুব খুব ভালো লাগছে।
0: রবীন্দ্রনাথের গান আর মাটির সুর দুই মিলেমিশে আজ
1: অবশ্যই,
0: একাকার হয়ে যাচ্ছে।
1: হ্যাঁ বহুদিন লাগবে, আপনি যদি শোনাতে চান তো আমি ফুরবে না, আর তো গান আছে। আচ্ছা, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান।
0: আচ্ছা, শুনতে থাকুন গানের ভেলা। লালনের একতারা আর রবীন্দ্রনাথের গানের সুর, এই দুয়েরই মিলন ঘটেছে একই মানবতার সাগর তীরে। লালন তার গানে খুঁজেছেন মনের মানুষকে, আর রবীন্দ্রনাথ সেই মানবপ্রেম, আত্মঅন্বেষণ ও অসাম্প্রদায়িকতার সুরকে নিজের সৃষ্টিতে দিয়েছেন এক অনন্য রূপ। লালনের সহজ সরল অথচ গভীর দর্শন রবীন্দ্রনাথকে গভীরভাবে স্পর্শ করেছিল, তাই রবীন্দ্রসঙ্গীতের অনেক গানেই আমরা শুনতে পাই বাউল ভাবনার সেই মাটির গন্ধ, হৃদয়ের টান আর অন্তরের মানুষকে খোঁজার আকুলতা। যেন লালনের একতারা আর কবিগুরুর রবীন্দ্রসঙ্গীত মিলেমিশে বলে ওঠে, মানুষের চেয়ে বড় পরিচয় আর কিছুই নেই।

0: টেলিফোন লাইনে আমাদের সঙ্গে কে আছে? হ্যালো,
1: নমস্কার,
0: গানের ভেলায় আপনাকে স্বাগত।
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলুন সব্যসাচী বাবু।
1: কুষ্টিয়ার কাঙাল হরিনাথ, যাকে ফিকিরি চাঁদ বলা হতো, এবং তাকে ঘিরে একটি শখের বাউল দলের সৃষ্টি হয়েছিল। সেখানে জলধর সেন, প্রফুল্ল গঙ্গোপাধ্যায়, গোলক বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণপ্রসন্ন সেন এবং মীর মোশাররফ হোসেন অন্যতম ছিলেন। তো এই রবীন্দ্রনাথের যে বাউলাঙ্গের যে সমস্ত গান, সেগুলির মধ্যে এই ফিকিরি চাঁদি গানের সুরের প্রভাব সব থেকে বেশি আছে। এবং কোনো কোনো গান কবি সরাসরি সুর থেকে নিয়েছেন, আবার কোনো কোনো গান কবি ওই ফিকিরি চাঁদ গানের ভাবানুবাদ করেছেন। যেমন ভোলা মন কি করিতে কি করিলি, সুধা বলে গরল খেলি, তার সুরেই আপনি একটু আগে যে গানটা শোনালেন, আমার পানের মাঝে সুধা। অথবা আমারে পাগল করে যেজন পালায়, তিনি লিখলেন যে কেবল পালিয়ে বেড়ায়। আবার যখন ভাবানুবাদ করছেন, সেখানে ওই দেখো ডুবলো বেলা ভাঙলো খেলা, দেখে খেলা বাড়ি চলো, রবীন্দ্রনাথ লিখলেন যখন ভাঙলো মিলন মেলা। কিন্তু সারা পৃথিবী যখন কবি ঘুরেছেন, তাকে কিন্তু বাউল গান বারংবার হন্ট করেছে, এবং তিনি যখন যেখানে সুযোগ পেয়েছেন এই বাউল সুরে গান লিখেছেন।
0: যেখানেই থেকেছেন মাটির কাছাকাছি উনি থাকতে পছন্দ করতেন।
1: একদম একদম। এবং সেরকমই একটি গানের গল্প বলে শেষ করি। এটি 1922 সালের জানুয়ারি মাস, এবং এলভাস্টের ডায়েরির পাতা থেকে পাওয়া যাচ্ছে যে পিয়ারসনের বাংলোর সামনের মাঠে 23 তারিখে একটি সান্ধ্য চায়ের আসর বসেছে, এবং সেখানে রবীন্দ্রনাথ আছেন, প্রতিমা দেবী আছেন, সিলভা লেভি আছেন, মেরি ফান ইঘেন আছেন, এবং কোভিড ডাকে সাড়া দিয়ে এই ডাচ মহিলা ইঘেন তিনি শান্তিনিকেতনে এসেছেন 2 মাসের জন্য। এবং নিজে সঙ্গীতজ্ঞ ছিলেন বলে তিনি রবীন্দ্রসঙ্গীত শেখার পাশাপাশি যাতে আশ্রমের ছাত্রছাত্রীরা সঙ্গীত এবং স্বরলিপি শেখে, সেই কাজেও তাকে লাগানো হয়েছিল, অর্থাৎ মেরি ফান ইঘেনকে। এবং মার্চ মাসের 4 তারিখে দেশে ফেরার আগে এই মেরি ফান ইঘেনের বাড়িতে একটি খুব সুন্দর গেট টুগেদার হয়, এবং সেখানে কবি উপস্থিত। তো সেখানে সকলের অনুরোধে কবি একটি নতুন গান শুনিয়েছিলেন, সেই গানটি হচ্ছে ফিরে চল মাটির টানে। এবং সুরুলের যে পল্লী উন্নয়নের কাজ, তাতে সন্তুষ্ট হয়ে কবি এই কাজ গানটি লেখেন, এবং শ্রীনিকেতনের মূল কথা কিন্তু এই গানের মধ্যে দিয়ে বলা হয়েছিল। ধন্যবাদ আপনাকে।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লালনের দেহতত্ত্ব ও সহজিয়া সাধনা আর রবীন্দ্রনাথের উপনিষদিক বিশ্বভাবনা, এই দুয়ের মিলন হল মানুষের ধর্ম। লালন যার সন্ধান করেছেন নিজের দেহের ভেতরে মনের মানুষ হিসেবে, রবীন্দ্রনাথ তাকেই ডেকেছেন জীবন দেবতা বা অন্তর্যামী বলে। লালনের খাঁচার ভেতর অচিন পাখির সুরে প্রভাবিত হয়েই রবীন্দ্রনাথ রচনা করেছিলেন ভেঙে মোর ঘরের চাবি।

0: नमस्कार, सुन रखे हैं? হ্যালো,
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
0: হ্যাঁ বলছি, আজকে যে রবীন্দ্রসঙ্গীতের আসরটা বসেছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, যদি
1: আচ্ছা,
0: পারেন তো কিশোর কুমারের কণ্ঠে ওই আমার বেলা যে যায় ওটা লাগাতে পারেন, কিংবা ওই সুচিত্রা মিত্রর একলা চলরে।
1: আচ্ছা, ঠিক আছে,
0: হ্যাঁ
1: গানের ভেলা শুনতে থাকুন।
0: হ্যাঁ।

শহর কলকাতার সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করলেও শিশুকাল থেকেই কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন ব্যতিক্রমী ও বিলাসিতা বিমুখ। ছোটবেলা থেকেই তার জীবনে লোকায়ত জীবনের সরলতা লক্ষ্য করা যায়। অবশ্য সেই সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গাছগাছালি, বাগান, পুকুর, ঢেঁকিশাল, পালা পার্বণ, ব্রত

পূজা আলপনা এই সমস্ত দিকেই সমৃদ্ধ ছিল, তা কবির জীবনস্মৃতি ও ছেলেবেলা এই দুটি বই থেকেই জানা যায়। তার জীবনের দীর্ঘ 10 বছর তিনি শিলাইদহ ও আশেপাশে অতিবাহিত করেছিলেন। তারপর প্রকৃতিকে ভালোবেসে তিনি আশ্রম বিদ্যালয় স্থাপন করেন লালমাটির দেশ বীরভূমে। একদিকে কবির প্রকৃতিপ্রেম, অন্যদিকে দার্শনিক ভাবনা কবিকে আরও বেশি লোকসংস্কৃতিমুখী করে তুলেছিল।

0: গানের ভেলায় আপনাকে স্বাগত। কে আছেন?
1: নমস্কার, সুপ্রভাত।
0: সুপ্রভাত,
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: রবীন্দ্রনাথের একটি গান, যে গান রচিত হয়েছিল

0: 1914 সালে এই এই সময়টি যে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, এই যে গানটি সারিগানের সুরে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন, এবং এই গানের যদি আমরা গভীর অর্থ দেখি, যে সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি মিছে, যে শব্দ মিছে, এই যে যাচ্ছে আসছে, কিন্তু আমি তার মাঝির আশায় বসে আছি, কিন্তু মাঝিটা কে? সে মাঝি কিন্তু আমরা, মাঝিকে কিন্তু আমরা কখনো দেখতে পাই না। এই যে রূপক, এই রূপকটাকে উনি ব্যবহার করছেন, সে মন মাঝিকে দেখতে গেলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়। এবং সকাল আমার মিছে যায়, বিকেল আমার মিছে যায়, কিন্তু আমি তার দেখা পাই না। এই যে খোঁজ, এটাই তো বাউলের মূল দর্শন। সেই দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ লিখলেন, বা 1905 সালে যদি একটি গানের প্রসঙ্গে আসি, ইন্দিরা দেবী চৌধুরানী সুর কর এই স্বরলিপি করছেন, আমার নাই বা হলো পারে যাওয়া। হ্যাঁ, এই যে আমার আমার এত এত মানে সংসারের মায়ায় আমি আবদ্ধ, কিন্তু আমার সেই পাড়ের পাড়ে যাওয়াটাই হলো না। সেই পাড়ে গিয়েও সেই সেই মনের মানুষের সাথে হয়তো আমার দেখা হবে, কিন্তু আমি সেই পাড়ে যাওয়াটাই দাঁড়িয়ে আর সুযোগ পেলাম না, সময় পেলাম না। এটাই হচ্ছে বাউলের আদর্শ। সেই আদর্শের বা সেই যে অন্বেষণ, সেই অন্বেষণের অন্বেষণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উনি ওনার নিজের মতন করে, তাই আমরা বলতে পারি যে রবি বাউল। তাই আমরা বলতে পারি নয়, তাই আমরা বলি রবি বাউল। ওনার মতন উনি বাউল, মানে উনি বাউলের শ্রেষ্ঠতম বাউল। লালনের, লালন ফকির আরো যারা বাউল আছেন, তাদের মানে পরবর্তী তাদের ধারাকে নিয়েও নিয়ে এগিয়ে নিয়ে গেছেন। তাই এটুকু বললাম, ধন্যবাদ।
1: অনেক অনেক ধন্যবাদ আপনার যে কথা, আপনি যে তথ্য দিলেন, তাতে আমরাও সমৃদ্ধ হলাম। এখন যে গানটি শোনাব, সেটি অন্যায় ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার এক চিরন্তন মহাসূত্র, একলা চলরে। ভারতের স্বাধীনতা আন্দোলনের নানা বাঁকে যখন চারিদিকে অন্ধকার নেমে এসেছিল, তখন মহাত্মা গান্ধী এই গানটিকে তাঁর জীবনের মূল মন্ত্র বানিয়েছিলেন। কবি রবীন্দ্রনাথ এই গানের সুরের জন্য বেছে নিয়েছিলেন বাংলার খাঁটি মাটির বাউল সুর। লোকায়ত মনোহর শাহী কীর্তনের সুরকে অবলম্বন করে তিনি এমন এক সুর বাঁধলেন যা হয়ে উঠল শতকোটি ভারতবাসীর ঘুরে দাঁড়ানোর মহাশক্তি।

0: গানের ভেলায় স্বাগত আপনাকে, বলুন।
1: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
0: নমস্কার,
1: আমি বহরমপুর থেকে পলাশ সরকার কথা বলছি দিদি ভাই।
0: বলুন।
1: কি সুন্দর দিদি শুরু করেছেন সকালটা দিদি, মন জুড়ে গেল দিদি গান শুনে। মা বলছে গানগুলো শোন কি সুন্দর দিচ্ছে। জানাম মা এরকমই তোমার চ্যানেলে দিদি ভাই যখন আসেন তখন এই রবীন্দ্র সম্বন্ধে এরকমই হয়। তো দিদি ভাই আমি একটা গানের রিকোয়েস্ট করব।
0: হ্যাঁ বলুন।
1: আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, যদি থাকে দিদি গানটা শোনান দিদি খুব ভালো লাগবে, সকালটা মধুর হয়ে গেল।
0: নিশ্চয়ই আমি চেষ্টা করব আপনাকে ওই গানটা শোনাবার। তবে আজকে আমরা আছি লোক রবীন্দ্র সঙ্গীতে লোকগান বা লোকসুরের।
1: ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আপনি তো খুব সুন্দর গান শোনাচ্ছেন, শোনান দিদি ভাই।
0: আপনি গানের ভেলা শুনতে থাকুন এবং আমাদের সাথে থাকুন পলাশবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: একদম, আপনি ভালো থাকবেন দিদি ভাই।
0: নিশ্চয়ই। নদীর বুকে ভেসে চলা নৌকা, মাঝির একাকি মন আর দূর দিগন্তের হাতছানি, এই আবহ থেকেই জন্ম ভাটিয়ালি গানের, বাংলার নদীমাতৃক জীবনের আবেগ, বিরহ, আকুলতা ও গভীর মানবিক অনুভূতি ভাটিয়ালির সুরে মিশে আছে। রবীন্দ্রনাথ এই লোকসুরের সহজ, উদাসী ও হৃদয় ছোঁয়া আবেদনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন আর তার বহু গানে লোকসুরের মাটির গন্ধ আর অন্তরের টান নতুন রূপে ধরা দিয়েছে। মাঝির কণ্ঠে ভেসে আসা ভাটিয়ালি আর রবীন্দ্রনাথের গানের ভাষা যেন একই, যেখানে ঢেউয়ের সাথে দুলে ওঠে মন আর সুরের ভেতর জেগে ওঠে আমাদের চিরচেনা বাংলা।

0: টেলিফোন লাইনে কে আছেন? সময় কম, বলুন।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, বলুন।
1: আমি শ্রীরামপুর থেকে প্রণব ব্যানার্জি বলছিলাম।
0: বলুন প্রণব বাবু।
1: আপনার অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হচ্ছে।
0: ধন্যবাদ।
1: প্রতিটা কথা, প্রতিটা বাক্য এবং গানগুলো চয়েস করেছেন খুব ভালো, কিন্তু আমার একটা পোলাইটলি রিকোয়েস্ট আছে আপনার কাছে, একটু মন দিয়ে শুনবেন।
0: বলুন।
1: আপনি গান, আপনি অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছেন এক ঘন্টার আকাশবাণীর তরফ থেকে, যেটা সর্বভারতীয় চ্যানেল, এবং আমরা বসে আছি শ্রোতা হয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে গান শুনবো এবং কিছু তথাকথিত গল্প কথা শিল্পী সম্বন্ধে সেগুলো আপনি বলবেন, আমি শুনবো। কিন্তু এখানে পার্টিকুলার

0: হবে, তাতে কি হয় গান শোনাটা আমাদের 10-15 মিনিট হয় না, 10 মিনিট হ্যাঁ আমরা শুনতে পাই না। আজ দয়া করে আপনি ওদের বলবেন যে গানের অনুরোধ থাকলে আপনারা করুন, এতে এই তথ্যবত্ত তো আমাদের কাছে আছে, আমরা তো এই নিয়ে বসে আছি অনুষ্ঠানটা করার জন্য। এন্টারটেইন করা মানে এই নয় যে আমি 10 মিনিট কিল করব, অন্য লোককে গান শুনতে দেবো না আর আমার নিজের কথা বক বক করে বলে যাব। দয়া করে এটা আপনারা করুন, আপনারা অথরিটি, এটা প্রাইভেট চ্যানেল নয়, সরকারি চ্যানেল, আজ এটা আপনি বন্ধ করুন। ও ধর্মতলা আর এতে গিয়ে ময়দানে গিয়ে এইসব বক্তৃতা দিই, তারা তো আপনার আকাশবাণীতে চাকরি নেই স্পেশাল ভাবে ঘন্টা খানেক এর জন্য আমি বলবো, আমরা এসব শুনতে রাজি নই, আমরা গান শুনতে রাজি।
1: আচ্ছা প্রণব বাবু, আপনার কথা আমরা নিশ্চয়ই মাথায় রাখবো, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজ লোকগান ও রবীন্দ্রসঙ্গীতে ছিলাম আমি সঞ্জয়িতা।

0: মাটির সুর আর রবীন্দ্রসঙ্গীত, এই নিয়ে আমি ছিলাম গানের ভেলায় সঞ্চয়িতা। গানের ভেলা আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং চয়নিকা ধারা।

0: সৈকত, আচ্ছা কোনো গন্ধ পাচ্ছ?
1: মানে অনুষ্ঠানের শুরুতেই তোমার কি নিজের পারফিউম নিয়ে ফ্লেক্স করতে হবে চয়নিকা?
0: আর না না, পারফিউমের কথা বলছি কোথায়, আমি বলছি যে মানে চারিদিকেই যে আসছিলে রাস্তাঘাটে, বেশ একটা একটা গন্ধ না, পুজো পুজো গন্ধ না?
1: ও আচ্ছা, তুমি সেই গন্ধর কথা বলছো না, তাহলে ঠিক আছে। আমি ভাবলাম তুমি হয়তো এসে থেকেই নতুন পারফিউম কিনেছো, হয়তো
0: আরে বাবা না না,
1: গন্ধ ভুরভুর করছে স্টুডিওর মধ্যে, তাই জন্য তুমি একটু ফ্লেক্স করতে চাইছো। কিন্তু না, এটা তুমি একদম ঠিক বলেছো। আমি আজকে আসার সময় দেখছি যে শরতের আকাশ তো মোটামুটি খানিকটা আমরা আভা পাচ্ছি,
0: তার কারণ একে আশ্বিন মাস, তার উপরে অক্টোবর, মোটামুটি চারিদিকে একদম পুজো পুজো একটা ভাব চলে এসেছে।
1: মুশকিল হচ্ছে বৃষ্টিটা তো এখনো পুরোপুরি যাচ্ছে না গো।
0: আচ্ছা বৃষ্টি আচ্ছা থাকুক না, আসবে ধীরে ধীরে, পুজোও আসবে, আসলে ওই বৃষ্টির মধ্যেও, বৃষ্টি কখনো বাঙালির পুজোর মানে এই যে আবেগকে কখনো বাধা দিতে পেরেছে বলো?
1: না সেটা অবশ্যই পারেনি, কিন্তু ওই প্যাচপ্যাচে ওয়েদারটা যদি হয়ে থাকে পুজোর কদিন, তখন তো একটু
0: ওই আর কি লাগবে একটু আচ্ছু।
1: কিন্তু যাই হোক, আজকে শনিবার এবং আমরা যেমন কথা থাকে ঠিক সেই রকম কথা অনুযায়ী, কিন্তু আজকে আমরা আবার চলে এসেছি যুববাণীর আড্ডায়। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি সৈকত, আর আমার সঙ্গে
0: আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা। আর আজ দেখো, যেটা প্রথমেই বলছি যে পুজোর একটা চারিদিকে একটা আমেজ, তো এর মধ্যে পুজো ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলতে একদম ভালো লাগে না, তাই না সৈকত?
1: একদমই তাই। আর পুজোর কথা যখন বলবি, দেখো অলরেডি বন্ধুরা আমাদের পোস্টার তো দেখেই ফেলেছে আমাদের সোশ্যাল মিডিয়ায়, তো সেখানে দেখে নিশ্চয়ই বন্ধুরা মোটামুটি বুঝেই গেছে যে আজকে সিনেস্কোপের আড্ডায় আমরা কেমন ছবি নিয়ে কথা বলছি।
0: ঠিক, একদমই তাই। আর হ্যাঁ, এটাও তার সঙ্গে বলে রাখি, তোমরা জানো যে আড্ডা মানে শুধু তো আমরা দুজন থাকি না, তোমরাও সঙ্গে থাকো, তাই?
1: একদম।
0: 0332107325 তোমাদের জন্য খোলা আছে আমাদের ফোন লাইন, চলে এসো আর বলো এই যে মানে সেই সমস্ত সিনেমা যেখানে পুজোর কথা, পুজোর দুর্গাপুজোর কথা আছে, সেগুলো বললে তোমার কোন সিনেমাটার কথা প্রথমেই মনে পড়ছে?
1: একদমই তাই। আর তার পাশাপাশি যদি ফোন লাইনে কোনোভাবে না পাও এবং তবু আমাদের সঙ্গে আড্ডায় যোগ দিতে চাও, তাহলে কিন্তু চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমার কোন সিনেমার কথা মনে পড়ে পুজোর কথা মনে পড়লেই।
0: দেখা যাক তোমার সঙ্গে আমাদের ভাবনা মিলছে কিনা, কিন্তু তার আগে আড্ডা শুরু হোক একটা গান দিয়ে, নাকি সৈকত?
1: একদমই তাই। তাহলে আজকের প্রথম গান মানে গানে গানেই আর কি আমরা শুরু করি আজকের আড্ডাটা, আর গানটাও এমন হতে হবে যেন তাতে করেই বোঝা যায় যে সত্যি সত্যি বোধ হয় গৌরী চলে এলো।
0: একদম তাই।

0: হ্যাঁ দেখো, পুজো কিন্তু প্রায় চলে এসেছে, আর একটা সপ্তাহ পরই মহালয়া, আর তাই পুজোর গান ছাড়া এই সিনেস্কোপের এই যে পুজোর সিনেমা নিয়ে কথা হবে এই আড্ডা কি জমে বলো? সেই জন্যই প্রথমেই একটা পুজোর সুন্দর গান আমরা শুনে নিলাম, আর এই গানটা কিন্তু যে সিনেমা থেকে নেওয়া হয়েছে সেই সিনেমাটার কথাও আমরা বলবো।
1: একদমই তাই, কারণ এত সুন্দর একটা গান শুনলাম, আর যে সিনেমার গান সেই সিনেমার নাম বলবো না সেটা তো হয় না, তাহলে প্রথমেই আমরা সেই ছবিটার কথা বরং বলি।
0: একদম তাই, তোমরা অনেকেই জানো রক্তবীজ, আর রক্তবীজ টু মানে 2023 সালে রক্তবীজ প্রকাশিত হয়েছিল, এবং রক্তবীজ টু 2025 নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা। আর এখানে কিন্তু দুর্গাপূজোর যে আবহ বলো বা দুর্গাপূজোর পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে এখানে মানে ফুটিয়ে তোলা হয়েছে, সেখানে কিছুটা রাজনৈতিক একটা থ্রিল রয়েছে, রোমাঞ্চ রয়েছে, সবটাই আছে।
1: এবং ব্যাপারটা হচ্ছে মানে গল্পগুলো মানে অনেকটাই দুর্গাপুজোকে ঘিরে, এবং তুমি নামটাও ভেবে দেখো না, রক্তবীজ, অর্থাৎ যে কথা আমরা সেই আমরা লোককথায় শুনে এসেছি, যে কথা আমরা পুরাণে পড়ে এসেছি আর কি, তো সেই রক্তবীজ নামটাই এরকম। এবং অদ্ভুতভাবে খুব সুন্দর করে কানেক্ট করা হয়েছে যে আমাদের সমাজে আসল রক্তবীজ কারা,
0: ঠিক
1: তাদেরকে কানেক্ট করে সেইখান থেকে কিন্তু গল্পটা মোড় নিচ্ছে। এবং কি অদ্ভুত অভিনয়! তুমি কাকে ছেড়ে কার কথা বলবে? তুমি আবি চট্টোপাধ্যায়ের কথা বলো, কি তুমি তুমি ভেবে দেখো ভিক্টর ব্যানার্জি ওই বয়সে গিয়েও কিরকম ভাবে মানে এত সুন্দর ভাবে অভিনয় করেছে,
0: সাবলীল অভিনয় যেটাকে বলে। আর তার সঙ্গে মানে দুর্গাপূজোর যে ধরো আনন্দ, মানে বাঙালির যে আনন্দ থাকে দুর্গাপূজোকে ঘিরে, সেটা কিন্তু এই সিনেমাটা ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে।
1: একদমই তাই,
0: ধরো যে লাইটিং, যে আলোকসজ্জা যেটা বলছে, তারপর দুর্গাপূজো মানে বাঙালির কালচারে যেটা শঙ্খ উলুধ্বনি যে বিষয়গুলো, এগুলো খুব সুন্দরভাবে এসেছে।
1: তার থেকেও বড় কথা হচ্ছে পূজোয় ঘরে ফেরা,
0: ঠিক
1: পূজোয় ফিরে আসা, এই যে সময় মানে এই যে ব্যাপারটা, অত বড় মানুষ হয়ে যাওয়ার পরও পূজোর সময় যখন নিজের কাছে মানে নিজের বাড়িতে ফিরে আসে, নিজের গ্রামে একজন মানুষ ফিরে আসে, তখন সেইখানে অনেক রকম অনুভূতি থাকে, অনেকগুলো বিষয় কাজ করে, সেই সমস্তটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাই যদি এখনো কেউ না দেখে থাকো, আমরা তো বলবো মাস্ট ওয়াচ।
0: না অবশ্যই অবশ্যই, আর দেখো খুব বেশি পুরনো নয়, খুব রিসেন্ট আমাদের কাছে এসেছে এই সিনেমাটা উপহার স্বরূপ, তাই না? তো এটা দেখে নেওয়াই উচিত।
1: একদমই তাই। আচ্ছা, এরপর আমরা যে ছবিটার কথা বলবো তার নাম হচ্ছে একান্নবর্তী।
0: ঠিক,
1: এবার এইখানেই হচ্ছে টুইস্ট। তোমরা যখন ছবিটার পোস্টারও দেখবে, পোস্টারের নিচে দেখবে এই একান্নবর্তীর তলায় লেখা 51, অর্থাৎ সংখ্যায় 51 নয় 51, মানে মানেটা এইখানেই বোঝাচ্ছে যে এই 51 কথার আসল অর্থ কি। কিন্তু এই ছবিতেও কিন্তু আমরা দেখছি একটা পুজোকে ঘিরে, দুর্গাপুজোকে ঘিরে কিভাবে একটা পরিবারের মধ্যে যত মানে প্রত্যেকটা সম্পর্কে যেমন টানা পড়েন থাকে, মনোমালিন্য থাকে, সেগুলো কিভাবে সলভ হচ্ছে, কিভাবে সেগুলো আরো অন্যান্য দিকে মোড় নিচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা পাচ্ছি।
0: হ্যাঁ, 2021 সালের 19 নভেম্বর এটা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। আর 51-এর ওই যেটা তুমি আক্ষরিক অর্থটা বললে, সেটা কিন্তু মানে এত সুন্দরভাবে বোঝানো হয়েছে, আর এখানে 3 প্রজন্মের একটা পারিবারিক দুর্গাপুজোর কথা আনা হয়েছে, যে মানে সারা বছর বাড়ির প্রত্যেকে কাজের সূত্রে নানান

0: জায়গায় থাকে, বাড়ির বাইরে থাকে, কিন্তু এই পুজোর সময়টায় তারা এক জায়গায় হয়। আর তার মধ্যেই নানান সম্পর্কের টানাপোড়েন, সম্পর্কের ভালো মন্দ দিক সবটাই আমরা পেয়েছি এই সিনেমাতে। এক সময় যে এই যে যৌথ পরিবারের একটা কনসেপ্ট ছিল না, এখন তো সেটা প্রায় নেই বললেই চলে। বনেদি বাড়ির যে মানে এই যে বনেদি বাড়ির পুজোর যে একটা মাহাত্ম, তার সেই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পুরনো দিনের সেই পারিবারিক বোঝাপড়া, সেই সেটা পর্দায় খুব সুন্দরভাবে মৈনাক ভৌমিক তুলে ধরেছেন বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো, তাই না?
1: একদমই তাই। আর তুমি যখন এই বনেদি বাড়ি অর্থাৎ মানে তুমি যৌথ পরিবারের দুর্গাপুজোর কথা বললে, তখন কিন্তু আমার আরও একটা সিনেমার কথা মনে এলো। আর এই সিনেমাটার কথা মানে এই সিনেমাটার মানে বিশেষ আকর্ষণ যদি আমি বলি, আমরা এখানে পাচ্ছি সোহিনী সরকারকে।
0: মানে মানে তুমি এতগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: না মানে একটু মানে মানুষের ভালো লাগার জায়গায় যখন মানুষ পৌঁছায় তখন একটু আমতা আমতা মানুষ করে ফেলে, কিছু করার থাকে না।
0: মানে আমতা আমতা করছো ঠিক আছে, কিন্তু মানে এটা একটু বেশি মানে করছো না, মানে ব্যাপারটা তুমি সিনেমায় এসো,
1: তুমি কি বুঝবে গো, মানে তুমি কি করে বুঝবে এই ফিলিংসটা। যাই হোক, আমরা বরং চলে আসি সিনেমার কথায়।
0: একদম মানে লাফিয়ে চলে গেছে 2017 তে সৈকত দুর্গা সহায়, তাই তো?
1: একদম তাই।
0: অরিন্দম শীল পরিচালিত এই সিনেমা 28 এপ্রিল মুক্তি পেয়েছিল, তাই না? আর ছবির যে মানে পটভূমি যেটা বলে, একদম মহালয়া থেকে দশমী, মানে পুরো পুজোটাই এর প্লট বলো, সম্পূর্ণ গল্পটাই পুজোকে নিয়ে, পুজোর দিনগুলোকে নিয়েই বেড়ে উঠেছে।
1: একদমই তাই। যেখানে আমরা সৈনী সরকারকে দেখতে পাচ্ছি বাড়ির একজন পরিচারিকা হিসেবে বলতে পারি, এবং
0: না অ্যাকচুয়ালি আয়া হিসেবে উনি এসেছেন।
1: হ্যাঁ মানে ওই ওই আর কি, মানে একজন কেয়ার গিভার হিসেবে তিনি রয়েছেন, এবং সেই বাড়ির গিন্নি হিসেবে আমরা পাচ্ছি তনুশ্রী চক্রবর্তীকে। এবার তাদের দুজনের মধ্যে যে একটা অদ্ভুত সম্পর্ক, বিশ্বাস, বিশ্বাস ধরে রাখা, এবং সেখান থেকে, এবং এই গোটা গল্পটা চলছে একটা পুজোর সময়, দুর্গা সহায়, এবং যখন ওর নাম দুর্গা, এবং সেখান থেকে যখন আলটিমেটলি যখন আমরা সিনেমার ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছি, তখন আমরা কোথাও গিয়ে যেন একটা বুঝতে পারছি একটা অদ্ভুত রেফারেন্স রয়েছে মা দুর্গার সঙ্গে এই সোহিনীর চরিত্রটা।
0: ঠিক। আর তুমি ওই যে প্রথমেই সোহিনী সরকার বলে যে একটু করলে, সেটা সেই দিকটা কিন্তু মানে মেয়েদের দিকেও আছে, কারণ এই সিনেমার আরেকটি প্রধান চরিত্রে কে রয়েছেন? অনির্বাণ ভট্টাচার্য।
1: হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এবং এখানে অনির্বাণ ভট্টাচার্যর চরিত্রটা বড্ড মানে কি বলবো, বেশ একটুখানি একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের মতোই বলতে পারি, কারণ খুব বেশি আমরা স্ক্রিন টাইম পেতে দিচ্ছি না অনির্বাণ ভট্টাচার্যকে, কিন্তু যেটুকু সময় রয়েছে সেটুকু সময় মানে একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো।
0: সত্যি তাই। আসলে অনির্বাণ ভট্টাচার্যের মানে অ্যাপিয়ারেন্সটাই তো সেরকম, তাই না? দুর্গার স্বামী মানে সোহিনী সরকারের স্বামী হিসেবে তাকে দেখানো হলো
1: না, মানে কি বলবো, মানে একটু ভিলেন টাইপের স্বামী।
0: প্ল্যান করেছে মানে, আসলে তো দুর্গার আসল নাম দুর্গা নয়, ছাইনা, তাই না? তারা তো মানে একটা ডাকাত দল, এবং ডাকাতি করার ইচ্ছে নিয়েই এসেছিল ওই বাড়িটায়, তাই না? এবং সেখানেই মানে পরবর্তীকালে তার ভাবনা পরিবর্তন হয়, সে ধীরে ধীরে পরিবারটাকে আপন করে নেয়, এবং এই যে ভাবনা নিয়ে এসেছিল ভাবনাটা কোথাও গিয়ে তার পাল্টে যায় এবং পরিবারটাকে বাঁচিয়ে দেয়। সেই জন্য কিন্তু শেষ অবধি পুরস্কার স্বরূপ তার সেরকমভাবে শাস্তিটাও হয়নি মানে পরিবারের থেকে, তাই না?
1: একদমই তাই। আর কথা বলতে বলতেই এই মুহূর্তে কিন্তু সময় হয়েছে একটি ছোট বিজ্ঞাপনী বিরতির, এবং বিজ্ঞাপনী বিরতির পর তোমার জন্য থাকবে দুর্গা সহায় সিনেমা থেকে একটি গান, কারণ আজকে তো আমরা প্রথমেই বলে দিয়েছি
0: একদম পূজোর গান, আজকে পূজোর আমেজে, পূজোর আবহে পূজোর গান হবে।
1: একদমই তাই। আর চয়নিকাও প্রথম থেকেই বলছে যে আকাশে বাতাসে একটা পূজোর গন্ধ ভাসছে, তো যখন পূজো ইজ অন দ্য এয়ার তখন পূজো ইজ অলসো অন এয়ার।
0: ঠিক, একদম তাই।
1: একদম, তাহলে চলো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, তারপর গান, তারপর আবার ফিরছি আজকের আড্ডায়।
2: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
3: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
2: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
3: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
2: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি।

করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: সোমছন্দা ভট্টাচার্যর কণ্ঠে এই গানটা শুনে আমরা ফিরে এলাম আবারও আজকের সিনেস্কোপের আড্ডায়। সঙ্গে রয়েছি সৈকত আর চয়নিকা, আর আজকে আমরা কথা বলছি পর্দার দুর্গাপূজা নিয়ে, তাই তো?
1: ঠিক ঠিক, পর্দায় সেই সমস্ত সিনেমাগুলোর কথা আজ হচ্ছে যেখানে আমরা দুর্গাপূজা দেখেছি এবং দুর্গাপূজাকে নানানভাবে সেখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, বলতে বলতে আমাদের সঙ্গে কথা বলতে কিন্তু বন্ধু চলে এসেছে ফোন লাইনে,
0: শুনি তাহলে বন্ধু কি বলছে। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি জগন্নাথ দে, রাজহাটি জাঙ্গিপাড়া হুগলি থেকে বলছি।
0: বলুন।
2: আচ্ছা, বলছি অ্যান্টনি ফিরিঙ্গিতে উত্তম তনুজার একটা দৃশ্য আছে যেখানে জয়া জয়েন্দ্র বলে মান্নাদের গান একটা আছে, তাতে দুর্গাপুজো একটা ছিল, যদি পারেন তো এই গানটাও শুনিয়ে দিতে পারেন।
0: বেশ, আমরা অবশ্যই বন্ধুর কথা শুনলাম এবং বন্ধু অবশ্যই একটা খুব সুন্দর মানে একটা সুন্দর সিনের কথা বলল। তবে এই মুহূর্তে আজকে যেহেতু আমরা সিনেস্কোপের আড্ডায় রয়েছি তো আমরা অনুরোধের গান শোনাতে পারছি না, আমরা দুঃখিত, কিন্তু অবশ্যই বন্ধুর কথা আমরা মাথায় রাখলাম, বন্ধু সঙ্গে থাকুক, শুনতে থাকুক এবং আমরা আরও বেশ কিছু সিনেমার কথা আজকে বলব,
1: সেগুলোও বন্ধুর ভালো লাগবে।
0: হ্যাঁ, এবং সেই সিনেমার গানও নিশ্চয়ই থাকবে সঙ্গে।
1: তো এই যে আমাদের আলোচনা চলছিল এই মুহূর্তে কিন্তু আরো একটা সিনেমার কথা আমার ভীষণভাবে মনে আসছে সৈকত, 2020 সালে অসুর।
0: বাবা, একদম, মানে আমার দেখা বোধহয় মানে জিতের করা সবচেয়ে একটা অন্য ধরনের সিনেমা,
1: মানে আমরা কেউই জিতকে ওইভাবে দেখিনি, তাই না?
0: এই রকম ছবি করতে দেখিনি
1: এবং এভাবে এই রকম একটা চরিত্রে দেখতে পাবো, তার মানে অভিনয় দক্ষতার এরকম একটা দিক যে আমরা দেখতে পাবো এটা বোধহয় আমরা সত্যি ভেবে উঠিনি, তাই না?
0: আমরা আমরা সাধারণত কমার্শিয়াল সিনেমায় দেখেছি জিতকে, মানে একদম টিপিক্যাল কমার্শিয়াল সিনেমা যেখানে রোমান্টিক ড্রামা কোনো একটা বা একটু থ্রিলার, মানে সেই ধরনের ছবিতে দেখেছি, বাট এই রকম একটা ছবি মানে সেখানে ওই রকম একটা চরিত্র সবচেয়ে বড় কথা, মানে যাকে মানে যে রীতিমতো মানে একজন আর্টিস্ট যে কিনা মানে যাকে সবাই পাগল ভাবে,
1: ঠিক, এবং তার সঙ্গে সঙ্গে যেমন জিতের অভিনয় সেরকম কিন্তু এটাও বলতে হবে আমরা এখানে আবির চট্টোপাধ্যায়কে ভিলেন হিসেবে দেখেছি।
0: মানে এটাও একটা ব্যাপার যে মানে তুমি কার সঙ্গে কার তুলনা করবে,
1: সত্যি মানে টুইস্টের উপরে টুইস্ট, তাই না?
0: হ্যাঁ, মানে এবং সেইখানে দাঁড়িয়ে যে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেখান থেকে মানে এত বছর পরে গিয়ে একটা এরকম রাইভালরির জায়গায় চলে গিয়েছে এবং তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা,
1: ঠিক, একটা ত্রিকোণ প্রেম রয়েছে সিনেমাটায় এবং মানে নামকরণটাও দেখো অসুর, তাই না? মানে প্রথম থেকে জিতের যে চরিত্রটা তার মানে কি গান আর কি, তাই না? সেই চরিত্রের প্রথম থেকে তার যে লুক, তার যে হাবভাব, তাকেই যেন দেখতে খানিকটা অসুর অসুরই বোধ হয় লাগছিল, কিন্তু শেষ অবধি দেখা গেল যে না, অসুর আসলে অন্য কেউ, তার ছোটবেলার বন্ধু আবির চট্টোপাধ্যায় যে চরিত্র অভিনয় করছে, অর্থাৎ বোধি, তাই না?
0: মানে এই গল্পটা কিন্তু আমাদের গিয়ে কোথাও এরকম একটা শিক্ষা দেয় যে আমরা আমাদের চারপাশে যাদেরকে অসুর ভাবি বা যাদের যাদেরকে আমরা ভাবি যে না এরাই বোধ হয় সব সমস্যার মূল কারণ,
1: ঠিক,
0: কোথাও গিয়ে কিন্তু তাদের থেকেও বেশি কেউ থাকে, তাদের থেকেও আরো খারাপ কিছু মানুষ থাকে, কিছু লোক থাকে যারা কিন্তু একটা মুখোশ পরে থেকে যায় অসুর হয়েই, আর ওই মহিষাসুরের মুখোশটা পরে থেকে যায়।
1: হ্যাঁ, মানে আমরা অনেক সময় চোখে দেখে যেটা ভাবি সেটাই যে ঠিক সেটা নাও হতে পারে, তাই না? আমরা হয়তো দেখে যাকে অসুর ভাবছি সেটা নাও হয়েও কোনো ভদ্র বেশেও কোনো অসুর থাকতে পারে।
0: একদমই তাই, আর সেটা আইডেন্টিফাই করা, সেটা ভালো করে বুঝে নেওয়া, এটাই কিন্তু এই সিনেমা থেকে আমরা শিখছি। যারা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে ফেলতে পারো এবং এটুকু বলতে পারি জিতের কাজ দেখে অবাক হতে বাধ্য।
1: হ্যাঁ, এবং অবশ্যই এই সিনেমায় নুসরাত জাহান, তিনিও খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু সৈকত আবির চট্টোপাধ্যায় আমার ভীষণ প্রিয়, বুঝলে তো? মানে এইভাবে তাকে যে মানে খলনায়ক একরকম চরিত্রে আমরা কথা বললাম, আমার না মনটা একটু খারাপ হয়ে গেল। এবার মানে আবির চট্টোপাধ্যায়কে খুব সুন্দরভাবে যে সিনেমায় আমরা পেয়েছি দুর্গেশগড়ের গুপ্তধন, হ্যাঁ সেটার কথা একটু বলো।
0: হ্যাঁ, মানে দুর্গেশগড়ের গুপ্তধনের কথা তো বলতেই হবে, তার কারণ মানে এমন সময় ছবিটি, এই ছবিটিও খুব সম্ভবত পুজোর সময়ই রিলিজ করেছিল আর কি,
1: এবং পরপর আমরা 2020তে অসুরের কথা বললাম, এটা 2019-এ, তাই না?
0: হ্যাঁ, একদমই প্রায় পরপর। এবং এখানে এই যে দুর্গেশগড়ের গুপ্তধন, অর্থাৎ মানে সোনাদার যে ভূমিকা, এবং মানে সোনাদার সঙ্গে মানে সোনাদার ভূমিকায় আমরা আবির চট্টোপাধ্যায়কে পাচ্ছি, তার সঙ্গে পাচ্ছি আমরা গৌরব চক্রবর্তীকে, অর্জুন
1: চক্রবর্তীকে,
0: দাদা ভাই পাশাপাশি ভুলে যাচ্ছে,
1: এবং ঈশা সাহাকে,
0: এবং ঈশা সাহাকে, এবং সেখানে মানে ওদের দুজনের একটা অদ্ভুত কেমিস্ট্রি, তার সঙ্গে সোনাদার সঙ্গে আর কি একটা অদ্ভুত কেমিস্ট্রি তাদের দুজনের সঙ্গে, এবং সেই রকম একটা দাঁড়িয়ে ওরকম একটা পুরনো একটা বনেদি বাড়ি রাজবাড়ি, সেখানে গিয়ে থাকা, সময় কাটানো, এবং তারপর সেই গুপ্তধনের সন্ধান করা, এবং কোথাও না কোথাও পুরোটার মধ্যে কিন্তু পুজো ঘিরে রয়েছে।
1: ঠিক, মানে পুজোর একটা যে অ্যাম্বিয়েন্স, তার মধ্যেই রহস্য, অ্যাডভেঞ্চার, সমস্ত কিছু নিয়ে একটা মানে একটা বলতে পারে মানে মিশেল একটা, তাই না? আর এখানে এই সিনেমাটাতে তুমি খেয়াল করবে বাঙালিদের যে খাওয়া দাওয়া নিয়ে যে বাঙালির প্রচুর ভাবনা থাকে না, খাওয়ার বিষয় তো বাঙালি কখনোই আপোষ করে না,
0: তাও আবার যদি পুজোর সময়,
1: তাও আবার পুজোর সময়, তারপরে সাজগোজ অবশ্যই, বাঙালি মেয়েদের এই সময় শাড়ির প্রতি

0: কিন্তু দেখো এই সিনেমায় ঈশা সাহা ওইরকমই শাড়ি কিনেছিল, মানে মনে আছে একটা সিন ছিল শপিং করে ফিরেছে দিয়ে বলছে আরো আরো মানে কেনা বাকি রয়ে গেছে,
1: মানে ওইরকমই, মানে আমি বুঝতে পারলাম যে চয়নিকা খানিকটা রিলেট করতে পারছে ব্যাপারটার সঙ্গে, মানে মন ঠিক ভরে উঠছে না যতই হোক না কেন, এবং আমাদেরও মন ভরবে না যদি না ফোন লাইনে বন্ধু চলে আসে, এবং বলতে বলতে ফোন লাইনে বন্ধু কে রয়েছে শুনব। হ্যালো,
2: পূর্ব বর্ধমান থেকে বলছি।
1: হ্যাঁ, আপনার নাম?
2: আমার নাম মিনতি সামন্ত।
0: বলুন
1: বলুন।
2: আর ওই যে দুর্গাপূজা নিয়ে গান হচ্ছে তো, একটা সিনেমা অনুসন্ধানে দুর্গাপূজার একটা গান আছে, বলে সবাই দুর্গা।
1: হ্যাঁ, আমরা একটা কথা বারে বারে বন্ধুদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা কিন্তু আজকে সিনেস্কোপের আড্ডায় রয়েছি, আমরা কিন্তু অনুরোধের আসর বা এই জাতীয় কোনো অনুষ্ঠানে নেই। তো আমরা বন্ধুদেরকে অনুরোধ করব যে তোমরা যারা ফোন লাইনে আসছো, যারা আমাদের সঙ্গে আড্ডা দিতে চাইছো, তারা কিন্তু আমাদের সঙ্গে সিনেমা নিয়ে গল্প করলে আমরা একটু বেশি খুশি হব আজকে।
0: হ্যাঁ, আচ্ছা আমরা আবার আমাদের আড্ডায় ফিরি। দুর্গেশগড়ের গুপ্তধন এর কথা বলছিলাম, আমি পরের সিনেমাটার কথায় যাব, তার আগে একটা কথা বলি। দুর্গেশগড়ের গুপ্তধনে একটা জিনিস খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, পুজোর যে রীতিনীতি, মানে খুব কম সিনেমাই আছে আমরা পুজোর আমেজটা দেখতে পাই, কিন্তু পুজোর রীতিনীতি একেবারে মানে সুন্দরভাবে দেখিয়েছে, এরকম কিন্তু সিনেমা খুব কমই, তাই না? দুর্গেশগড়ের গুপ্তধন তার মধ্যে একটা, মানে সেখানে দেবীর অস্ত্রসজ্জা থেকে শুরু করে সবটাই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর একইভাবে 2019 সালের দুর্গেশগড়ের গুপ্তধনের কথা বলছি, 2019-এই আরও একটা সিনেমা এসেছিল, মহালয়া, মনে পড়ে?
1: হ্যাঁ, এবার মহালয়ার কথা যদি বলো, মানে এটা সরাসরি দুর্গাপুজোর গল্প না হলেও মানে বাঙালির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা একটা নস্টালজিয়া তো বটেই, মানে সেটা তো বলতেই হবে।
0: ঠিক, আমরা মহালয়া ভরে মহিষাসুর মর্দিনী শুনি, আমরা এটা আমাদের বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং কখনো কখনো আমরা বোধহয় ভুল করে সেটাকে মহালয়া নাম দিয়েই সম্বোধন করে থাকি, এবং এই সিনেমাটাও সেই বিষয়টাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। 2019 সালে মুক্তিপ্রাপ্ত সৌমিক সেন পরিচালিত একটা বাংলা চলচ্চিত্র, আমরা এখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় দেখতে পেয়েছি শুভাশিস মুখোপাধ্যায়কে, তাই না? আর উত্তম কুমারের ভূমিকায় দেখেছি যিশু সেনগুপ্তকে। এই সিনেমাটাও কিন্তু একটু অন্য ধরনের, মানে আমরা যে ধরনের সিনেমার কথা বলছি সেটার থেকে একটু অন্যরকম,
1: একটু অন্যরকম, এবং অদ্ভুতভাবে এই এই সিনেমাটার সঙ্গে আকাশবাণীর একটা অদ্ভুত যোগ রয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো চরিত্রগুলোর নাম শুনে। এবং আরও একটি ছবির কথা বলবো, যে ছবিটা আরও একটু অন্যরকম এই সময় দাঁড়িয়ে, সেই ছবির কথা আমরা বলবো। তবে তার আগে এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, এবং তারপরে তোমাদের জন্য একটা গান, গানের পর আবার ফিরে আসবো আজকের আড্ডা, এবং যে গানটা তোমরা শুনবে এখনই বলবো না কোন গান শুনছো,
0: একটু গানটা মন দিয়ে শুনবে,
1: গানটা মন দিয়ে শুনো, এবং ফিরে আসবো সেই গানটা নিয়ে, সেই গানের ছবিটা নিয়ে।
3: বুখার আয়া হ্যায় ইসে নজরআন্দাজ না করে।
4: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
3: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
4: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
3: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
4: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
3: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।

হ্যাঁ, গানে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে এই যে গানটা তোমরা শুনলে, আমরা শুনলাম, এই গানটা কিন্তু যে সিনেমা থেকে নেওয়া হয়েছে সেই সিনেমাটা দুর্গা পুজোর আবহের ওপরে যদি কথা বলতে হয়, এই সিনেমাটা ভীষণ গুরুত্বপূর্ণ। উমা 2018 সালের সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা।

0: এবং এই সিনেমাটার একটা আলাদা মানে একটা অন্যরকম ব্যাপার রয়েছে
1: এবং এই সিনেমাটার একটা ফ্যান বেসও রয়েছে আলাদা।
0: ঠিক, মানে এখানে শুধুমাত্র পূজোর আনন্দ, পূজোর হইহুল্লোড় এটা কিন্তু বড় কথা নয়। এখানে পূজোটাকে অনেক সময় মানে মানুষের মনের একটা ভালো লাগা বা অনেক সময় ধরো অনেক কিছু থেকে যে ওভারকাম করার যে বিষয়টা সেটাও দেখানো হয়েছে এই সিনেমাতে। গল্পের কেন্দ্রেই দুর্গাপুজো রয়েছে, উত্তর কলকাতার বনিদিবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে।
1: একদমই তাই, এবং তার সঙ্গে সঙ্গে ভেবে দেখো যে এই গোটা সিনেমাটার মধ্যে আমরা এইমাত্র যে গানটা শুনলাম রূপঙ্কর বাগচির কণ্ঠে, তো এই গানটা কিন্তু গোটা সিনেমা জুড়ে একটা একটা মানে কি বলবো
0: আবহ হিসেবে
1: একটা আবহ তৈরি করে ফেলেছে। এবং অদ্ভুতভাবে সেই ওই মানে মেয়েটির যে চরিত্রটা, সেই চরিত্রটাকে কোথাও গিয়ে যেন অনেকটা আপলিফট করেছে।
0: হ্যাঁ, সারা সেনগুপ্ত চরিত্রে অভিনয় করেছেন এবং তার বাবার চরিত্রে যীশু সেনগুপ্ত অভিনয় করেছেন, শ্রাবন্তী রয়েছেন মায়ের চরিত্রে। যাই হোক, তো এই যে মেয়েটি অসুস্থ এবং তার দুর্গাপুজো দেখতে ইচ্ছে হয়েছে, সেই কারণে একরকম অকাল বোধন বলা যেতে পারে, তাই না? দুর্গাপুজোর সময় নয়, কিন্তু চারিদিকে দুর্গাপুজোর মতো করে একটা পরিবেশ তৈরি করে মেয়েটিকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, তার মানে বলা যেতে পারে তার শেষ ইচ্ছা পূরণের একটা চেষ্টা আর কি। কিন্তু শেষ অবধি দেখা গেল যে এই যে মনের আনন্দটা সত্যি তার জীবনের অনেকটা মোড় ঘুরিয়ে দিল, তাই না?
1: এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেখানে দেখছি, তুমি যদি একটু চরিত্রগুলোর কথা বলো চয়নিকা, যে মানে আমরা বিভিন্ন চরিত্রে এমন এমন মানুষকে এখানে পেয়েছি, তার সঙ্গে অবশ্যই ডিরেক্টর যিনি, তিনি তো মহান মানুষ, এবং তার সঙ্গে মানে যীশু সেনগুপ্ত, তুমি মানে কি বলবে, মানে এইরকমভাবে আমরা মানে এটা অবশ্যই কথা যে বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন মানে তাকে খানিকটা কি বলবো একটু মানে ঠিক জাজ করা যায়নি যে এই রকম লেভেলের একজন অভিনেতা হতে পারে।
0: এবং দেখো যীশু সেনগুপ্ত তিনি তো রয়েছেন প্রধান চরিত্রে, কিন্তু ছোটখাটো নানান চরিত্রে আমরা অনেককেই দেখতে পেয়েছি। অঞ্জন দত্তকে পেয়েছি, তিনি একজন পরিচালক হিসেবেই একটা চরিত্র এখানে পালন করেছেন, তাই না? তারপরে অনির্বাণ ভট্টাচার্য এখানেও রয়েছে, খরাজ মুখোপাধ্যায় রয়েছে, মোটামুটি সবটা নিয়ে সিনেমাটার মধ্যে মানে তুমি কার অভিনয় ছেড়ে কার অভিনয়ের প্রশংসা করবে, তাই না?
1: একদমই তাই। এবং এর পাশাপাশি আচ্ছা চয়নিকা, আমাদের ফোন লাইনে কি কোনো বন্ধু এসেছে? হ্যাঁ, ফোন লাইনে একজন বন্ধু, শুনি কি বলছে বন্ধু। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি চন্দননগর থেকে সুমন কুমার মহন্ত কথা বলছি।
1: বলুন।
2: হ্যাঁ সৈকত ভাই, চয়নিকাদি, তোমাদের এপিসোড খুব ভালো হচ্ছে।
1: আচ্ছা,
2: আমি অনেক কিছু জানতে পারছি।
1: তোমার কোন ছবির কথা মনে পড়ে, পূজোর ছবির কথা শুনলে?
2: আমার উমা ছবির কথা মনে পড়ছে।
1: বেশ বেশ, তাহলে বন্ধুর যে ছবির কথা মনে পড়ছে আমরা কিন্তু সেই ছবির কথাই এই মুহূর্তে বলছি।
0: ওই আর কি, কানেকশন, তাই না?
1: একদম কানেকশন। আর এবং এই যে উমার কথা আমরা বলছিলাম, আচ্ছা চয়নিকা, বন্ধুরা তো আমাদের ফোন লাইনে আসছে এবং ফেসবুকেও বোধহয় এসছে।
0: হ্যাঁ, বন্ধুরা ফেসবুকেও এসেছে, যেমন সৌমেন দাস ঠ্যাঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে, তিনি বলছেন যে রক্তবীজ সিনেমার কথা তিনি বলেছেন এবং রক্তবীজের কথা আমরাও
1: বলেছি,
0: আলোচনা করেছি। একদম তাই। অলোকা নাগ লিখেছেন অসুর বেলা শেষে পরমা। হ্যাঁ, অসুরের কথা আমরা বলেছি।
1: হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনো বেলা শেষে আর পরমার কথা বলা বাকি রয়েছে। তো বন্ধু যখন বলছেই, তো আমরা বরং সেই বিষয়ে একটু কথা বলে ফেলি।
0: হ্যাঁ, আর সত্যি বন্ধু কিন্তু খুব সুন্দর দুটো সিনেমার কথা আমাদের মনে করিয়ে দিয়েছে। বেলা শেষে 2015 সালের অন্যতম একটা মানে সুন্দর সিনেমা যেটাকে বলা যায়, তাই না বলো? নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত আরও একটা সিনেমা যেটা আমাদের মনে দাগ কেটে গিয়েছে, এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেখানে আমরা তাঁকে পেয়েছি এবং স্বাতীলেখা সেনগুপ্ত। এবং দেখো আর একটা বিষয়, তাদের দুজনকে কিন্তু আমরা একসঙ্গে অভিনয় করতে বহুদিন পরে এই সিনেমাটায় পেয়েছি, তাই না?
1: একদমই তাই। এবং এই বেলা শেষে বলো কিংবা পরবর্তীকালে বেলা শুরু, এই মানে দুটোই কিন্তু অত্যন্ত মানে মানে বহুল প্রচলিত এবং সবার খুব পছন্দের একটা ফ্যামিলি ড্রামা।
0: ঠিক,
1: এবং এত সুন্দর গল্প এবং এত সুন্দর মানে এত সুন্দর কাস্টিং, মানে তুমি কাকে ছেড়ে কার কথা বলবে তুমি কুলকিনারা পাবে না কোনো।
0: হ্যাঁ,
1: মানে এত হিউজ কাস্টিং,
0: এবং এখানেও সেই বনিদিবাড়ির দুর্গাপুজো, প্রবাসে থাকা বাড়ির লোকজনরা ফিরে আসছে সেই বিষয়টা, মজুমদার পরিবার, তাই না? মজুমদার পরিবারের দুর্গাপুজো দেখানো হয়েছে। আর সিনেমার সব

0: সবচেয়ে বড় চমক বা যে বিষয়টা সেটা কিন্তু বিজয়া দশমীতে এলো, যখন মানে 49 বছরের দাম্পত্য হঠাৎ করে সৌমিত্র চট্টোপাধ্যায় ভাঙতে চাইছেন। কিন্তু শেষ অবধি দেখা গেল সেটা আবার এই দুর্গাপূজোর ভাঙা পরিবার এটা হয়ে শেষ অবধি আবার সেটা জোড়াও লাগে।
1: মানে আমরা স্পয়লার দিতে চাই না, আমরা স্পয়লার দেব না, তবে হ্যাঁ এটা অবশ্যই বলবার যে কখনো কখনো এই ছোট ছোট কিছু ঘটনা বা পূজোর এই কয়েকটা দিন এমন অনেক কিছু ফিরিয়ে দেয়, এমন অনেক কিছু বদলে দেয় যা হয়তো সারা বছরেও বদলাতে পারতো না।
0: এবং এই যে বেলা শেষের কথা হলো, আর বন্ধু আরও একটা সিনেমার কথা বলছিল, পরমা। পরমাটা বেশ খানিকটা পুরনো, কিন্তু ওই যে কিছু কিছু সিনেমা রয়ে যায় না যে পুরনো হয়েও মনে সবসময় নতুন হয়ে থেকে যায়, 1985 সালের সিনেমা পরমা। এবং এর একটা ইংরেজি শিরোনামও কিন্তু রয়েছে, দ্য আলটিমেট উইমেন। আর এটার এটা কিন্তু বাংলা ফিচার চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে। এটা কিন্তু মানে আমাদের কিন্তু আমরা অনেকেই এটা জানি না, অপর্ণা সেনের পরিচালনায় সিনেমাটা।
1: এবং অবশ্যই এটুকু বলতে পারি যে এখানে তুমি প্রধান চরিত্রে পাচ্ছ, মানে পরমার চরিত্রে আর কি পাচ্ছ রাখি গুলজারকে। এবং এই এই সিনেমাটা যদি না দেখে থাকো, হ্যাঁ একটু পুরনো সিনেমা অবশ্যই এখন, তবে মাস্টারপিস তো বটেই, তো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে ফেলতে পারো। আরও একটা সিনেমার কথা আমরা বলি এবার, বরং মানে অনেকটা পিছিয়ে গিয়েছিলাম, আবার একটু এগিয়ে আসি, আমরা চলে আসি 2014। 2014 আমরা পাচ্ছি জাতিস্বর, এখানেও আবার সেই সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনা। 2014 আমরা জাতিস্বরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পেয়েছি,
0: আবারও যিশু সেনগুপ্ত এখানেও রয়েছেন, তাই না, স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন। আর এই যে আমাদের বন্ধু একবার কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গির কথা বলেছিল, এবং এই সিনেমাটাও সেই অ্যান্টনি ফিরিঙ্গির নামের 19 শতকের একজন পর্তুগিজ তার বিষয়ের উপরই নির্মিত। আর এতে সেই 19 শতক এবং বর্তমান সময় এই দুই মানে যে একটা সময়কাল সেটা কোথাও গিয়ে মিশে গেছে। আর জাতিস্বর যে চলচ্চিত্র তার সঙ্গীতগুলো কিন্তু ভীষণ সুন্দর, তাই না, গানে সুমন চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছি গানে, প্রত্যেকটা গান ভীষণ ভীষণ প্রিয় এবং ভীষণ সুন্দর। আর তুমি 2014 জাতিস্বরের কথা বলছো, আরও একটা সিনেমার কথা মনে পড়ছে, 2015 সালের বোধন। মানে নামটাই দেখো, নামটার মধ্যেই কিন্তু দুর্গাপুজো রয়েছে, তাই না, বোধনের মানে এই নামটা শুনলেই ষষ্ঠীর বোধনের কথা মনে পড়ে। আর সত্যিই তাই, ষষ্ঠীর বোধনের সঙ্গেই কিন্তু ব্যাপারটা কোথাও গিয়ে যুক্ত, মানে একটা নারীর জীবন সংগ্রাম পাশাপাশি পুজোর সাংস্কৃতিক আবহ, এই সবটা মিলে মিশিয়ে জিনিসটা ভীষণ সুন্দর। অর্পিতা চট্টোপাধ্যায় তিনি অভিনয় করেছেন, জয় সেনগুপ্ত অভিনয় করেছেন, এবং অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়কে এখানে আমরা আবার অভিনয় করতে দেখেছি, মমতা শঙ্করকে আমরা অভিনয় করতে দেখেছি।
1: হ্যাঁ, তো মোটামুটি অনেকগুলো সিনেমা আমরা কিন্তু একদম মানে কি বলবো, চটপট বলে দিলাম, পুরো যেন স্লগ ওভার চলছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার আমরা এমন একটা সিনেমার কথা বলবো যেটা মানে যেটা কমেডি, মানে তুমি যদি রাম গরুড়ের ছানার হয়েও থাকো বাট তুমি হাসতে বাধ্য হবে এমন একটা ছবির কথা বলবো এবার, সেটা হচ্ছে বল দুর্গা মাই কি।
0: ঠিক,
1: এবং এখানে মানে কিছু ক্লিপিংস মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এবং তাতে করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেখান থেকে আমরা বেশ কিছুটা পেয়ে যাই, বিশেষ করে খাওয়ার সিনটা।
0: হ্যাঁ, ওটা মানে বিখ্যাত একটা সিন, আর মানে এমন কেউ নেই ওইটা দেখে হেসে মানে হাসেনি, তাই না বলো।
1: মানে তুমি যদি গোটা সিনেমাটাও দেখো, সেখানে তুমি অঙ্কুশ মানে অঙ্কুশ রয়েছে, নুসরাত রয়েছে, এবং মানে তুমি মানে একটা ওই রকম পরিবারে পৌঁছে গিয়ে এবার তারা মানে বন্ধুরা মিলে গেছে কি করবে বুঝতে পারছে না, গিয়েছিল প্রেমজনিত একটা কারণে, কিন্তু তারপরে সেখান থেকে এমন একটা পরিস্থিতিতে চলে আসে যে সেখান থেকে বেরিয়ে আসা তো দূরের কথা, ওখানে যেন সার্ভাইভ করতে হচ্ছে রীতিমতো,
0: মানে ওই পেটে খিল ধরানোর মতো সিনেমা যদি বলা যায় তাহলে কিন্তু বল দুর্গা মাইকির কথা আসেই 2017 সালের। এবং সত্যিই তাই, যে কথা সৈকত বলছে যে মানে হাসতে হাসতে পেটে ব্যথা তোমার ধরবে এই সিনেমা দেখলে, মানে নামটার সঙ্গেই তুমি বুঝতে পারছো যে এখানে দুর্গা মাইকি দুর্গাপুজোর কথা বলা হচ্ছে। আর এই যে আমরা বলছি না যে হাসি, এই হাসিটা পুরোটাই ওই পুজোকে নিয়েই, পুজোর আবহেই এগিয়ে গেছে,
1: একদমই তাই। আর যখন এই সিনেমার কথা বলছি তখন এই সিনেমার একটা গানও নিশ্চয়ই থাকবে তোমার জন্য, তবে গানের আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি, তারপর গান, এবং তারপর আবার ফিরছি আজকের আড্ডায়।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা।

0: প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশবিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ফিরে এলাম গানের পর, গান শুনলাম অরিজিৎ সিং এর কণ্ঠে, এবং এই গানটা শুনে মানে মনটা যেমন মানে এক্ষুনি যেন ইচ্ছা করছে আমরা ছুটতে চলে যাই যেন পুজোর মণ্ডপে।
1: ঠিক, আর দেখো বন্ধুরাও কিন্তু বলছে যে আমরা দু সপ্তাহ আগেই নাকি পুজো নিয়ে চলে এসেছি। হ্যাঁ সত্যি তাই, এই যে পুজো পুজো ব্যাপার আর এই যে সিনেমায় পুজোর কথা হচ্ছে, মানে কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে, মানে অনেক সিনেমা রয়েছে, কার কথা ছেড়ে কার কথা বলি। এই যেমন ধরো 2005 সালের ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় অন্তর্মহল সিনেমাটা, এই সিনেমাটাও কিন্তু ভীষণভাবে আমাদের সকলের মনে রয়ে যায়। তারপর 2004 সালের দেবীপক্ষ সিনেমা, 2003 সালে তরুণ মজুমদারের আলো সিনেমাটা, এখানেও কিন্তু দুর্গাপুজোর বিষয়টা ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে। তারপরে 2017-19 সালে বিসর্জন এবং বিজয়া দুটো সিনেমা এসেছিল, এটা কিন্তু সিকোয়েন্স, মানে বিসর্জনেরই সিকোয়েন্স হিসেবে বিজয়া এসেছিল। এই সিনেমাগুলো প্রত্যেকটাই আমাদের মনে ভীষণভাবে দাগ কেটে রয়েছে। আবার যদি আমরা একটু পুরনো দিকে চলে যাই, 1980-তে দাদার কীর্তি, মনে আছে সেই বিজয়া সম্মেলনীতে চিত্রাঙ্গদা নাটক হচ্ছে, সেখানে বধূ কৌণালও লাগলো চোখে। সত্যি এই সিনেমাগুলোতে দুর্গাপুজোর বিষয়গুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে, সেটা মানে বলে বোঝানোর মতো নয়। সেরকমই একটা সিনেমার কথা ভীষণভাবে মনে পড়ছে সৈকত, 2000 সালের উৎসব,
0: উৎসব ঋতুপর্ণ ঘোষের ছবি উৎসব, এবং সেখানে আমরা মানে প্রসেনজিৎ ঋতুপর্ণাজির জুটি, সেই জুটিকেও পেয়েছি এবং তার সঙ্গে আরও অনেক স্টার কাস্ট, এবং মানে গোটা ছবিটা একটা মানে মানে পুজো জুড়ে, দুর্গাপুজো জুড়ে, এবং সেই দুর্গাপুজোকে ঘিরেই মানুষের ভালো লাগা খারাপ লাগা সারা বছরের মনোমালিন্য কষ্ট সেই সমস্তটা তৈরি হচ্ছে, আবার মানে ভেঙে কোথাও যেন নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে।
1: ঠিক তাই। আর এই যে তুমি যে সিনেমাটার কথা বললে, সেরকমই আর একটা সিনেমার কথা আমার মনে পড়ছে, কিন্তু সেটা ওই যে বললাম একটু পুরনো, 1979, জয় বাবা ফেলুনাথ, সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা। আমি জানি তোমরাও এই সিনেমাটার জন্য অপেক্ষা করছিলে। সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, মানে সত্যজিৎ রায়ের নির্মিত দ্বিতীয় এবং শেষ ফেলুদা চরিত্র চলচ্চিত্র, এবং এই সিনেমাতেও কিন্তু আমরা দুর্গাপুজোর যে বিষয়টা সেটা খুব সুন্দরভাবে দৃশ্যগুলো পেয়েছি। আর শুধুই কি বাংলা সিনেমায় সৈকত, কিছু কিছু হিন্দি সিনেমাও কিন্তু রয়েছে যেখানে আমরা দুর্গাপুজো পেয়েছি, তাই না?
0: না বললে মানে খুব বিশাল বড় ভুল করা হবে,
1: অন্যায়।
0: যেমন যেক্ষেত্রে আমরা পেয়েছি, আমরা রকি অর রানী কি প্রেম কাহানি রিসেন্টলি পেয়েছি, সেখানে একটা সুন্দর গানও পেয়েছি আমরা এই সময় যে ডিন্ডোরা বাজারে,
1: ঠিক,
0: এবং সেটাও এই সময় পুজোকে ঘিরেই খানিকটা, এবং তারপর আমরা গুন্ডে পেয়েছি, গুন্ডেতেও কিন্তু দুর্গাপুজোর সিন আমরা পেয়েছি, যেহেতু খানিকটা কলকাতা কেন্দ্রিক গল্পটা সেহেতু সেখানেও আমরা পেয়েছি। তারপর আমরা লুটেরাতে পেয়েছি, লুটেরাও খানিকটা এই মানে যেহেতু কলকাতা কেন্দ্রিক সেখান থেকেই, এবং এই দুটো ছবি দিয়ে কিন্তু আমরা রণবীর সিংকে পেয়েছি, এটা একটা অদ্ভুত সুন্দর ব্যাপার। আর তারপর সবচেয়ে মানে মানুষের মনে যে ছবিটার কথা আসছে যে কেন এখন এরা বলছে না এটা বলছে না, কাহানি, 2012 সালে কাহানি, যেখানে বিদ্যা বালনকে আমরা দেখেছি যে এই কলকাতার রাস্তায় কোথাও কোথাও ছুটে বেরিয়েছে, দৌড়ে বেরিয়েছে, এবং সেখানে ক্লাইম্যাক্স সিনটা কিন্তু সেই দুর্গাপুজোর আর কি, মানে দুর্গাপুজোর পুরো আবহটা নিয়ে রয়েছে, এবং সুজয় ঘোষের পরিচালনায় এই এই কাহানি মানে অত্যন্ত সুপার ডুপার হিট ছিল।
1: একদম তাই। আর সেই রকমভাবে হিন্দি সিনেমার লিস্টে কিন্তু এখনও কিছু সিনেমা রয়েছে, যেমন পরিণীতা আছে, দেবদাস আছে, বালিকা বধূ আছে, এই সিনেমাগুলোতেও খুব সুন্দরভাবে দুর্গাপুজোর যে পটভূমি সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। আর সব শেষে যে সিনেমাটার কথা না বললে নয়, মানে পুজো আর ওই সিনেমার গান বাজবে না তা তো হয়ই না, কোন সিনেমা, পরাণ যায় জ্বলিয়ারে, তাই না?
0: একদমই তাই, এবং সেই ফেমাস গান, সেই বিখ্যাত গান দিয়েই আমরা শেষ করব, কারণ আজকের মতো সময় এখানেই শেষ। তবে আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো, আর অবশ্যই শুনতে থেকো
1: যুববাণী।
0: একদমই তাই। তবে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, তারপর গান, তারপর আমরা বলছি একেবারে
1: টাটা,
0: না আমরা এখনই বলছি টাটা, কিন্তু গানের পর পুরোপুরি টাটা।
2: হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে, বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে, বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: অভিজিৎ ভট্টাচার্য এবং অন্যান্যের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য, রানে গানেই তাহলে আজকে।

যুববাণীর অনুষ্ঠান আজ এই পর্যন্তই। উপস্থাপনা ছিলেন সৈকত গুপ্ত এবং চয়নিকা ধারা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলার মুখ।
1: ট্রেন থেকে নেমে তুমি টোটো চাপো যদি, পথে পাবে আঁকা বাঁকা ছোট ঘিয়া নদী। সেই নদী পেরিয়ে ছাগ গরু এড়িয়ে সাত কিমি ছাড়িয়ে বাঁয়ে নেবে টান। মাঝে গেছে পিসপথ, দুপাশেতে বাড়ি ঘর, গাছে গাছে শোনা যাবে পাখিদের গান। সবুজ মাঠেতে খেলে তীর তীরে হাওয়া, চকচকে পথ জুড়ে শুয়ে থাকে ছায়া। মানুষেরা ভালোবাসে সকলের সাথে মেশে, সুখের ঠিকানা তাই মৌবেশিয়া।
0: শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে গ্রামটির নাম কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সবুজে মোড়ানো এই গ্রামের নাম মৌবেশিয়া। হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত গুড়বাড়ি পঞ্চায়েতের অধীন এই গ্রামে যেতে হলে গুড়াপ স্টেশনে নামতে হবে। ওখান থেকে সড়ক পথে গিয়ে পৌঁছতে হবে মৌবেশিয়া গ্রামে। এই গ্রামের মানুষের শিক্ষা ও সংস্কৃতি, জীবনধারণ প্রণালী সহ আরো অনেক বিষয়ে জানার আগ্রহে কথা বলেছিলাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে। চলুন প্রথমে শুনে নেওয়া যাক অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক স্বপনচন্দ্র ঘোষাল কি বলেন।
2: এই নামের উৎপত্তি সম্পর্কে জানেন, একটু চিন্তা ভাবনা করেছি, কিন্তু তলতো পাওয়া খুব মুশকিল, মানে এর সূত্র পাওয়া খুব মুশকিল। বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যাও করেছেন, তো আমার যেটা মনে হয়েছে, সবটাই তো অনুমান, আমারটাও অনুমান, যে এই গ্রাম এবং এর পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম ছিল অতীতে,

0: ঘন জঙ্গলে পরিপূর্ণ। এবং প্রাচীনদের কাছে, মানে আমাদের যারা বয়স্ক বাবা ঠাকুরদাদা আরও যারা আগে, তাদের মুখে শুনেছি যে এখান দিয়ে বাঘ যাতায়াত করতো, পার্শ্ববর্তী খানপুর, ওখান থেকে জঙ্গল থেকে বেরিয়ে বাঘ এখান দিয়ে যাচ্ছে। তাই জঙ্গল যখন, তখন স্বাভাবিকভাবেই মৌমাছির একটা সম্পর্ক থাকবেই। এবং আমার মনে হয় যে এখানে এই মৌমাছি অনেক চাক করতো, তারপরে এই জনশ্রুতিতে যে মৌ বাসা, মানে মৌচাকের বাসা, এর থেকে এলো মৌ বেশ, এর থেকে সাধুরূপ হলো মৌ বেশিয়া। আমার বয়স এখন 68, তা আগেকার যে গ্রাম, সেই গ্রাম দারিদ্র জীর্ণ, চাষি বুসা মানুষ, হ্যাঁ, এই সব নিয়ে ছিল সেই গ্রাম। সেখানে মানুষের জীবিকা বলতে প্রধানত কৃষি, কিন্তু কালক্রমে স্কুল তৈরি হলো, স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলো, তা এর কারণে দেখা গেল যে কি না, লেখাপড়া শিখতে শিখতে আজকের আমার মৌবেশিয়া গ্রাম কিন্তু একটা যথেষ্ট, কি বলবো, যে উল্লেখযোগ্য জায়গায় রয়েছে। ধরুন আজকের দিনে অন্তত পক্ষে এখানে শিক্ষিতর হার আপনি বলেন, আমার মনে হয় অন্তত পক্ষে 60-70% ব্যক্তি স্বাক্ষর। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এ তো প্রায় আমার মনে হয় অন্তত 40-50%। তারপরে চাকুরিজীবী যথেষ্ট, গ্রামের ছেলে ডাক্তার হয়েছে, হ্যাঁ, MBBS পাস করেছে, সড়ক যোগাযোগ 23 নম্বর রুট, আমার গ্রামের ভেতর দিয়ে পিচ রাস্তা, আমি ছেলেবেলায় দেখেছি তখন 23 নম্বর পিচ রাস্তা হচ্ছে। তখনকার দিনে এই গুড়াপ স্টেশনে যেতে হলে কাদা, মানে মাটির রাস্তার উপর দিয়ে তাদের যেতে হতো। বর্ষাকালে তো ঘিয়া নদী, সেই ঘিয়া নদী পারাপার করার জন্য গামছা পরে ওপারে গিয়ে আবার গামছা ছেড়ে ধুতি পরে যেতে হতো, এইরকম অবস্থা ছিল। তো এখন সরকারি যে সমস্ত চলাচল ব্যবস্থা সেগুলোও যথেষ্ট আছে। আগে তো কলকাতা যাওয়া ছিল মানে একটা দিনের ব্যাপার, এখন 2 ঘন্টায় কলকাতা পৌঁছে যাচ্ছে। 23 নম্বর বাস আছে, তারপরে পান্ডুয়া আরামবাগ এক্সপ্রেস আছে, ট্রেকার আছে।
1: পানীয় জল কিরকম পাওয়া যায়
0: আমাদের এখানের? পানীয় জল এমনি ভূগর্ভ থেকে যে জল আমরা টিউবওয়েলের মাধ্যমে তুলি, অত্যন্ত সুন্দর জল। প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি টিউবওয়েল আছে, এবং সেখানে এই জল সম্পর্কে কোনো অভিযোগ আর্সেনিক অমুক তমুক এই সমস্ত কথা কখনো আসেনি। এখন আবার আপনার এই সরকার থেকে হয়েছে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, তো সেটা বাস্তবে কি বলবো, সে জল অনেকের বাড়ি পৌঁছায় না, ফোঁটা ফোঁটা পড়ে। এবং এখন তো আপনার চাষের কাজেও এই ভূগর্ভের জল তোলা হচ্ছে, সরকার থেকে শ্যালো তৈরি করে দিয়েছে।
1: মানুষ যদি কখনো অসুস্থ হয় তারা কি করবেন?
0: গাড়ির অভাব এখন নেই, আমাদের দুর্ভাগ্য একটাই যে চোপা যে গ্রামীণ হসপিটাল, এই গ্রামীণ হসপিটালে আমরা ছেলেবেলায় বিনা পয়সায় ওষুধ পেয়েছি, চিকিৎসা পেয়েছি, কিন্তু এখন হাসপাতাল অবলুপ্তির পথে। ওই সামান্য কিছু ওদের কাজকর্ম করে, ওই আপনার ওই পোলিও খাওয়ানো মুখ টুমুক এইটুকু হয়। তা সুতরাং এখন সোজা গাড়ি করে আপনার ধনিয়াখালি ব্লক হসপিটাল হয়েছে, সেখানে যাওয়া, আর তারপর বর্ধমান কলকাতা যাওয়া তো এখন মোটামুটি খুবই কাছের মধ্যে। আমাদের গ্রামে অ্যাম্বুলেন্স আছে, পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স আছে, তারপর তার জন্য বাড়ি অ্যাম্বুলেন্স আছে, এইভাবে মোটামুটি চলছে আর কি। তারপর তো এমনি MBBS ডাক্তার গ্রামেও আছে, আপনার পাশের গ্রামেও আছে।
1: গ্রামের মূলত জীবিকা কি?
0: জীবিকা অবশ্যই কৃষি, তবে মানুষ এর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বিভিন্ন জীবিকার সন্ধানে ছুটছে, চাষবাস থেকে পশুপালন, বাইরে কাজ করতে যাওয়া, এসব তো এখন আছেই। তারপরে যারা ধরুন একটু সচ্ছল তারা একটু ব্যবসার দিকে যাচ্ছে। তবে বর্তমান প্রজন্ম আমি বলবো যে কৃষি থেকে মুখ সরিয়ে নিচ্ছে, কারণ ওই পরিশ্রম, কৃষিতে লাভ বিশেষ কিছুই নেই, সুতরাং সেই জায়গা থেকে অন্য অন্য জীবিকার সন্ধানে তারা ছুটছে।
1: গ্রামে কি কি ধরনের লোকাচার চালু আছে এখানে?
0: আমাদের এখানে সার্বজনীন দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা, কালী পুজো, তারপরে আপনার একই দিনে 4-5টা দেবদেবীর পূজা অনুষ্ঠান হয়, ঝাপান হয়। আমাদের গ্রামে শুধু হিন্দু নয়, মুসলমান সমাজও আছে, এবং তাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো সেগুলো হয়।
2: এখানকার প্রধান জীবিকা কৃষিকার্য হলেও বহু মানুষ আছেন যারা এর পাশাপাশি পশুপালনও করে থাকেন। এই রকমই একজন মনোরঞ্জন সাঁতরা আমাদের বললেন,
3: আমার জমি আছে 4 বিঘা, তাতে আলু চাষ করা হয়, তারপরে ধানের সময় ধান চাষ করা হয়, একটা জমিতে সবজি চাষ করি, সেটা হচ্ছে পটল। এবার শীতকালীন যে সবজির মধ্যে আলুর সঙ্গে একটু মূলো অল্প চাষ করা হয়, মূলোটা পাতাগুলো ছাগলে খেলো, মূলোটা বেচা কেনা করা হলো। আমাদের এখানে ধান বিশেষভাবে একভাবেই হয়, মানে একবারই হয়, যেটা হচ্ছে আউশ ধান, যেটা মানে বর্ষার যে ধান, যেটা পুরো এখানটা অনেকদিনই বন্ধ হয়ে গেছে, DBC জল আসে না। জলসেচ এখানে বিভিন্ন রূপে হয়, ধরুন আমার শ্যালো আছে, সরকারি যে মিনি করে দিয়েছে ওতে আমি যাই না, এ সরকারি মিনি থেকেও নিতে পারা যায়, কারো সাবমার্সেল থেকে সেখান থেকেও নিয়ে যায়, শ্যালো থেকে পাম্প সেট দিয়ে তুলে নিয়ে যায়। এখানে ধরুন কেউ বেগুন চাষ করে, কেউ টমেটো চাষ করে, কেউ ক্যাসকিয়াম চাষ করে, ধানটা কেউ কিষাণ মান্ডি বেচতে পারে, কেউ খোলা বাজারে বেচতে।

0: পারে। আমাদের বাজারে বলতে গেলে সেভাবে কিছু নেই, ধরুন আমার ধান আছে, আমি মিলের সঙ্গে কথাবার্তা বলে এলাম, সেভাবে আমার ধান রেডি করে নিয়ে চলে গেল। এবার তারা ওজন করলো, তারা ময়াসটা যার পরীক্ষা করলো, করে যেটুকুন আমার হলো আমার দিয়ে দিল পয়সা। সবজি বিক্রি আমাদের খানপুর আছে, ধনেকালী আছে, শিবাইচন্ডী আছে। আলু ধরুন আমার 4 বিঘে চাষ, আমি 1.5 বিঘে কিন্তু কাঁচার বেচে দিই, বাকি যেটুকু জমি চাষ করি সেটা কুলে স্টোরে রাখি। এবার কুলে স্টোরে রেখে যখন প্রথম স্টোর খুললো তখন বেচা কেনা কিছু করলাম, সেটাকে 4টা ভাগে ভাগ করে নিই। এবার তারপরে যেটা ধরুন দেখা যায় যে একটা চাষ লেগেছে বা করার মুখে একটা মার্কেটের দেখবে 2-10 টাকা এসেছে, তখন একটা বেচা কেনা করা হলো। তারপর ধরুন না বীজ হিসেবে যেটুকু রাখা হয় সেটুকু বাড়িতে নিয়ে আসা হয়। আর তা থেকে দুর্গা পূজা লক্ষ্মী পূজা যে মাঝের যে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপটা যেটুকু থাকে আমরা আলু বেচা কেনা করে দিই, তার শেষের দিকে আমার যাই না। আলু চাষটা এখন যে তুলনায় আমাদের খরচা হচ্ছে সে তুলনায় আমরা লাভ পাচ্ছি না। 1350 টাকা সার প্রিন্টিং, সেই সার 550 টাকা, 1600 টাকা, 1700 টাকা পর্যন্ত কিনতে হয়, যখন যেমন হয়ে যায় কিনতে হয়। এবার ধরুন বাজারে কেরোসিন তেল 100 টাকা কিনতে হয়, আবার কেরোসিন তেল না পেলে ডিজেল দিয়ে অনেক সময় কেরোসিন মেশিনকে চালিয়ে তাকে তুলতে হয়, ক্ষতি হবে, কিছু করার কিছু নেই, তেল কিনে পাচ্ছি না, অতিরিক্ত চড়া দাম নিচ্ছে।
1: আপনি সঙ্গে পশুপালন করেন?
0: হ্যাঁ, দেশি ছাগল কিছু আছে, আর মোটামুটি 15টা ছাগল আছে। ছাগল পালন বলতে গেলে সর্বপ্রথম এখন তো ছাগলদের যা সবুজের প্রয়োজন, সে সবুজ তো আমরা মেটাতে পারি না, তখন খড় কুচনো, ভুসি, তারপরে যে চালের সিল্কি এইগুলো দিয়ে বা খোল, তার সঙ্গে কিছু গুড় নুন ভিটামিন পাইল করে খাবার হিসেবে তা এখন খাওয়াতে হয় ছাগলে। যদি আপনার ঠিক মতো সবুজ পাওয়া যায়, এই খরচা না করতে হয়, ছাগল চাষে কৃষির থেকে লাভ বেশি আছে। আর এর জন্যে বাজার করে যেতে হবে না, সকাল হলে চলে এলো পাইকের, ছাগল আছে বিক্রি, বহু মানুষই পশুপালনে যুক্ত হয়েছে। এখন চাষবাসের লোকসান হচ্ছে দেখে সবে আস্তে আস্তে পশুর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে।
2: কথা বলেছিলাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক সহায়িকা সান্ত্বনা পাত্রের সঙ্গে।
3: সপ্তাহে 3 দিন ডিম ভাত ঝোল, আর সপ্তাহে 3 দিন হচ্ছে খিচুড়ি, আধখানা ডিম খিচুড়ির দিনে বাচ্চাদের, ভাতের দিন গোটা সেদ্ধ, মায়েদের রোজের গোটা। বাথরুম করার জায়গা নেই, পায়খানা করার জায়গা নেই, দুয়ারটা গিয়ে দিলে ভালো হয়, মায়েদের নিয়ে সব মিটিং হয় মাসে 2 বার করে।
2: মৌবেশিয়া গ্রামে কয়েকটি পরিবার আছে যারা দুধের ব্যবসা করেন। দুধ ব্যবসায়ী অরূপ কুমার ঘোষ এই ব্যবসার খুঁটিনাটি ব্যাপারে অবহিত করেন।
4: বংশগতই ব্যবসা বাবা করে এসেছে, দাদুরা করেছে, বাবারা তখন পাড়া কুড়োতো, আমি এখন সেটা বাড়িতে খাটাল বানিয়ে গরু বাছুর করছি, ঘরে করে বেশি সুবিধে পাচ্ছি। এখন পাড়ার গরু বাছুর উঠে গেছে, খরচের চাপে লোক তুলে দিয়েছে, জীবিকা করার জন্যে করে খাবার জন্যে ঘরে করতে হচ্ছে। আমরা যখন ব্যবসায় নেমেছি 2000 সালে ধরুন নেমেছি, 2000 সালে গরু বাছুরের দাম ছিল 10,000-15,000 টাকা, সেটা আজকে দাম দাঁড়িয়ে গেছে 60-65,000-70,000 টাকা। এবং তারপর আনারও ঝামেলা এসে গেছে, আগে আমরা লোকাল গরু পেতাম, এখন লোকাল গরু পাওয়া যায় না, এখন বাইরে থেকে আসতে হয়, বিহার টিহার থেকে আনতে হয়। ধরুন এখন গরু বাছুরের দুধ, আগে যেমন ছোট গরু ছিল, দেশের গরু ছিল, অল্প দুধ হতো, 2 কেজি 5 কেজি দুধের হতো, এখন সেটা কিন্তু উন্নত গরু বাছুর এসে দুধের প্রোডাকশন বেড়েছে, 20 কেজি দুধের উপরে গরু আছে, এখন সবে মোটামুটি 10-15 কেজির উপর থেকে দুধ পাওয়া যায়। এই দুধ আগে আমার বাবারা ছানা কাটাতো, আমরাও কাটিয়েছি, তখন বিভিন্ন জায়গায় বেচতাম, খানপুর, মৌবেশ, গুড়া, এখন সেন্টার হয়ে গেছে, বহুদিনই দিচ্ছি, বছর আস্টেক পেমেন্ট ভালো, বছরের শেষে একটা বোনাস পাই। ছানার কাটিয়ে যে পরিশ্রম করতে হয় তার থেকে দুধ বিক্রি করে আমরা বেশি প্রফিট করি। যা দিনকাল আসছে বা যা মার্কেটে গরু বাছুরের যা দাম বাড়ছে, এতে দেখা যাচ্ছে যে যারা ছোটোখাটো ব্যবসাদার বা যাদের টাকা পয়সা কম থাকবে তারা কিন্তু কারবারটা করতে পারবে না, মেশিনে কেটে ফেলার পরে খড়টা পাবে না, তারা রোগ ডেরি আছে, মরে, বছরে দেখা যাবে একটা করে গরু, তার লস আছেই 1,00,000 টাকা।
2: চতুর্থ শ্রেণীতে পাঠরতা প্রাপ্তিপাল শোনালো কবিতা।
5: আমার কবিতার নাম সুখ, লিখেছেন কামিনী রায়। আপনারে লই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও, অপরের মুখ হাসি ভরা দেখে পারো না মুছিতে নয়ন ধার, পরহিতবতে পারো না রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার, পরের কারণে মরণেও সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার।
2: সরকারি প্রকল্পের মাধ্যমে অর্থকরী সাহায্যের কথা বলেন ঝর্ণা দাস।
6: একটা ঘর পেয়েছি 1,20,000 দিয়েছিল, ওই একটা হয়েছিল, আবার একটা আমার নিজেরা করেছি মা বেটাতে, ওই লোন তুলে তুলে করেছি। আর রেশন পাই 3 কেজি করে সাকেই চাল আর 4 প্যাকেট আটা, কলে জলও আসে না কো, বাবুদি ভাই সাকি রান্না করে।

0: ওই যে সেলুনে থাকে, পরে সেলুন গোষ্ঠীতে একটা দল করেছি, ওই 100 টাকা করে জমা দিই। আমরা 10 জন 11 জন আছি, কিছু করি না, ওই পয়সাটাই খাই জমা দিয়ে।
1: আলাপ হলো তিন যুবকের সঙ্গে, সঙ্গীতকে আঁকড়ে ধরে বাঁচার রসদ খুঁজে পান তারা। কুমারেশ ঘোষ ও রোহন বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সঙ্গতে গান শোনালেন সান্নিধ্য গঙ্গোপাধ্যায়।

0: এই গ্রামের মহিলাদের বর্তমান অবস্থার দিকে আলোকপাত করেন জয়শ্রী ধোলে।
1: আমাদের এই গ্রামগুলো যে একেবারে পিছিয়ে এটা কোনোভাবেই বলা যাবে না। বিশেষ করে গ্রামের মেয়েরা বেশ অনেকটাই এগিয়ে, এরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী। এখন এই স্বাবলম্বনের অনেক কারণ আছে। সব দিক থেকে আমরা গ্রামের মহিলারা সাহায্য পাই, সরকারি এবং ধরুন বেসরকারি সব ক্ষেত্রেই। সরকারি ক্ষেত্রে একজন মহিলা গর্ভবতী হওয়া থেকে শুরু করে তার বাচ্চা জন্মানো, ইভেন বাচ্চা 5 বছর হওয়া পর্যন্ত সরকারি সাহায্য পাই। আবার লেখাপড়ার দিকটা যদি দেখি তাহলে দেখা যাবে গ্রামের যে সকল মেয়ে এগোচ্ছে তা নয়, কিন্তু যে সমস্ত মেয়েরা এগোচ্ছে তাদেরকে বলা যাবে যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি এগোচ্ছে। আমাদের এই গ্রামে প্রায় 10 জন মহিলা আমরা আছি যারা সরকারি বা বেসরকারি চাকরি করি। আবার স্বয়ম্ভর যে গোষ্ঠীগুলো, সেই গোষ্ঠীগুলো যেভাবে মেয়েদের সাহায্য করছে তাতে মেয়েরা শুধুমাত্র চাকরি বাকরি এইসব নয়, বিভিন্ন হাতের কাজ, কাম সেলাই, দর্জির কাজ, সোলার মালা তৈরি, প্লাস্টিকের ফুল তৈরি, এই সব কাজগুলো যেমন করছে, এর সাথে সাথে আমাদের যে গ্রামে যে জমি জায়গা রয়েছে চাষবাসে জনমনিষ খাটায় এসব কাজগুলো মেয়েরা করে। মেয়েরা একেবারেই যে ঘরের মধ্যে থাকছে এরকমটা নয়। দেখতে গেলে আমাদের গ্রামের মেয়েদের মধ্যে প্রায় 60% মহিলা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। সমস্যা থাকলেও তারা কিন্তু আগের তুলনায় অনেক বেশি এগিয়ে যাচ্ছে। আমরা এতটা স্বাস্থ্যকর্মীদের গ্রামে আসা বা সচেতনতা বাড়ানো এই অ্যাক্টিভিটিসগুলোও দেখিনি, বা গ্রামের মেয়েরা যে খুব বেশি তাদের সাথে যোগাযোগ রাখছে এটা কিন্তু দেখিনি। দেখতে পাচ্ছি সব ধরনের সব বয়সের মহিলারাই সরকারি হেলথ প্রকল্পের সুবিধা নিচ্ছেন। প্রথম পর্বে শুধুমাত্র কার্ড করা হতো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, তাদের হেলথ চেক আপের ব্যবস্থা করা হতো, কিন্তু এখন কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র, গ্রামেই প্রায় বলতে পারেন চোপা স্বাস্থ্যকেন্দ্র, এখানে ডাক্তার বসছে রেগুলারলি, ফলে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেতে হয় এরকমটা নয়। গ্রামের মানুষ বিনামূল্যে ডাক্তারবাবুর কাছে যান, সেখানে দেখান, ওখানে কিছু ওষুধ দেওয়া হয়, আবার বাইরে থেকেও কিছু কিনতে হয়, কিন্তু মোটামুটিভাবে সুযোগ সুবিধাগুলো আমাদের গ্রামের মেয়েরা নেন।
2: গ্রামের সামাজিক বা পরিবেশগত উন্নতির ক্ষেত্রে আপনি কিছু করেন বা কোনো ভূমিকা আপনার?
1: হ্যাঁ, আমি একজন শিক্ষিকা, এবার আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন রকমের এই যে বইমেলা হয়ে গেল ওদেরকে নিয়ে গিয়ে অনুষ্ঠান করিয়ে নিয়ে এসেছি। আমি যেহেতু স্থানীয় একজন শিক্ষিকা, তাই আমার ভূমিকা আমার ছাত্রছাত্রীদের জন্য একেবারে সর্বাঙ্গীনভাবেই থাকে, শুধুমাত্র 10টা 4টে ডিউটি এরকমটা নয়, সারাদিনই প্রায় ছাত্রছাত্রীদের সাথে জড়িয়ে থাকি। স্কুলের মধ্যে নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম কালচারাল ব্যাপারগুলো শেখাচ্ছি, কম্পিউটার শিখছে, ফলে ইংলিশ মিডিয়ামে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটা অর্থেই আমরা রুখে দিতে পেরেছি।
0: প্রবীণ বাসিন্দা শক্তিপদ ঘোষ এখানকার শিক্ষা ও অন্যান্য অনেক বিষয়ে বললেন।
3: আমি পাঠশালায় পড়াশোনা করেছিলাম প্রথমে, তারপরে 61 সালে আমাদের মৌবেশিয়া প্রাইমারি স্কুল তৈরি হয়। তখন মাটির ঘর, যাহাক করে একটা স্কুল চালাবার মতো ঘর করা হয়েছিল। তাতে আমাদের এলাকার ক্লাবের ছেলেরা, ক্লাবের নাম হচ্ছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব, এবং কিছু যেমন দুলাল চক্রবর্তী, মিহির চক্রবর্তী, সোমেশ্বর পারিত, প্রভাস পাল, সব হাত ভরাট করে স্কুলের দেয়াল ফেয়াল তৈরি করে স্কুল চালু হয়েছিল। মাটির ঘর ওই বাঁশের কাঠামো টালির চাউনি দিয়ে এইভাবে তৈরি হয়েছে। তারপরে মাস্টারমশাইরা এসে স্কুল চালু হলো, ছাত্র সংখ্যা দিনকে দিন বাড়তে আরম্ভ করলো, করতে করতে 200-250 পর্যন্ত ছাত্র তৈরি হয়েছিল। ইদানিং ইংলিশ মিডিয়ামের যুগ হয়ে ছাত্র সংখ্যা কিছু কমেছে, আবার ছোটোখাটো গজিয়ে উঠছে, 20-25 জন করে ছাত্র নিয়ে স্কুল খুলে ফেলছে। প্রত্যেক গ্রামেতেই প্রাইমারি স্কুল আছে, প্রত্যেক গ্রামে চোপা প্রাইমারি স্কুল আছে, খানপুর আছে, আপনার কাঠগড়া আছে, বৈদ্যপুর আছে, এখানে খড়ুয়া আছে, রোহিয়া আছে। হাই স্কুল বলতে আমাদের লোকাল হাই স্কুল আছে গুরবাড়ি MBSE হাই স্কুল, প্রথমে মাধ্যমিক ছিল, পরে উচ্চ মাধ্যমিক হয়েছে, ওটা আপনার 55 সালে আপনার চালু হয়েছে। হাই স্কুল আছে আপনার মহরমপুর আছে, বেলগেচিয়া হাই স্কুল আছে, একটু দূরে গুড়াপ, ইয়ে 10 ঘড়া। হাই সেকেন্ডারির পর তারা কলেজে যেত, আগে অনেক দূরে যেতে হতো, বর্ধমান যেত, শ্রীরামপুর যেত, হরিপাল যেত, এখন বর্তমানে ধনেখালিতে কলেজ হয়েছে, 10 ঘড়াতেও একটা হয়েছে, তারকেশ্বরে হয়েছে। ছেলেদের বেশিরভাগই মাধ্যমিক পাশ করে আর তারা উচ্চ শিক্ষার দিকে না যেয়ে ওরা হাতের কাজ এইসবের দিকে বেশি ঝুঁকছে। বর্তমানে উচ্চ মাধ্যমিকে দেখছি ছাত্রী বেশি, কলেজে দেখবেন ছাত্রী বেশি, ছাত্র সংখ্যা কমছে, তারা অন্য জীবিকার দিকে ছুটছে। ক্লাবে তখন আমরা তো ধরুন ফুটবল টুর্নামেন্ট করিয়েছি, আমাদের এক ওই হাই স্কুলের মাস্টারমশাই আমাদের এলাকায় থাকতেন, উনি খো খো করতেন। এখন অরিজিনালি শিক্ষিত ছেলেরা ক্লাব থেকে সরে গেছে, এখন ক্লাবগুলো যেন অশিক্ষিতদের হাতে চলে যাচ্ছে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সেরকম নেই। ওই হয়তো একটা ফুটবল খেলতে গেল, এইসব খেলাধুলা এখন কমে গেছে, কিন্তু তখন আপনার ফুটবল খেলা ছিল, ভলিবল খেলা ছিল, অনেক টুর্নামেন্ট হয়েছে এখানে। হাডুডু এখন আর হয় না, ওই স্কুল থেকে আপনার যে খেলাগুলো পরিচালনা করে অ্যাথলেটিক্স সবই করে, এখন স্কুল বেসিসে ওই খেলাগুলো হয়। ব্যাপার হচ্ছে শিক্ষক সেরম ভাব নেই, যে শিক্ষা দেবে বা ছেলেদের তৈরি করবে সেই লোকের অভাব হয়ে যাচ্ছে। আগে যেমন একটা ক্লাব তৈরি করতে এলাকার ছেলেরা শিক্ষিত সমাজ একটা ঝাঁপিয়ে পড়ত, যে সবাই এক জায়গায় বসতো, এক জায়গায় সব রকমের ছেলে মেয়েরা বসতো, সেইটা কিন্তু কমে যাচ্ছে।
2: আপনার হাই স্কুল আপনি যেখানে আছেন এখন, পরিচালন সমিতিতে আছেন আপনি, সেখানকার আপনাদের মিড ডে মিল কেমন হয়?
3: মিড ডে মিল খুব ভালো, মিড ডে মিলের রান্না টান্না খুবই ভালো, কোনো অসুবিধে নেই, খাওয়া দাওয়া এবং ছাত্রদের সুযোগ সুবিধা অনেক বেশি। ছাত্রদের আপনার ধরুন পোশাক থেকে বই থেকে খাতা থেকে কোনো কিছুই তো কিনতে হয় না, কিন্তু তারা লেখাপড়ার আগ্রহ কেন কমছে এটা বুঝতে পারছি না।
2: আচ্ছা, মিড ডে মিল হওয়ার ফলে কি আপনার মনে হয় যে স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে?
3: ছাত্র সংখ্যাটা যেমন বেড়েছিল, কিন্তু ইংলিশ মিডিয়াম হয়ে যে ছাত্র সংখ্যা কমছে।
0: ভালোবাসার টানে সাংসারিক কর্মব্যস্ততার ফাঁকে হারমোনিয়াম নিয়ে বসে পড়েন মাধবী ঘোষ।
4: শিউলি তলাই ভোরবেলা কুসুম কুড়াই পল্লী বালা, শেফালি পুল্লকে ঝরে পড়ে মুখে, খোঁপাতে চিবুকে আবেশে উতলা, খোঁপাতে চিবুকে আবেশে উতলা। শিউলি তলাই ভোরবেলা কুসুম কুড়াই পল্লী বালা, শেফালি পুল্লকে ঝরে পড়ে মুখে, খোঁপাতে চিবুকে আবেশে উতলা।

0: শিউলি তলায় ভোরবেলা কুসুম গৌড়াই পল্লি বালা, শেফালি পুল্লাকে ঝরে পড়ে মুখে, খোঁপাতে চিবুকে আবেশে ও তালা, খোঁপাতে চিবুকে আবেশে ও তালা।
1: মৌবেশিয়া গ্রামের সাহিত্য চর্চা নিয়ে বললেন পার্থ পাল।
2: গ্রামের সাহিত্য চর্চা চলছে ফল্গু ধারার মতো। তো আমাদের এলাকায় মূলত লিটল ম্যাগাজিনের চলটা বেশি, বিভিন্ন পাক্ষিক চলে, ষণ্মাসিক চলে। লিটল ম্যাগাজিনগুলোতে বিভিন্ন লেখক কবিরা তাদের যতটা সামর্থ্য সেভাবে লেখেন, সম্পাদকরা সেই পত্রিকা ছাপেন। এরকম বেশ কয়েকটি পত্রিকা এলাকায় চলে, যেমন একটি পত্রিকা চলে তারার আলো, নৈমিত্তিক চলে, একটি পাক্ষিক খুব সুন্দর চলছে এখন, সেটা হলো খবর সোজাসুজি। আরও একটি পাক্ষিক আছে খবর আজকাল পরশু, খবরের স্পন্দন, ইত্যাদি সব পাক্ষিকগুলো চলে, বেশ কিছু মানুষ তাতে লেখেন। এছাড়াও মাঝে মাঝে কবি সম্মেলন হয়, কবি সম্মেলনে সাহিত্য চর্চা হয় বিকালের দিকে, সেটাও একটা ভালো আমাদের অক্সিজেন বলতে পারেন। আমাদের গ্রামে লেখেন আমাদের বৌদি হন, উনি লেখেন, প্রিয়া চক্রবর্তী, উনি কবিতা লেখেন। তাছাড়াও অনেকে টুকটাক চেষ্টা করেন।
1: একটা সময় যাত্রায় অভিনয় করতেন প্রভাস পাল।
3: মাসুমার পূর্ণিমা আমার দুই কন্যা, পূর্ণিমার মায়ের মৃত্যুর পর ও বড় একা হয়ে গেছে, প্রাসাদের বাইরের কোনো কন্যা রাজকুমারীর কাছে আসে না, মন ঘুরে একা একা থাকে। আমি লক্ষ্য করছি মাসুমার পূর্ণিমা যেন কত চেনা, কত আপন, সারাদিনও ওদের গল্পের শেষ হয়নি, আরো অনেক গল্প বাকি আছে। মাসুমা প্রয়োজনে মসজিদে যাবে, পূর্ণিমা যাবে মন্দিরে, বাকি সময়ে একসাথে কাটাবে, খাবে, ঘুমাবে, নৃত্য শিক্ষা, যুদ্ধ শিক্ষা করবে, আর একসঙ্গে গান গাইবে।
1: প্রচুর যাত্রাপালা লিখেছেন তিনি, বিস্তারিত কথা হলো ওঁর সঙ্গে।
3: আমার কাছে যেটা খুব আনন্দের সেটা হলো যাত্রা। মৌবেশিয়া গ্রামে একসময় যাত্রার পীঠস্থান ছিল, আমাদের আগের যারা তেনারা যাত্রা করেছেন তাদের দেখে দেখে আমরা যাত্রায় এসেছি, এবং যাত্রা করতে করতে এমন একটা জায়গায় এসে গেল যাত্রা উৎসব আরম্ভ হয়ে গেল, গ্রামীণ যাত্রা উৎসব। দশটা যাত্রার দল এ জেলার বা অন্য জেলা থেকেও তারা এসে 10 দিন ধরে অংশগ্রহণ, এবং রেগুলার সন্ধ্যের পর একটা উন্মাদনা, চতুর্দিক থেকে দর্শক আসছে, বাজনা। আবার আমরা টিকিট করতাম, তার থেকে খরচ বাদ দিয়ে মুনাফা হতো, উন্নয়নের কাজে সমস্ত লাগানো হতো। যাত্রা মৃত্যু তার আবার রেজাল্ট বেরোনো তার আরও চমকপ্রদ ব্যাপার। আর আমরা গ্রামের যাত্রা যেমন বাৎসরিক হয় অন্য সময় করতাম বা ওর মধ্যে করা হতো, এখন দেখা যাচ্ছে কেন জানি যাত্রাটা একটু বসে যাচ্ছে, তবুও মাঝে মাঝে দু এক নাইট করে করছি। আমার আশা যে আবার যাত্রা এইভাবে শুরু হবে। যাত্রা বন্ধের পেছনে প্রথমত টিভির ব্যাপারটা একটা আছে, আর একটা হলো খরচ। দেখা যাচ্ছে 30-35-40 হাজার খরচ চলে যাচ্ছে এক নাইটে, সেটা দেওয়ার ক্ষমতা নেই, তখন এসে গুটিয়ে যাচ্ছে। এখনও যে সমস্ত ক্লাব চালাচ্ছে সেখানে দেখা যাচ্ছে উদ্যোগী ছেলেরা ভালো চাকরি বাকরি করে, তারা সেইসব খরচ করে এখনও চালিয়ে যাচ্ছে। এই কবছর হলো ঠিক বাৎসরিক যে দু নাইট করে হতো সেটা হচ্ছে না, এটা পিছিয়ে গেছে।
4: আপনার সাথে যাত্রার সম্পর্কটা কিভাবে হলো এবং আপনি যাত্রার সঙ্গে কিভাবে জড়িত ছিলেন?
3: গ্রামের ছেলে সবাই যাত্রা করছে, যাত্রা যেদিন মিটে গেল তার পরের দিন একটা সবাই তাকে নিয়ে দেখলি একটা কথা বলছে, রিহার্সালে গিয়ে একটু বসছি, অনুপ্রাণিত হচ্ছি, একটু বলছে হয়তো একটা এখানটা বল দেখি, বলতে আরম্ভ করে দিলাম। এরম করে করে মানে মনে প্রাণে ব্যাপারটাকে ভালোবেসে ফেললাম। ও যাত্রা মানে সবাই চ্যাঙাড়ি নিয়ে বেরিয়ে পড়লো চাল তুলতে, ওই যারা আসবে তাদেরকে খেতে দিতে, একটা ব্যাপার ছিল। আমি অভিনয় করতাম, তারপরে আস্তে আস্তে একটু লেখা ফেখার দিকে ওইভাবেই এসে গেল।
4: এই গ্রামে আর কোনো

শুনলেন হুগলি জেলার মৌবেশিয়া গ্রামের গল্প। গ্রন্থনা কৌশিক সেন, উপস্থাপনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনায় বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: সংবাদ একটু পরেই।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রৌদ্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদ রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হবে আগামীকাল। এই দুই বিধানসভা আসনে ভোট নেওয়া হবে মঙ্গলবার 6ই অক্টোবর, গণনার 9 তারিখ। উল্লেখ, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নন্দীগ্রামে 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 700 রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। রাজ্য সরকার পুজোর আগে সব শ্রেণীর রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। এই প্রথম জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরাও এই সুবিধা পাবেন। পরিবার পিছু 1 কেজি করে চিনি, ময়দা এবং 250 গ্রাম করে সুজি দেওয়া হবে। 50% ভর্তুকিতে এই সামগ্রী পাওয়া যাবে, তবে বিক্রয়মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। আলিপুরদুয়ারের বক্সায় বাঘ ছাড়ার কারণে ওই ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী 9ই অক্টোবর পর্যন্ত বক্সার জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে। এরপর 10ই অক্টোবর থেকে স্বাভাবিকভাবেই পর্যটকরা জঙ্গলে প্রবেশ করতে পারবেন। জলপাইগুড়ির মাল ব্লকের ডামডিং পঞ্চায়েতে বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলায় নড়ে চড়ে বসেছে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন এলাকায় চলছে ফগিং ও কীটনাশক ছড়ানোর কাজ। সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় আজ বাংলার বিভিন্ন স্থানে গৃহিণীরা জিতাষ্টমীর ব্রত পালন করছেন। এই উপলক্ষে আজ উপবাস পালন করা হয়। সন্ধ্যায় শিয়াল শকুনির মূর্তি গড়ে পুজো করা হবে। ব্রত শেষে আগামীকাল শিয়াল শকুনির মূর্তি বিসর্জন দিয়ে নদী বা পুকুরে ডুব দিয়ে শশা কামড়ে ব্রত ভঙ্গ করার প্রথা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরে খবর দুপুর 12টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবচেয়ে বেশি ৯৬% এবং সবচেয়ে কম ৬৩%। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়ার সতর্কীকরণে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া, যা প্রায় ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন অতুল প্রসাদের গান দিয়ে শুরু করব আজকের দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদ আর রজনীকান্তের গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: গীতা মাইতির কণ্ঠে রজনীকান্তের গান দিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল

akashbanikolkata@gmail.com education.educationedutaion.akashbanikolkata akashbanikolkata@gmail.com মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

আজকের রৌমগীতির প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতিকার প্রণব রায় এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

পরের গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছেন জ্ঞান প্রকাশ ঘোষ।

পরের গানটি শ্যামল গুপ্তের লেখায়, নিখিল ঘোষের ঘোষে, নিখিল ঘোষের সুরে কৃষ্ণা দাশগুপ্ত।

শ্যামল মিত্র, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার দীনেন চন্দ্র বড়াল।

পরের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার দক্ষিণামোহন ঠাকুর।

আজকে রম্যগীতির শেষ গানটি শ্যামল মিত্রের কণ্ঠে, গীতিকার সলিল চৌধুরী এবং সুরকার সলিল চৌধুরী।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের বাস্তব পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে হবে বলে উপরাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অবাধ বাণিজ্য সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তুলছে, বিশ্ব অর্থনীতির 75-80% যার আওতায় আসবে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার থেকে 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। মাদক পাচার চক্রের কুখ্যাত পাণ্ডা নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে এনে ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। এশিয়ান গেমসে মহিলাদের গলফে প্রথম ভারতীয় হিসেবে প্রণবী আর্স সোনা জিতেছেন। 18টি সোনাসহ 79টি পদক জিতে ভারত তালিকার পঞ্চম স্থানে। ক্রিকেটে ভারত পাকিস্তানের সামনে জয়ের জন্য 212 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। কলকাতায় ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক ফিফা প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে ব্যাপক উদ্দীপনা। বিস্তারিত খবর, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের বাস্তব পরিস্থিতি বোঝার উপর উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে আয়োজিত পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভ 2026-এ ভাষণে উপরাষ্ট্রপতি আরও বলেন, বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো নমনীয় হওয়া উচিত নীতিগুলির, পাশাপাশি সেগুলির সঠিক রূপায়নও নিশ্চিত করতে হবে। উপরাষ্ট্রপতি উল্লেখ করেন, ভারতের বর্তমান অর্থনৈতিক সংস্কারের শিকড় দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও সর্বসম্মতি গড়ে তোলার প্রক্রিয়ার মধ্যে নিহিত। তিনি বলেন, সামাজিক স্থিতিশীলতা থেকে অর্থনৈতিক স্থিতিশীলতাকে আলাদা করে দেখা যায় না। উন্নয়নের সুফল সমাজের সব অংশের মানুষ এবং দেশের প্রতিটি অঞ্চলের কাছে পৌঁছে দিতে হবে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অবাধ বাণিজ্য সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তুলছে, বিশ্ব অর্থনীতির 75-80% যার আওতায় আসবে। শিকাগো ভারত মার্কিন কমিউনিটি ফাউন্ডেশনের আয়োজিত এক সভায় তিনি বলেন, সম্প্রতি ভারত বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা সম্প্রসারিত করেছে, আরও অনেক দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলি বিশ্ববাজারে আরও বেশি করে অংশ নিতে পারবে। শ্রী গোয়েল আরও বলেন, 2014 সালের আগে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির পরিমাণ ছিল প্রায় $10 ট্রিলিয়ন। এই পরিমাণ ক্রমশ বাড়ছে, এখন তা দাঁড়িয়েছে প্রায় GDP হিসেবে $60 ট্রিলিয়ন।

0: 6 থেকে 8টি দেশের সঙ্গে আলোচনা চলছে। বাণিজ্য শিল্পমন্ত্রী আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থার WTO-র নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে গতকাল শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদাই পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকা লাগানো একটি তেলের ট্যাঙ্কার আগ্নেয়াস্ত্রের আঘাতে বিকল হওয়ার পর সেখান থেকে 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। ওমানে ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায় বার্তায় জানিয়েছে, MT কাজিমা 3 নামে ওই ট্যাঙ্কার থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসার কাজে তারা সমন্বয় সাধন করেছে। এই উদ্ধার অভিযানে সহায়তার জন্য দূতাবাস ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়তে থাকার পর ভারতীয় যাত্রী ও নাগরিক সহ বহু বাণিজ্যিক সমুদ্রযান হামলার মুখে পড়েছে। মাদক পাচার চক্রের কুখ্যাত পাণ্ডা নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে এনে ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন, তুরস্কের নাগরিকত্ব নিয়ে নবপ্রীত সিং নবাবর্ক নাম নিয়েছিল। বিনামে এসে হেরোইন এবং মাদক পদার্থ আফগানিস্তান থেকে ভারতে পাচার করত, তাকে দেশে ফিরিয়ে আনা মোদী সরকারের এক বড় সাফল্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার ওয়াসনার তালুকে আজ সকালে 4.5 রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পার্শ্ববর্তী নান্দেড় জেলাতেও এই ভূকম্প অনুভূত হয়েছে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। আজকের বিষয় উত্তর পূর্ব ভারতে উন্নয়ন, একটি প্রতিবেদন।
1: দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে গত এক দশকে একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পর্যটন এবং কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে আরও গতিশীল করার উপর জোর দেওয়া হচ্ছে। 8 রাজ্যের মধ্যে যোগাযোগ আরও সহজ করার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করলেন গুয়াহাটির বাসিন্দা পেশায় শিক্ষক দীপঙ্কর দাস।
2: এই অঞ্চলে অনেকগুলো রেল ইতিমধ্যেই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে সংযোগ হয়ে গেছে, তার উপরই বিমান সংযোগ, ব্যাপক উন্নতি। উত্তর পূর্বাঞ্চলের যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ডিজিটাল ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে। আর গুয়াহাটির কামাখ্যা মন্দির চত্বর উন্নয়ন প্রকল্প একটি নিয়েছে এই সরকার, তার মাধ্যমে তীর্থযাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও পরিসর বৃদ্ধি করা হচ্ছে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুর্শিদাবাদের সাগরদিঘির বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ। আজ সকালে তাঁর ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে, সেখানেই গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে তাকে তারই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে, বিধায়কের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা শুরু করেছে। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এশিয়ান গেমসে মহিলাদের গলফে প্রণবী আর্থ সোনা জিতেছেন। সিঙ্গাপুরের শ্যানন জুয়ান ইনতান এবং চীনের রুনিংকে তিনি হারিয়ে দেন। 23 বছর বয়সী প্রণবী প্রথম মহিলা গলফার হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতলেন। এশিয়ান গেমসে পুরুষদের তীরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভারতের নীরজ চৌহান স্বদেশীয় ধীরাজ বোম্মাদেওয়ারাকে 6-4 হারিয়ে ব্রঞ্জ পদক জিতেছেন। তরুণদীপ রায়ের পর এশিয়ান গেমসের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে নীরজ দ্বিতীয় পুরুষ তীরন্দাজ হিসেবে পদক জয় করলেন। জাপানের আইচি নাগোয়ায় আজ সকালে তীরন্দাজ কুমকুম মহৎ নাটকীয় শুট অফে দক্ষিণ কোরিয়ার ও ইয়েজিনকে পরাজিত করে এশিয়ান গেমসের ব্যক্তিগত রিকাভ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। এই জয়ের ফলে 2028 সালের লস এঞ্জেলস

0: অলিম্পিকে নিজের স্থান নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত রিকাভ ইভেন্টে এশিয়ান গেমসে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। আজ টসে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 6 উইকেটে 211 রান করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 6 উইকেটে 192 রান তুলতে সমর্থ হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ক্রিকেটে ভারত আজ চণ্ডীগড়ে শেষ ম্যাচ খেলতে নামবে। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই ম্যাচকে ঘিরে জনমানসে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে একটি প্রতিবেদন।
1: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। আজ সন্ধ্যায় আলোকোজ্জ্বল যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মহাতারকারা ভারতের বিরুদ্ধে বল পায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় সংযোজিত হতে চলেছে। আর সেই সন্ধিক্ষণের প্রত্যাশায় উত্তাপে ফুটছে ফুটবল মহল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল জানিয়েছেন, ব্রাজিল প্রবলতর প্রতিপক্ষ হলেও তাদের মোকাবিলায় প্রস্তুত তার দল। ফিফার ক্রমতালিকায় ভারতের অবস্থান ব্রাজিলের চেয়ে অনেকটাই নিচে, তা সত্ত্বেও ভারতকে যথেষ্ট সমীহ করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, এই ম্যাচকে আগামী দিনের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাজিল কোচ অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ কলকাতা।
0: শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের বাস্তব পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে হবে বলে উপরাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অবাধ বাণিজ্য সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তুলছে বিশ্ব অর্থনীতির 75-80% যার আওতায় আসবে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার থেকে 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। মাদক পাচার চক্রের কুখ্যাত পাণ্ডা নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে এনে ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। এশিয়ান গেমসে মহিলাদের গলফে প্রথম ভারতীয় হিসেবে প্রণবী আর্স সোনা জিতেছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। মুর্শিদাবাদের সাগরদিঘের বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ। আজ সকালে তাঁর ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে, সেখানে গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে বিধায়কের অবস্থা বেশ আশঙ্কাজনক, চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা শুরু করেছেন। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কিভাবে বাড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রচার পর্ব শেষ হবে আগামীকাল। এই দুই বিধানসভা আসনে ভোট নেওয়া হবে মঙ্গলবার 6ই অক্টোবর, গণনা 9 তারিখ। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি প্রার্থী ঘোষপাড়ায় পদযাত্রা করেন। কংগ্রেস প্রার্থীর সমর্থনে দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী বিকেলে মির্জাপুরে জনসভা করবেন। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীও বিভিন্ন এলাকায় জনসংযোগ সারছেন। অন্যদিকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। এদিকে নন্দীগ্রামেও জোর কদমে চলছে প্রচারাভিযান। বুকে ব্যথা অনুভব করায় বিধানসভার অধ্যক্ষ রতীন্দ্র বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে বেশ কয়েকটি দেশে সফরের পর দিন দুয়েক আগে কলকাতা ফেরেন তিনি। গতকাল বিধানসভায় গান্ধী জয়ন্তী ও লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচিতে যোগ দেন। অনুষ্ঠানের পর বাড়ি ফিরে হঠাৎই অসুস্থ বোধ করায় তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন অধ্যক্ষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। আজকের বিষয় উত্তর পূর্ব ভারতে উন্নয়ন, একটি প্রতিবেদন।
1: দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে গত এক দশকে একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। 8 রাজ্যের মধ্যে যোগাযোগ আরও সহজ করার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করলেন গুয়াহাটির বাসিন্দা পেশায় শিক্ষক দীপঙ্কর দাস।
2: উত্তর পূর্বাঞ্চলের যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ডিজিটাল ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে। কামাখ্যা মন্দির চত্বর উন্নয়ন প্রকল্প একটি নিয়েছে এই সরকার। তীর্থযাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও পরিসর বৃদ্ধি করা হচ্ছে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। আজ টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 6 উইকেটে 211 রান করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 6 উইকেটে 192 রান করতে সমর্থ হয়। এর আগে ভারত আজ গলফ ও তীরন্দাজিতে আরও 2টি সোনা জয় করে। এই জয়ের ফলে ভারত 19টি সোনাসহ 80টি পদক নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। যুব ভারতীর ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে, একটি প্রতিবেদন।
3: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। আজ সন্ধ্যায় আলোকোজ্জ্বল যুব ভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মহাতারকারা ভারতের বিরুদ্ধে বল পায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় সংযোজিত হতে চলেছে। আর সেই সন্ধিক্ষণের প্রত্যাশায় উত্তাপে ফুটছে ফুটবল মহল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল জানিয়েছেন ব্রাজিল প্রবলতর প্রতিপক্ষ হলেও তাদের মোকাবিলায় প্রস্তুত তার দল। ফিফার ক্রমতালিকায় ভারতের অবস্থান ব্রাজিলের চেয়ে অনেকটাই নিচে, তা সত্ত্বেও ভারতকে যথেষ্ট সমীহ করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন এই ম্যাচকে আগামী দিনের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাজিল কোচ অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে এই ম্যাচকে ঘিরে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দর্শকদের সুবিধার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠের আশপাশে বসানো হচ্ছে প্রয়োজনীয় ট্রাফিক সাইনেজ বোর্ড, থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। নিরাপত্তার স্বার্থে যুব ভারতীতে বেশ কিছু সামগ্রী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা। ইতিমধ্যে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দুই দলের জার্সি সহ শুরু হয়েছে বিকিকিনি। সন্তানের দীর্ঘায়ু মঙ্গল কামনায় আজ বাংলার বিভিন্ন স্থানে গৃহিণীরা জিতাষ্টমীর ব্রত পালন করছেন। এই উপলক্ষে আজ উপবাস পালন করা হয়। আগামীকাল শিয়াল শকুনির মূর্তি বিসর্জন দিয়ে ব্রত ভাঙার প্রথা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
4: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
5: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
6: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
4: এখন মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক।

মহিলা মহলে আবারও চলে এলাম বন্ধু। ভালো আছে নিশ্চয়ই সবাই? বাঙালির শ্রেষ্ঠ উৎসব এসে গেল, নিশ্চয়ই আরও ব্যস্ততার মধ্যে আপনাদের দিন কাটছে বুঝতে পারছি, তবু তার মধ্যে মহিলা মহল আপনারা শোনেন এটা তো জানি। আর এদিকে এশিয়ান গেমস চলছে, মানে খেলা প্রিয়দের কাছে মানে তাদের কাছেও এই সময়টা বেশ উৎসব মুখর, তাই তো বন্ধু?

এবছর তো এশিয়ান গেমসে ভারতীয় মহিলা খেলোয়াড়রা ভীষণভাবে মুখ উজ্জ্বল করছে, আর বিশেষ করে 44 বছর পর ভারতীয় মহিলা হকি দল স্বর্ণপদক পেল। সত্যি এছাড়াও বিভিন্ন ইভেন্টে দুর্দান্ত ফল আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় মহিলা হিসেবে জানি, হ্যাঁ আমার মতো আপনাদেরও বুক একেবারে গর্বে ভরে উঠছে, তাই তো বন্ধু?

0: আজ তো মহিলা মহলে ক্রীড়ার ভুবন, চলুন এবার এমন একজনের গল্প শোনাই যার জীবন জুড়ে যেন শুধু খেলার খেলা। তার মাঝেও তিনি বাপের বাড়ি শ্বশুর বাড়ির দায়িত্ব কিন্তু সমানভাবে সামলেছেন এবং সামলাচ্ছেনও এখনও, আর সে কারণে অনেক সময় খেলাতে ভাটাও পড়েছে। যদিও এখন তিনি একজন সফল সাঁতার প্রশিক্ষক হিসেবেই পরিচিত, শিখা সরকার। দূরভাষে যোগাযোগ করেছিলাম তার সঙ্গে, শেয়ার করলেন তার জীবনের গল্প। এবার শোনাই সে গল্প।
1: মহিলা মহলে স্বাগত দিদি।
2: হ্যাঁ নমস্কার
1: দিদি। আপনি তো দক্ষিণ কলকাতায় থাকেন, তো আপনার ছোটবেলা কোথায় কেটেছে?
2: ছোটবেলা আমার দক্ষিণ কলকাতাতেই কেটেছে।
1: আচ্ছা, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই দক্ষিণ কলকাতায়?
2: একই পাড়া, মানে রাস্তা একটা মেন রোড আছে, মেন রোডের এপার আর ওপার।
1: আচ্ছা, সেটা কোথায়?
2: সেটা হচ্ছে যাদবপুর।
1: আচ্ছা, তো দিদি আপনি মানে একজন সুইমার, মানে সাঁতারু, তো আপনি কি শুধুমাত্র সাঁতারের সঙ্গে যুক্ত নাকি না আরো কোনো খেলার দিকে আপনি যুক্ত আছেন?
2: আগে আমি ক্যারাটেতেও ছিলাম, সাঁতারেও ছিলাম, কিন্তু এখন পুরোপুরি আমি সাঁতারেই আছি।
1: তা শুরু যখন করেছিলেন তখন সাঁতার নাকি না ক্যারাটেতে?
2: না, সাঁতার দিয়ে শুরু করেছিলাম, কিন্তু সাঁতারটাকে সেরকম ভাবে নিইনি, মানে কখনো ভাবিনি প্রফেশনালি নেবো, খেলার ছলেই শুরু করা হয়েছিল। মানে কেন, আমাদের বাড়ির সামনে পুকুর ছিল, সেই পুকুরেই শেখা হয়েছিল, তারপরে তো সুইমিং পুলে গেছি অনেক বড় হয়ে।
1: তো মানে আপনি পুলে গিয়ে যখন শেখা শুরু করলেন তখন আপনি কত বড়?
2: তখন আমার বয়স 14-15 হবে।
1: আচ্ছা, এই যে পুলে গেলেন, আপনাকে আরো ভালো করে সাঁতার শিখতে হবে, সেটা কেন মনে হলো আর কি?
2: আমার বন্ধুরা ছিল অনেক, তারা যাচ্ছে, তাদের সাথে চলে গেছি, মানে কোনো কিছু ভেবে যায়নি, ভালো লাগে তাই গেছিলাম।
1: সেটা আজ থেকে কত বছর আগের কথা দিদি?
2: এখন তো আমার বয়স প্রায় 56 বছর আগের কথা।
1: আচ্ছা, তো আপনি যে যাচ্ছেন তখন আপনার বাড়ি থেকে কোনো সাপোর্ট কি পেয়েছিলেন?
2: কোনো সাপোর্ট না, বাড়িতে জানতোই না, জানলে হয়তো যেতেই পারতাম না। তারপরে যখন জানতে পেরেছে তখন আমি অনেক দূর এগিয়ে গেছি। আমাদের বাড়িতে অত সাপোর্ট ছিল না এইসব ব্যাপারে।
1: আপনার বাড়িতে তখন মানে ফ্যামিলি মেম্বার কতজন?
2: অনেক ছিল, না হলেও আমাদের তখন 15-16 জন লোক ছিল,
1: যৌথ পরিবার,
2: জয়েন্ট ফ্যামিলি ছিল।
1: তার মাঝখান থেকে আপনি মানে খেলাধুলার জগতে গেলেন।
2: অনেক ভাই বোনও ছিলাম।
1: আপনারা ক ভাই বোন?
2: আমরা নিজেরা হচ্ছে 4 বোন 1 ভাই। এবার আমার কাকার ছেলেমেয়েরা ছিল, জ্যাঠার ছেলেমেয়েরা ছিল।
1: মানে খেলাধুলার জগতে আপনি একা নাকি না আরো বাকি?
2: না, আমি একাই।
1: বেশ, তো আপনি যে বললেন যে যখন বাড়িতে জানলেন তখন আপনি অনেক দূর এগিয়ে গেছেন, একটু কথাটা বললেন দিদি, তো আমার জানতে ইচ্ছে করছে মানে কতটা এগিয়েছিলেন তখন খেলা নিয়ে? নিশ্চয়ই আপনি কোনো কম্পিটিশনে গেছেন, এরকম কিছু পুরস্কার পাচ্ছেন, মেডেল পাচ্ছেন?
2: হ্যাঁ, তখন আমি সুইমিং করতে করতে ক্যারাটেতে ঢুকে গেছিলাম। তখন ক্যারাটেতে আমি লেভেলগুলো যখন হচ্ছিল তখন আমাদের অনেক কম্পিটিশন হতো, প্রতিটা ইভেন্টেই কম্পিটিশন হতো বেল্ট অনুযায়ী। সেখান থেকে আমি অনেক প্রাইজ পেয়েছিলাম, অনেক মেডেল পেয়েছিলাম, বেঙ্গল কম্পিটিশন হয়েছিল, তো সেখানে সেকেন্ড পজিশন সিলভার পেয়েছিলাম। পুরো ব্ল্যাক বেল্ট অব্দি করেছিলাম। তারপরে শিয়ান, যিনি শিবাজি গাঙ্গুলি, উনি আমাকে অনেক অফারও দিয়েছিলেন জবের, কিন্তু তখন জব নিয়ে অত ভাবিনি বলে জবে আমি ঢুকিনি।
1: তাহলে এখন কি আপনি ক্যারাটে থেকে পুরোপুরি সরে এসেছেন নাকি না?
2: সরে এসেছি কিন্তু ওর নামটা কাছে আছে, কিন্তু আমার প্র্যাকটিস নেই, যাওয়া হয় না,
1: প্র্যাকটিস
2: সময়ের অভাবে।
1: কিন্তু সাঁতারটাকে তো আপনি ধরে রেখেছেন দিদি?
2: হ্যাঁ, এটা আছে, এটার সাথেই এখন আছি আপাতত।
1: আচ্ছা, সাঁতার নিয়ে কতদূর এগিয়েছেন সেটা বলুন, মানে আপনার স্বপ্ন কতটা পূরণ করতে পেরেছেন?
2: সাঁতার নিয়ে আমার জাস্ট ওই পুলেই যা প্র্যাকটিস হয়েছে, তারপরে পড়ার চাপ ছিল যার জন্য এগোনো হয়নি।
1: তার মানে কি কোনো কম্পিটিশন আপনি কখনো?
2: না, সেরকম ভাবে কম্পিটিশন করেছি, ক্লাব কম্পিটিশনে তো সবসময় মেডেল পেতাম,
1: কিন্তু যেরকম বেঙ্গলে ন্যাশনালে আপনি তো জাজ
2: হিসেবে যাচ্ছি, আমি যেহেতু ক্লাব মেম্বার সেই জন্য আমাকে জাজ করা হচ্ছে।
1: আপনি তো ক্লাবে শেখাচ্ছেন, তো সেখানেও তো অনেকে আছে যারা মানে বড় বড় কম্পিটিশনে অ্যাটেন্ড
2: করে। হ্যাঁ, আমাদের থেকে শিখেই তো ওরা অ্যাডভান্স প্র্যাকটিস করছে, অ্যাডভান্স থেকে ওরা বড় কম্পিটিশনে যাচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরাই যায়।
1: সাঁতারে তো বিভিন্ন স্ট্রোক হয় দিদি, আপনার ফেভারিট স্ট্রোক কোনটা?
2: আমার ফেভারিট বলে ব্রেস্ট স্ট্রোকটা আমার ফেভারিট।
1: আচ্ছা, তারপরে তো আপনি মনে হয় পড়াশোনা তো কমপ্লিট করলেন তার মাঝখান দিদি?
2: হ্যাঁ, লেখাপড়া কমপ্লিট বলতে পুরোপুরি করতে পারিনি, কেন কি আমার বাবা এক্সপায়ার করে যাওয়ার পরে কিছুটা ডিলে হয়ে গিয়েছিল। আমার বাবার একটা দোকান ছিল, ছিল মানে এখনো আছে, এখন ভাই চালায়। সেই সময় আমার ভাই আমার থেকে অনেক ছোট ছিল, ওখানে বসার আর কেউ ছিল না, যার জন্য ওই দোকানটা আমাকেই দেখাশোনা করতে হতো।
1: কিসের দোকান?
2: ওটা স্টেশনারি দোকান ছিল, দোকানে থাকতে হতো বলে আস্তে আস্তে আমার সবকিছুই মানে স্টপ হয়ে গেছে
1: থেকে একটু সরে আসতে হয়েছিল। তো তারপরে তো আপনি আবার নতুন জীবনে বিয়ে করলেন, তো
2: 2007-এ।
1: আচ্ছা, তা আপনার স্বামী কি করেন দিদি?
2: আমার স্বামী তো 4 বছর হলো এক্সপায়ার করেছেন, এখন আমার শুধু মেয়েই আছে আমার সাথে, আমার মেয়ে 18 বছর বয়স।
1: তার মানে এখন মা মেয়ের সংসার আপনার, তাই তো?
2: হ্যাঁ, ও মাল্টিমিডিয়া নিয়ে সেকেন্ড ইয়ার করছেন।
1: এখন মেয়েকে নিজের পায়ে দাঁড় করানো পুরো দায়িত্ব তো আপনার দিদি।
2: একদম, পাশে কেউ নেই আমাদের।
1: আপনি তো কলকাতার বেশ বড় বড় ক্লাবে আপনি শেখান এখন, তাই তো? সাঁতারটা?
2: হ্যাঁ একদমই তাই।
1: সেটা ক বছর ধরে শেখাচ্ছেন দিদি?
2: এটা প্রায় 20 বছর হয়ে গেছে।
1: আচ্ছা, এই যে এত বছর ধরে শেখাচ্ছেন দিদি, আপনি তো মানে সেখানে তো মেনলি মেয়েদেরকে শেখান, তাই তো?
2: মেয়েদের, বাচ্চাদের, যারা অ্যাডাল্ট তাদেরও। আমার কিছু কিছু পার্সোনাল ক্লাব গুলো হয় না, ওটা তো প্রাইভেট ক্লাব, মানে বাইরের লোক অ্যালাউ নেই, জাস্ট মেম্বাররাই করেন। ওখানে ছেলেরাও যদি মানে কোনো স্ট্রোক শিখতে চায় তাদেরও শেখাতে হতো।
1: আচ্ছা আচ্ছা, তো আপনি প্রায় 20 বছর ধরে বলছেন যে ক্লাবে শেখাচ্ছেন, তো অভিজ্ঞতা কেমন দিদি?
2: অভিজ্ঞতা তো খুবই ভালো, আমার খুবই ভালো লাগে, যেহেতু আমি এটাকে পছন্দ করি, তাই জন্য কেউ যদি আগ্রহ করে শিখতে চায় তাকে শেখাতে আমার খুবই ভালো লাগে। আর নানা রকম মেন্টালিটির লোক থাকে, কেউ প্রপারলি শিখতে চায়, কেউ জাস্ট এমনি আসলাম জলে নামলাম এটুকুই করতে চায়, তাদের জন্য ঠিক আছে অত জোর করি না, কিন্তু যে শিখতে চায় তাকে আমি শেখাই।
1: মানে মহিলারা বিশেষ করে ধরুন 40 বা তার উপরে এরকম আসেন তো নাকি? তাদের মধ্যে উৎসাহটা কেমন দেখেন?
2: তারা বেশিরভাগ কিন্তু প্রবলেম নিয়ে আসেন, কারো হাঁটুর প্রবলেম, কারো হাতের প্রবলেম, এসব প্রবলেম নিয়ে আসেন, ডাক্তাররা প্রেসক্রাইবই করে দেন যে সুইমিং এর জন্য। এবার তারা তো এসে প্রপারলি সুইমিংটা করতে পারে না, কিন্তু তারা জলের মধ্যে হাঁটা, হালকা করে প্যাডলিং করা, হাত পা নাড়া, এইসব করেই তারা কিন্তু অনেক উপকার পান।
1: ধরুন এই বলেন যে যারা বিভিন্ন সমস্যা নিয়ে আসে, শারীরিক সমস্যা নিয়ে বিশেষ করে, তো তারা হয়তো প্রথমে কখনো সাঁতার শেখেননি, কিন্তু এলেন সাঁতার শিখলেন, তারপরে তাদের মনে হয়েছে যে আমি কম্পিটিশনেও যাব, প্রতিযোগিতায়।
2: একদম একদম এরকম হয়েছে, 50+ আমার কাছে এসেছিলেন 2-3 জন এরকম, মানে একই ইয়ারে নয় বিভিন্ন ইয়ারে এসেছেন, ওনারা জাস্ট প্রবলেম নিয়ে এসেছিলেন, কিন্তু প্রবলেম নিয়ে আসার পরে শিখেছেন, প্রপারলি শিখেছেন, ভালো করে শিখে ওনারা সুইমারও হয়েছেন, এবং আমাদের যে ক্লাব কম্পিটিশন হয় না, সেই ক্লাব কম্পিটিশনের নাম দিয়ে তারা মেডেলও পেয়েছে, খুব হ্যাপি তারা। ছোট বড় যে কোনো বয়সের সাথে এত ভালো মানে মেশা যায় তাদের সাথে, তাদের শেখাতে শেখাতেই তাদের সাথে এত ভালো বন্ধু হয়ে যায় যে তারা আফসোস করে 6 মাস বসে রাখতে হবে, আবার 6 মাস পরে দেখা হবে, এরকমও অনেক হয়, অনেক হয়।
1: ক্লাবে সাঁতার তো 6 মাস পর্যন্ত শেখানো হয়, মানে শীতকালটা বন্ধ থাকে,
2: শীতকালটা একদম পুরোটাই বন্ধ থাকে।
1: আচ্ছা দিদি, তো সেই সময়টা মানে আপনার তো এটার উপরেই মানে জীবন ধারণ নির্ভর করে?
2: হ্যাঁ, আমার বাবার যেহেতু ওই দোকান ছিল, মানে আছে এখন, ভাই চালায়, আমি নিজে আর একটা দোকান করেছি মুকুন্দপুরে, অত বড় না, ছোট স্টেশনারি দোকানই করেছি ছোট করে। আমার হাজবেন্ড এক্সপায়ার করেছেন 4 বছর, তারপর 2 বছর পরে আমি করতে পেরেছি, যাই হোক সেটাই আমি আর আমার মেয়ে মিলে চালাচ্ছি।
1: অনেক ভালো লাগলো দিদি আপনার সঙ্গে কথা বলে, অনেক ধন্যবাদ দিদি আপনাকে।
2: আমিও আমার মনের কথা অনেকটা বলতে পারলাম, আমারও খুব ভালো লাগলো, অনেক ভালো থাকবে।
1: নমস্কার দিদি।
2: নমস্কার।

এতক্ষণ সাঁতার প্রশিক্ষক শিখা সরকার শোনালেন তার জীবন কথা। কথার মাঝে একটা বিষয় বললেন যেটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন, তবু বলি যে মাঝ বয়সে অনেক মহিলা আসেন তার কাছে শারীরিক কারণে সাঁতার শিখ

আর কি। তো তার মধ্যে অনেকেই আবার সাঁতার শিখে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও জিতেছেন। সাঁতার প্রশিক্ষক শিখা সরকার তো বটেই বন্ধু, সেই সঙ্গে তারাও যে আমাদের কাছে অনুপ্রেরণা, ঠিক বললাম কি না?

মহিলা মহলে এক কলমে দুই নারীর বিষয়, বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা ও পিসিমা চরিত্র, নতুন ও পুরাতনের দ্বন্দ্ব, প্রিয় মানুষকে নিয়ে একজনের জীবন ঘরের বাঁধন আর অন্যজন বাইরের মুক্তিতে নিয়ে যায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান বন্ধু 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, মেল আইডি mohila.mahol.air@gmail.com-এ। চিঠিও পাঠাতে পারেন, আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 অক্টোবর 2026।

বন্ধু, এ মাসে আমার কলমে চিঠির বিষয় আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু যারা চিঠি লেখে নিয়মিত হয়তো শুনে হয়ে ওঠা হয়নি এখনো পর্যন্ত, তাদের উদ্দেশ্যে বিশেষ করে জানাই যে এ মাসে আমার কলমের চিঠির বিষয় বিনিময়। কীরকম হবে সে চিঠি? ভীষণ সুন্দর। আসলে একটা সময় ছিল যখন পাশের বাড়ির ফোড়নের ঘ্রাণে এ বাড়ির পিসিমা বলে দিত কোন পদ হয়েছে রান্নায়। তারপর দুপুরে বাটি ভরে সেই সুক্ত বা ঘণ্ট এ বাড়ির সবার পাতে পরিবেশন হতো। কোনো ছুটির দিনে এ বাড়ি থেকেও খিচুড়ি বা পায়েসের বাটি নিয়ে বাড়ির ছোট ছেলেমেয়ে ছুটত ও বাড়ির পথে। তারপর বাড়ি হয়েছে এখন ফ্ল্যাট। এখনো কি সেই দুই ঘরের ভাব ভালোবাসা বাটির মধ্য দিয়ে চালাচালি হয়, নাকি হোম ডেলিভারির পদের হিসেবে মাপা আত্মীয়তা থেকে গেছে গল্পে? হ্যাঁ, সেই বিনিময়ের স্বাদ আর মিষ্টি স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান বন্ধু, বিনিময় শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি mohilamohol.aircolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্রধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 অক্টোবর 2000

হ্যাঁ বন্ধু, আজকে সংক্ষিপ্ত মহিলা মহল একেবারে শেষের দিকে চলে এসেছে। আপনাদের সঙ্গে কথা বলতে আপনাদের আসলে যেন এপারে থাকলেও ঠিক কিন্তু মনের আয়নায় দেখতে পাই আপনাদেরকে, আপনাদের অনুভূতিগুলো বুঝতে পারি আপনারা এই ঠিক একটা পঁয়তাল্লিশে অপেক্ষায় থাকেন মহিলা মহল শুনবার জন্য। সে অনুভূতি কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগার বন্ধু। আর এই যে আপনারা চিঠি লিখেন অপেক্ষায় থাকেন, সেটাও তো অন্যরকম অনুভূতি। জানি এই মাসটা বেশ ব্যস্ততার মাস, কারণ উৎসবের মাস, তবু একটু যদি শুরুর দিকে আপনারা চিঠি, বিশেষ করে এক কলমে দুই নারী, জানি আপনাদের গল্প উপন্যাস পড়তে হয়, তারপরে চিঠি লিখতে হয়, বেশ সময় সাপেক্ষ, চেষ্টা করুন একটু আগে আগে চিঠি লেখার। আপনাদের চিঠি পড়তে পারলে আমাদেরও খুব ভালো লাগে বন্ধু। আর একদম সময় নেই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শুনতে থাকুন মহিলা মহল এবং আকাশবাণী। আজকের মতো তাহলে এ পর্যন্ত বন্ধু, নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরেই বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 81000750040, আমাদের নতুন নাম্বার 81000750040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন হীরালাল ঘোষ, খক বৈকণ্ঠপুর, পাঁচাল, বাঁকুড়া থেকে। আমরা ধন্যবাদ দিই হীরালাল বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম চক্র।
1: হ্যাঁ রে, বউটা সারাদিন ফোনে কি দেখে রে? মন্টু ঘটকের দেখা নেই, শ্রী নেই, সৌন্দর্য নেই, ধন নেই, মান নেই, একেবারে হা ঘরের মেয়ে। ছি ছি ছি, জীবনটা ঝালাপালা ছিল পচা ডোবায়, এসে পড়েছে সরোবরে, কোন কাজ জানে। সেদিন তরকারি সব নুনে পোড়া, ভাত আতসেদ্ধ, কথায় বলে পানে চুন তরকারিতে সম পরিমাণ নুন যে দেয় সেই হলো সেরা রাঁধুনি। একদিন শিবের পূজা দিতে যেয়ে এই বিভ্রাট, বউটার ওপর একদম ভরসা করা চলে না।
2: মা, শ্রী সৌন্দর্য কাকে বলে জানো? যার টাকা ধন দৌলত ঢের তারই শ্রী সৌন্দর্য। আমাদের কি তেমন আছে? কথায় বলে টাকার ঘরে রূপের বাসা, পাড়া প্রতিবেশীর ঘরে বাইরে ঝর্ণার মতো ঝরে ভালোবাসা।
1: এই শোন, তোকে এত জ্ঞান দিতে হবে না, হা ঘরের মেয়ে এত দিমাগ কিসের রে ওর? যেমন মুরত তেমন থাকলেই তো পারে, অত শখ সাত কিসের? খালি এই চাই ওই চাই। এত যদি এই চাই ওই চাই তাহলে তো কোনো বড় লোকের ঘরে গেলেই পারতো। ওর বাপ এমন কি দিয়েছে শুনি? এমন কন্যাদান বাবা বাপের কালেও দেখিনি।
3: বাপকে খোটা, মুখ সামলে, মেয়ে মানুষ ফেললা নয়। তখন কত ছেলে হইয়া বড় বড়, এই গায়ে ওই গায়ে, তখন বাপটার হাতে পায়ে ধরে আকুলি বিকুলি সব ভুলে গেছে।
4: গিন্নি, চুপ দাও চুপ দাও, ও ছেলে মানুষ, কম বয়স, ভালোবেসে শিখিয়ে নিতে হবে। আর তা না, সাপে নেইলো শুরু করে দিয়েছো। বাপ তুলে কথা কি ঠিক, কথার কি ছিরি, সেকালে আর একালে বেশ ফারাক, বুঝলে?
1: হ্যাঁ, যত দোষ আমার আমি চলে যাব। যে ঘরে কথা চলে না আমার, যে ঘরে সবাই পড়, সে ঘরে থেকে লাভ কি? ভালো মন্দ বলা চলে না যেই ঘরে, সে ঘরে আমি থাকবো না।
4: কে চলে যেতে বলে শুনি? রূপগুণের মাঝে লক্ষ্মীর আবির্ভাব, সে ধারা বদলে গেছে। লক্ষ্মী ধন মান ঐশ্বর্যের দেবী, আমাদের যা আছে তাই নিয়েই বানিয়ে গুছিয়ে চলতে হবে।
1: তা এমন শুয়ে বসে থাকলে যে সংসার ঘিরে অলক্ষিতে ধরবে, অর্থ ধন মান থেকেও সব বঞ্চিত হবে। অর্থ অর্থ ধন মান থেকে বঞ্চিত হয়ে যারা কপালকে দোষ দেয় তারা অকর্মা, বুঝলে? যারা কর্মযোগী তারা তাদের কর্মের গুণে ভূতি বিভূতি ধনরত্নের প্রাচুর্য লাভ করে, এ তো অপয়া।
3: থাক, আমি চলে যাচ্ছি। অপয়া অকর্মা এসব আর সইতে পারবো না। সব শুনছি, আমার বাবা বড় লোক নয়, আমি নই সর্বার লক্ষ্মীর ধন কনকাদি রূপা।
1: দেখলে দেখলে আসপরটা কেমন স্বাধীন, কত ঝগড়া অভাব অনটন, তবুও কি সংসার ছেড়ে গেছি?
4: দিনকাল বদলে গেছে গিন্নি, এখন তো কাজের সময় নয়, একটু আধটু করবে, এমন পিছনে লাগা কি সমীচীন? তুমিও করেছ, সময় সময়ের কাছে জীবনের আস্বাদন।
1: তাই বলে এমন লাগাম ছাড়া?
4: শোনো, মানিয়ে গুছিয়ে চলার নামই হচ্ছে সংসার। কদিন বাজবে সংসার? সংসার আসলে আষাঢ়ে মহাজনী গল্প, জানো, বউ মানে আপদ, ঠিকঠাক রাখলে সম্পদ, না রাখলে ঘোর বিপদ, কোনটা চাও?
1: ঠিক আছে, আমিও চলে যাব বাপের বাড়ি, এবারে বাপ ব্যাটাতে খাও হাত পুড়িয়ে।
4: নারী রহস্যময়ী, কত রূপ রূপান্তর বোঝাই ভার, ঘরটা যেন শূন্যতায় ভরা। তাই কি নারীকে বলে গৃহলক্ষ্মী? কেউ কেউ বলেন গাছতলা রোদে পুড়ে জলে ভিজে এলে একটু শান্তির আশ্রয়, প্রেয়সীর হাতে কাঁসার গ্লাসে জল হচ্ছে অমৃত।
0: দেখতে দেখতে কেটে গেল ছ মাস, তবুও দ্বন্দ্ব মিটল না শাশুড়ি বৌমার।
5: এই বয়সে মাঝপথে সংসার ধর্ম ছেড়ে দিনের পর দিন এখানে থাকা লজ্জা করে না? ভীমরতি, ছি ছি ছি, আমার এই বয়সের ভার। আসলে মেয়েদের স্বামীর ঘরই হল স্বর্গধাম, স্বামী শ্বশুর শাশুড়ি এরা হলেন পূজনীয়, ছেলেরা তো সংসার নিয়েই ব্যস্ত থাকে।
0: এখন তো মনে হচ্ছে তুই এখানে ফিরে এসেছিলি ঝগড়া করে, কারণ ছ মাস হয়ে গেল জামাই আসে না। তোর কি মতলব রে, ঘরে তো সারাদিন একে ওকে ফোন, সেই রোগ তো যায়নি, লোকে মেনে নেবে? চাপ পড়লে সব ঠিক হয়ে যাবে ভেবেছিলাম, এখন দেখি উল্টো স্বভাব সেই আছে। মানে মানে ফিরে যা, স্বামী শ্বশুরের ঘর যে করে সেই লক্ষ্মী। অবশেষে একদিন হঠাৎ দুজনেই শ্বশুর ঘরের পথে লজ্জায় ঘৃণায় অপমানে অধবদনে

0: ফিরে এলো। ঈশ্বরের কেমন সময়ের চক্র, বিবেকের দংশনে দুজনেই শ্বশুর ঘরের পথে লজ্জায় ঘৃণায় অপমানে অধবদনে, পথের বাঁকে বটতলে দেখা শাশুড়ি বৌমার।
1: শোন বৌমা, আজ থেকে আমার কথায় আর শ্বাস উড়বে না রে। আজ শাশুড়ি মানে শ্বাস উড়ি নয়, আজ থেকে তুই আমার মেয়ে।
2: আমি আর ফোন ঘেঁটে সময়ের অপচয় করব না। মা বাবা গুরুজন তাদের কথাই শিরোধার্য, ঢের শিক্ষা হয়েছে বাপের ঘরে। বৌদিদের যে মুখের ভাষা, সারাদিন শুধু বলে তুই দূর ভাগা, দূর হ, এটা তোর চিরস্থায়ী ঘর নয় মনে রাখিস। দুটো সমীকরণ কেমন কেমন যেন মিলে যায়।
0: শুনলেন হীরালাল ঘোষের লেখা নাটক চক্র। শ্রোতাবন্ধুরা, সামান্য অহম্বোধের কারণে আজ যদি কোনো মেয়ে সাজানোর সংসার ভেঙে বাবার বাড়িতে আশ্রয় চায়, তাকে ভালোবেসে না হয় ধমক দিয়ে শ্বশুরবাড়ি পাঠানোই শ্রেয়। এক পেশে কথায় মেয়েকে আশ্রয় বা আশকারা দুটোই দেবেন না, তাহলে সংসার আরও সুন্দর হয়ে উঠবে। আজকে যতটুকু সমস্যা একটা সংসারের, স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের বোঝাপড়ার মাধ্যমেই তাদেরকে সেটা কাটিয়ে উঠতে সুযোগ দিন।
3: 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর স্মরণে শুরু করি স্বরচিত কবিতা মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলমে ও কণ্ঠে আমি সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশতলা লেন, হুগলি থেকে। বীর সিংহের বীর পুঙ্গব বিদ্যাসাগর বীর, তাঁর পূর্ণ জীবন স্মরণে উচ্চে ওঠে শির। ঠাকুরদাস পিতা তাঁর, ভগবতী দেবী মাতা, ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের তিনি অন্যতম হোতা। অন্ধ কুসংস্কারাচ্ছন্ন সমাজকে দেন মুক্তির আলো, সমাজ কল্যাণে তাঁর ভূমিকা ঠিক পর্বত তুল্য। স্ত্রী শিক্ষার প্রসার ও বাল্যবিবাহ রোধে অসীম ভূমিকা, প্রতি দোরে ঘুরে বুঝিয়েছেন জুটেছে প্রতিকূলতা, হাল ছাড়েননি তাঁর ছিল অটল মনোবল। দৃঢ় পদক্ষেপে ভেঙেছেন অজ্ঞতার লৌহ শৃঙ্খল, তাঁর সৃষ্ট কথামালা বোধোদয় ও বর্ণপরিচয় পাঠকের প্রাণে শিক্ষার অপূর্ব আলো ছড়ায়। অল্প বয়সী বিধবাদের ছিল তীব্র দহন, তাঁর উদ্যোগেই পাশ হয় বিধবা বিবাহ আইন প্রবর্তন, মেট্রোপলিটন স্কুল স্থাপন তাঁর অনন্য কীর্তি, বিদ্যাসাগর কলেজ নামে বর্তমানেও ছড়ায় দীপ্তি। ঈশ্বরচন্দ্র যেমন বিদ্যার সাগর তেমনি দয়ারও সাগর, মানব কল্যাণে তাঁর কর্মপ্রবাহ চলছে নিরন্তর। মাতৃ আজ্ঞা পালন ও মাতৃভক্তি তিনি দৃষ্টান্ত, কম্বল বিতরণ রোগী সেবা দামোদর পাড়িতে তিনি অক্লান্ত। 1820 জন্ম তাঁর, 91 অবসান, মানবাকাশে তাঁর অতুলনীয় কীর্তি চিরদীপ্যমান। কোনো বিশেষণের গণ্ডিতে বাঁধা যায় না যাঁকে, চিরস্মরণীয় তাঁর মানব প্রেমকে, শ্রদ্ধা জানাই নতমস্তকে, জানাই প্রাতঃস্মরণীয় মহামানবকে অন্তরের বিনম্র শ্রদ্ধা। বাঙালির হৃদয়াকাশে তিনি মহামানব চির আরাধ্যা। 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের পূর্ণ জন্মতিথি, শ্রদ্ধায় স্মরণে বিনম্র প্রণামে জানাই অন্তরের আরতি। নমস্কার।
4: স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আলপনা জানা, রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। শিশু শ্রম, শিশুরা জাতির ভবিষ্যৎ, ওদের করোনা অবহেলা, যত্ন করলে রত্ন পাবে, ফুটবে হাসির মেলা। দারিদ্র সীমার নিচে আছে কত সহস্র শিশু, অন্ন সংস্থানের লাগি ছোটে রোজগারের পিছু। কখনো করে ভিক্ষাবৃত্তি, কখনো ঝাড়ুদার, কখনো আবার ক্ষুধার জ্বালায় চুরি করে খায় মার। কোনো শিশু ফুটপাতে কাটায়, কেহ ঘুমায় ধুলায়, কেহ আবার কাজের খোঁজে অন্য রাজ্যে পালায়। কোথাও ওরা গৃহভৃত্য হোটেল কর্মচারী, অকাল তিমিরে হারায় শৈশব, ফোটে না ফুলের কুঁড়ি। শিশু দিবস উদযাপিত হচ্ছে দেশ বিদেশে, তবু শ্রমভারে নুবজ ওরা শিশু শ্রমিকের বেশে। পরিপুষ্ট খাদ্যসহ চাই শিক্ষার অধিকার, শিশুরা হোক স্বাস্থ্যবান, এটাই আমাদের অঙ্গীকার। নমস্কার, আলপনা জানা।
5: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিক্ষোভে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ সকাল 8:30 পর্যন্ত হালকা বৃষ্টিপাত হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। বিহার, ওড়িশা, সিকিমের কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ওড়িশার কোরাপুটে 1 সেন্টিমিটার, গোসানি 1 সেন্টিমিটার, দারিঙ্গিবাড়ি 1 সেন্টিমিটার, বাকি

কোথাও তেমন বৃষ্টি হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার অধিকাংশ জায়গায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের কিছু এলাকায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যার দু একটি জায়গায়, বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের আগামী দুদিনে হবে না। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। কলকাতা এবং তার আশেপাশে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, কখনো কখনো হালকা বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলবর্তী এলাকায়, সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। জীবিকা নির্বাহে শুকর ও ছাগল পালন, এ বিষয়ে বাবুলাল টুডুর সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, সাড়ে পাঁচটায় গ্রামীণ অনুষ্ঠান নদিয়া জেলার আড়ংঘাটা গ্রামে ছোটদের আসর। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন আলোচনা অস্পৃশ্যতার বিরুদ্ধে যুব মানসিকতা, বলবেন কুনামি মান্ডি। এরপর লোকগীতি গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ এবং বুলবুলি হাস্তা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। সন্ধ্যে ছটা বেজে আটত্রিশ মিনিটে কিষাণ বাণী, কৃষি পর্যটন ও গ্রামীণ অর্থনীতির নতুন দিক আলোচনায় ডক্টর সুরেন্দ্রনাথ দাস ও ডক্টর রণব প্রতাপ চট্টরাজ, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিটে কৃষক ও তার পরিবার, এই অনুষ্ঠানে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার এ বিষয়ে ডক্টর আনন্দচন্দ্রের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রাত আটটায় অনুরোধের আসর, সাড়ে আটটায় খেলার খবর উপস্থাপনায় নবনীতা রাহা, নটায় কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাইত, নটা বেজে পনেরো মিনিটে দোতারা নবনীল সরকার, সাড়ে নটায় মুখোমুখি সুবীর সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন দেবাশীষ বসু। রাত দশটায় অখিল ভারতীয় সঙ্গীত সভা আমেদাবাদ থেকে, শুনবেন বেহালা শিল্পী রফিক খান। রাত এগারোটায় গজল সুস্মিতা গোস্বামী। এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। সঞ্চয়িত প্রচার তরঙ্গে একটু পরেই আড়াইটি শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান, শুনবেন তবলা সৌমেন নন্দী। বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, পাঁচটা বেজে কুড়ি মিনিটে উদ্বসী উপস্থাপনায় রোশন মুরারকা, ছটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় রাজীব পাশাক, সাতটা বেজে দশ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনের জন্য নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও সে বিষয়ে কার্যকর আলোচনা। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দর্পণ উপস্থাপনায় রোশন মোরারকা, রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে কাহাকাশন উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, রাত সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় রাজীব পশাক, রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কিছু অনুষ্ঠানের প্রসঙ্গে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। সাঁওতালি অনুষ্ঠান বিজ্ঞাপনের পর।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পুন সাই মরগেল তরুই গেটোডে তরুই মিটারে এহবিনা সান্তাড়ি আখড়া।

0: ᱠᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱮᱨᱚᱢ ᱠᱚᱠᱚ ᱟᱹᱥᱩᱞ ᱠᱚᱣᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱤᱱ ᱡᱚᱢ ᱮᱢ ᱛᱮᱜᱮ ᱛᱚ ᱵᱷᱟᱹᱜᱤ ᱜᱮ ᱥᱚᱠᱛᱚ ᱢᱚᱠᱛᱚ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱷᱟᱱ ᱵᱷᱟᱹᱜᱤ ᱵᱟᱝ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱵᱟᱝ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱡᱚᱢ ᱮᱢ ᱛᱮᱜᱮ ᱛᱚ ᱵᱷᱟᱹᱜᱤ ᱜᱮ ᱠᱷᱚᱨᱚᱪ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱛᱤᱱᱟᱹᱜ ᱮᱢ ᱡᱚᱢ ᱦᱚᱪᱚ ᱠᱚᱣᱟ ᱩᱱᱟᱹᱜ ᱜᱮ ᱠᱷᱚᱨᱚᱪ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ
1: ᱢᱮᱨᱚᱢ ᱡᱟᱦᱟᱸᱭ ᱱᱟᱣᱟ ᱢᱮᱨᱚᱢ ᱠᱚ ᱟᱹᱜᱩ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱩᱱᱱᱚᱛᱚ ᱢᱮᱨᱚᱢ ᱠᱚ ᱪᱟᱥ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱡᱩᱫᱤ ᱵᱩᱥᱩᱵ ᱥᱚᱝᱜᱮ ᱡᱚᱢ ᱪᱚ ᱞᱮᱠᱚ ᱠᱷᱟᱡ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱚᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱫᱚᱥᱟᱨ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱤᱧᱟᱹ ᱡᱟᱦᱟᱸᱭ ᱥᱩᱠᱨᱤ ᱠᱚ ᱥᱮ ᱵᱟᱹᱫᱷᱤ ᱟᱹᱥᱩᱞ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱵᱟᱹᱫᱷᱤᱭᱟᱹ ᱥᱩᱠᱨᱤ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱜᱟᱰᱟ ᱛᱚ ᱥᱮ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲᱟᱜ ᱛᱚ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱ ᱛᱟᱠᱚᱣᱟ ᱚᱱᱟ ᱡᱟᱭᱜᱟ ᱠᱚ ᱟᱫᱚ ᱚᱱᱤᱭᱟᱹᱴᱟᱜ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱠᱷᱟᱴᱚ ᱢᱟᱪᱷᱟᱛᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱡᱩᱫᱤ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱡ ᱟᱨᱠᱤ ᱟᱨ ᱵᱷᱟᱜᱮᱜᱼᱟ ᱤᱧ ᱫᱚ ᱵᱚᱨᱫᱷᱚᱢᱟᱱ ᱨᱮᱱᱟᱜ ᱡᱷᱟᱯᱟᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚᱠᱠᱷᱤᱱ ᱨᱮᱱ ᱦᱟᱞᱫᱟᱧ ᱞᱟᱹᱭ
2: ᱫᱚᱥᱟᱨ ᱠᱩᱠᱞᱤ ᱟᱨ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱫᱚᱦᱲᱟᱭ ᱢᱮ ᱫᱚᱥᱟᱨ ᱠᱩᱠᱞᱤ ᱡᱟᱦᱟᱸᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ
1: ᱥᱩᱠᱨᱤ ᱵᱟᱹᱫᱷᱤᱭᱟᱹ
2: ᱟᱪᱪᱷᱟ ᱦᱮᱸ ᱩᱱᱠᱩ ᱡᱩᱫᱤ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲᱟᱜ ᱛᱚ ᱜᱟᱰᱟ ᱵᱟᱹᱱᱩᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱞᱟᱹᱭᱮᱫ ᱟᱢ
1: উনি
2: লাইদা যে যত হড়া তো অনকা যদি ওড়া যদি বাং থাকেন তাকোয়া দহ জায়গা অনকা ফার্ম লিকা যদি বাকো দাঁড়ে আ এনখান দো চিলগাতে কো দহ কোয়া আর জমা এনা কথা লাই কিরা যে মেরম কো জানি খানে লাই কিরা বসুপ কো এম গানো আছে বা অনকা না
0: হ্যাঁ ওনা দ গানো হুম পুরো গানো ওনা দ হইউ কানা মানে সবুজ খাদ্য যা কো মেতা কানা ওনা ওনা মানে পে ভাগ রেনা মিট ভাগ সবুজ খাদ্য মাহকোয়া আর মিট ভাগ দো হিউ কোনা ওনা বসু হ্যাঁ বা বা রহড়া আর মিট ভাগ দো হিউ কোনা ওনা দানা খাদ্য
2: আচ্ছা
0: আর ওনা দো হিউ কোনা যাহা ডভা যদি উনকানা বেনা রনা সুযোগ সুবিধা বাং থাহেনা ভিতরি রে তাহলে বাহরে রে বেনা হিউ
2: বাহরে রে বেনা হিউ
0: মানে ওটে মোট কথা দা যেমন কাটিত তাহেন মান তো দারে গড়ে কো বুরুম
2: হয় হেনখান দো আরাম নক কো বুঝে
0: আরাম নক কো বুঝে হ্যাঁ
2: আচ্ছা নিহতে আমি তো লাই মে যে নুকু রোগবিহীন দহকো লাগিদতে রোগবিহীন দহকো লাগিদতে সে যতন যোগাও রেনা মানে যাহা সাধারণ পান্তা কো যাহা কো দো নুকু মেরাম কো লাগিদ হো লাগতিয়ান কানা সুকরি কো লাগিদ হো
0: সাধারণ পান্থা যদি বন গালমারা তাহলে প্রথম দো হইউক কানা মিটি মেরাম হপন না তো হপন কাতে ᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱢᱤᱫ ᱨᱚᱠᱚᱢ ᱥᱟᱥᱟᱝ ᱫᱟᱜ ᱜᱮ ᱛᱚᱣᱟ ᱚᱰᱚᱠᱚᱜ ᱛᱟᱠᱚ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱚᱱᱟ ᱛᱚᱣᱟ ᱠᱤᱱᱛᱩ ᱧᱩ ᱚᱪᱚ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱪᱪᱷᱟ ᱟᱫᱚ ᱟᱵᱚ ᱟᱹᱛᱩ ᱚᱲᱟᱜ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱦᱚᱲ ᱠᱚ ᱢᱮᱱᱟ ᱱᱩᱠᱩ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱣᱟ ᱠᱚ ᱧᱩᱭᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱚ ᱵᱮᱥᱚᱜᱼᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱣᱟ ᱧᱩ ᱞᱮᱠᱷᱟᱡ ᱫᱚ ᱯᱟᱛᱞᱟ ᱯᱟᱭᱠᱷᱟᱱᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱣᱟ ᱧᱩ ᱞᱮᱠᱷᱟᱡ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱣᱟ ᱧᱩ ᱞᱮᱠᱷᱟᱡ ᱫᱚ ᱯᱟᱛᱞᱟ ᱯᱟᱭᱠᱷᱟᱱᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱤᱝᱨᱮᱡᱤ ᱠᱟᱛᱷᱟ ᱛᱮᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱚᱞᱚᱡᱽ ᱴᱨᱚᱞ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱣᱟ ᱧᱩ ᱞᱮᱠᱷᱟᱡ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱣᱟ ᱧᱩ ᱞᱮᱠᱷᱟᱡ ᱫᱚ ᱯᱟᱛᱞᱟ ᱯᱟᱭᱠᱷᱟᱱᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱤᱝᱨᱮᱡᱤ ᱠᱟᱛᱷᱟ ᱛᱮᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱚᱞᱚᱡᱽ ᱴᱨᱚᱞ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱤᱝᱨᱮᱡᱤ ᱠᱟᱛᱷᱟ ᱛᱮᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱚᱞᱚᱡᱽ ᱴᱨᱚᱞ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱞᱚᱡᱽ ᱴᱨᱚᱞ ᱛᱚᱣᱟ ᱡᱩᱫᱤ ᱩᱱᱤ ᱧᱩᱭᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱡ ᱩᱱᱤ ᱟᱨᱚ ᱯᱨᱚᱛᱤᱨᱳᱫ ᱠᱷᱚᱢᱚᱛᱟ ᱵᱟᱹᱲᱛᱤᱜ ᱛᱟᱭᱟ ᱴᱷᱤᱠ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱣᱟ ᱧᱩ ᱞᱮᱠᱷᱟᱡ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱣᱟ ᱧᱩ ᱞᱮᱠᱷᱟᱡ ᱫᱚ ᱯᱟᱛᱞᱟ ᱯᱟᱭᱠᱷᱟᱱᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱤᱝᱨᱮᱡᱤ ᱠᱟᱛᱷᱟ ᱛᱮᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱚᱞᱚᱡᱽ ᱴᱨᱚᱞ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱩᱸ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱚᱬᱮ ᱫᱤᱱ ᱚᱱᱟ ᱢᱤᱱᱤᱢᱟᱢ ᱚᱱᱟ ᱧᱩ ᱦᱚᱪᱚ ᱠᱚᱜᱮ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱮᱸ ᱟᱫᱚ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱡᱩᱫᱤ ᱵᱟᱝ ᱠᱚ ᱵᱮᱥᱚᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱡ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱯᱨᱚᱛᱤᱨᱳᱫ ᱠᱷᱚᱢᱚᱛᱟ ᱵᱟᱹᱲᱛᱤᱜ ᱛᱟᱭᱟ ᱴᱷᱤᱠ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱚᱬᱮ ᱫᱤᱱ ᱚᱱᱟ ᱢᱤᱱᱤᱢᱟᱢ ᱚᱱᱟ ᱧᱩ ᱦᱚᱪᱚ ᱠᱚᱜᱮ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱦᱩᱸ ᱦᱮᱸ ᱟᱫᱚ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱵᱚᱱᱮ ᱦᱚᱵᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱞᱨᱮᱰᱤ ᱩᱱᱤ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱟᱱᱮ ᱯᱷᱤᱴ ᱤᱭᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨᱠᱤ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱟ ᱤᱭᱟᱹ ᱦᱚᱸ ᱮᱯᱷ ᱮᱢ ᱰᱤ ᱦᱚᱸ ᱪᱷᱚ ᱢᱟᱥ ᱚᱱᱛᱚᱨ ᱚᱱᱛᱚᱨ ᱚᱱᱠᱟ ᱮᱢᱟᱣ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
2: ᱟᱪᱪᱷᱟ ᱱᱚᱝᱠᱟ ᱨᱮᱜᱩᱞᱟᱨ ᱵᱷᱮᱠᱥᱤᱱ ᱠᱚ ᱮᱢᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱮᱸ
3: ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱯᱷᱳᱱ ᱠᱟᱱᱟ ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱜᱮ ᱞᱟᱝ ᱦᱮᱞᱳ ᱦᱮᱞᱳ
1: ᱦᱮᱸ ᱞᱟᱹᱭᱫᱟᱹᱧ ᱩᱱᱠᱩ ᱢᱮᱨᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱦᱟᱸ ᱨᱟᱱ ᱢᱩᱨᱜᱟᱹᱱ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱮᱛᱟᱨ ᱩᱱᱠᱩ ᱩᱱᱠᱩ ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱡᱚᱛᱚ ᱫᱚ ᱯᱟᱥᱯᱳᱨᱴ ᱰᱟᱠᱛᱟᱨ ᱛᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱠᱤᱪᱷᱩ ᱠᱤᱪᱷᱩ ᱰᱟᱠᱛᱟᱨ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱦᱟᱹᱥᱩᱲᱤ ᱰᱟᱠᱛᱟᱨ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱠᱚ ᱡᱮ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱠᱤᱪᱷᱩ ᱨᱟᱱ ᱠᱚ ᱮᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱟᱨ ᱵᱟᱨ ᱯᱮ ᱪᱷᱚ ᱛᱩᱯᱩ ᱠᱚᱯᱮ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱩᱛᱟᱹᱢ ᱛᱚᱞ ᱠᱚᱯᱮ ᱠᱩᱲᱤᱭᱟᱹ ᱠᱟᱴᱟᱨᱮ ᱥᱩᱛᱟᱹᱢ ᱛᱚᱞ ᱠᱚᱯᱮ ᱟᱨ ᱦᱚᱴᱚᱜ ᱨᱮ ᱛᱚᱞ ᱠᱚᱯᱮ ᱟᱫᱚ ᱱᱤᱱᱟᱹᱜ ᱛᱤᱱᱟᱹᱜ ᱱᱤᱭᱟᱹ ᱥᱚᱛᱚ ᱜᱮᱭᱟ ᱚᱱᱟ ᱜᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱵᱟᱰᱟᱭ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱ ᱛᱤᱧᱟᱹ ᱚᱱᱮ ᱞᱤᱧ ᱯᱷᱳᱱ ᱞᱮᱫᱟ
2: ᱟᱪᱪᱷᱟ ᱟᱹᱞᱤᱧ ᱞᱤᱧ ᱪᱚᱭ ᱮᱫᱟ ᱡᱮ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱠᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱟᱹᱛᱩᱲᱤ ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱚᱱᱟ ᱥᱩᱛᱟᱹᱢ ᱛᱚᱞ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱞᱟᱹᱭᱮᱫᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱥᱟᱭᱮᱱᱴᱤᱯᱷᱤᱠ ᱟᱥᱮ ᱵᱟᱝᱟ ᱟᱨ ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ ᱵᱷᱮᱠᱥᱤᱱ ᱠᱤᱱ ᱦᱟᱛᱟᱣ ᱫᱚ ᱵᱮᱥ ᱟᱥᱮ ᱵᱟᱝᱟ
0: ᱥᱩᱛᱟᱹᱢ ᱫᱚ ᱚᱠᱟ ᱴᱷᱮᱱ ᱠᱚ ᱛᱚᱞ ᱠᱚ ᱠᱟᱱᱟ

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিও ঘড়িতে এখন সময় 3:43।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিও ঘড়িতে এখন সময় বিকেল 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ।

0: বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন,
1: আকাশবাণী কলকাতা। বাণী কলকাতা

0: শুনছেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রথমেই আজ এক নজরে,
1: এক নজরে
0: কলকাতা শহর এই মুহূর্তে ফুটবল জ্বরে কাবু। হ্যাঁ, সকলেই জানেন যে আজ ভারত বনাম ব্রাজিলের সেই চির অপেক্ষার ম্যাচ। কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল ইতিহাসে প্রথমবার ভারতীয় ফুটবল দল খেলতে চলেছে ব্রাজিল দলের বিরুদ্ধে, আজ সন্ধ্যা 7:30। সরাসরি চলে আসবো এশিয়ান গেমসের কথায়। নিসিনে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে ভারত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদক ধরে রেখেছে এবং এর মাধ্যমে আইচি নাগোয়া গেমসে তাদের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক যোগ করেছে। ভারত প্রথমে ব্যাট করে 6 উইকেটের বিনিময়ে 211 রান করে, জবাবে পাকিস্তান ইনিংস থমকে যায় 192 রানে। আরেকটি ম্যাচ চলছে এশিয়ান গেমসে, যেখানে ভারত কিন্তু ফাইনালে মুখোমুখি হয়েছে মালয়েশিয়ার। আপাতত যা স্কোর দেখা যাচ্ছে তাতে 3-1 ব্যবধানে ভারত এগিয়ে আছে। গোল করেছেন হরমনপ্রীত, যোগরাজ এবং হার্দিক।

2026 এশিয়ান গেমসের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনকে হতবাক করে দিয়ে ভারতীয় মহিলা হকি দল 44 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বর্ণপদক জয় করল। ৬৫ কেজির বক্সিং বিভাগে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে চাইনিজ তাইপের চেন নিয়েন চীনকে 3-2 ব্যবধানে হারানোর পরপরই স্বর্ণপদক জিতলেন ভারতীয় মহিলা বক্সার পরভিন্দর হুডা। শনিবার কাসুগাই কান্ট্রি ক্লাব ইস্ট কোর্সে অনুষ্ঠিত মহিলাদের গলফ প্রতিযোগিতায় প্রণবী উডস এশিয়ান গেমসে ভারতের

0: ক্রিকেটকে প্রথমবারের মতো এক ঐতিহাসিক ব্যক্তিগত স্বর্ণপদক জিততে সাহায্য করেন। এছাড়াও প্রণবী, আদিতি, অশোক এবং দীক্ষা নিয়ে গঠিত ভারতীয় মহিলা দল একটি রৌপ্য পদক লাভ করেছে। কোরিয়ান ওহ ইয়েজিনকে হারিয়ে ভারতের প্রথম ব্যক্তিগত রিকার্ভ আর্চারি পদক জিতলেন কুমকুম, স্বর্ণপদক জয় করলেন তিনি। কুমকুম শুধু ব্যক্তিগত রিকার্ভে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়ই হননি, বরং লস অ্যাঞ্জেলস 2028-এর অলিম্পিকের কোটাও কিন্তু তিনি জিতে নিয়েছেন। শুক্রবার ওকাজাকি চুয়ো সেগো পার্ক মাল্টিপার্পাস স্কোয়ারে চীনের কাছে 3-5 ব্যবধানে হেরে মিক্সড রিকার্ভ টিম ইভেন্টে তীরন্দাজ ধীরজ বোমাদেবড়া এবং কুমকুম অনিল মোহদ এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম রৌপ্য পদক জিতেছেন। আইচি নেগোয়া জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এ বুধবার পুরুষদের দলগত কম্পাউন্ড ফাইনালে চীনকে 238-237 ব্যবধানে হারিয়ে ভারত কম্পাউন্ড সোনায় হ্যাট্রিক পূর্ণ করেছে। সেরকমই অনেক কিন্তু পদক ভারতের কাছে আসছে। সেরকমই ফাইনাল ম্যাচে উত্তর কোরিয়ার হান চং সংকে পরাজিত করে পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতলেন ভারতীয় কুস্তিগির অমন সেহরাওয়াত। জাপানের আইচি নেগোয়ার এশিয়ান গেমসের ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ার কিম মিন সংকে পরাজিত করে পুরুষদের 80 কেজি বক্সিং ইভেন্টে সোনা জয় করেছেন অঙ্কুশ ফঙ্গল। ১৩ বছর বয়সী এস ঈশান বুধবার পার্ক প্রণালী 2 বার অতিক্রম করে সর্বকনিষ্ঠ S14 প্যারা সাঁতারু হিসেবে এই কৃতিত্ব অর্জনের রেকর্ড গড়েন। এই এতগুলো খেলার মধ্যে কিন্তু একটি খেলা ভুলে গেলে চলবে না, যেটি চলছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় এবং শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ভারত ইতিমধ্যেই সিরিজটি জিতে গেছেন 2-0 ব্যবধানে, তবে নিয়মরক্ষার ম্যাচ ভারতের জন্য আর ওয়েস্ট ইন্ডিজের জন্য ঘুরে দাঁড়ানোর একটা লড়াই দেখা যেতে পারে। আজ কিন্তু রোহিত শর্মা 92 রানে আউট হন, শুভমন গিল 1 এবং বিরাট কোহলি করেন 0। তবে ঋতুরাজ গায়কোয়াড় 57 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। কেএল রাহুল আপাতত ক্রিজে আছেন 49 রানে। এছাড়াও নমন ধীর আউট হয়ে গেছেন 30 রানে, আর নীতিশ কুমার রেড্ডি এই মুহূর্তে 37 ওভারে 5 উইকেটের বিনিময়ে 232 রান সংগ্রহ করেছে ভারত। খেলা অনেকটাই বাকি, এর আগের ম্যাচে কী হয়েছে সেটা সকলেই কিন্তু আমরা জানি। এরপর সরাসরি চলে যাব আতশ কাঁচের তলায়, বলায় বাহুল্য আজকে কি হতে পারে, কারণ কলকাতা শহরে বসে আছি আর কলকাতা শহরের যে উত্তাপ ক্রমশ বাড়ছে সেটা কিছুক্ষণের মধ্যে আরও গনগনে আজ কিন্তু ফুটবল সমর্থকরা পাবেন, কারণ আজ ঠিক সন্ধ্যা 7:30 দুই দল মুখোমুখি হবে। দুই দল প্রথমবারের জন্য মুখোমুখি হবে, কে বা বলতে পারে ভারত ইতিহাস সৃষ্টি করবে। ভারতীয় ফুটবল দল এবং ব্রাজিল ফুটবল দল দুই দল কিন্তু মুখোমুখি হচ্ছে। সিনিয়র পুরুষদের আন্তর্জাতিক স্তরে এটি ভারত ও ব্রাজিলের মধ্যে প্রথম ম্যাচ এবং দক্ষিণ আমেরিকার এই ফুটবল পরাশক্তির ভারতীয় মাটিতেও এটি প্রথম ম্যাচ। ফিফা র্যাঙ্কিং চালুর পর থেকে ভারত এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের 5 নম্বর দল ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে, যা এতদিন পর্যন্ত ভারতের মুখোমুখি হওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংযুক্ত প্রতিপক্ষ। এর আগের ম্যাচে পানামার বিরুদ্ধে 1-1 ড্র করলেও ভারত কিন্তু দেখিয়ে দিয়েছে তাদের মানসিকতা। আজ কি ব্রাজিলকেও চমকে দিতে পারে ভারত? হ্যাঁ, জানি আশাটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কে বলতে পারে খেলায় কি ঘটে? তবে এই মুহূর্তে শুনে নেব অঞ্জন চট্টোপাধ্যায়ের একটি বিশেষ বেতার প্রতিবেদন, যা সম্পর্কিত এই ভারত এবং ব্রাজিল আর পরবর্তীকালে ভারত ও উরুগুয়ের মধ্যে ফুটবল ম্যাচ নিয়ে।
1: অপেক্ষার আর কিছুক্ষণ মাত্র, তারপরই যুবভারতীর ক্রীড়াঙ্গনে ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতা। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক প্রীতি ম্যাচে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল।

0: আর এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ব্রাজিলের বিরুদ্ধে এই মহারণের পর আগামী 6 অক্টোবর কলকাতাতেই উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আর তার আগে বেঙ্গালুরুতে ঐতিহাসিক পানামা ম্যাচ, অর্থাৎ বিশ্ব ফুটবলের 3 শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দলের এই আন্তর্জাতিক সফর নিঃসন্দেহে দেশের ফুটবলে এক বিশেষ অধ্যায়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে পানামার বিরুদ্ধে ম্যাচটি বেঙ্গালুরুতে এবং ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ দুটির আয়োজন কলকাতায়। যুবভারতী ক্রীড়াঙ্গনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। AIFF সভাপতি কল্যাণ চৌবে আশা করছেন, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়াম থাকবে কানায় কানায় পূর্ণ। কলকাতার 3 প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদেরও তিনি জাতীয় দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
1: পশ্চিমবঙ্গের মানুষ ফুটবল দেখতে ভালোবাসেন, ফুল হাউস বেশিরভাগ ক্ষেত্রে। আমরাও আশা করছি যেখানে ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচে লোকেরা আসবেন। 2-3 বিষয় আমার কাছে আসছিল, যার মধ্যে একটি হলো যে যারা রোজ ফুটবল দেখেন, যে ফুটবল সমর্থক যারা রয়েছেন, বিশেষ করে ক্লাবের সদস্য যারা, তারা ফ্যান ক্লাবে যারা রয়েছেন, যারা নিয়মিতভাবে মাঠে আসেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন যাদের জন্য খেলাটা রয়েছে, তারা কিভাবে টিকিট পাবেন, কোথা থেকে টিকিট পাবেন, তারা কি কোনো টিকিট ডিসকাউন্টে পাবেন কিনা ইত্যাদি, এবং হলে সেটা কিভাবে হবে, কোথা থেকে হবে। IFA সচিব, ইস্ট বেঙ্গলের প্রতিনিধি, মোহনবাগানের সভাপতি এবং মহারণ ক্লাবের সভাপতি, চারজনের সাথে আমি কথা বলেছি। মহারণ ক্লাবের সভাপতি, সকলে মিলে এটা ঠিক হয়েছে, ময়দানে কোন ক্লাবের যদি টিকিট লাগে, কত টিকিট লাগবে, সেটা IFA এর মাধ্যমে তারা জানাতে পারবে, সেখানে একটা ডিসকাউন্ট রেটও করা হবে। আলোচনার মধ্যে এটা স্থির হয়েছে যে গোলপোস্টের পিছনে দুটো, যেটাকে B2 এবং D2 বলা হয় মিডিল টায়ার, তো সব মিলিয়ে প্রায় 14,000 কিছু বেশি টিকিট সিট বোধহয় আছে ওখানে। তো এই সমস্তটাই অ্যালট করা হবে IFA এর অধীনে যতগুলো রেজিস্টার্ড ক্লাব আছে তাদের, এবং 3টি বড় ক্লাব অবশ্যই টিকিট, প্রাক্তন খেলোয়াড় রয়েছেন, কোচ রেফারি রয়েছেন, খেলার সাথে যুক্ত মানুষেরা রয়েছেন, বা কোনো না কোনো ভাবে রেজিস্টার রয়েছেন, একাডেমিতে আছেন, অনূর্ধ্ব 18 আছেন, একা আসতে পারবে না, তার সাথে বা আমাকেও আসতে হবে, এরকম একটাও ক্ষেত্রে যারা যতজন খেলার সাথে যুক্ত রয়েছে, এই খেলা দেখা থেকে তারা যেন বঞ্চিত না হয়, তারাও সেরকম সিস্টেমের মধ্যে IFA এই উইন্ডোর মধ্যে থেকে তারা যোগাযোগ করলে তাদের। কিন্তু এই একটা ম্যাচ, যে কারণে বলেছি যে অনেকগুলো গাইডলাইন রয়েছে FIFA Tier 1 হওয়ার জন্য, এবং এত গাইডলাইন যে আমাদের কাছে অনেক এডুকেশনের বিষয়। আমার মনে হয় এটা একটা ভালো দিক যে বিশ্বের প্রথম সারির দেশগুলো কিভাবে ফুটবল খেলে। একটা দলের সাথে মনে করুন 66 ট্রাভেল করছে, অন্য একটা দলের সাথে 90 ট্রাভেল করছে। আমাদের ম্যাক্সিমাম স্কোয়াড কতজনের হয়? 30 মতো হয়। কিন্তু এতজন যে একটা জাতীয় দলের ক্ষেত্রে লাগে কাজে, এটাও আমাদের কাছে এডুকেশনের বিষয়।
0: দুর্গাপূজোর ঠিক আগে কলকাতার ফুটবল প্রেমীদের জন্য এই ম্যাচকে বড় উপহার হিসেবেই দেখছেন পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা।
2: ম্যাচটা একটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে, সেই ম্যাচের জন্য আমরা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এবং ওনার নির্দেশ অনুযায়ী সকল ডিপার্টমেন্ট মিলে আমরা ঐতিহাসিক ম্যাচ দিতে চলেছি। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবলে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিলের থেকে যে ম্যাচ দেখার জন্য আমরা সবাই তাকিয়ে আছি, সবার অপেক্ষা। আর দুর্গাপুজোর জাস্ট প্রাককালে হচ্ছে, মহালয়ার 3-4 আগেই হচ্ছে, সুতরাং বুঝতেই পারছেন একটা সকলের কাছে আমাদের একটা আনন্দের সময়, আনন্দের মুহূর্ত। যে বর্তমানে যেভাবে সরকার স্থগিত হয়েছে এবং বিভিন্নভাবে রেডুরান কাপ, জানেন যে পুরো এশিয়া মহাদেশে সব থেকে পুরনো টুর্নামেন্ট এবং এত বড় একটা টুর্নামেন্ট ডুরান কাপ হচ্ছে, সেখানেও দেখেছেন বিভিন্ন ধরনের রিফর্মসও আনা হয়েছে এবং কোনো ধরনের কোনো ইরেগুলারিটি, কোনো ধরনের কোনো হিসাব যাতে না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থেকেছে। নিশ্চিন্তে থাকুন, ম্যাচে যেমন একদিকে আমাদের টোটাল ম্যাচের যে ফিল্ড অফ প্লে থাকে 90 মিনিট, সেখানে দারুণ ফুটবল আমরা দেখব। আর ফুটবলের এই যে ফিল্ড অফ প্লের বাইরে যে জায়গাটা, অর্থাৎ গ্যালারি থেকে শুরু করে তার আগে যে অংশটা স্টেডিয়ামের পুরো যে এক্সপিরিয়েন্স, সেটা বিভিন্নভাবে সরকারি বিভিন্ন দপ্তর একসাথে মিলে কোয়ার্ডিনেট করে আমরা একটা সুন্দর ফুটবল ম্যাচ, এবং সেটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। শুধু ম্যাচের যেমন দারুণ হবে, স্পেক্টেটার্স গ্যালারিতে যারা আসবেন তাদেরও একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলছে, খুব পজিটিভ এক্সপিরিয়েন্স হতে চলেছে।
0: ব্রাজিল এবং উরুগুয়ের মতো বিশ্বমানের দলের বিরুদ্ধে খেলার সুযোগকে ভারতীয় দলের জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন ভারতের

0: প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী।
1: I hope we can get the boys as fit as possible. I'm pretty sure all the boys are going to fight so much to be in this game. I just hope that they can get the best out of this game. It's a great experience. I'm going to watch the Brazil game. When I was here 20 years back, jab main aaya tha main waisi chota tha. Abhi boss aa rahe hain and they will find out.
0: দুটি ম্যাচেই ভারতীয় দল যাতে নিজেদের সেরাটা দিতে পারে তার জন্য দলকে সব রকম ভাবে প্রস্তুত করছেন জাতীয় দলের কোচ খালিদ জামিল।
2: Yes, we need like this performance every time because with this type of performance if you do then everything will be smoothly and talking about the players I want to mention again because of them we got this result because I have seen them I don't have to give much information or anything they are very mature I just want to say that they need only support positively we must support them
0: কলকাতার ফুটবল মহলে এই ম্যাচকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তা আরো একবার তুলে ধরেছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত।
3: যে ব্রাজিল আসছে বা মেসি আসছে একটা ফুটবলে উন্মাদনা তৈরি হয় ফুটবল নিয়ে চর্চা শুরু এই চর্চাটা দরকার আজকে ইনভেস্টর বলুন স্পন্সর বলুন বা বাচ্চারা বলুন যে ফুটবলে আসবে সেই অর্থে সেই স্টার নেই যাকে দেখে কিন্তু ফুটবল নিয়ে চর্চা শুরু হলে তখন ফুটবলের উন্নতি প্রকল্পে কেউ কেউ এগিয়ে আসতে পারে।
0: ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও আশাবাদী ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের সেরাটা মেলে ধরবে।
4: ভারতীয়রা পারে ভারতীয়রা পারে এই আমাদের এএফসি কাপ থেকে সত্যি কিন্তু আমরা পারি আমাদের একটু ইচ্ছা শক্তি আমাদের একটু ফ্যাসিলিটিস আমাদের আর একটু মবিলাইজেশন আর একটু একাগ্রতা যদি আমরা চলতে পারি আমরা পারি আমি খুব আশাবাদী ব্রাজিল ম্যাচটা ভারতবর্ষের প্রথম ব্রাজিল আসছে আমি ভুল না করলে পাঁচবারের চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ বাকি ট্রফির কথা আমি ধরছি না পৃথিবীর ফুটবলের ইতিহাসে টিকি টাকা বলো যত নতুনত্ব ব্রাজিল থেকেই আসা আমার দেশের আমি যখন থেকে ফুটবল ফ্যানাটিক হয়েছি তখন থেকে দেখেছি যে ব্রাজিলকেই মাথায় রেখে মানুষ ওয়ার্ল্ড কাপের কথা ভাবতো সেই ব্রাজিলকে সামনের থেকে দেখবে মাঠে আসতে বলছি সবাইকে।
0: সব মিলিয়ে দুর্গাপূজোর প্রাককালে কলকাতার ফুটবল প্রেমীদের সামনে এক অন্যরকম উৎসব একদিকে বিশ্ব ফুটবলের মহাতারকা ব্রাজিল অন্যদিকে তাদের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় ভারত যুবভারতীর গ্যালারিতে সমর্থকদের গর্জন আর মাঠে ভারতীয় ফুটবলারদের লড়াই এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হতে চলেছে এক স্মরণীয় ফুটবল সন্ধ্যা। এতক্ষণ শুনলেন ভারত ব্রাজিল এবং ভারত উরুগুয়ে ম্যাচ নিয়ে অঞ্জন চট্টোপাধ্যায় রেকর্ড করা বিশেষ বেতার প্রতিবেদন।
5: এতক্ষণ শুনলেন অঞ্জন চট্টোপাধ্যায়ের রেকর্ড করে আনা একটি প্রতিবেদন সম্পর্কিত অবশ্যই আজকের যে ম্যাচ ভারত বনাম ব্রাজিল এবং আসছে আর একটা ম্যাচ যেটা ভারত এবং উরুগুয়ে। তবে এইটা শুনতে শুনতে এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের তরফ থেকেই কিন্তু প্রথমবার বলে দিচ্ছি কারণ আর হয়তো বা একটা মিনিটই বাকি আছে যে খেলার দিকে চোখ ছিল আপামর ভারতবাসীর এশিয়ান গেমসে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে যে হকির ফাইনাল ম্যাচটি খেলা হচ্ছিল পুরুষদের হকিতে সেখানে ভারতের জয় আপাতত সময়ের অপেক্ষা কারণ ভারত 5-1 ব্যবধানে এগিয়ে গিয়েছে মালয়েশিয়ার বিরুদ্ধে আর কয়েকটা সেকেন্ড হয়তো খেলা বাকি আছে বলতে বলতেই খেলা শেষ হওয়ার পথে। আর ভারতীয় মহিলা হকি দল যেমন 44 বছর পর দ্বিতীয়বার এশিয়ান গেমস জিতেছে যেমন 1982 পর 2026 ঠিক সেরকমই ভারতীয় পুরুষ হকি দল কিন্তু এই নিয়ে অতএব 2026 এশিয়ান গেমসকে যদি আমি ধরি তাহলে পঞ্চমবার এশিয়ান গেমসে সোনা জিততে চলেছে ভারত। আর আজকে সকালে তো জানাই হয়ে গেছে যে ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধেও ফাইনাল ম্যাচটি জিতে স্বর্ণপদক জিতেছে সেটা একটা খুব ভালো অ্যাচিভমেন্ট ভারতের জন্য কারণ এশিয়ান গেমসে ভারতের এই যে দল ক্রিকেট যে দল সেটা যে সোনা জিতবে সেটা তো বলা বাহুল্য এবং সেটা জানাই ছিল। ঠিক একইভাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল ভারতীয় পুরুষ ক্রিকেট দল যেমন সোনা জিতেছে সেরকমই হকিতে ভারতীয় পুরুষ দল এবং মহিলা দল জিতে গেল বলাই চলে স্বর্ণপদক। এশিয়ান গেমসে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভারত পঞ্চম স্থানে যে পদক তালিকা ক্রমবর্ধমান হচ্ছে বিভিন্ন পদকের মাধ্যমে সেখানে ভারত পঞ্চম স্থানে দাঁড়িয়ে আছে। আর আজকে সকালে যে ম্যাচটির দিকে আপামর ক্রিকেট সমর্থকদের চোখ ছিল ভারত এবং পাকিস্তান সেখানে কিন্তু পাকিস্তানকে 19 রানে হারিয়ে ভারত এশিয়ান গেমসের

পুরুষ ক্রিকেটের স্বর্ণপদকটি ধরে রেখেছে এবং এর মাধ্যমে আইচিনাগুয়া গেমসে তাদের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক যুক্ত হয়েছে। অভিষেক শর্মার 28 বলে 61 রানের বিধ্বংসী ইনিংস খেলে ইনিংসের সূচনা করেন। অন্যদিকে তিলক বর্মা 22 বলে 51 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে শেষের দিকে রানের গতি কিন্তু বাড়িয়ে দেন। শিবম দুবের সঙ্গে তার যে জুটিটি সেটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়। এই জুটি ষষ্ঠ উইকেটে মাত্র 30 বলে 62 রান যোগ করে ভারতকে 200 রানের গণ্ডি পার করিয়ে দেয়। একাদশে অলরাউন্ডার রাখার ভারতের সিদ্ধান্ত আবারও সুফল দিয়েছে, যা তাদের 9 নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা দিয়েছে এবং টপ অর্ডারকে ব্যাটিং অর্ডারে নিচের দিকের ব্যাটসম্যানদের দিকে খুব বেশি না তাকিয়েই আক্রমণাত্মক হওয়ার সুযোগ করে দিয়েছে। পাকিস্তানের রান তাড়া করাটা দৃঢ় সংকল্প নিয়েই শুরু হয়েছিল, কিন্তু ভারত গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিতে থাকে। হাসান নওয়াজ ম্যাচটি হাতছাড়া হতে দেননি, 51 বলে 96 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। 24 বলে 68 রান দরকার এবং হাতে 6টি উইকেট থাকায় পাকিস্তানের তখনও ম্যাচটি জিতে নেওয়ার একটি কিন্তু সুযোগ ছিল। তবে শেষমেশ ভারতীয় দল সোনার পদকটি তো ছিনিয়ে নেয়, আর তার সঙ্গে পাকিস্তানের যে জয়ের আশাটা ছিল সেই জয়ের আশাতে একদমই পূর্ণচ্ছেদ ফেলে দেয়। এরকমই একটা ম্যাচ কিন্তু আমরা দেখেছিলাম 2026 এশিয়ান গেমসের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনকে হতবাক করে দিয়ে ভারতীয় মহিলা হকি দল 44 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বর্ণপদক যখন জয় করল। 44 বছর ভারতীয় মহিলা হকি দল এই মুহূর্তটির জন্যই এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে। শুক্রবার ফাইনালে চীনকে 1-0 গোলে হারিয়ে এশিয়ান গেমস জয় করাটা ছিল এই বছরের জন্য তাদের শেষ অর্জন। যে দলটি 2026 সাল শুরু করেছিল তার সাথে এখনকার যে দল তার কোনো মিলই প্রায় নেই। গত 2 বছরে অপরাজিত থাকা দল অর্থাৎ বর্তমান চ্যাম্পিয়নের বিপক্ষে ফাইনালটি যে সহজ হবে তা কখনোই প্রত্যাশিত ছিল না এবং অনেকের কাছেই জয়ের কথা ভাবাটা ছিল একেবারেই অসম্ভব। সর্বোপরি প্রতিপক্ষ ছিল বর্তমান অলিম্পিক রৌপ্য পদকজয়ী দলও। গিফু প্রিফেকচারন গ্রিন স্টেডিয়ামটি আক্ষরিক অর্থেই জনমানবহীন এক জায়গায় অবস্থিত। সেখানে যাওয়ার জন্য বড় জোর একটি রাস্তায় আছে এবং স্বর্ণপদক ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা করে নেওয়ার জন্য ভারতের শেষ মুহূর্তের লড়াইয়ের শুরুটা হয়েছিল সম্ভাব্য সবচেয়ে বাজেভাবে। কেন বলছি, কারণ পথে একটি দুর্ঘটনার কারণে ম্যাচটি 1 ঘন্টা পিছিয়ে দিতে বাধ্য হয় তারা। তবে মাঠে পৌঁছে খেলা শুরু হওয়ার পর দীর্ঘ অপেক্ষার কোনো প্রভাব কোনো দলের ওপর পড়েছে বলে মনেই হচ্ছিল না। শারীরিক দিক থেকে চীনারা লম্বা, শক্তিশালী এবং আরও প্রভাবশালী। স্টিক ও বল হাতে ভারতীয়রা ছিল বেশি চটপটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মানসিকতা ছিল চোখে পড়ার মতো। পুরনো দিনের মতো পিছিয়ে আসার বা দ্বিধা করার কোনো লক্ষণই ভারতীয় মহিলাদের ছিল না। সাক্ষী রানা, লালরেম সিয়ামি এবং নবনীত কৌর প্রতিটি সুযোগেই সামনে এবং চীনাদের সার্কেলের ভেতরে ছিলেন। এমনই একটি মুহূর্ত আসে 10 মিনিটে যখন সাক্ষী বল বাড়িয়ে দেন এবং লালরেম সিয়ামি এক ঝটকায় বলটি জালে জড়িয়ে দিয়ে দলকে 1-0 গোলে এগিয়ে দেন। শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত স্কোর লাইনে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু পরবর্তী 50 মিনিট ধরে সবিতা পুনিয়া ও তার দল রক্ষণভাগে এক অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে সাবেক এই অধিনায়ক প্রমাণ করলেন কেন 15 বছর জাতীয় দলের হয়ে খেলার পরেও তার কোনো বিকল্পই নেই। চীন তাদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তারা প্রচণ্ড চাপ সৃষ্টি করে সামনে এগিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এবং ক্রমাগত চাপ বাড়াতে থাকে। মানিং, লিং হং এবং চেন ইয়াং ভারতীয় ডিফেন্ডারদের ক্রমাগত সমস্যায় ফেলতে থাকেন। ভারতীয় রক্ষণভাগ ছিল অটল, সবকিছুই শৃঙ্খলার সাথে ব্লক, ক্লিয়ার এবং ট্যাকেল করা হচ্ছিল। 5টি পেনাল্টি কর্নার এবং 1টি স্ট্রোকও হজম করতে হয়েছিল। চীনের জন্য কিছুই কাজে আসছিল না। শিল্পী দাবাস, বলজিৎ সিং এবং ইসিকা সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ছিলেন। পা সুরক্ষিত ছিল, পিঠ বাঁকানো ছিল এবং স্টিকগুলো সামনে ও মাটিতে দৃঢ়ভাবে স্থির ছিল। 23 মিনিটে গোলমুখে সৃষ্টি যে হয় একটা জটলার ফলে চীন একটা পেনাল্টি স্ট্রোক পায়, কিন্তু সেদিন সবিতাকে আটকানো সম্ভব ছিল না। তিনি সঠিকভাবে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বলটি বাঁচিয়ে দেন। সেই মুহূর্তটি খেলার মোড় ঘুরিয়ে দেয়।

ভারতীয়রা হঠাৎ বিশ্বাস করতে শুরু করে যে দিনটি তাদেরই। চীনের প্রশংসা করতেই হয়, কোনো বিপর্যয় ঘটেনি, তাদের ব্যবস্থা একেবারে শেষ পর্যন্ত টিকেছিল। কিন্তু একটি ব্যবস্থা, যা তা যতই নিখুঁত হোক না কেন, একদল মহিলার বিরুদ্ধে আর কতটুকুই বা করতে পারে, যারা নিজেদের জীবন বাজি রেখে ওই জায়গার প্রতিটি ইঞ্চির জন্য লড়াই করতে প্রস্তুত ছিল। 5 বছর আগে আরেকটি ভারতীয় দল এক গোলে এগিয়ে থেকে 38 মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়াকে আটকে রেখেছিল। সেই বিখ্যাত জয় ভারতকে ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক সেমিফাইনালে নিয়ে গিয়েছিল। সেই দলের 7 জন শুক্রবার মাঠে ছিলেন। আরও তরুণ ও সাহসী আরেকটি দলের সঙ্গে মিলে তারা এক ধাপ এগিয়ে গিয়ে দারুণভাবে ইতিহাসে নিজেদের নাম লেখালেন। ঠিক সেরকমভাবে কিন্তু একটু আগে যেটা বলছিলাম, ভারতীয় পুরুষ হকি দল, তারাও জয় পেয়েছে। আর একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের স্কোরটা একবার বলে দিই, 250 রান 6 উইকেটের বিনিময়ে 41 ওভারের শেষে। অতএব 54টা এখনও বল আছে, ক্রিজে আছেন কেএল রাহুল 56 রান করে এবং তার সঙ্গে অংশুল কম্বোজ। দেখা যাক কি হয়, কারণ এই ম্যাচের দিকে তো চোখ থাকবে। তবে আজকে শহর জুড়ে একটাই কিন্তু গুঞ্জন, যে ভারত ব্রাজিলকে কি চমকাতে পারবে। সেটা জানার জন্য তো সন্ধ্যা 7:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আরও 90টা মিনিট কি হয় কি হয়, সেই নিয়ে তো ক্রীড়াঙ্গনে বিভিন্ন অনুষ্ঠান থাকবেই, সেদিকে আপনাদের কান থাকুক। এবং আজ স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় শেষ হয়েই গেছে, কেমন লাগছে জানাতে ভুলবেন না, জানাতে পারেন AIR@kolkatasports@gmail.com এ ইমেল করে। আজ ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছে।

0: শেষ হলো ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের ছোটদের আসর।
2: আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। আমাদের গ্রাম নদিয়া জেলার আরুংঘাটা। আজ আরুংঘাটাতে বসেছে গ্রামের ছোটদের আসর। এই আসরে আমার সঙ্গে আজ যেসব বন্ধুরা রয়েছে তাদের মধ্যে কেউ বলবে কবিতা, কেউ শোনাবে গান। যে কোনো ভালো কাজের শুরুতে আমরা ঈশ্বর

0: আমাদের ছোটবেলা জুড়েই তো একটু দুষ্টুমি, একটু খুনসুটি আর এক রাশ আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য আর অন্নদাশঙ্কর রায়, এদের সবার লেখাতেই জড়িয়ে আছে আমাদের শৈশবের সেই দুষ্টুমিষ্টি মুহূর্তগুলো। এবার সেইসব কবিতা নিয়ে একটি কবিতা লিখব, দুষ্টুমির শৈশব। অংশগ্রহণ করছে রায় বৈদ্য, অলিভিয়া ঘোষ, তিতাস মহাজন এবং অস্মিতা প্রামাণিক। শুরু হচ্ছে দুষ্টুমির শৈশব।
1: তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই, জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নেনা নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন, ঘর করে রই আলো। মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ, পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, তোমার কথা আমি যেন শুনি না কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে, বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি, যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো, খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো।
2: আমরা সবাই দুষ্টু, সব ছোটরাই দুষ্টু, আসলে দুষ্টুমি কি তাই তো আমরা বুঝি না, বড়দের কাছে যেটা নিয়ম আমরা সেই নিয়ম ভাঙলেই সেটা হয়ে যায় দুষ্টুমি। আজকের এই অনুষ্ঠানে আমরা তেমনি নানা দুষ্টুমির কথা বলছি। খাটবে না, খুঁটবে না, পড়বে না, শুনবে না, লিখবে না, শিখবে না কিচ্ছু, এ ছেলেটা বিচ্ছু, কাঁদবেই কাটবেই, খুঁত খুঁত করবেই, কিছুতেই হবে না কো তুষ্টু, এ মেয়েটা দুষ্টু, চকোলেট লেমনেট, সন্দেশ কাটলেট, সব কিছু চাই তার আজি, এ ছেলেটা পাজি, চুষছে তো চুষছে, মুখে পুরে পুষছে, চানাচুর চাটনিকে মিশ্রি, এ মেয়েটা বিশ্রি, খেতে দিলে ছড়াই, ফেলে রাখে পালাই, বোঝে না কো বাপ মার দুঃখ, এ ছেলেটা মুখু, দেখে যদি গয়না, ধরে শুধু বায়না, বলে আমি এমনটি পাইনি, এ মেয়েটা ডাইনি, বাপ যত কিনছে ছেলে তত ছিঁড়ছে, জামা জুতো ধুতি আর চাদর, এ ছেলেটা বাদর, মিষ্টি মিষ্টি হাসে, চুপি চুপি কাছে আসে, নাকে মুখে দিয়ে যাই নস্যি, এ মেয়েটা দস্যি,
1: মাগো প্রসন্নটা দুষ্টু এমন, খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম করে বসে, আমায় দেখে একটা দিল নয়কো তাও বড়টা, দুইখানা সে আপনি খেলো কষে, তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি হ্যাংলা ছেলে বলে, অমনি কিনা মিথ্যে করে সাড়ের মতো চেঁচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে, মা গো এমনি ধারা শয়তানি তার, খেলতে গেলাম দুপুরে বলল এখন খেলতে আমার মানা, ঘন্টাখানেক পরেই দেখি দিব্যি ছাতের উপরে ওড়াচ্ছে তার সবুজ খুরিখানা, তাইতে আমি দৌড়ে গিয়ে ঢিল মেরে আর খুঁচিয়ে ঘুড়ির পেটে দিলাম করে ফুটো, আবার দেখো বুক ফুলিয়ে সটান মাথা উঁচিয়ে আনছে কিনে নতুন ঘুড়ি দুটো, বাবুদের ডাল কুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া,
2: পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে,
1: গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে,
2: পর বিপর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিরল ঘুষি, একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে শেয়াল কথা, ভেলোটা দাঁড়িয়ে হতা,
1: দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার।
2: বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকে গে বোঝের ঘরে, যেন প্যান আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা।
3: সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা না খপ্তা।
0: দুষ্টুমির নানা শাস্তি থাকলেও আমরা প্রায় সব ছোটরাই দুষ্টুমি করি মনের আনন্দে। মজার ছলে করা আমাদের নানা কাজই তোমাদের কাছে দুষ্টুমি, কিন্তু তবু আমাদের দুষ্টুমি থামে না, থামতে চাই না।

0: তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালেতে চুনকালি। কোনো কাজটাই পারি না কো, বলতে পারি ছড়া, পাশের পড়া পড়ি না ছায়, পড়ি ফেলের পড়া। তেতো ওষুধ গিলি না কো, মিষ্টি এবং টক, খাওয়ার দিকেই যেন আমার চিরকালের শখ। বাবা দাদা সবার কাছে গুয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই আছে দ্বন্দ্ব। পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ছোক। হোলের কি আর করি না কো, মধুর জন্য ছুটি, যেখানে ভিড় সেখানেতেই লাগায় ছুটো ছুটি। পণ্ডিত এবং বিজ্ঞজনের দেখলে মাথা নাড়া, ভাবি উপদেশের সারে করলে বুঝি তারা। তাই তো ফিরি ভয়ে ভয়ে দেখলে পরে তর্ক, বুঝি কেবল গোময় সেটা নয় কো মধুপর্ক। ভুল করি ভাই যখন তখন শোধরাবার আহ্লাদে, খেয়াল মতো কাজ করে যায় কষ্ট পায় কি সাধে। সোজা সুজি যা হয় বুঝি,
1: হায় অদৃষ্ট চক্র,
0: আমার কথা বোঝে না কেউ,
1: পৃথিবীটাই বক্র।
2: দুষ্টুমির শৈশব কবিতা লেখার পর এবারে আমরা গান শুনব। হারমোনিয়ামের সামনে প্রথমেই যে বন্ধু বসে আছে তার নাম আদ্রিত বিশ্বাস। আচ্ছা তুমি আমাদের কি গান শোনাবে?
3: আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
2: আচ্ছা শুরু করো।

0: আজকের আসরে আমাদের সঙ্গে আরো একজন বন্ধু আছে। তোমার নাম কি?
1: আমার নাম রিতন্যা বিশ্বাস।
0: আচ্ছা রিতন্যা, তুমি কোনো ছড়ার গান জানো?
1: হ্যাঁ জানি তো।
0: তাহলে তুমি আমাদের একটা ছড়ার গান শোনাও।

0: এখন কবি সুকুমার রায়ের আবোল তাবোল কাব্যগ্রন্থের ভয় পেও না কবিতাটা শোনাবে ঋতুজা বিশ্বাস।
1: ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগডি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও চারটি দিন, আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডুটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।
0: এবারে নজরুল গীতি শোনাবে অনন্য বন্দ্যোপাধ্যায়।

এবার আমরা চলে যাব কাজী নজরুল ইসলামের গানে। এই গ্রাম বাংলার মিঠো পথ আর লাল মাটির গন্ধ নিয়ে এবার নজরুল গীতে শোনাবে অনুষ্কা বিশ্বাস।

0: সময় বলছে আমাদের আসর এখানেই শেষ করতে হবে। শেষ করবার আগে জানিয়ে দিই, আজকে বন্ধুদের গানের সঙ্গে তবলায় সঙ্গত করলেন শুভেন্দু দত্ত, আর এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু আমি সৃজা দাস, নদিয়া জেলার আড়ংঘাটা গ্রাম থেকে। অনুষ্ঠানটি নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।
1: গ্রামের ছোটদের আসর এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন বিকেল 5:54 হয়ে 31 সেকেন্ড। এখন শুনবেন ছড়ার গান।

সমবেত কণ্ঠে শুনলেন ছড়ার গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতা এবং তার আশেপাশে আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম, আর সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্ব

সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি গোবিন্দ মুর্মু এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন আলোচনা অস্পৃশ্যতার বিরুদ্ধে যুব মানসিকতা, বলবেন কুনামি মান্ডি। এরপর লোকগীতি গৌরী মাছি এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, পরে বুলবুলি হাসদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কিষাণ বাণী, কৃষি পর্যটন ও গ্রামীণ অর্থনীতির নতুন দিক, এ বিষয়ে আলোচনায় ডক্টর সুরেন্দ্রনাথ দাস এবং ডক্টর রণপ্রতাপ চট্টরাজ, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার, শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার, এ বিষয়ে আলোচনায় সাক্ষাৎকার ভিত্তিক আলোচনায় ডক্টর আনন্দচন্দ, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রাত 8 অনুরোধের আসর, 8:30 খেলার খবর, 9 কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাইত, 9:15 দোতারা শিল্পী নবনীল সরকার, 9:30 মুখোমুখি সুবীর সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন দেবাশিস বসু। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন বেহালা শিল্পী রফিক খান। 11:00 গজল সুস্মিতা গোস্বামী, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব পোশাক। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থাকছে দীর্ঘ পথ চলার তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনের জন্য নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও সে বিষয়ে কার্যকর আলোচনা। 7:45 দর্পণ, উপস্থাপনায় রোশন মোরারকা। 8:00 ছায়াছবির গান, 8:15 কাহাকাশন, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। 10:30 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব পোশাক। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পুন সাই মরে গেল তুরিগে টুডে তুরি মিটারে এহবিনা সান্তাড়ি আখড়া

0: ᱜᱳᱵᱤᱱᱫᱚ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱮᱱᱟᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫᱟ ᱱᱤᱭᱟᱹ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱚᱠᱟ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱥᱩᱢᱤᱛᱨᱟ ᱢᱩᱨᱢᱩ ᱡᱚᱱᱚᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পড়াই দেন দিলীপ হেমব্রম। কৌটনৈতিক আর সামাজিক উত্নয়ন নীতি গোটাই অক্তে নীতি গোটা কো বাস্তব পরিস্থিতি বুঝে উপরে উপরাষ্ট্রপতি মানতান সিপি রাধাকৃষ্ণন্দ জোরে এমাকাওদা তেহিন নবদিল্লিরে সাপড়াওলেন মড়েয়া কৌটিল্য ইকোনমিক কনক্লেভ 2022 রিয়া ভাষণরে উপরাষ্ট্রপতি দয় মেন কেদা যে বদল কান পরিস্থিতি সাঁতে ঝুরি লেখানা নীতি কু সাঁতে সারি হরাতে পুরো নিহিটকা হয়োয়া। পূর্ব মেদিনীপুরিয়া নন্দীগ্রাম আর মুর্শিদাবাদ রেজিনগর বিধানসভা সিটরে দোহড়া বাছনাও প্রচার গাপা মুচেদ বানার বিধানসভা সিটরে দারাইকান মঙ্গলবার মানে 6 অক্টোবর ভোট আতাং ভোট দরে তারিখ লেখায়া সানাম দল রেশিয়া নিত ভোট প্রচার।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রাজ্য সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকল্পের ঘোষণা করে জানান, এজন্য অতিরিক্ত 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে 8 কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, আগে পুজোয় মাত্র 50 লক্ষ পরিবার 20% ভর্তুকিতে 1 কেজি চিনি পেত। রাজ্যে চলতি খরিফ মরশুমে মোট 48,25,000 হেক্টর জমিতে চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 0.27% কম। কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে ধান চাষের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হলেও জাতীয় স্তরে সার্বিকভাবে খরিফ মরশুমে ধান চাষ কমেছে। উল্লেখ্য, এবার দেশে প্রায় 4,30,00,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, গত বছর এই পরিমাণ ছিল 4,47,00,000 হেক্টর। কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত বিডিও অফিস চত্বরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত সেবা সেতু অভিযান জনকল্যাণ শিবির সরেজমিনে পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়। তিনি আজ সেখানে উপস্থিত মানুষদের সঙ্গে কথা বলেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বলতে গিয়ে মন্ত্রী বলেন, সমস্ত যোগ্য মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে মোট 76টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ এবং 40টি জরাজীর্ণ কেন্দ্রে শুরু হয়েছে সংস্কারের কাজ। এগুলিকে মডেল হিসেবে গড়ে তুলতে কেন্দ্রপিছু 21,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আজ আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রামবাঁধ, শ্যামবাঁধ ও ইসমাইল সহ বিভিন্ন এলাকার নবনির্মিত ও সংস্কার করা শিশুআলয় ভবনগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় আজ বাংলার বিভিন্ন স্থানে গৃহিণীরা জিতাষ্টমীর ব্রত পালন করছেন। এই উপলক্ষে আজ উপবাস পালন করা হয়। সন্ধ্যায় শিয়াল শকুনির মূর্তি গড়ে পুজো করা হচ্ছে। ব্রত শেষে আগামীকাল শিয়াল শকুনির মূর্তি বিসর্জন দিয়ে নদী বা পুকুরে ডুব দিয়ে শশা কামড়ে ব্রতভঙ্গ করার প্রথা রয়েছে। দার্জিলিংয়ের শিলিগুড়ি তারাবাড়িতে গরুচোর সন্দেহে মারধরের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2। আজ ভোর রাতে ওই এলাকায় গরুচোর সন্দেহে কয়েকজন যুবককে মারধর করা হয়। একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনায় আরও 2 যুবক গুরুতর জখম হয়েছেন। বাগডোগরা ও মাটিগাড়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরাপুর থানা এলাকার খড়ম বাঁধে আচমকা অভিযান চালিয়ে প্রায় 50 টন বেআইনিভাবে মজুত করা কয়লা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের নিজস্ব নিরাপত্তারক্ষী, শীতলপুর টিম এবং সোদপুর অঞ্চলের সিআইএসএফ যৌথভাবে এই অভিযান চালায়। বিপুল পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করা গেলেও ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
1: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
0: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কৃষি আমাদের ভবিষ্যৎ। কৃষি নির্ভর ভারতবর্ষে অর্থনীতির অনেকটা অংশ জুড়ে রয়েছে আমাদের কৃষক বন্ধুরা তথা কৃষিকাজ। আর এই কৃষিকাজ শুধুমাত্র যে কৃষির মধ্যেই সীমাবদ্ধ তা নয়, কৃষিকাজকে কেন্দ্র করে এখন নানান রকম দিক খুলে যাচ্ছে। দিগন্ত বিস্তৃত কৃষির নানান দিক আমরা দেখতে পাচ্ছি আধুনিকতার হাত ধরে। সেখানে যেমন রয়েছে বিজ্ঞানের অগ্রগতি, উন্নত চিন্তাভাবনা, স্মার্ট এগ্রিকালচার সব কিছু, তেমনি আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুব হয়তো আপনাদের কাছে প্রচলিত কথা বা আপনারা শুনে বুঝতে পারবেন। এগ্রো ট্যুরিজম অর্থাৎ কৃষি পর্যটন। এই কৃষি পর্যটনে কিভাবে গ্রামীণ অর্থনীতির একটা নতুন দিশা দেখাতে পারে তা নিয়ে আমাদের আলোচনা। কৃষি পর্যটন এবং গ্রামীণ অর্থনীতির নতুন দিক, এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, অধ্যক্ষ ও পরিচালক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র সামিটি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। ডক্টর দাস, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
3: নমস্কার।
2: আর সেই সঙ্গে রয়েছেন ডক্টর রানা প্রতাপ চট্টরাজ, ফ্যাকাল্টি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র সামিটি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। ডক্টর চট্টরাজ, আপনাকেও আকাশবাণীতে স্বাগত।
4: নমস্কার।
2: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে যে কথা একটু আপনাদের থেকে জানতে চাইব যে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা সামিটির আপনাদের যে প্রতিষ্ঠান, কৃষি পর্যটন নিয়ে আজকের আমাদের যে আলোচনার বিষয় আর কি, হঠাৎ আপনাদের হাত ধরে কৃষিক্ষেত্রে পর্যটনের একটা নতুন দিশা দেখাতে চলেছেন আপনারা, এই চিন্তাভাবনাটা বা এই আগ্রহটা আপনাদের মধ্যে কিভাবে এলো বা কবে থেকে তৈরি হলো?
3: আমাদের এই যে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এবং সামিতি প্রতিষ্ঠান বহু বছর ধরে কৃষক ও গ্রামীণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে আসছে। কাজ করতে করতে আমরা লক্ষ্য করলাম শুধু চাষবাসের প্রশিক্ষণ দিলেই হবে না, কৃষকদের আয়ের বিকল্প পথ বা সম্পূরক উৎস নিয়েও কিছু ভাবনা চিন্তা করতে হবে। সেখান থেকে প্রথাগতভাবে উৎপাদনের সাথে উৎপাদন এবং তার মূল্য পাওয়া, সাথে সাথে কৃষি পর্যটনও আমাদের কাছে একটা গবেষণা এবং প্রশিক্ষণমূলক কাজও কিন্তু শুরু হয়। এবং সেই নিয়েই কিন্তু আমরা বিগত তিন চার বছর বিভিন্ন ট্রেনিং আমরা দিই ইআই আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি ম্যানেজ হায়দ্রাবাদের সাথে, এবং আমাদের হাতে বিভিন্ন রকম লাস্ট দু তিন বছর আরও যারা এন্টারপ্রিনিয়র গড়ে উঠেছে পরবর্তী ক্ষেত্রে আপনি তাদের কথা জানতে পারবেন।
2: বেশ বেশ, সেগুলো তো জানবো আমরা। তার আগে আমি একটু ডক্টর চট্টরাজ আপনার কাছে যাই। এই যে সামিটিতে আপনার যুক্ত হওয়ার গল্প বা এই কৃষি পর্যটনে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই ব্যাপারটা যদি একটু বলেন।
4: সামিটির ফ্যাকাল্টি হিসাবে সরাসরি কৃষকদের সঙ্গে মাঠে ময়দানে আমার কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলি, প্রশিক্ষণ দিতে গিয়েও আমরা দেখেছি অনেক কৃষকই, একটু আগেই আপনি বললেন যে শুধুমাত্র ফসল ফলিয়েই যে আয় করেন তা নয়, কেননা ফসল ফলানোর সঙ্গে অনেক ফ্যাক্টর নির্ভরশীল, তার মধ্যে আবহাওয়ার খ্যামখেয়ালিপনা থাকতে পারে, বাজার দরের ওঠানামা থাকতে পারে, এটাতে কিন্তু তারা বারবার ক্ষতির সম্মুখীন হন। তখনই মনে হয় তাদের নিজস্ব জমি আর গ্রামীণ পরিবেশটাকে যদি কাজে লাগিয়ে তারা একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে এবং সেই অভিজ্ঞতা যদি শহুরে মানুষের কাছে তারা তুলে ধরতে পারেন, তাহলে কৃষকদের কাছে সেটা কিন্তু আয়ের একটা বড় সহায়ক হতে পারে। সেই ভাবনা থেকেই আমাদের প্রতিষ্ঠানের কৃষি পর্যটন নিয়ে কাজ করা শুরু।
2: মানে দুজনে একই প্রতিষ্ঠানের, কিন্তু দুজনের চিন্তাভাবনাটা একটু আলাদা। আপনি একেবারে হাতে কলমে থেকে কৃষক বন্ধুদেরকে যাতে উদ্বুদ্ধ করা যায় বা নতুন কিছু আনা যায়, আর সেই সঙ্গে দক্ষতা বা পরিচালনার অভিজ্ঞতা নিয়ে আমার দুই দিকে দুজন অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন। আমি এবার তাহলে যদি মূল আলোচনায় ফিরি, আজকের আমাদের যে আলোচনার বিষয় যে কৃষি পর্যটন, আমি সৌরেন্দ্র আপনার থেকে একটু জানতে চাইব যে কৃষি পর্যটন এই জিনিসটা ঠিক কী, যদি আমাদের শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধুদেরকে বলেন।
3: সহজ ভাষায় বলতে গেলে কৃষি পর্যটন হলো কৃষিকাজ আর পর্যটনের একটা চমৎকার মেলবন্ধন। কৃষকরা তাদের নিজেদের ক্ষেত খামারে একটা পর্যটন কেন্দ্র রূপান্তরিত করবে বা তৈরি করবে, আর শহর থেকে বিভিন্ন মানুষ তাদের কাছে এমন একটা দরজা খুলে দেবে যে শহরের বিভিন্ন ব্যস্ত

0: তার মধ্যে দিয়েও মানুষ সেখানে রাত্রি যাপন করবে এবং সাথে সাথে সেখানকার বিনোদনের সুযোগ পাবে এবং গ্রামের মানুষের কাছাকাছি এসে কৃষির পাশে থেকে একদম মাটির স্বাদ নিয়ে তারা কৃষিটাকে উপভোগ করতে পারবে।
1: মানে শুধুমাত্র আমাদের কৃষক বন্ধুরা যারা কৃষিকাজ করছেন, কৃষি তো করছেনই, কিন্তু কৃষিটাকে যদি আমরা অন্যরকম ভাবে প্রেজেন্ট করি, মানে আমরা বাজার সবই একই করতে পারছি, একই বাজারে সবাই যাচ্ছি গিয়ে বাজার করছি, একই হয়তো সবজি করলাম, কিন্তু সেটাকে কিভাবে আমরা রান্না করব সেটাই একটা গুরুত্বপূর্ণ দিক। বেশ, এবারে ডক্টর চট্টরাজ আপনার কাছে আসি, এই যে ব্যাপারটা ডক্টর দাস বললেন, আপনার এই মাঠ পর্যায়ে পরিক্রমা করা বা সেখানে পর্যবেক্ষণ করা, এটা কিভাবে কাজ করে?
2: দেখুন, স্যার যেরকম বললেন সেটা একেবারেই সত্যি, কিন্তু এটি শুধু গ্রামে বেড়াতে যাওয়া নয়, এটা শুধু গ্রামে থাকা, গ্রামীণ খাবারের স্বাদ নেওয়া নয়, এমনকি গ্রামে রাত্রি যাপন করাও নয়, এটাতে একটা সম্ভাবনার দিক খুলে যায়। কেমন, যে গ্রামের মানুষের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ পান শহরের মানুষেরা। যারা এই কৃষি পর্যটন কেন্দ্রে আসেন তারা শুধু দর্শক হয়ে বসে থাকেন না, বরং তারা নিজের হাতে ফসল তোলেন, মাছ ধরেন, চাষের কাজে হাত লাগান, গরুকে দুধ দোয়াতে পারেন, মাঠে চষে বেড়ানো, পুকুরে স্নান করা, গাছে ওঠা, ফল পাড়া, সবকিছু মিলিয়েই তৈরি হয় পর্যটকের একটা সম্পূর্ণ অভিজ্ঞতা। তিনি কিছুক্ষণের জন্যই গ্রামবাসীর মতোই জীবনযাপন করেন। আজকে ডেটে দেখবেন, যারা শহরে কোনো ইংলিশ মিডিয়ামে পড়া কোনো বাচ্চা, তার হয়তো কোনোদিন সুযোগ হয়নি গ্রামের এই অনাবিল আনন্দে একাত্ম হওয়ার। সেই বাচ্চাও যখন গ্রামের এই ছোট্ট মাঠের মধ্যে হেসে খেলে বেড়ায়, সেখানে তার জীবনের পরম প্রাপ্তিকে তিনি স্বীকার করে, এবং সেই বাচ্চার কাছে অনাবিল আনন্দের সুযোগ এই কৃষি পর্যটন। এবং শুধু বাচ্চার কাছে অনাবিল আনন্দ নয়, তাদের বাবা মারও শিশুর আনন্দ দেখে নিজের আনন্দের মাধ্যমে এবং গ্রাম বাংলার চাষির কাছে আয়ের মাধ্যমেই তৈরি হয় কৃষি সম্ভাবনার এক নতুন দিক, কৃষি পর্যটন।
1: বাহ, খুব সুন্দর কথা বললেন। আসলে আমরা সত্যিতে যারা শহর অঞ্চলে বসবাস করি তাদের কাছে যে গ্রামের পরিবেশ, গ্রামের উপভোগ, যে গ্রাম্য পরিবেশ উপভোগ করার মতো সময় সুযোগ হয়ে ওঠে না হয়তো, কিন্তু বর্তমানে সময় এসেছে। আচ্ছা, এ প্রসঙ্গে ডক্টর দাস আপনার থেকে জানি, এই যে কৃষি পর্যটনের কনসেপ্টটা, এটা কি শুধুমাত্র আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নাকি বিদেশেও তেমন কিছু রয়েছে?
0: না, এটা শুধু আমাদের দেশে নয়, এখন সম্পূর্ণ বিশ্বব্যাপী একটা ক্রমবর্ধমান জনপ্রিয় শিল্পে পরিণত হয়েছে। ভারতের প্রায় প্রতিটি রাজ্যে এখন কোনো না কোনো রূপে কৃষি পর্যটন গড়ে উঠছে, এবং মানুষ শুধু এখানে বিনোদনই পান না, তারা কৃষিকাজ, গ্রামের যে এই জীবন সম্বন্ধে যেটা ডক্টর চট্টরাজ বললেন, একদম বাস্তব জ্ঞান নিজ হাতে কিন্তু তারা অর্জন করে। তারা তাদের অবসর সময়টা এমনভাবে কাটান যে তাদের গ্রামীণ এলাকায় বসবাস করে মানুষের টোটাল জীবনযাত্রা বুঝতে পারছে, উপলব্ধি করছে, এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বব্যাপী ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
1: এবং আস্তে আস্তে আমাদের প্রচার এবং প্রসারের হাত ধরে আরো বৃদ্ধি হবে, উত্তরোত্তর এই জিনিসগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, গ্রাম ছেড়ে গঞ্জ এবং শহর ছেড়ে রাজ্য সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং পড়বেও। তবে আমাদের যে কোনো জিনিস যখন শুরু হয় তার তো একটা ব্যাকগ্রাউন্ড কিছু থাকে, হুট করে তো কিছু শুরু হয় না, তার একটা ইতিহাস কিছু থাকে। ডক্টর চট্টরাজ আপনার থেকে একটু জানি, এই যে পর্যটনের ধারণাটা, বিশেষ করে পর্যটনের ধারণা অনেক রয়েছে, কিন্তু কৃষি ক্ষেত্রে পর্যটনের ধারণা, এর শুরুর দিকটা কিভাবে এলো বা কাদের মাথা থেকে এলো এরকম একটা করা যেতে পারে বা হওয়া উচিত?
2: যদি শুরুর দিকটা বলি, প্রথমে ভাবনার কথা বলি, ভাবনাটা অ্যাকচুয়ালি অত্যন্ত সরল। কেননা কৃষিকার্যের সঙ্গে যাতে ভ্রমণ বা পর্যটনের ধারণা নেওয়া যায়, তার অভিজ্ঞতা নেওয়া যায়, আমাদের ভারতবর্ষে এটা প্রথম প্রচলন দেখা যায় পুনেতে।
1: আচ্ছা,
2: পুনেতে পান্ডুরাম আওয়ারে উনি এইটা শুরু করেন, কিন্তু সেখানে শুরু করার দিকটা ছিল প্রথম দিকে, যারা গ্রামের ওই স্কুলগুলোতে পড়ে সেই স্কুলের ছাত্রদেরকে ওখানে জাস্ট কৃষিকার্যের অভিজ্ঞতা দেওয়ার জন্যই কিন্তু এটা শুরু হয়েছিল। বর্তমানে সেখান থেকে শুরু হয়ে আজকে কিন্তু রাত্রি যাপনের যে ধারা, সেই ধারা কিন্তু তার ক্রমবর্ধমান গতিতেই এগিয়ে চলেছে।
1: সেক্ষেত্রে কৃষি ক্ষেত্রে এই পর্যটনটা কেন, আমাদের ধারণা রয়েছে কি কৃষি মানে আগে চাষবাস হবে, সেখানে হয়তো, আমার ব্যক্তিগত কথা বলি, যে ধরুন গ্রাম বাংলার দিকে একটা মাঠে ছোট্ট মতো একটা ঘর করে সেখানে আমাদের পাহারা দেওয়ার জন্য বা কোনো কিছু ফিশারিতে পাহারা দেওয়ার জন্য একটা ছোট্ট ঘর করে সেখানে থাকা হয়। কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করছি যে কৃষি পর্যটন, কৃষিটাকে পর্যটন হিসেবে দেখছি কেন আমরা?
0: কেন এটা ধরুন, মানে কৃষিতে সাধারণত যেটা উৎপাদিত হয় সাধারণত কোনো মার্কেটে আমরা কিন্তু বিক্রি করে দেওয়া হয়, সেটা উপভোক্তারা নেয়। কিন্তু এটা যদি পর্যটনটা রাখি, দেখবেন সেটা তাদের যে সেই জায়গার যেভাবে চাষবাস হচ্ছে বা সেই জায়গার যে প্রাকৃতিক রূপে কী কী সেই জায়গার গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা কিন্তু তারা এসে উপভোগ করছে, এবং একসাথে থাকার জন্য বা একদিন কি দুদিন রাত্রি যাপন করার জন্য তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেটা আমরা একটা রবি ঠাকুরের লাইনের সাথে আমরা বুঝতে পারি, বহুদিন ধরে বহু কোষ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বত মেলা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। মানে বাড়ির দেখবেন সামনেই যে ধানের শীষ আছে সেই শীষে যদি একটা শিশির বিন্দু কিরাম পড়ছে তখন গাছটা কিরাম লাগছে, সেখানে সূর্যালোক পড়লে কিরকম লাগছে এটা কিন্তু দেখি না। কিন্তু অনেক দূরে আমরা সব পাহাড় কাটিয়ে এসেছি, পাহাড় পর্বত নদী যা কিছু আছে ঘুরে এসেছি, তার ফলে এই উপভোগটা কিন্তু কৃষি পর্যটন শিল্পের মাধ্যমে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, এবং আগামী দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অত্যন্ত আশ্চর্যজনক একটা দিক হয়ে দাঁড়াবে।
1: একদম, আসলে যখন কবিগুরুর কথা উঠলো তখন একটা কথা মনে পড়ে, কবিগুরু কিন্তু নিজস্ব জামাইকে তিনি বিদেশে পাঠিয়েছিলেন এই যে কৃষি নিয়ে পড়াশোনা করার জন্য, এবং শ্রীনিকেতনে তিনি কিন্তু একটা এইরকম চিন্তাভাবনা নিয়ে গড়ে তুলেছিলেন। সেটাই, তার চিন্তাভাবনা অনেকটা উন্নত মানের ছিল, তিনি আজ থেকে কত বছর আগে এইরকম ভেবেছিলেন যে কৃষিটাকে নিয়ে যদি আমরা অন্য কিছু করতে পারি, এবং সেটাই আজকের আমাদের প্রচার প্রসারে এসেছে। সেই প্রসঙ্গে যদি আমি ডক্টর চট্টরাজ আপনার থেকে একটু জানি, যে আপনি যখন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঠে ঘাটে যাচ্ছেন, সেখানে কৃষকদেরকে হাতে কলমে কেমনভাবে কী হয় সেগুলো দেখাচ্ছেন শেখাচ্ছেন, সেখানে আমাদের তরুণ জন্ম যারা রয়েছে বা একদম ছোট্ট বন্ধু যারা রয়েছে তারা কীভাবে পার্টিসিপেট করে?
2: দেখুন সুব্রত, এটা অত্যন্ত ভালো কোশ্চেন করেছেন, অত্যন্ত যুগোপযোগী এবং সময় উপযোগী কোশ্চেন। আপনি যদি এখন যে কোনো স্কুলে যদি চলে যান, একটা ইংলিশ মিডিয়াম স্কুল বা যে কোনো স্কুলেই যদি যান, মেনলি দেখবেন ওখানে শীততাপ নিয়ন্ত্রিত ঘর, বন্ধ ক্লাসরুম, সেই ক্লাসরুমে বাচ্চারা টিফিনের সময় ক্যাডবেরি বা বিভিন্ন ধরনের চকলেট খায়, সফট ড্রিঙ্কস খায়, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি সবই খায়, কিন্তু তারা কিন্তু গ্রামের মানুষের সঙ্গে মেশার সুযোগ কোনোদিন তাদের হয়নি, ধান গাছ দেখার অভিজ্ঞতা তাদের নেই। এই জন্যে তাদের কাছে এটা কিন্তু একটা প্রচুর সম্ভাবনার দিগন্ত খুলে দেয়। তারা যখন এই পরিবেশের মধ্যে থেকে থাকে, সম্পর্কের যে টানা পড়েন সেই সম্পর্কের মধ্যেও যে গ্রামীণ স্নিগ্ধতা এবং সরলতা রয়েছে তার স্বাদ কিন্তু তারা পায়নি। শুধুমাত্র কৃষি নয়, সম্পর্কের স্বাদ নেওয়া, বিভিন্ন রকমের কৃষি সংক্রান্ত কাজের অভিজ্ঞতা এবং নানা ধরনের অ্যাক্টিভিটি কিন্তু তাদের মানসিক বিকাশে অত্যন্ত সহায়ক বলে আমরা মনে করি। কেননা শহরেও দেখবেন বিভিন্ন সময় শিশু মনোবিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু এগুলোর উপরে অত্যন্ত জোর দেন যাতে তাদের মেন্টাল ডেভেলপমেন্ট হয়। স্বামী বিবেকানন্দ বলতেন, যাতে বাল্যের আনন্দ যৌবনে নিরানন্দে না পরিণত হয় তাহাই শিক্ষা। যদি আমাদের শিশুদের আনন্দ তাদের বড় হয়ে যদি নিরানন্দে পরিণত হয় তাহলে কিন্তু শিক্ষার পরিপূর্ণ বিকাশ এটা কিন্তু বলা যায় না। তাই আমাদের কাছে কৃষি পর্যটন শিক্ষার পরিপূর্ণ বিকাশের অন্যতম সহায়ক। এই জন্যেই দেখবেন আমাদের সামিটিতেও পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল থেকে, বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর স্কুল থেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে নিয়মিত আমাদের ওখানে, আপনারা জানেন বিভিন্ন ট্যুরিজম আছে, ডেয়ারি আছে, সবই আছে, সেখানে তারা কিন্তু ভিজিট করান, তাদের পরিপূর্ণ বিকাশ হোক এটাই কিন্তু আমাদের লক্ষ্য।
1: বেশ, এই প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আপনার থেকে একেবারে জেনে নিই, যেটা হচ্ছে যে এই এখন কৃষিটাকে আমরা যেহেতু পর্যটন হিসেবে দেখছি বা আপনারা দুজন মিলেই বলছেন কেন আমরা পর্যটন হিসেবে দেখব, এর যদি কিছু ব্যবহারিক দিকটা আমরা দেখি, যে আমরা তো পর্যটন হিসেবে দেখছি ঠিক আছে, কৃষিক্ষেত্রে কৃষক বন্ধুরা চাষবাসের পাশাপাশি তার যদি জমিটাকে সুন্দরভাবে একটা ডেকোরেট করেন, ডেকোরেশনের মাধ্যমে আকৃষ্ট করা, সে শহরের ছেলে মেয়েদের হোক বা শহরের মানুষদের একটা মনোরঞ্জনের জন্য আকৃষ্ট করছে, এই ব্যবহারিক দিকটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আজকের, কেন আমরা এই কৃষি পর্যটনে এত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি?
2: দেখুন খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিদেশে গেলেও দেখবেন শনিবার দিন, মূলত ওরা শনিবার রবিবার দিন ওরা কিন্তু ফার্ম ইয়ার্ডে রাত্রি যাপন করে। আমি যদি শ্রোতাদেরই কোশ্চেন করি যে আপনারা কখনো গরুর গাড়ি চড়েছেন, দেখবেন আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, আমাদের 100 মধ্যে 60 জন করেছেন, 40 জন কিন্তু করেওনি। আমাদের এজটা কেমন? এর পরবর্তী এজে যদি আমরা যারা মাইগ্রেন্ট হয়ে গেছি, আমরা গ্রামের মানুষ এখানে এসে মাইগ্রেন্ট হয়ে গেছি, তাদের ক্ষেত্রে দেখবেন বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু গরুর গাড়ি চড়েনি, তারা কিন্তু কখনো ঢিল ছোড়েনি, কখনো গুলতি দিয়ে কোনো একটা জায়গায় আম পেড়ে দেখেনি। তাদের এই সমস্ত অভিজ্ঞতা, তারা কিন্তু ভেজা জমিতে মহিষের দৌড়ও দেখেনি, তারা কিন্তু মাছও ধরেনি, সবজি নিজে তুলে কখনো খায়নি, এরকম হাজারো কর্মকাণ্ডের পর্যটকরা ভীষণ আনন্দ পান। আমরা নিজেরাই দেখেছি খামারেই বিভিন্ন কর্মকাণ্ডগুলো নিয়মিত অর্গানাইজ করেন,
1: তারা বেশ উপভোগ করে।
2: আমাদের অনেক এন্টারপ্রেনিউর আছে, বিগত 3-4 বছর ধরে প্রশিক্ষণ আমরা দিই,

0: আমাদের বেশ কিছু এস্টাবলিশ অ্যাগ্রো ট্যুরিজম সেন্টার আছেন, ঝাড়গ্রামেও আছেন বা পূর্ব মেদিনীপুরেও আছেন বা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তেও আছেন, তারা বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করেন, সেটা দোল উৎসব হোক, সেটা মাছ ধরা হোক, মাছ ধরার কম্পিটিশন হোক,
1: মানে ওই অ্যাগ্রো ট্যুরিজম স্পটগুলো
0: সেন্টারেই তারা অর্গানাইজ করে।
1: আচ্ছা বাহ, দারুণ। তো তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা যারা শুনছেন তারা আশা করি বুঝতে পারবেন, শুধু কৃষি তো করতেই হবে, যেহেতু কৃষি আমাদের দেশের ভবিষ্যৎ, কৃষিকাজের পাশাপাশি যদি আমরা কৃষিটাকে অন্যভাবে দেখতে পারি, কৃষিটাকে কৃষি হিসেবে না দেখে তাকে যদি একটা এন্টারটেনমেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারি, একটা পর্যটনের খাতে ফেলতে পারি, তাহলে বোধ হয় আপনাদের ওই যে একটা একঘেয়েমি শুধু মাঠে গেলাম সকালে গাছ পরিচর্যা করলাম সার ওষুধ দিলাম সেটা না করে কৃষিটাকে যদি আমরা একটু ভিন্নভাবে অন্য চোখে দেখতে পারি, আসলে যে যেমন কবিগুরু বলেছেন যে মানে আমাদের ঘরের পাশে যে ধানের শীষের উপরে যে শিশির বিন্দুটা পড়ছে সেটাকে আমরা কিভাবে দেখছি সেটুকু দেখলেও আমরা অনেক কিছু শিখতে পারি, এটা একটা যেমন গুরুত্বপূর্ণ দিক ডক্টর চট্টরাজ বললেন। আমি ডক্টর দাস আপনার থেকে একটু জানি, এটা একটা ব্যবহারিক দিক রয়েছে, এর অর্থনৈতিক গুরুত্বটা কতটা?
2: অর্থনৈতিক গুরুত্বটা অনেকটাই আছে। যেরকম দেখুন, অনেক কিছু শুধু ফসল যে উৎপাদন হয় সেটা বিভিন্ন রকমে কৃষকদের ওপর আবহাওয়ার উপরে দাঁড়িয়ে থাকে, অনেক সময় তো তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ঠিকভাবে ফসল তুলতে পারলো না। কিন্তু এই যে দেখুন ডেয়ারি ইউনিট, এই যে ফিশারি, সমস্ত কিছু বা বিভিন্ন রকমের আনকমন কিছু ফুডস ভেজিটেবলস আছে, সেগুলোর ক্ষেত্রে কি কোনো না কোনো একটা কিন্তু এন্টারপ্রেনিওর ঠিকভাবে দাঁড়িয়ে গিয়ে সেখানে কৃষক এর কাছে যারা ওই ফার্ম হাউসে আসবে তারা বিনোদন নেবে, সাথে সাথে দেখবেন বাড়ি ফেরার সময় সেখানকার জৈব উপায় হয়তো তৈরি সরিষা থেকে তেল অথবা দেখবেন বাদাম থেকে সেখানকার তেল তারা নিয়ে যাবে, ডালও কিন্তু জৈব উপায়ে নিয়ে যাবে, বা সেখানকার যে সমস্ত হস্তশিল্পজাত সেই গ্রামের এলাকার মানুষের তৈরি সেগুলোও কিন্তু তারা তাদের কাছে বাড়ি ফেরার সময় নিয়ে যাবে, যার ফলে সেই এলাকার কৃষকদের অর্থনৈতিক অবস্থা তথা কৃষি পর্যটন অ্যাগ্রো ট্যুরিজমের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই মুনাফা লাভের মুখ দেখতে পাবে।
1: একদম, এটা খুব বাস্তব কথা বলেছেন। এবং আমরা যখন বিশেষ করে যখন আপনাদের সামিটিতে বিভিন্ন অনুষ্ঠানগুলো যখন হয় তখন দেখা যায় যে আপনাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিভাগে যে ডিপার্টমেন্টগুলো ছেলেমেয়েরা যারা রয়েছে, স্টুডেন্ট যারা রয়েছে, তারা তো নিজেদের হাতে কত কিছু তৈরি করেন এবং সেখানে যারা টুরিস্ট আসেন সেগুলো থেকে কেনাকাটা করেন, এবং এইগুলো যদি এই কনসেপ্টটা যদি আমাদের কৃষক বন্ধুরা তারা যদি গ্রহণ করতে পারেন তাদেরও একটা এরকম আর্থিক সুরাহা হতে পারে। ডক্টর চট্টরাজ, আপনি তো একদম হাতে কলম এই কাজগুলোতে করছেন, আপনার অভিজ্ঞতা কিরকম, কি বলে?
0: দেখুন, আর্থিক সুরাহা তো হবেই, আর্থিক সুরাহার পাশাপাশি আরও অনেকগুলো জিনিস আছে। ধরুন একটা গ্রামের মধ্যে কিছু সেলফ হেল্প ওয়ার্কার আছে, আপনি জানেন আমাদের ওখানে আমরা দীর্ঘদিন SHG মেম্বার যারা সারা রাজ্যের পঞ্চায়েত ডিপার্টমেন্টেরও তাদের ট্রেনিং প্রোগ্রাম আমরা ওখানে করি। SHG মেম্বাররাও কিন্তু একটা অ্যাগ্রো ট্যুরিজম সেন্টারে তাদের কিছু হ্যান্ডক্রাফ্টস তৈরি করে বিক্রির ব্যবস্থা করতে পারেন এবং সেখান থেকে কিন্তু তারা আর্নিং করতে পারেন। কেননা শুধু একজন অ্যাগ্রো ট্যুরিজম সেন্টার যদি বা কৃষি পর্যটন কেন্দ্র যদি স্থাপনও করেন, সেখানে যদি কোনো SHG মেম্বার বা ইত্যাদি গ্রুপকে তিনি সেখানে আমন্ত্রণ জানান, সেটা কিন্তু তার অ্যাগ্রো ট্যুরিজম সেন্টারের লোকাল মানুষের একটা সাপোর্টের কাজ দিকটাও কাজে লাগে। আরেকটা কথা, অনেক মানুষই এখন আছেন যারা শুধু শান্তি এবং প্রশান্তি চায়, মানে বিশেষত কবি সাহিত্যিক মানুষরাই আগে এটা দেখতেন, কেননা কবির কথাতেই আমরা পাই যে তোমার যোগ্য গান বিরচিব বলে বসিয়াছি নিপ নিকুঞ্জ বনে নির্জনে। কিন্তু এখন মানুষ নির্জন খুঁজতে চায়, লোকালয় থেকে দূরে, অনেক দূরে তাদের মনে প্রশান্তি খুঁজতে চায়, তাদের জন্য কিন্তু কৃষি পর্যটন একেবারেই আদর্শ। আরেকটা নতুন দিকের কথা আমাদের মাথায় এসছে, এটা কোথাও চালু আছে বলে আমরা শুনিনি এখনো, কি দু এক জায়গায় অল্প বিস্তর শুনেছি, যেটা হচ্ছে অপারেশনের পর যখন হাওয়া বদল বলে জিনিস আছে, আমরা রবি ঠাকুরের বিভিন্ন ফেজে পাই যে তিনি হাওয়া বদল করতে দার্জিলিং এ যেতেন, এই হাওয়া বদলের এই যে সুযোগের, এটা কিন্তু একটা সুযোগ, কেননা এখন আর দার্জিলিং চাইলেই যাওয়া যাবে না, তারা কলকাতার উপকণ্ঠেও যদি 5-6 দিন যদি হাওয়া বদল একটু উঠতে পারেন সেটা কিন্তু সামগ্রিক দিককে সুন্দর করে বলে আমাদের মনে হয়।
1: একদম, আসলে আমরা এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে কখন যে আমরা হাঁপিয়ে উঠি সেটাই আমরা নিজেরাই মনে করতে পারি না, তাই সেই কংক্রিটের জঙ্গল থেকে একটু মুক্তির আস্বাদ পেতে বা একটা প্রকৃতির ছোঁয়া পেতে, যেটা যে কবির কথা যদি বলি যে ফিরে চল মাটির টানে, আর আমাদের আজকের আলোচনাটা আপনারা নিশ্চয়ই যারা শুনছেন খেয়াল করেছেন যে আমাদের আলোচনাটা হচ্ছে একেবারেই মাটির কাছাকাছি, মাটির মধ্যে থেকেই আলোচনাটা হচ্ছে, এবং আমরা বারবার আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি একদম মাটির কাছে, মাটির টানে, কৃষির টানে, একদম গ্রাম বাংলার বুকে। এবারে এই যে গ্রামীণ পরিবেশে আমরা যেখানে যাচ্ছি, এবং কৃষিটা তো একটা শিক্ষণীয় বিষয়, সেক্ষেত্রে শিশুরা, তাই এই যে

0: আছে তারা কিন্তু সেটা ঠিক তাদেরকে একটা ট্রেনিং মোডে সমস্ত কিছু আইডিয়া নিতে পারে, এবং সাথে সাথে গার্জেনরাও থাকলে যে জায়গাগুলো খুঁটিনাটি দরকার আছে তারা ধরিয়ে দিচ্ছে। এবং এটা শুধু শিশু, শিশুর থেকেও আরও যারা দেখবেন স্কুল পড়ুয়া আছে তারাও পিকনিক মোডে সেখানে যদি যায় তাদেরও কাছে কিন্তু একটা এগ্রিকালচার একটা শিক্ষামূলক ভ্রমণ হিসেবেও কিন্তু তারা নিতে পারবে। এবং এই কৃষিটা একদম বাচ্চা থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলের কাছে একটা ট্রেনিং পারপাসে টোটাল জিনিসটা কিভাবে বীজ থেকে ফলন তোলা পর্যন্ত, ফসল তোলা পর্যন্ত একটা শিক্ষণীয় বিষয়, মানে তাদের কাছে একদম পাঠ্য বইয়ের মতো খুব হাতে নাতে দেখা এবং শেখা, সিইং ইজ বিলিভিং যেটা বলে, একদম তারা কিন্তু এই জিনিসটা শিখতে পারছে।
1: আচ্ছা, আপনারা দুজন বিশেষজ্ঞ রয়েছেন এই বিষয়ে, আমি যদি আপনাদের দুজন থেকেই জানি যে ধরুন আমাদের আজকের অনুষ্ঠান শুনে আমাদের কোনো শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধু তারা এই ব্যাপারটাতে আগ্রহী হলেন যে আমরা ঠিক আছে আমরা যদি আমার মাঠটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি তাহলে বোধহয় আমি কিছু মুনাফা, অতিরিক্ত মুনাফা পেতে পারি, হয়তো কোনো পর্যটক তারা এলেন ঘুরতে তার ফিল্ডে, সেখানে তাহলে একজন যদি এন্টারপ্রেনার কথা ডক্টর চট্টরাজ বলছেন, একজন কৃষক বন্ধু কিভাবে তার জায়গাটাকে সাজাবেন বা ডেকোরেট করবেন, কি কি আইটেম রাখা দরকার যেটা একটা ব্যবসায়িক দিক হতে পারে, কি মনে করেন?
2: স্যার একটু আগেই বললেন সিন ইজ বিলিভিং, তাই এক্ষেত্রেও আমাদের ওই কনসেপ্ট যেটা হচ্ছে যদি কোনো এন্টারপ্রেনিয়র তার খামারটাকে সাজিয়ে তুলতে চান বা এটা সত্যিই তারা শুরু করতে চান, আমাদের সামিটিতেও সুযোগ রয়েছে। প্রত্যেক বছর আমরা এই ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করি। আমাদের যে ওয়েবসাইট www.samitiwb.org, এই ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন এখানে প্রত্যেক বছর ট্রেনিং প্রোগ্রামের শিডিউল থাকে। আপনারা অ্যাপ্লিকেশন করুন, আমাদের সামিটি নরেন্দ্রপুরের অফিসেও আসতে পারেন, আপনাদেরকে আমাদের অধ্যক্ষ এবং ডাইরেক্টর রয়েছেন উনি বা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা চেষ্টা করব একসঙ্গে, যেমন অন্যদের সঙ্গে আমাদের প্রশিক্ষণ দিয়ে আমরা থেমে থাকি না, তার সঙ্গে লেগে থাকি, আমরা আপনার সঙ্গে লেগে থাকবো নিশ্চিত।
1: বেশ, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে আপনারা কিভাবে যোগাযোগ করতে পারেন বা এই ব্যাপারে যদি আগ্রহ প্রকাশ করেন কিভাবে আপনারা ভালোভাবে শিখতে পারবেন, এই ব্যাপারটা তো সবকিছু তো শেখার উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে যদি সম্প্রসারণের উপায় কিছু থাকে সেটা যদি ডক্টর চট্টরাজ বা ডক্টর দাস আপনারা দুজনে মিলেই বলেন যে এই জিনিসটাকে যদি প্রচার এবং প্রসারের মাধ্যমে আরো যাতে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে।
0: আমরা যেরকম এবছর একটা ধরুন ন্যাশনাল ওয়ার্কশপ কাম এক্সিবিশন করেছিলাম ঝাড়গ্রামে মানিকপাড়ায়, মনের পাখি যে আছে এখানে এক্সটেনশন এডুকেশন ইনস্টিটিউট আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে, এই যে অ্যাগ্রো ট্যুরিজমের সেখানে যে তিন দিন ট্রেনিং, সেখানে বিভিন্ন এন্টারপ্রেনিওর ঝাড়গ্রাম অঞ্চলের যারা যারা করছে তারা ছিলেন, এবং সেখানে থিওরিগত আমরা কিছু ব্যবস্থা রেখেছিলাম। এর সাথে সাথে বনের পাখি যে আছে সেখানে হাতে নাতে উনিও একটা অ্যাগ্রো ট্যুরিজম করেছেন, এবং সেটা প্রথমে তারা দেখে নেওয়া হলো। আমাদের এক্সপার্ট যেটা আছে ইআই এবং আমাদের সমিতির যারা ছিলেন তারা প্রথাগতভাবে থিওরি প্র্যাকটিক্যাল সেখানে ক্লাস প্লাস প্র্যাকটিক্যাল দেখানো, এবং দেখানোর সাথে সাথে তাদের ঘরে কিভাবে আরো ডেভেলপ করা যায়, ধরুন সেখানে কোনো কোনো জিনিস আমাদের যেরকম ডেয়ারি আছে, ফিশারি আছে, পন্ড আছে, সেখানে কি কি রাখা যায়, কি কি মাছ আমরা রাখতে পারি সেগুলো আছে, প্লাস ক্রপের যেরকম ধরুন যে দানা শস্য আমরা কি রাখলাম, কেন রিটার্নটাও একটা ব্যাপার আছে, তিন মাসের মধ্যে আমরা যাতে রিটার্ন পাই সেদিকেও গুরুত্বপূর্ণ একটা দিক রাখতে হবে। এর সাথে সাথে বাজার যত মানে বাজারের চাহিদা অনুযায়ী আর্লি যেরকম দেখবেন এই যে দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটার মধ্যে যদি আমরা কপি জাতীয় ফসলটা তুলতে পারি, বাজার মূল্য কৃষকরা এক একটা পিস 40-60 টাকা পেতে পারে, সেইভাবেও কিন্তু আমরা এই কৃষি পর্যটন অ্যাগ্রো ট্যুরিজমে আমরা কিন্তু সেট করা হয়। এবং কিছু কিছু হাই ভ্যালু ক্রপ দেখবেন রামবুতান পলসান ডুরিয়ন যেগুলো খুব অ্যান্টি অক্সিডেন্ট, 2-3 বছর মধ্যে যেগুলো ফল আসবে সেই ধরনের কিন্তু ফ্রুটস ক্রপ আমরা লাগাবার চেষ্টা করছি বা আমরা উপদেশ দিই, যার ফলে দানা শস্য ফ্রুটস ফিশারি ডিয়ারি সমস্ত কিছুই কিন্তু একটা অ্যাসেম্বলি এমনভাবে করে দেয়া হয় যাতে সমস্ত কিছু তারা ইনকামটা বা অর্থনৈতিক মুখ দেখে। এবং ডক্টর চট্টরাজও যেটা বলছিলেন সেলফ হেল্প গ্রুপ, তাদেরও সেই গ্রামীণ যে জায়গাগুলো তাদের যে হাতের যেগুলো জিনিস আছে ওখানে ওই মেলাতে তারা ডিসপ্লে করেছিল, এবং সেখান থেকেও তারা কিছু আয় করতে পারে, এবং সেটাও সুদূর প্রসারী।
1: ঠিক, একদমই তাই। আসলে আমরা যারা এই বারবার যে কথা আমি বলছি যে গালানকোঠার জঙ্গলে বাস করে আমরা হাঁপিয়ে উঠি, আমরা সেই অরণ্যের সন্ধানে যদি এগিয়ে চলি, আমরা সেই প্রকৃতির কাছে যদি থাকতে পারি, তাহলে আমাদের মানসিক শারীরিক

0: এবং বৌদ্ধিক যে বিকাশ ঘটতে পারে সেটা বোধ হয় এই কিছুটা হলেও কৃষি পর্যটনের মধ্যেও ঘটতে পারে। আমাদের সময় প্রায় শেষ, আমরা শেষ করব একেবারে আজকের অতিথি হিসেবে আমাদের যারা রয়েছেন তাদের থেকে সামান্য ছোট্ট ছোট্ট পরামর্শ নিয়ে আমাদের কৃষক বন্ধুদের বা শ্রোতা বন্ধুদের জন্য। এই যে কৃষি পর্যটন নিয়ে যদি কোনো শ্রোতা বন্ধু আগ্রহী হন তাদের উদ্দেশ্যে কি বলবেন সংক্ষেপে ডক্টর দাস?
1: এই কৃষিটাকে পর্যটন হিসেবে যদি কৃষকরা দেখে এবং তার উপর ভিত্তি করে নতুন যে সমস্ত দিকগুলো আছে সেগুলো সংযুক্ত করুক, কেন আবহাওয়ার খামখেয়ালি ফোনায় একচেটিয়া বা এক ধরনের ক্রপ থেকে আমরা যদি সরে একসাথে অনেকগুলো এন্টারপ্রাইজকে যুক্ত করে এগোতে পারি, তাহলে কিন্তু কৃষির নতুন যে অর্থনৈতিক দিক, সম্ভাবনাময় দিক তারা কিন্তু পাবে।
0: বাহ, আমাদের সময় একেবারে শেষ, আজ আমাদের এখানেই থামতে হচ্ছে। আজকে আমরা আলোচনা করছিলাম কৃষি পর্যটন ও গ্রামীণ অর্থনীতির নতুন দিক, আর এই বিষয়ে এতক্ষণ আমাদের মধ্যে বিস্তারিত জানাবার জন্য উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম সামেটির অধ্যক্ষ ও পরিচালক কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ডক্টর সৌরেন্দ্রনাথ দাস এবং ফ্যাকাল্টি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র সামেটির রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর ডক্টর রানা প্রতাপ চট্টরাজ। ডক্টর চট্টরাজ এবং ডক্টর দাস, আপনাদের দুজনকে আজকের মতো নমস্কার জানাই।
2: নমস্কার।
3: নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। নমস্কার।

0: ঈশানবাণী এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে সন্ধ্যে 7:10।
1: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায়ে আর ডক্টর কি সলাহ লে।
1: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন আর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
2: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করে।
1: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
0: শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজ উপস্থিত হয়ে গেছি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টি হলো যে বর্ষাকাল কিন্তু একেবারেই চলছে, গ্রামের রাস্তাঘাট, বাড়ি ঘর জলে জলময় চারিদিক, আর এই সময় কিন্তু বিভিন্ন অসুখ বিসুখও বাসা বাঁধে ঘরে ঘরে। বিশেষত আমাদের পরিবারগুলিতে যে ছোটরা রয়েছে, শিশুরা রয়েছে, এই সময় অর্থাৎ এই বর্ষাকালে কিন্তু তাদের ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া এ সমস্ত প্রতি ঘরে ঘরেই লেগে থাকে। তাই আজকে আমাদের বিষয় বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার, এবং এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আনন্দ চন্দ। আমি ডাক্তারবাবুকে স্টুডিওতে স্বাগত জানাই।
4: নমস্কার
3: ডাক্তারবাবু। যেমন বলছিলাম যে এই সময়টা আমাদের যে ঘরে বাড়িতে যে শিশুরা থাকে সেই শিশুদের বিশেষত জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ এগুলো তো সাধারণভাবে একেবারে ঘরে ঘরে লেগেই থাকে, কিন্তু এই বর্ষাকালটায় এর সাথে আরও কি কিছু বিশেষ অসুখ হয়, নাকি এই অসুখগুলোই আরো বড় আকার ধারণ করে, সেই একটা সাধারণ ধারণা যদি আপনি প্রথমেই আমাদেরকে দেন।
4: দেখুন, সর্দি কাশি জ্বর, তার মধ্যে জ্বর এর কারণ কিন্তু অনেক বিভিন্ন কারণে হতে পারে। যেরকম টাইফয়েড হতে পারে, ডেঙ্গি হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, চিকুনগুনিয়া হতে পারে, এবং সর্বোপরি কলেরা হতে পারে।
3: ঠিক,
4: সবেতেই কিন্তু মোটামুটি জ্বর আসেই। কাজে কাজে এই চিকিৎসা জগতের আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে গিয়ে শুধু জ্বর বলে ছেড়ে দিলে হবে না, তার কি কারণে জ্বর এসেছে সেইটা কিন্তু নির্ণয় করা দরকার, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের চিকিৎসার তীর সেই দিকেই থাকবে আর কি।
3: অর্থাৎ আপনি এই যে যে অসুখগুলোর কথা বললেন, চিকুনগুনিয়া, টাইফয়েড, কলেরা, মোটামুটি এগুলো বর্ষাকালেই সাধারণত দেখা যায়, তাই তো?
4: না, বর্ষাকালে এগুলো বেশি দেখা যায়, তার মানে কিন্তু এই নয় যে অন্য সময় এগুলো হতে পারে না বা হয় না।
3: যেমনটা আপনি বললেন যে টাইফয়েড এর কথা, টাইফয়েড কি সারা বছরে হয় নাকি বর্ষাকালেই এর প্রকোপটা বাড়ে?
4: না, টাইফয়েড কিন্তু জলবাহিত রোগ, সাধারণত খাবার থেকেও হতে পারে, কিন্তু সাধারণত এই বর্ষাকালে যেখানে পুকুর ভেসে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, দূষিত জল খাবার জলের সাথে মিশে যাচ্ছে, খাবার যে বস্তু তার সাথেও মিশে যাচ্ছে, তার থেকেই এটা বেশি হয়।
3: আচ্ছা,
4: কিন্তু অন্য সময়ও কিন্তু এটা হতে পারে।
3: আর এই যে টাইফয়েড, এছাড়াও এই বর্ষাকালে এমন কোন কোন অসুখ যেগুলো খুব বেশি দেখা যায় বা আমাদের ভীষণ ভোগায়?
4: একটু আগে যেরকম বললাম যে চিকুনগুনিয়া একটু ভিন্ন ধরনের জ্বর, তারপরে কলেরা, ডায়রিয়া হয়, গ্যাস্ট্রো এন্টেরাইটিস হয়, বমি পায়খানা, এছাড়া যেটা অল্প শোনা যায় সেটা হচ্ছে গিয়ে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটাকে বলে লেপ্টোস্পাইরা। সাধারণত কন্টামিনেটেড ওয়াটার বা দূষিত জল থেকেই এটা হয়ে থাকে। এছাড়া স্ক্রাব টাইফাস এবং দাদ, যেটা একটা জুনোটিক ডিজিজ, চর্মরোগ। এছাড়া কিন্তু জন্ডিস এ এবং জন্ডিস ই,
3: মানে হেপাটাইটিস এ এবং ই,
4: হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই।
3: তাহলে এই যে হেপাটাইটিস এ বা ই এর কথা বলছেন, সেটা তো রক্তবাহিত রোগ নাকি জলবাহিত রোগ?
4: না, হেপাটাইটিস এ আর ই কিন্তু জলবাহিত রোগ।
3: আচ্ছা আচ্ছা, তার মানে এই জন্যই বর্ষাকালে এটাও বাড়তে পারে?
4: এটা বাড়ে, হ্যাঁ।
3: মানে এটার কি কি লক্ষণ বা এটা থেকে কি করে প্রতিকার পাওয়া যাবে?
4: প্রতিকার হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের এই যে দূষিত জল, সেটা যাতে দূষিত বা কন্টামিনেটেড না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন সব ইউটেন্সিলস,
3: বাসনপত্র
4: সেটাতে ভালো করে ধুয়ে রাখতে হবে। মানে দুবার তিনবার করে আমাদের হাত পা ধুতে হবে বাইরের থেকে এলে পরেই, কোনো কিছু ধরলে পরেই। এবং সর্বোপরি হচ্ছে গিয়ে আমাদের কিন্তু প্রতিরোধক চিকিৎসা, যেটা সেটা হচ্ছে গিয়ে টিকা বেরিয়েছে এখন আমাদের আশীর্বাদ স্বরূপ আর কি,
3: হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই দুটোরই কি?
4: হ্যাঁ, নন, ওটাকে আমরা ননে নন বি বলি সাধারণত। হেপাটাইটিস এটা আমাদের এখানে এখনো পাওয়া যাচ্ছে, কাজে কাজে সেইগুলো কিন্তু অবশ্যই দিয়ে নেওয়া উচিত। যদিও এটা অপশনাল টিকার মধ্যে পড়ে, ঐচ্ছিক টিকার মধ্যে পড়ে, কিন্তু যারা যারা আমরা পারবো তারা যেন অন্যান্য টিকার সাথে প্রাইমারি টিকা বা যে ছটি মারক রোগের টিকা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেন, তার সাথে সাথে এগুলোও কিন্তু নিয়ে নিতে হবে। তার মধ্যে কিন্তু টাইফয়েডের টিকাও পড়ে।
3: একেবারেই তাই। আচ্ছা, আমরা এই যে হেপাটাইটিস এ এবং ই এর কথা বলছি, এই টিকা ঐচ্ছিক টিকা, তাহলে কি এগুলো স্বাস্থ্য কেন্দ্রে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আমরা পাচ্ছি না, তাই তো?
4: হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রকের ইচ্ছে থাকে অনেক টিকা দেওয়ার, কিন্তু সবসময় কুলিয়ে ওঠে না। সেই কারণে এগুলো কিন্তু রেকগনাইজ টিকা, কিন্তু এখন

0: অবধি সেই সরকারি ছাতার তলায় আসেনি, অদূর ভবিষ্যতে হয়তো সে এগুলোও চলে আসবে।
1: তবু আপনি বলছেন যে এই টিকাগুলো নিয়ে রাখা সবসময়ই ভালো।
0: নিশ্চয়ই,
1: এবং সেক্ষেত্রে টাইফয়েডের টিকাটাও আমরা পাচ্ছি সরকারি সহযোগিতায়, তাই তো?
0: না, এটাও ঐচ্ছিক টিকা। কিন্তু এর মধ্যে একটা ভালো দিক হচ্ছে, এই যে কনজুগেটেড টাইফয়েড টিকা যদি আমরা নিই, তার মধ্যে কিন্তু চারটে ভ্যারিয়েন্টই ওর মধ্যে রয়েছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে চারটে টিকা একসাথে নিয়ে নেওয়া যায় এবং প্রোটেকশন দেয়।
1: তার মানে অসুখকে আটকানোর জন্য বা প্রতিরোধ করার জন্য তার যে টিকাগুলি রয়েছে, সেই টিকাগুলি শিশুদের ঠিক ঠিক বয়সে নিয়ে নেওয়াটা একটা অন্যতম উপায় সেই অসুখটাকে এড়িয়ে যাওয়ার জন্য, তাই তো?
0: নিশ্চয়ই।
1: এবং আমরা বর্ষাকালের অসুখের কথা বলতে গেলে আপনি যেমন বলছিলেন যে চর্মরোগ দাদের কথা, এবং তার সাথে সাথে আপনি আরো দুটি অসুখের কথা বললেন, আমি যেটা প্রথমেই শুনলাম আপনার কাছে, যেমন লেপ্টোস্পাইরা এবং স্ক্রাব টাইফাস, এই রোগ দুটো সম্পর্কে একটু বলুন না।
0: দেখুন, দাঁত তো আমরা সকলেই জানি যে আমাদের চামড়াতে হয়, এবং সেটা কেন বাচ্চাদের ক্ষেত্রে খুব ঝামেলা করে সেটা কিন্তু, এক তো হাইজিনিক সে ভালো করে থাকতে পারে না, চুলকায়, এবং একজনের থেকে আরেকজনের সংক্রমিত হতে পারে একটা পুরো মানে সংসারে আর কি। আলটিমেটলি আমরা যদি দেখি, সেটাও কিন্তু এই বাচ্চাদের কিন্তু নিউট্রিশনগত মানে পুষ্টিগত কিন্তু অসুবিধা করে থাকে। এছাড়া স্ক্রাব টাইফাস তো নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়েছে, জ্বর তো সব জায়গাতেই হবে, এবং এই লেপ্টোস্পাইরাও কিন্তু সব জায়গাতে এটা হয়নি এখনো, কিন্তু ভারত সরকারের সেই দিকে দৃষ্টি আছে যাতে গ্রামাঞ্চলেও স্ক্রাব টাইফাস বা লেপ্টোস্পাইরা আর যে নির্ণয়, এটাও যাতে প্রাইমারি হেলথ সেন্টার বা গ্রামাঞ্চলে যে যে সরকারি হাসপাতাল আছে সেখানেও যাতে উপলব্ধ হয়।
1: দাদের ক্ষেত্রে তো যেমন আমরা জানি যে স্কিনের উপরে বা চামড়ার উপরে গোল গোল চাকা চাকা হয় এবং সেটা চুলকায়, এই ধরনের লক্ষণ থাকে। এই দুটি অসুখ, যেমন লেপ্টোস্পাইরা এবং স্ক্রাব টাইফাস, এই দুটি অসুখের লক্ষণ কি কি এবং এগুলো কিভাবে হচ্ছে শিশুদের, সেটা যদি একটু বলেন।
0: এই যে স্ক্রাব টাইফাস সাধারণত এই টিক্স বা পোকামাকড়ের কামড় থেকে হয়ে থাকে, এবং সাধারণভাবে জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক দিলে সেটা কিন্তু যেতে চায় না।
1: আচ্ছা।
0: এবং এর কিছু কিছু অন্য রকম চিকিৎসা আছে, তার মধ্যে ডক্সিসাইক্লিন খুব করে দিতে হয়, এবং অনেক ক্ষেত্রে মেট্রোনিডাজলও দিতে হয়। এবং লেপ্টোস্পাইরার ক্ষেত্রেও এটা সাধারণত এই যে জলে পশুদের বিষ্ঠা বা পেচ্ছাপ সংক্রমিত হয়ে যায় বা মিশে যায়, তার থেকেও এটা হয়।
1: মানে গবাদি পশুর থেকে কি হতে পারে?
0: হ্যাঁ, গবাদি পশুর থেকেও হতে পারে।
1: তার মানে কোন কোন পশুর থেকে সাধারণত হয়? কারণ দেখুন, গ্রামাঞ্চলে তো বেশিরভাগ বাড়িতেই, বিশেষত কৃষক ভাই বোনেরা রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তাছাড়াও প্রতিটা গ্রামের বাড়িতেই একটু করে ছাগল, গরু, ভেড়া, এ সমস্ত তো থাকেই, মানে গবাদি পশু থাকেই তাদের। তাহলে সেক্ষেত্রে কি বিশেষ কোনো সতর্কতা শিশুদের জন্য নেওয়া উচিত?
0: নিশ্চয়ই। এই যে ছোটবেলায় আমরাও কিন্তু জমা জলে খেলাধুলা করেছি, কিন্তু যেহেতু এখন দেখা যাচ্ছে যে জায়গার সংকুলান হচ্ছে না বা পপুলেশন অনেক বেড়ে গেছে, কাজে কাজে এই যে ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট, অর্থাৎ পশুদের সাথে, সে গবাদি পশুও হতে পারে এবং অন্যান্য আশেপাশে যে পশুরা পাখিরা থাকে তাদের সাথে, কিন্তু আমাদের সংঘাতটা অনেক বেড়ে গেছে আগের থেকে। নিশ্চয়ই পশু পাখিদের সাথে মিলেমিশে থাকাটা দরকার, কিন্তু এটাও দেখতে হবে তাদেরকেও কিন্তু টিকা দিয়ে রাখতে হবে, তাদেরকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারা যদি সংক্রমিত হয় তবেই সেই পশুর যে নির্গত বিষ্ঠা বা মলমূত্র থেকে কিন্তু মানুষে সেটা সংক্রমিত হতে পারে।
1: মানে বাড়ির যে শিশু সন্তানটি আছে তাকে যেমন করে টিকাকরণ করব বা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, ঠিক তেমনভাবেই আমার বাড়ির যে গবাদি পশুটি রয়েছে তাদেরও একই রকম যত্ন করতে হবে, যাতে তাদের থেকেও কোনো অসুখ আমার শিশুর মধ্যে বাহিত না হয়, তাই তো?
0: ঠিক।
1: আচ্ছা, আরো একটি অসুখ যেটা বর্ষাকালে

0: আমরা সাধারণত মনে হয় যে একটু পেট খারাপ হয়েছে, একটু বমি হচ্ছে, ডায়রিয়া বলি সাধারণত আমরা, কিন্তু এটা কি শুধুই সবসময় ডায়রিয়া, নাকি এর থেকে আরো কিছু মারাত্মক অসুখ হতে পারে?
1: না, সাধারণভাবে ডায়রিয়া হচ্ছে গিয়ে পেট খারাপ হওয়া। ডায়রিয়া, এই পেট খারাপ হওয়ার সাথে সাথে যদি বমিও হয়ে থাকে, একটা ইনফ্লামেশন, তার সাথে একটু জ্বরও হতে পারে, সেটাকে ডাক্তারি পরিভাষায় আমরা বলে থাকি গ্যাস্ট্রোএন্টেরাইটিস। এছাড়াও কিন্তু ঠিক এই একই রকম ভাবে জ্বর আসতে পারে, বমিও হতে পারে এবং নির্জীব হয়ে যেতে পারে। আর একটা সাংঘাতিক অসুখ যেটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কলেরা।
0: কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, এই কথাও আমাদের ভীষণ ভাবে শোনা।
1: কলেরা বর্ষাকালে একটু বেশি ছড়ায়, তার মানে এই নয় যে অন্য সময় হতে পারে না। যেখানেই হাইজিনের অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যেখানেই ক্রাউডিং হবে, অর্থাৎ ঘিঞ্জি হয়ে থাকবে, মানুষ কম জায়গার মধ্যে বেশি সংখ্যক মানুষ যে বসতি করে আমরা থাকি, শহরাঞ্চলেও হয়। একটা সময় কিন্তু লন্ডনের একটা এশিয়াটিক কলেরা ম্যাপ পর্যন্ত ছিল, যেরকম কলকাতারও ছিল, যেরকম পশ্চিম বাংলারও ছিল, সেইখানেও তারা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। এখন কিন্তু আগের তুলনায় কলেরা অনেক কমেছে ঠিকই, কিন্তু নির্মূল হয়ে যায়নি।
0: সেক্ষেত্রে কি জীবনহানি ঘটতে পারে?
1: সাংঘাতিক, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে। এবং কলেরা সব থেকে দুঃখের কথা হচ্ছে গিয়ে খুব দু ঘন্টার থেকে তিন ঘন্টার মধ্যে পায়খানা হতে হতে সেই ফোর্সফুল ডায়রিয়া আর কি, হতে হতে একদম ইররিভার্সিবল হয়ে যায়, অর্থাৎ আর বেঁচে ফেরার জায়গায় থাকে না।
0: এবং শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে,
1: সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এবং কলেরাতে কিন্তু এখনো প্রায় বছরে 95,000 মৃত্যু কলেরার জন্যই হয়। এবং এই কলেরার চিকিৎসা এবং এই কলেরার রিসার্চের জন্যে আমাদের এই আইডি হাসপাতালে, যেখানে আমরা সাধারণত গিয়ে ভর্তি হওয়া কথা, তার পাশে নাইসের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ, সেটাও কিন্তু ভারত সরকার থেকে প্রতিষ্ঠা করা হয়েছে। তারা এই এই কলেরা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখে এবং সার্ভেলেন্স হয়, অর্থাৎ তারা টিম পাঠায় সব জায়গায় স্যাম্পল নিয়ে, সেখানে তার রিসার্চ হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে এই কলকাতা শহরে বা এই পশ্চিমবাংলার একজন প্রফেসর শম্ভুনাথ দে, উনি কিন্তু প্রথম, যার জন্ম হয়েছিল 1915 সালে, উনি প্রথম আবিষ্কার করেন যে সাধারণ ডায়রিয়া আর কলেরার মধ্যে তফাতটা কোথায়। উনি প্রথম কিন্তু চিহ্নিত করেন যে কলেরার বিপদটা যে শুধু সাধারণ পায়খানা হয়ে যাওয়া বা একটু বমি হলো তা নয়, সেটা যে একটা কলেরা, যে একটা টক্সিন, যেটা সাধারণত আমরা বলে থাকি এটা একটা হলো টক্সিন, তার টাইপ এ টাইপ বি থাকে। আমি ওই সব সাইন্টিফিক কচকচানির মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা আমাদের জানতে হবে যে এই কলেরা টক্সিনের জন্যে এই ক্লোরাইড আয়ন এত বেশি করে বেরোতে থাকে, তার পেছনে পেছনে সেটাকে তাড়া করে আমাদের শরীরের বা কোষের জল, এবং এমনিতে যা তার তো মানে জলীয় পায়খানা হয়ে যাচ্ছে, তার সাথে সাথে এত ফোর্সফুলভাবে সেই জল নির্গত হতে থাকে যে মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু সেটা ইররিভার্সিবল হয়ে যায়। এবং অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, যদিও আগের থেকে অনেক আমাদের এটা কমেছে, বিশেষ করে ওরাল রিহাইড্রেশন থেরাপি, উনি ওনার রিসার্চের জন্য এটা বেরোয়। এবং সেইখানে আর একজন পশ্চিমবাংলার স্বনামধন্য ডাক্তার প্রফেসর দিলীপ মহলানবিশ, যার নামে, যার স্মৃতির উদ্দেশ্যে আইডি হাসপাতালে একটা ওয়ার্ডও আছে, উনি যদি বা একটু স্বীকৃতি পেয়েছেন, কিন্তু আমার দুঃখ যে প্রফেসর শম্ভুনাথ দে কিন্তু সেই স্বীকৃতি আমার মনে হয়েছে যে এখনো অবধি পেয়ে ওঠেননি আর কি। এবং আমাদের চিকিৎসা মহলের বা চিকিৎসা বিজ্ঞানীদের এইটা ধারণা হওয়া উচিত যে উনি মরণোত্তর হলেও ওনার যেন যোগ্য সম্মান উনি পান।
0: আমাদের সময়টা খুব শেষ হয়ে আসছে, সেই জন্য আমরা একেবারে দ্রুত আরও কয়েকটি রোগ যেমন ম্যালেরিয়া

0: ডেঙ্গু, এই সমস্ত অসুখও কিন্তু এই বর্ষাকালে দেখা দেয় বা বর্ষার পরে পরেই দেখা দেয়, সেগুলোর থেকে কিভাবে আমরা রেহাই পাবো সেটা যদি একটু বলে দেন।
1: ম্যালেরিয়া কিন্তু বর্ষাকালে বেশি দেখা যায়, কিন্তু সারা বছর ধরে হতে পারে। বরঞ্চ যখন এই যেরকম বর্ষা আরম্ভ হয়েছে, এখনই কিন্তু ম্যালেরিয়া বেশি হবে না, কিছুদিন পরে যখন জলটা থিতু হবে, পরিষ্কার হবে, তখন কিন্তু ওই ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিস, এখানকার ক্যারিয়ার ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস স্টিফেনসাই, কিন্তু ডেঙ্গির ক্যারিয়ার সাধারণত হচ্ছে এডিস, এডিস অ্যালবোপিকটাস, যেটা একদম দাঁড়া দাঁড়া মতন থাকে, একদম ডোরা ডোরা, হ্যাঁ, দাগ দাগ থাকে, সেইটা আমাদের জেনে নিতে হবে। সেই মশা আমাদের যাতে কম কামড়ায়, সে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক, আমাদের মশারি ব্যবহার করতে হবে, আমাদের ধূপধুনো দিতে হবে যাতে মশা এক জায়গায় বসতে না পারে, আমাদের কামড়াতে না পারে। এই ম্যালেরিয়ার খুব অদূর ভবিষ্যতে হয়তো টিকাও কিছুদিনের মধ্যে আমরা আমাদের জীবৎকালে দেখতে পারবো, বেরিয়ে পড়েছে বা মানে তাই নিয়ে রিসার্চ হচ্ছে, আমরা হয়তো কিছুদিন পরেই এর টিকা বেরিয়ে যাবে। ডেঙ্গির ক্ষেত্রেও কিন্তু আসল কথা হচ্ছে গিয়ে প্রিভেনশন,
0: অর্থাৎ জমা জলের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এবং যাতে বাড়িতে মশার প্রকোপটা কম হয়, মশারি টাঙানো যায়, সেটাও আমরা খেয়াল রাখবো, তাই তো?
1: ঠিক।
0: শেষ করব এই বলে যে একটা সাধারণ সুস্থ শিশু বা একটা শিশুর সাধারণ স্বাস্থ্য কি করে সুস্থ থাকবে সেইটা আমরা এই বর্ষাকালে কিভাবে খেয়াল রাখব।
1: প্রথম কথা হচ্ছে গিয়ে বাচ্চারা জল জমা জলে একটু খেলাধুলা তো করবেই, কিন্তু তারপরে আমাদের দেখতে হবে সেখান থেকে সে যখন বাড়িতে আসবে ভালো করে পরিষ্কার করে স্নান করে এবং আবার তাকে শুকনো গরম জামা কাপড় পরিয়ে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তার যেন পুষ্টিটা ঠিক হয়, ঠিক ঠিক খাবার দাবার পায়। তৃতীয় হচ্ছে গিয়ে তাদের সমস্ত ঐচ্ছিক এবং প্রাইমারি টিকাকরণ সেগুলো যাতে তাদের বাবা মারা তাদের দিয়ে নেন, এটা কিন্তু আমাদের নিশ্চয়ই করে দেখতে হবে, তবেই কিন্তু আমাদের সেই সুস্থ রাখতে পারবো আমাদের বাচ্চাদের।
0: এবং সেই সঙ্গে আমার মা বোনেদের আমি আরো একটি কথা বলবো, যে কোনো অসুখ দেখা দিলে, জ্বর হলে, সর্দি কাশি হলে, সেটা অবহেলা না করে অবশ্যই বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যান। আজকের অনুষ্ঠানে আর বিশেষ কথা বলার সুযোগ আমাদের নেই। আমরা আজকে কথা বলছিলাম বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আনন্দ চন্দ। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার, বিদায় নিচ্ছি, আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক।
2: কৃষকতার পরিবার এখানে শেষ হলো, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনা নমামি বসু রুদ্র। পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে কতই না আজব ঘটনা, বিচিত্র উৎসব আর অদ্ভুত শখের সমাহার। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে এ ধরনের বিচিত্র খবরগুলো আমাদের অবাক করার পাশাপাশি বিনোদনও দেয়। চলুন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এমনই কিছু বিচিত্র সংবাদ জেনে নেওয়া যাক। 2026 ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো শুধু ফুটবলের জন্যই নয়, বরং তাদের বিচিত্র সংস্কৃতির জন্যও বিশ্বজুড়ে সমাদৃত। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী ও নজরকাড়া উৎসবটি হল ডে অব দ্য ডেড বা স্থানীয় ভাষায় দিয়া দি লস মোর্তস। প্রতি বছর পয়লা ও দোসরা নভেম্বর মেক্সিকো জুড়ে এটি পালিত হয়। অবাক করা বিষয় হল মৃত্যু মানেই যেখানে স্বজন হারানোর কান্না, সেখানে এই উৎসবে মৃত্যুকে ঘিরে কোনো শোক পালন করা হয় না। মেক্সিকানরা বিশ্বাস করেন এই বিশেষ দিনে মৃত আত্মীয় স্বজনদের আত্মা পৃথিবীতে নেমে আসে পরিবারের সঙ্গে সময় কাটাতে, তাই মানুষ প্রিয়জনদের স্মরণ করে ভৌতিক সাজে সেজে গান গান, নাচেন এবং প্রিয় খাবার তৈরি করে আনন্দ উদযাপন করেন। ফল আমাদের স্বাস্থ্যকর খাবারের তালিকায় থাকলেও বিশ্বে এমন কিছু ফল আছে যা বিলাসিতার চূড়ান্ত প্রতীক, যেমন জাপানের হোক্কাইডো অঞ্চলে উৎপাদিত জিউবারি কিং মেলানকে বলা হয়

বিশ্বের সবচেয়ে দামি ফল। নিখুঁত আকৃতি ও বিশেষ স্বাদের কারণে একজোড়া ইউবারি কিংমেলানের দাম হতে পারে $30,000 থেকে $45,000 বেশি। এদিকে ব্রিটেনের কর্নওয়ালে লস্ট গার্ডেন্স অব হেলিগানে ভিক্টোরিয়ান যুগের পদ্ধতিতে বিশেষ এক আনারস উৎপাদিত হয়, যার প্রতিটির দাম প্রায় $1,500 পর্যন্ত হতে পারে। আবার চীনে বিশেষ ছাঁচ ব্যবহার করে ন্যাসপাতিকে ছোট বুদ্ধ মূর্তির আকার দেয়া হয়, যা অভিনবত্বের কারণে অত্যন্ত জনপ্রিয় এবং সাধারণ ন্যাসপাতির চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়। পুলিশ সাধারণত বেপরোয়া গতির গাড়িকে জরিমানা করে, কিন্তু যুক্তরাষ্ট্রের মন্টানায় পুলিশকে থামাতে হল একটি বিশাল কলার আকৃতি গাড়িকে। বিলিংস শহরের কাছে ইন্টারস্টেট হাইওয়ে 90-এর পাশে অদ্ভুত এই গাড়িটি দেখে অবাক হন পুলিশকর্মীরা। গাড়িটির নাম্বার প্লেটে লেখা ছিল স্প্লিন্ট। স্টিভ ব্রেথওয়েট নামে এক ব্যক্তি নিজের বিজ্ঞাপন ব্যবসার প্রচারের জন্য 1993 সালের একটি ফোর্ড F-150 পিকআপ ট্রাককে এই কলার রূপ দিয়েছিলেন। তবে পুলিশ চালককে কোনো জরিমানা না করেই শুধু সতর্ক করে ছেড়ে দিয়েছে। অতিরিক্ত শব্দ আমাদের জন্য বিরক্তিকর হলেও চিৎকার করেই বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার জোসেফ ম্যাকগ্রেল বেটাপ। লর্ড জোসেফ নামে পরিচিত এই ব্যক্তি ক্যানবেরা ও কুইনবিয়ান শহরের সরকারি টাউন ক্রাইয়ার বা নগর ঘোষক পদে কর্মরত আছেন। মানুষ সাধারণত 60 ডেসিবেল মাত্রায় কথা বলে, কিন্তু গত মে মাসে 122.4 ডেসিবেল তীব্রতায় চিৎকার করে পুরুষ বিভাগে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড গড়েছেন তিনি। মজার বিষয় হল, লর্ড জোসেফ মাত্র একটি শব্দ নাও উচ্চারণ করে এই বিরল রেকর্ডটি তৈরি করেছেন। সকাল হোক বা বিকেলের আড্ডা, এক কাপ চা ছাড়া অনেকেরই চলে না। তবে পৃথিবীতে এমন চাও রয়েছে যার দাম আকাশ ছোঁয়া। চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতমালার পাথুরে পরিবেশে উৎপন্ন হওয়া দ্য হং পাও চা হল বিশ্বের সবচেয়ে দামি চা। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি পানীয় নয়, বরং ইতিহাস, ঐতিহ্য ও বিরলতার এক অনন্য সমন্বয়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় নমামি বসু রুদ্র।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। ভারত মুক্ত বাণিজ্য সম্পর্কের এমন এক নেটওয়ার্ক গড়ে তুলেছে যা ভবিষ্যতে বিশ্বের প্রায় 75-80% অর্থনীতিকে অন্তর্ভুক্ত করতে পারে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেছেন। দিল্লিতে 163 ধারা জারি প্রশাসনের পুলিশি নিষেধাজ্ঞার মধ্যেই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এশিয়ান গেমসে 21টি সোনা নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এলো ভারত। আজ সোনা এলো পুরুষদের হকি, কুস্তি, ক্রিকেট, গলফ ও তীরন্দাজিতে। নিউ চণ্ডীগড়ে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্য রেখেছে। আসছে বিস্তারিত খবরে। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে আজ তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি 3 বছরের মধ্যেই করা সম্ভব হবে। গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দিতে নরেন্দ্র মোদী সরকার গবাদি পশুপালনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলছে বলে জানিয়েছেন শ্রী শাহ। আজ রাজ্যস্তরের গোপালক সম্মেলন

0: সামনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এর আওতায় গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সুযোগ করে দেওয়া হচ্ছে।
1: हमने श्वेत क्रांति दो की शुरुआत की है, इसमें हम नई 75,000 सहकारी डेरिया गांव में बनाएंगे और 46,000 डेरियों को मजबूत करेंगे। 75,000 नई डेरिया बनाने में सबसे ज्यादा डेरी मेरे मध्य प्रदेश में बनने वाली है।
0: সরকার তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী চক্রের মূল চক্রি নভপ্রীত সিংকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে। দেশের তদন্তকারী সংস্থাগুলির এই সাফল্যের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নভপ্রীত সিং নবাব ভির্ক নামে ভুয়ো পরিচয় ব্যবহার করে তুরস্কের নাগরিকত্ব নিয়েছিল এবং আফগানিস্তান থেকে ভারতে হেরোইন ও মেথামফেটামিন পাচার করত। তিনি বলেন, তদন্তকারী সংস্থাগুলি একের পর এক তথ্যের পর্দা সরিয়ে তার আসল পরিচয় উদ্ঘাটন করে এবং তাকে তুরস্ক থেকে দেশে ফেরানোর ব্যবস্থা করে। মাদক পাচার ও অন্যান্য অপরাধের একাধিক মামলায় নভপ্রীত সিংকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র জাতীয় বস্তু আঘাত হানার পর 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ এক এক্স বার্তায় জানিয়েছে, এমটি কাজিমা 3 জাহাজে থাকা 5 ভারতীয়কে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসার জন্য দূতাবাস সমন্বয় সাধন করেছিল। উদ্ধার অভিযানে লাগাতার সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে দূতাবাস। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজও হামলার শিকার হয়েছে, এগুলিতেও ভারতীয় নাবিক ছিলেন বলে জানা গেছে। ভারত মুক্ত বাণিজ্য সম্পর্কের এমন এক নেটওয়ার্ক গড়ে তুলছে যা ভবিষ্যতে বিশ্বের প্রায় 75-80% অর্থনীতিকে অন্তর্ভুক্ত করতে পারে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেছেন। আমেরিকার শিকাগোতে ইউএস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ভারত বাণিজ্যিক আলোচনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং কয়েকটি দেশের সঙ্গে বর্তমানেও আলোচনা চলছে। 2014 সালের আগে ভারত এমন কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছিল যাদের সম্মিলিত জিডিপির পরিমাণ ছিল প্রায় 10 ট্রিলিয়ন ডলার। গত 4 থেকে 4.5 বছরে ভারত 31টি উন্নত ও উন্নয়নশীল দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে। এই দেশগুলির সম্মিলিত জিডিপির পরিমাণ প্রায় 60 ট্রিলিয়ন ডলার। এছাড়াও প্রায় 15 ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশগুলির সঙ্গে আরও 6 থেকে 8টি বাণিজ্যিক আলোচনা বর্তমানে চলছে। শ্রী গোয়েল বলেন, এই বর্ধিত বাণিজ্য নেটওয়ার্কের ফলে ভারত বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারবে।
1: 38 ডিফেন্স কেই দেশকে সাথে প্রসব ছোট ছোট দেশ দিয়ে দিকা অল কুল মিলাকে জিতনে দেশো মে আমারে ফ্রি ট্রেড এগ্রিমেন্টস থে উনকি আজ কি আগর হম অর্থব্যবস্থা দেখে জিডিপি দেখে তো 10 ট্রিলিয়ন ডলার কি 4 4.5 বছর মে হমনে 38 অল দেশো কে সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে কা নির্ণয় নি 38 ডেভেলপ উইকসিট দেশ অর উনসব কি আগর জিডিপি কা আকড়া লে তো ও 60 ট্রিলিয়ন ডলার হো যা।
0: জননিরাপত্তা আইনশৃঙ্খলা ও সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতে নতুন দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা বলবৎ করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে। এক নির্দেশিকায় পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জমায়েত, জনসমক্ষে ভাষণ বা স্লোগান দেওয়া, বিক্ষোভ মিছিল করা বা ধর্ণা দেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো বিক্ষোভসূচির অনুমতি দেওয়া হয়নি, জেলা পুলিশের কাছে কোনো বিক্ষোভের বিষয়ে পূর্ব তথ্য আসেনি। তবে পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করেই আজ কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস জনতা পার্টি আগামী 10ই অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অন্ধ্রপ্রদেশের সত্যবেদু মণ্ডলে শ্রী সিটিতে আজ একটি বেসরকারি শিল্প সংস্থায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার ভেতরে এই বিস্ফোরণ ঘটে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এশিয়ান গেমসে 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। আজ 5টি সোনা, 2টি রূপো ও 2টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। বর্তমানে মোট 85টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে সোনা জিতেছে ভারতের পুরুষ হকি দল। 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও সরাসরি জায়গা করে নেওয়া হয়েছে এর সুবাদে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তর কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন চংসং হানকে 11-7 ব্যবধানে হারিয়ে পুরুষদের 57 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন ভারতীয় কুস্তিগির।

0: আমন সেহরাওয়াত। কুস্তিতে মহিলাদের 53 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভারতের অন্তিম পাঙ্ঘাল রূপ পেয়েছেন। পুরুষদের 97 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে মঙ্গোলিয়ার গানখুয়াক গানবাতারকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন দীপক পুনিয়া। সুজিত কালকাল এবং আমনের স্বর্ণপদকের পর ফ্রিস্টাইল কুস্তিতে এটি ভারতের তৃতীয় পদক। পুরুষদের টি-20 ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। গলফ তীরন্দাজিতে আজ আরও 2টি সোনা জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। গলফে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছেন প্রণবী আর্শ। তীরন্দাজিতে সোনা পান কুমকুম মোহাদ। তীরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভারতের নীরজ চৌহান স্বদেশীয় ধীরাজ বোম্বাদেওয়ারাকে 6-4 হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। এশিয়ান গেমসে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণপদক জেতায় ভারতের পুরুষ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, এই জয় প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের ও আনন্দের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, দেশের জন্য এ এক আনন্দের মুহূর্ত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, অর্থনৈতিক সহনশীলতাকে সামাজিক সহনশীলতা থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তি সহনশীলতার মূল ভিত্তি। নতুন দিল্লিতে আজ 5ম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে উপরাষ্ট্রপতি বলেন, ঐকমত্য, অন্তর্ভুক্তি এবং জনমুখী নীতি নির্ধারণের মাধ্যমে গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে এগিয়ে যেতে পারে। সুস্থিত বিকাশের ভিত্তিও এগুলি। রাষ্ট্রসংঘ ভারতে 1,86,000 কোটি টাকা ব্যয় গ্রিন এনার্জি করিডোর ফেজ 3 বা GEC-3 প্রকল্পের অনুমোদনকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থার এই প্রকল্প দেশের মানুষ ও অর্থনীতির জন্য বড় সুফল বয়ে আনবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসা পেতে $20,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে এমন 50 দেশকে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। তবে ভারতকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভুটান ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি। নিউ চণ্ডীগড়ে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে 352 রানের জয়ের লক্ষ্য রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 351 রান করে ভারত। 87 বলে দুর্দান্ত অপরাজিত 129 রান করেন KL রাহুল। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 11 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে 83 রান করেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের মধ্যে ফিফা প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উন্মাদনা গোটা স্টেডিয়ামে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। দিল্লিতে 163 ধারা জারি প্রশাসনের পুলিশি নিষেধাজ্ঞার মধ্যেই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এশিয়ান গেমসে 21টি সোনা নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এল ভারত। খবর শেষ হলো। এরপরের খবর 7:50 স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় অনুরোধের আসর, 8:30 খেলার খবর, উপস্থাপনায় নবনীতা রাহা, রাত 9টায় কীর্তন, শিল্পী লক্ষ্মীকান্ত হাইত, 9:15 দোতারা নবনীল সরকার, 9:30 মুখোমুখি, সুবীর সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন দেবাশিস বসু, রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন বেহালা, শিল্পী রফিক খান, রাত 11টায় গজল, শিল্পী সুস্মিতা গোস্বামী, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় ছায়াছবির গান, 8:15 কাহকাসন, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, 10:30 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব পাশাক, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান।

0: স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
1: Less premium, more bonus, most suitable for your loved ones. RPL Life, nothing better than this.
2: Give your family a secure life with Rural Post Life Insurance. RPLI Life Insurance Policies. Contact your nearest post office today or log on to indiapost.gov.in.
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব মেদিনীপুরের হরিপুরে প্রায় 2000 একর জমিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে রিলায়েন্স গোষ্ঠী যে আগ্রহ দেখিয়েছে, রাজ্য সরকার তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। নদিয়ার মায়াপুরকে একটি আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য। রাজ্য সরকারের সেবা সেতু কর্মসূচিতে আজ পর্যন্ত 25 লক্ষেরও বেশি মানুষ বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হবে আগামীকাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকল্পের ঘোষণা করে জানান, এজন্য অতিরিক্ত 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে 8 কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।
4: আমরা সিদ্ধান্ত নিয়েছি 20% পরিবর্তে 50% সাবসিডি পাবেন।

0: দুর্গাপূজা উপলক্ষে ময়দা, সুগার মানে চিনি এবং সুজি, এর জন্য অতিরিক্ত 150 কোটি টাকা রাজ্য সরকার খাদ্য দপ্তরকে বরাদ্দ করেছে। 2 কোটি পরিবার, 8 কোটি জনগণ এতে উপকৃত হবেন।
1: মুখ্যমন্ত্রী বলেন, আগে পুজোয় মাত্র 50 লক্ষ পরিবার 20% ভর্তুকিতে 1 কেজি চিনি পেত, এবার সেই সুবিধা সব শ্রেণীর রেশন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া অনুযায়ী 1 কেজি ময়দা 19 টাকায় এবং 1 কেজি চিনি 30 টাকায় মিলবে, বাকি সমপরিমাণ অর্থ ভর্তুকি দেবে রাজ্য। 500 গ্রাম সুজি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার টেন্ডার প্রক্রিয়া চলছে, পুজোর সপ্তাহেই রেশন দোকানের মাধ্যমে এই বিশেষ প্যাকেজ বিতরণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে চলতি খরিফ মরশুমে মোট 48,25,000 হেক্টর জমিতে চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 0.27% কম। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে ধান চাষের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হলেও জাতীয় স্তরে সার্বিকভাবে খরিফ মরশুমে ধান চাষ কমেছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির ঘাটতির প্রভাব ধান চাষে পড়েছে, ফলে উৎপাদন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যে চাষের জমিও উল্লেখযোগ্য হারে কমেছে, তবে গত বছরের তুলনায় বেড়েছে ডাল, তৈলবীজ, দানাশস্য ও পাট চাষের পরিমাণ। পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছে হরিপুরে প্রায় 2,000 একর জমিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব নিয়ে আগ্রহ দেখিয়েছে রিলায়েন্স গোষ্ঠী। প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি দিতে রাজ্য সরকার নীতিগত সম্মতি দিয়েছে বলেও প্রশাসনিক সূত্রের দাবি। শুধু শক্তিক্ষেত্র নয়, পর্যটন শিল্পেও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার। উত্তরবঙ্গ, দীঘা ও সুন্দরবনে আন্তর্জাতিক মানের বিলাসবহুল হোটেল এবং পর্যটন পরিকাঠামো গড়ে তোলার প্রস্তাবও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে। প্রশাসনের মতে, হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নির্মাণ, পরিকাঠামো, পরিবহন ও পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা নতুন নয়, অতীতে নানা কারণে সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি, তবে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্সের আগ্রহে বিষয়টি নতুন গুরুত্ব পেয়েছে। রাজ্য সরকার নদিয়ার মায়াপুরকে একটি আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। ইসকন মন্দির সংলগ্ন প্রায় 2,100 বিঘা জমিতে এই পরিকাঠামো গড়ে তোলা হবে বলে পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি মন্দির পরিদর্শন করে সেখানকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে আধিকারিক ও ইসকন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে রাস্তা, গণপরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জা, তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গেছে। নবদ্বীপকে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এনে তাকে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। রাজ্য সরকারের সেবা সেতু কর্মসূচিতে আজ পর্যন্ত 25,34,880 জন নাগরিক বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। এই দফায় সেবা সেতু চলবে আগামীকাল পর্যন্ত। দুদিনে বিভিন্ন জেলায় 2,000-এর বেশি শিবিরের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 73 নম্বর ওয়ার্ডের শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপ্তির বিষয়টি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা যাতে দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছয় সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হচ্ছে। আজকের বিষয় উত্তর পূর্ব ভারতে উন্নয়ন।
2: দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে গত এক দশকে একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। 8 রাজ্যের মধ্যে যোগাযোগ আরও সহজ করার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করলেন গুয়াহাটির বাসিন্দা পেশায় শিক্ষক দীপঙ্কর দাস।
3: উত্তর পূর্বাঞ্চলের যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ডিজিটাল ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে। কামাখ্যা মন্দির চত্বর উন্নয়ন প্রকল্প একটি নিয়েছে এই সরকার। তীর্থযাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও পরিসর বৃদ্ধি করা হচ্ছে।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে।

0: চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শামশেরগঞ্জে তার নিজস্ব হাসপাতালে বিধায়কের চিকিৎসা চলছে, এজন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড। হাসপাতাল সূত্রের খবর, তাঁর শরীরের 30% পুড়ে গেছে। আগেই জানানো হয়েছে আজ সকালে ডাকবাংলায় বায়রনের বাড়ি এবং সংলগ্ন নিজস্ব বিড়ি কারখানায় আগুন লাগে। সে সময় বাড়িতেই ছিলেন এই বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বায়রনকে। দমকলের 2টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বায়রনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর সহ অন্য রাজনৈতিক নেতানেত্রীরাও বায়রনের সুস্থতা কামনা করেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হবে আগামীকাল। এই 2 বিধানসভা আসনে ভোট নেওয়া হবে মঙ্গলবার 6ই অক্টোবর, গণনা 9 তারিখ। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি প্রার্থী ঘোষপাড়ায় পদযাত্রা করেন। তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। কংগ্রেস প্রার্থীর সমর্থনে দলের নেতা অধীর চৌধুরী বিকেলে মির্জাপুরে সভা করেন। এদিকে নন্দীগ্রামেও চলছে জোর কদমে প্রচারাভিযান। কংগ্রেস প্রার্থীর সমর্থনে হরিপুর থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শোয়ে উপস্থিত ছিলেন দলের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। টেঙ্গুয়া বাজারে মিছিল ও পথসভা করেন বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী। অন্যদিকে বিজেপি প্রার্থী আজ টাকাপুরা, রানীচক, রেয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন। দলীয় প্রার্থীর সমর্থনে আগামীকাল নন্দীগ্রামের প্রচারে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নির্বাচনী প্রচারের সময় চক্রান্ত করে তার পা ভেঙে দেওয়া হয়েছে বলে তৎকালীন মুখ্যমন্ত্রী তথা ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, ওই ঘটনার পরে সে বছরের 11ই মার্চ বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স থেকে যে রিপোর্ট পাওয়া গিয়েছে সেখানে তার পা ভেঙে যাওয়ার কোনো প্রমাণ মেলেনি। মিথ্যে অভিযোগের কারণে আগামী 9 তারিখে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের বিধিনিষেধ উঠে যাওয়ার পরে রাজ্য সরকার এই ঘটনার তদন্ত করবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: 2021 সালে পুরো নন্দীগ্রামকে মুখ্যমন্ত্রী অপমান করেছিলেন, ওনার পা নাকি ভেঙে দেওয়া হয়েছে। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস, 11/3/2021, নো এভিডেন্স অফ ফ্র্যাকচার অবলিক ডিসলোকেশন, এটা সিআইডি তদন্ত করছে। আমি নির্বাচনী বিধি উঠে গেলে এই মিথ্যা প্রচারের জন্য আমরা নতুন করে তদন্ত করব।
0: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের মুখোমুখি হয়েছে। প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারতের মধ্যে ফুটবল ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোস, ভিনিসিয়াস জুনিয়র, এনরিকে এস্তেভাও মাঠে নামার সঙ্গে সঙ্গে যুব ভারতীর গ্যালারিতে ব্যাপক উল্লাস দেখা যায়। শেষ পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকলেও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্য সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব মেদিনীপুরের হরিপুরে প্রায় 2000 একর জমিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে রিলায়েন্স গোষ্ঠী যে আগ্রহ দেখিয়েছে রাজ্য সরকার তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। আজ অনুরোধের আসরে প্রথম গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন মিলনপল্লী বাঁকুড়া থেকে বিপ্লব মিশ্র, অনুষ্কা মিশ্র ও অঞ্জলি মিশ্র।

শুনছেন অনুরোধের আসর। পরের গানটি মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা ও রুহি সাহা।

0: 와와 백업차.
1: উলিপুর কুড়িগ্রাম বাংলাদেশ থেকে ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশার অনুরোধে পরের গানটি লতা মঙ্গেশকর ও মান্না দের কণ্ঠে।

অনুরোধের আসরে। পরের গানটি সনৎ সিংহের কণ্ঠে, গানটি শুনতে চেয়েছেন শিমুর বাসুবাটি থেকে তপন চক্রবর্তী।

0: ドルタッ。
1: কেবল কৃষ্ণ জুম্মাহাট উলিপুর কুড়িগ্রাম বাংলাদেশ থেকে মঞ্জুরুল ইসলাম মিন্টুর অনুরোধে পরের গানটি মান্না দের কণ্ঠে।

আজন রুধিরাসুরের শেষ গানটি মোহাম্মদ রফির কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন রাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গৌরব চক্রবর্তী।

মোহাম্মদ রফির গাওয়া এই গানটি দিয়ে অনুরোধের আসর আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল। এশিয়ান গেমসে 44 বছর পর সোনা জিতল তারা। গতকাল ফাইনালে চীনকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে ভারত। একমাত্র গোল লাল রেমসিয়ামির। 1982 সালে প্রথম এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতেছিল ভারত। তারপর এবারই সোনা জিতল তারা। মহিলা হকিতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের টিকিটও নিশ্চিত হয়ে গেল। গতকাল 6টি সোনা জিতেছে ভারত। বক্সিং এ সোনার হ্যাট্রিক হয়েছে। এছাড়াও সোনা এসেছে হকি, কুস্তি এবং তীরন্দাজি থেকে। গতকাল পর্যন্ত ভারতের 16টি সোনার পাশাপাশি 25টি রুপো এবং 35টি ব্রোঞ্জ পদকও রয়েছে। সব মিলিয়ে শেষ দিনের আগে পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে 76টি পদক।
1: And that's a gold medal for India after 42 years. Absolutely brilliant. 44 years. What a performance. What a victory for this Indian women's hockey team. For me, the most important gold medal of the 2026 Aichi Nagoya Asian Games. And it's automatic qualification for the Indian team to the LA 2028 Olympics.
2: We are going to the Olympics.
0: গতকাল ভারতীয় সময় দুপুর 3:30 থেকে মহিলাদের হকি ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাফিক জ্যামে দুই দলের বাসই আটকে যায়। ফলে বেশ কিছুটা দেরি করে স্টেডিয়ামে পৌঁছয় দুদল। ম্যাচ শুরু হয় 4:30।

0: চারটে থেকে। ম্যাচের আগে সম্মান জানানো হয় লাল রেমসিয়ামিকে। তিনি 200তম ম্যাচ খেলতে নেমেছিলেন, সেই ম্যাচ স্মরণীয় করে রাখলেন গোল করে। তার একমাত্র গোলেই ভারত মহিলাদের এশিয়ান গেমসের হকিতে সোনা জিতল দীর্ঘদিন পর। গত অলিম্পিক্সের রূপ পেয়েছিল চীন। মহিলাদের হকিতে তারা যথেষ্ট শক্তিশালী দল। গতকাল শুরু থেকেই আক্রমণ করতে থাকে তারা, বারবার ঢুকে পড়তে থাকে ভারতের ডি বক্সে। তবে খেলার বিপরীতে গিয়ে প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। চীনের ডি বক্সে বল পেয়েছিলেন লাল রেমসিয়ামি, বৃত্তের মধ্যে থেকে তার শট গোলে ঢুকে যায়। এরপর বারবার চীনের আক্রমণ প্রতিহত করে শেষ পর্যন্ত জিতে যান সালিমা তেতেরা। হুটার বাজতেই আনন্দে ফেটে পড়েন ভারতের খেলোয়াড়রা। কোচ শোয়ার্ড মারিন সাপোর্ট স্টাফদের জড়িয়ে ধরে লাফাতে থাকেন। এরপর মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে উৎসবে মেতে ওঠেন কোচ এবং সাপোর্ট স্টাফরা। গতকাল সকালে মহিলাদের বক্সিং এর 75 কেজি বিভাগে সোনা জিতেছিলেন লাভলিনা বারগোয়াই। সোনা আসে মেয়েদের রিকার্ভ তীরন্দাজির দলগত ইভেন্টেও। রিকার্ভ তীরন্দাজির মিক্সড দলগত বিভাগে অবশ্য রূপ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে।
1: It's a unanimous decision, which means that in the third round, all judges ruling in favor of Lovlina Borgohain. She has clinched gold at the Asian Games.
0: প্রত্যাশা মতোই নাগোয়া এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন লাভলিনা বারগোয়াই। ফাইনালে চীনের বাও জিআইকে হারিয়েছেন অলিম্পিক্সের পদকজয়ী ভারতীয় বক্সার। ফাইনালের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন লাভলিনা। প্রথম রাউন্ডে 3-2 ব্যবধানে জেতেন। দ্বিতীয় রাউন্ডে গতি আরও বাড়িয়ে দেন তিনি। জিআইকে প্রায় কোনো সুযোগই দেননি। লাভলিনার অনুকূলে ফল দাঁড়ায় 4-1। তৃতীয় রাউন্ডেও লাভলিনার সামনে সুবিধা করতে পারেননি চীনা বক্সার। লাভলিনা জেতেন 4-1 ব্যবধানে। গতবারের এশিয়ান গেমসের রূপ পেয়েছিলেন লাভলিনা, এবার বদলে ফেললেন পদকের রং। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এশিয়াডের সোনা জিতলেন নিজের জন্মদিনের দিন। গতকালই 29 বছর পূর্ণ করেছেন লাভলিনা।
2: সবসে স্পেশাল বার্থডে হ্যায় ইয়ে মেরে লিয়ে। মানে শায়দ কভি আপনে আপকো ইতনা বড়া গিফট নেই দিয়া থা আপনে বার্থডে পে, অর মে সোচ কে আই থি কি ইস বার মুঝে বার্থডে পে গোল্ড মেডেল হি চাহিয়ে।
0: লাভলিনা বারগোয়াই এর আগে গতকাল দিনের প্রথম সোনা দেশকে এনে দিয়েছিলেন মহিলা তীরন্দাজরা। মেয়েদের রিকার্ভ তীরন্দাজির দলগত ইভেন্টে সোনা জেতে ভারত। অঙ্কিতা ভগত, কীর্তি এবং কুমকুম মোহাদ সেমিফাইনালে চীনকে 5-1 ব্যবধানে সহজে হারান। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। ভারত জেতে 5-3 ব্যবধানে। হাড্ডাহাড্ডি লড়াই হয় দু দলের মধ্যে। এই নিয়ে ভারতীয় তীরন্দাজরা এবারের গেমস থেকে 4টি সোনা জিতলেন।

0: গতকাল বেলার দিকে এশিয়ান গেমসে 25 মিনিটের মধ্যে 3টি সোনা জেতেন ভারতীয় খেলোয়াড়রা। 2টি আসে বক্সিং এ, 1টি আসে কুস্তিতে। মেয়েদের 65 কেজি বিভাগের ফাইনালে হয় হাড্ডাহাড্ডি লড়াই। চাইনিজ তাইপের অলিম্পিক্স পদকজয়ী চেন লিয়েন চিনকে 3-2 ব্যবধানে হারান পারভিন হুডা। প্রথম রাউন্ডে জেতেন পারভিন, দ্বিতীয় রাউন্ড ছিনিয়ে নেন চেন। নির্ণায়ক তৃতীয় রাউন্ডে তুমুল লড়াই হয় 2 বক্সারের মধ্যে। শেষ পর্যন্ত 3 বিচারক রায় দেন পারভিনের পক্ষে। অন্য 2 বিচারক জানান তৃতীয় রাউন্ডে জিতেছেন চেন। টেকনিক্যাল সুপিরিয়রে এগিয়ে থেকে শেষ পর্যন্ত সোনা জেতেন পারভিন হুডা। ছেলেদের বক্সিং থেকেও গতকাল আসে সোনা। 80 কেজি বিভাগের ফাইনালে জেতেন অঙ্কুশ পাঙ্গল। তাকে অবশ্য পারভিনের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি। দক্ষিণ কোরিয়ার কিম মিন সেয়ংকে 4-0 ব্যবধানে উড়িয়ে দেন অঙ্কুশ। অতি আগ্রাসী হতে গিয়ে পয়েন্ট খোয়ান কিম। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভারতীয় বক্সার।
1: After Lovelina and Parveen.
0: বক্সাররা যখন পরের পর সোনা জিতছেন, ঠিক সে সময় কুস্তির রিংয়ে ঝড় তোলেন সুজিত কাঙ্খল। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির 65 কেজি বিভাগ থেকে ভারত

ভারতকে এনে দেন নাগোয়া গেমসের পঞ্চদশতম সোনা। তাজিকিস্তানের কুদিয়াত আব্দুল মজিদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় সুজিতের। শেষ পর্যন্ত ভারতীয় কুস্তিগির 10-9 ব্যবধানে জয় পান। তাও প্রথম রাউন্ডে 2-9 ব্যবধানে হেরে যাওয়ার পরও সোনা জিতলেন সুজিত। দ্বিতীয় রাউন্ডে মরিয়া সুজিতকে রুখতে পারেননি কুদিয়েভ। তাজিক কুস্তিগিরকে 8-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন সুজিত। প্রত্যাশা মতোই আজ এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটেও সোনা জিতেছে ভারত। শ্রেয়াস আইয়াররা ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে সোনা জিতলেন। হরমনপ্রীত কৌররা নাগোয়া গেমস থেকে প্রথম সোনা দিয়েছিলেন ভারতকে। শ্রেয়াসরা দিলেন 19তম সোনা। আগে ব্যাট করে ভারত করে 6 উইকেটে 211 রান। সোনার জন্য 212 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় 6 উইকেটে 192 রান করে। ভারত পাকিস্তান টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বেশি 401 রান হল এই এশিয়ান গেমস ফাইনালেই। এর আগে আজ সকালেই এশিয়ান গেমসে 2টি সোনা আরও জিতে গেছে ভারত। 2টি ব্যক্তিগত সোনাই জিতেছেন মহিলা খেলোয়াড়রা। তীরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছেন কুমকুম মোহদ। মেয়েদের গলফের ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছেন প্রণভি শরত। সব মিলিয়ে পুরুষদের হকি ফাইনালের আগে পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে মোট 19টি সোনা।

নাগোয়া এশিয়ান গেমসে ভারতের অন্যতম সফল দিন ছিল গত বুধবার। সেদিন 4টি সোনা এবং 3টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় খেলোয়াড়রা। 3টি সোনা দিয়েছেন তীরন্দাজরাই। অন্য সোনাটি এসেছে শুটিং এর মিক্সড টিম ট্র্যাপ থেকে। বক্সিং থেকে 2টি এবং কুস্তি থেকে 1টি ব্রোঞ্জও এসেছে গত বুধবার। গত মঙ্গলবার ভারতের খেলোয়াড়রা 2টি সোনা, 1টি রুপো এবং 5টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সোনা এসেছিল মেয়েদের 4x400 মিটার রিলেতে। শুটিং এ মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছেন নীরু ধাঁড়া। ছেলেদের 4x400 মিটার রিলেতে অবশ্য এবার ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। ব্রোঞ্জ এসেছে মিক্সড 4x400 মিটার রিলেতেও। ছেলেদের 5000 মিটারে ব্রোঞ্জ জিতে পিটি ঊষার নজির ছুঁয়েছেন গুলবীর সিং। গত সোমবার 42 বছর পর ভেঙে গেল মেয়েদের 400 মিটার হার্ডলসে পিটি ঊষার জাতীয় রেকর্ড। নতুন নজির গড়ে ব্রোঞ্জ জিতলেন ভিথিয়া রামরাজ।

আগামী 2027 একদিনের বিশ্বকাপে তিনবার হতে পারে ভারত পাকিস্তান ম্যাচ। দু দল একই গ্রুপে থাকায় একটি ম্যাচ নিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সূচি অনুযায়ী দু দল ফাইনাল পর্যন্ত পৌঁছলে তিনবার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচ 10 অক্টোবর জোহানেসবার্গে হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বের পরে হবে সুপার 7 রাউন্ড। দুটি গ্রুপের মধ্যে প্রথম তিনটি করে দল এবং সেরা চতুর্থ দলকে নিয়ে হবে এই পর্ব। সুপার 7 পর্বে গ্রুপ পর্বের পয়েন্ট ধরা হবে না। সাতটি দল রাউন্ড রবিন লীগ ফরম্যাটে প্রত্যেকের সঙ্গে খেলবে। অর্থাৎ ভারত এবং পাকিস্তান সুপার 7 পর্বে উঠলে আবার তারা মুখোমুখি হবে। এই ম্যাচ কবে এবং কোথায় হবে তা নির্ভর করবে গ্রুপ পর্বের পর দু দলের অবস্থানের ওপর। সুপার 7 পর্বের সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। শুভমান গিল এবং বাবর আজমরা প্রথম চার দলের মধ্যে জায়গা করে নিতে পারলে সেমিফাইনাল বা ফাইনালেও মুখোমুখি হবার সম্ভাবনা থাকছে। অর্থাৎ সব মিলিয়ে আগামী একদিনের বিশ্বকাপে তিনবার দেখা যেতে পারে ভারত পাকিস্তান লড়াই। গত একদিনের বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ভারত, পঞ্চম স্থানে শেষ করেছিলেন বাবররা। এই প্রসঙ্গেই বলা যায় একদিনের বিশ্বকাপে ভারতকে এর আগে কখনো হারাতে পারেনি পাকিস্তান। ঘোষিত বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী 7 অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে 2027 বিশ্বকাপ। অর্থাৎ গত বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দলই খেলবে।

প্রথম ম্যাচ। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং যোগ্যতা অর্জনকারী একটি দল। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল। 2, 4 এবং 6 অক্টোবর তিনটি যোগ্যতা অর্জনকারী ম্যাচ রয়েছে। সেখান থেকে দুটি দল খেলবে মূল পর্বে। দুটি সেমিফাইনাল হবে 17 এবং 18 নভেম্বর, ফাইনাল 21 নভেম্বর। ভারতের প্রথম ম্যাচ রয়েছে 7 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেপ টাউনে। এর 3 দিন পর জোহানেসবার্গে 10 অক্টোবর তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। 14 অক্টোবর তৃতীয় ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান। 17 অক্টোবর ব্লুমফন্টেনে ভারত খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। 24 অক্টোবর ভারতের শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে।

তিরুবনন্তপুরমে আরও একটি শতরান করলেন বিরাট কোহলি, আরও একবার ভারতকে জিতিয়ে মাঠ ছাড়লেন। পাশে পেলেন শুভমান গিলকে, অধিনায়কের ব্যাট থেকেও এলো শতরান। দুজনের ব্যাটে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হেলায় হারিয়েছে ভারত। শুভমান 108 বলে 110 এবং বিরাট কোহলি 88 বলে অপরাজিত 139 রানের ইনিংস খেলেন। একদিনের ক্রিকেটে খেলার ধরন কিছুটা বদলেছেন কোহলি, এখন শুধু সিঙ্গলস ডাবলসের ওপর আর নির্ভর করেন না, শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করেন। গত রবিবারও সে খেলাই দেখা গিয়েছে, 10টি 4 এবং 9টি বিশাল ছক্কা মেরেছেন তিনি, ফলে তার স্ট্রাইক রেট অনেকটাই বেড়ে গিয়েছে, ঠিক যেন টি-20 খেলছেন। একদিনের ক্রিকেটে শেষ 11টি ইনিংসে 898 রান করেছেন বিরাট কোহলি, 4টি শতরান, 5টি অর্ধশতরানও রয়েছে তার মধ্যে। এর পরেও কি তাকে নিয়ে আর সন্দেহ প্রকাশ করার জায়গা থাকে? কোহলি আরও একবার দেখিয়ে দিলেন কেন তার ওপর ভরসা করে গোটা ভারতবর্ষ।

তিরুবনন্তপুরমে 139 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এই ইনিংসের মাঝে রেকর্ড গড়ে ফেলেছেন কিং কোহলি। একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে 15,000 রান করলেন তিনি। তবে সচিনের থেকে কম ইনিংসে এই রেকর্ড গড়েছেন বিরাট। 303 ইনিংসে 15,000 রানের মাইল ফলকে পৌঁছেছেন কোহলি। তিরুবনন্তপুরমে 100 রানের পর লিস্ট এ ক্রিকেটে 60টি শতরান হয়ে গেল কোহলির। সচিনেরও 60টি শতরান রয়েছে। এতদিন একাই শীর্ষে ছিলেন তিনি, তাকে ছুঁয়েছেন কোহলি এবার। সচিনের থেকে অবশ্য অনেক কম ইনিংসে এই কীর্তি গড়েছেন কোহলি। তিনি নিয়েছেন 338 ইনিংস, সচিন নিয়েছিলেন 538 ইনিংস। ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে 131টি ম্যাচে 7,006 রান করেছেন বিরাট। তিনি একমাত্র ক্রিকেটার যিনি নিজের দেশের মাটিতে 7,000-এর বেশি রান করেছেন। একদিনের ক্রিকেটে রান তাড়া করতে নেমে 30টি শতরান করে ফেলেছেন বিরাট। বাকিদের থেকে অনেক এগিয়ে তিনি। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা, রান তাড়া করতে নেমে 18টি শতরান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ 405 রান তুলেও জিততে পারল না। 39 বল বাকি থাকতেই ভারত জিতে গেল 8 উইকেটে। একদিনের ক্রিকেটে দ্বিতীয় দ্বিশতরান করে ফেললেন শুভমান গিল, 35তম শতরান করলেন রোহিত শর্মাও। তাতেই 406 রানের লক্ষ্যে 43 ওভার 3 বলেই পৌঁছে গেল ভারত। তিনটি ম্যাচের একদিনের সিরিজও জিতে নিলেন শুভমানরা। ওপেন করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দিশেহারা করে দিয়ে রান তুলতে শুরু করেন তারা। তাদের ওপেনিং জুটিতে ওঠে 26 ওভার 2 বলে 255 রান। রোহিত করেন 75 বলে 101, মারেন 10টি 4 এবং 1টি 6। প্রথম ম্যাচে বিরাট কোহলি 100 রানের পর দ্বিতীয় ম্যাচেই রোহিত 72 বলে 100 রান করে বুঝিয়ে দিলেন আগামী বিশ্বকাপের পরিকল্পনায় তাকে না রাখা বড় ভুল হবে। গত বুধবার একদিনের ক্রিকেটে 12,000 রানের মাইল ফলকও স্পর্শ করে ফেলেছেন রোহিত শর্মা। তবে কোহলি 242টি ইনিংসে 12,000 রান পূর্ণ করেছিলেন। এই মাইল ফলক ছোঁয়ার ক্ষেত্রে রোহিত হলেন দ্বিতীয় দ্রুততম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শুরুতে বেশি আগ্রাসী মেজাজে ছিলেন রোহিত, পরে রান তোলার গতি বাড়ান শুভমানও। একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করলেন ভারতীয় দলের অধিনায়ক। 62 বলে 100 রান পূর্ণ করার পর 117 বলে দ্বিশত

শত রান পূর্ণ করলেন তিনি। এক্ষেত্রে রোহিত শর্মার নজির ছুলেন শুভমান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে একাধিক শত রান করলেন তিনি। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন শুভমান। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এলো 133 বলে 223 রানের অপরাজিত ইনিংস। 26টি 4 এবং 8টি 6 মেরেছেন শুভমান। টানা দু ম্যাচে শত রান করলেন তিনি।

0: এখন আমরা শুনব সাক্ষাৎকার ভিত্তিক একটি বেতার প্রতিবেদন। এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরমেন্স এবং সাফল্য নিয়ে এশিয়ান গেমসে যাওয়ার আগেই আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরার সঙ্গে কথা বলেছিলেন বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী।
1: শ্রোতা বন্ধুরা, জাপানে অনুষ্ঠিত হওয়া 20তম এশিয়ান গেমসে অংশগ্রহণের ঠিক পূর্বে আমরা মুখোমুখি হয়েছিলাম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধি দলের অন্যতম প্রতিনিধি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা পশ্চিমবঙ্গ রাজ্য ভারোত্তোলন সংস্থার সভাপতি এবং ভারতীয় ভারোত্তোলন সংস্থার সহসভাপতি চন্দন রায় চৌধুরীর। আসুন এবার শুনে নি তিনি এশিয়ান গেমসে রওনা দেওয়ার ঠিক প্রাককালে আমাদের কি বলেছিলেন। চন্দনবাবু, প্রথমে আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার আমার সব শ্রোতাবিন্দুদের, আমি খুব খুশি যে এবার এশিয়ান গেমসে যাচ্ছি। জাপানে আমাদের ইন্ডিয়ান বড় কন্টিনজেন্ট যাচ্ছে এবং আমার আশা যে লাস্ট এশিয়ান গেমসে আমরা 107টা মেডেল পেয়েছিলাম, আশা করছি এবার সেই রেকর্ডটা আমাদের অ্যাথলিটরা ভাঙতে পারবে। কারণ এবছর খুব নাম করা অ্যাথলিটরা যাচ্ছে, তাদের হয়তো এবছর লাস্ট এশিয়ান গেম, যেমন মানু বাক্কা যাচ্ছে, পিভি সিন্ধু যাচ্ছে, তাছাড়া মীরাবাই চানু, আপনারা সবাই জানেন মীরাবাই চানু অলিম্পিক মেডেল আছে, ওয়ার্ল্ড কাপ মেডেল আছে, কমনওয়েলথ গেমসে রিসেন্টলি পেয়েছেন, কিন্তু এশিয়ান গেমসে কোনোদিন মেডেল পায়নি। তো বিইং এ প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশন, আমি খুব আশাবাদী যে এবার মীরাবাই পাবেন এবং আমি ওখানে গ্যালারি থেকে চিয়ার আপ করতে পারবো মীরাবাইকে। আর তাছাড়া ইন্ডিয়ান হকি টিম একটা মেডেল তো ডেফিনেটলি আসবে আশা করছি। আমাদের একটাই দুর্ভাগ্য যে নীরাজ চোপড়াকে আমরা মিস করবো, উনি ইঞ্জুরির জন্য এবার যেতে পারলেন না। তাছাড়া ক্রিকেট ফার্স্ট টাইম যাচ্ছে, ক্রিকেটে তো ইন্ডিয়া সবসময় এগিয়ে, আশা করছি ওতেও একটা ভালো মেডেল আসবে। তো ওভারঅল মেডেল সংখ্যা এবার 107কে পেরোবে, এটাই আমার আশা। আর বেঙ্গল থেকেও অনেকে পার্টিসিপেট করছেন, অফিসিয়ালও আছেন, তো বেঙ্গলের যারা পার্টিসিপেট করছেন তারা নিশ্চয়ই মুখ উজ্জ্বল করবেন, কারণ এখন গভর্নমেন্ট প্লেয়ারদের জন্য যথাসাধ্য করছেন, তারা যত রকমভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিট এবং ইনফ্রাস্ট্রাকচার বেনিফিট দেয়া যায় সেদিকে আমাদের নতুন ক্রীড়ামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই নজর দিয়েছেন। রিসেন্ট একটা প্রোগ্রামে আমার খুব ভালো লাগলো যে আমাদের চিফ মিনিস্টার বললেন সমস্ত অফিসারদের যে যেসব প্লেয়াররা ট্যালেন্টেড প্লেয়ার তাদের দিকে নজর দিতে হবে, তাদের সমস্ত রকম সাহায্য করতে পারে যাতে তারা মেডেল আনতে পারে। মেডেল আনার পর সাহায্যের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু মেডেল পাওয়ার আগে তারা ট্যালেন্টেড প্লেয়ারদের সার্চ করে তাদের ভালো মতন সাহায্য করার দরকার আছে। আর তাছাড়া খালি এবেলদের নয়, যেহেতু আমি প্যারা স্পোর্টসটার সঙ্গেও কিছুটা যুক্ত, রিসেন্টলি প্যারা স্পোর্টস পার্সনদের প্রায় 1,70,00,000 টাকা দেওয়া হলো। এদের মতন দুস্থ প্লেয়াররা এই টাকাটা যে এদের কাছে কি মূল্যবান সেটা আমি বুঝতে পারি, এবং তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চিফ মিনিস্টার এবং স্পোর্টস মিনিস্টারকে। আমার মনে হয় যে ওভারঅল খেলার একটা নতুন দিগন্ত ওয়েস্ট বেঙ্গলে খুলছে এবং অনেকগুলো নতুন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। রিসেন্টলি অনেক ডিস্ট্রিক্টে নতুন নতুন ইন্ডোর স্টেডিয়াম খোলার চেষ্টা করছেন, যেখানে ক্রিকেট ফুটবল ছাড়াও অন্য যে খেলাগুলো যেগুলো আমাদের ন্যাশনাল গেমসে গত বছর আমাদের 18 থেকে 8 ওঠার সুযোগ করে দিয়েছে, সেই সব খেলাগুলো দিকে ওনারা নজর দিয়েছেন। এবং আমি খুব আশাবাদী যে এবার ন্যাশনাল গেমসও আমরা ভালো রেজাল্ট করব শিলংয়ে। এশিয়ান গেমসের পরে ওটাই আমাদের একটা বড় টুর্নামেন্ট হবে ন্যাশনাল গেম, যেটার জন্যে এন্টায়ার স্পোর্টস ডিপার্টমেন্ট যথেষ্টভাবে এগিয়ে আসার পরিকল্পনা করেছেন এবং সাহায্য করছেন।
1: আপনার নিজের যে ইভেন্ট ভারোত্তোলন, মীরাবাই চানু এবার ভারোত্তোলনে নামছেন এশিয়ান গেমসে, নিজস্ব একটা ইভেন্ট এবং সেখানে আপনি সশরীরে উপস্থিত থাকবেন, এটা নিয়ে কতটা আপনি এই মুহূর্তে উদ্দীপ্ত?
2: দেখুন, ওয়েট লিফটিং লাস্ট 10 বছরে যে জায়গায় চলে এসছে এটা একটা সত্যি দেখার মতন। খালি মীরাবাই না, মীরাবাইয়ের মতন এমনি অনেক মেডেলিস্ট আমাদের আছেন, তাদের রেগুলার সাইক্যাম্প প্লাস যেটা আমাদের প্রেসিডেন্ট সহদেব যাদব উনি এবার সেভ দ্য মিশন হিসেবে গেছেন, উনি ওয়েটলিফটিংটাকে একটা অন্য জগতে নিয়ে গেছেন। প্রচুর ছেলেমেয়েকে উনি পিক আপ করছেন এবং দিল্লির কাছে নয়ডাতে আমাদের একটা সারা বছরের গ্রাসরুট ক্যাম্প চলছে, তাতে ইন্ডিয়ান যে কোচরা আছেন তারা অফ টাইমে ওখানে গিয়ে প্র্যাকটিস করান। এবং উনাদের টার্গেট এবং আমাদের মিটিংয়েও ডিসকাশন হয়েছে যে সামনে যেহেতু 2030 কমনওয়েলথ গেমস আছে, তার আগে এশিয়ান গেমস হবে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, তাতে যাতে ওয়েটলিফটিং থেকে একটা ভালো মাত্রায় মেডেল আসতে পারে সেটার দিকে ওনারা খুব ভালোভাবে নজর দিয়েছেন। আপনারা লাস্ট কমনওয়েলথ গেমসে দেখেছেন গ্লাসগোতে ম্যাক্সিমাম মেডেল এসছে ওয়েটলিফটিং থেকে। আমি খুব গর্বিত এবং আমি খুব আশাবাদী যে আমাদের ওয়েটলিফটিং ফেডারেশন খুব ভালো কাজ করছে আর আমাদের ওয়েটলিফটিংয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যেখানে আমরা ওয়েটলিফটিংটাকে ভালোভাবে স্কুল লেভেল থেকে পরিকল্পনা করতে পারি যে ওয়েটলিফটিংটাকে কীভাবে আরও ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে ভালো ছেলে মেলে। একসময় আপনারা জানেন ওয়েটলিফটিং ফেডারেশন শুরুই হয়েছিল বেঙ্গল থেকে, হাওড়া থেকে, এবং হাওড়া বলা হতো যে আতুরঘর অফ ওয়েটলিফটার, সেই জায়গাটা যাতে আবার আমরা রিক্যাপচার করতে পারি বা আবার তুলে ধরতে পারি, সেটাই আমার একটা লক্ষ্য হবে।
1: আপনি নিজে রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং কলকাতা রোয়িং ক্লাব সংস্থার একজন কর্ণধার, তো এশিয়ান গেমসে রোয়িং একটা ভালো ইভেন্ট, একটা সময় আমরা সেখান থেকে মেডেল পেয়েছি, ভারতীয় রোয়িং নিয়ে এশিয়ান গেমসে কতটা আশাবাদী আপনি?
2: রোয়িংও ভালো রেজাল্ট করবে, এই কারণে লাস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে রোয়িং খুব ভালো রেজাল্ট করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটু আমাদের সেটব্যাক হয়ে গেছে। আমার মনে হয় সেটাও ওভারকাম করে এশিয়ান গেমসেও রোয়িং ভালো রেজাল্ট করবে। রোয়িং এখনও অনেকটা ওপরে, 1982 ফার্স্ট এশিয়ার হয়েছিল রোয়িংয়ে, তার থেকে রোয়িং অনেক দূরে এগিয়ে গেছে, অলিম্পিকে পার্টিসিপেট করছে, তা আমার মনে হয় যে এবার এশিয়ান গেমসেও রোয়িং ভালো রেজাল্ট করবে। আর একটা আপনাদের সুখবর দিই, আমরা ক্যালকাটা রোয়িং ক্লাব প্রত্যেক বছর একটা সামার ক্যাম্প করি, আজ লাস্ট 14-15 বছর ধরে 15 May to 15 June এক মাস একটা সামার কোচিং হয় ফ্রি অফ কস্ট ফর দ্য বার্ডিং রোয়ার্স, এবং সেখান থেকে অনেক বাচ্চা উঠে আসেন, এটা বাচ্চাদের জন্যই করা হয় স্কুল লেভেলে, এবং সেখান থেকে প্রায় 15-20 বাচ্চাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এবং তারা এবার সাব জুনিয়র ন্যাশনালি গিয়ে মেডেল পেয়েছে এবং তারাও গর্বিত, আমরাও খুব হোপফুল যে তারা ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে। অ্যান্ড যেহেতু একটু আগেই আমি বললাম যে গভর্নমেন্ট সাব জুনিয়র জুনিয়রদেরও এবার ক্যাশ রিওয়ার্ড দিচ্ছে, সো এই বাচ্চারা ক্যাশ রিওয়ার্ড পাবে, ওরাও খুব খুশি, আমরাও খুব খুশি, দ্যাট ইজ এ বিগ এনকারেজমেন্ট অ্যান্ড বিগ ফিউচার ফর দ্য রোয়ার্স ইন বেঙ্গল।
1: এই বছর এশিয়ান গেমসে ক্রিকেটের সংযুক্তিকরণ ঘটেছে, একজন ক্রিকেট প্রেমী হিসেবে কি বলবেন?
2: ক্রিকেটে তো ফার্স্ট টাইম হয়েছে বলেই ভালো রেজাল্ট করতে হবে, ইন্ডিয়াকে দেখাতে হবে, কারণ ইন্ডিয়া তো ক্রিকেটে সবাই জানেন সবসময় ওপরে থাকে এবং অনেক অ্যাচিভমেন্ট আছে ক্রিকেটে, তো আমার মনে হয় এশিয়ান গেমসে সেই ভালো রেজাল্টটাই আমরা এক্সপেক্ট করবো, আর আশা করবো যে একটা এক্সাম্পলারি কিছু ভালো রেজাল্ট করে দেখিয়ে এই ইন্ডিয়ান ক্রিকেটকে আরও গর্বিত করবে।
1: আমাদের রাজ্য থেকে বিভিন্ন ইভেন্টে কতজন প্রতিযোগী এবারের এশিয়ান গেমসে অংশগ্রহণ করছেন?
2: এশিয়ান গেমসে খুব বেশি সংখ্যক ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে না, কারণ অনেকেই সাই ক্যাম্পে আছেন, তারা সাই ক্যাম্প থেকে ডাইরেক্ট পার্টিসিপেট করছে, অনেকে ওয়েস্ট বেঙ্গলে ছিলেন রিসেন্ট টাইমে তারা ট্রান্সফার হয়ে অন্য স্টেটে গেছেন, কিন্তু যে কজনই যাচ্ছে তারা ভালোভাবে কন্ট্রিবিউট করবে এবং মেডেল আনবে সেটাই আমি আশাবাদী। দেখুন বেঙ্গলের আন্ডারে প্রায় 36 অ্যাসোসিয়েশন আছে এবং তার মধ্যে বহু অ্যাসোসিয়েশন ভালো কাজ করছেন, যেমন জিমনাস্টিক, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, ওয়েটলিফটিং, যোগা, তারপর হচ্ছে কাবাডি, খোখো, এগুলো খুব ভালো কাজ করছেন, টেবিল টেনিস তো সবার উপরে আছে আপনারা জানেন, প্রচুর মেডেল আমাদের আছে, হকি খুব ভালো কাজ করছে, তো আমার মনে হয় যে এই খেলাগুলো এগুলো আরও উন্নতি করবে এবং পরবর্তীকালে ন্যাশনাল গেমস এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, যেটা আগে ছিল না, এবার থেকে ওনারা ন্যাশনাল

0: ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যারা মেডেল উইনার তাদের তো ক্যাশ অ্যাওয়ার্ড দেবেন, তার সঙ্গে যেটা কোনোদিনই ছিল না জুনিয়র এবং সাব জুনিয়র সেই স্টেজ পর্যন্ত দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন গ্রাসরুটকে এনকারেজ করা হচ্ছে এবং গ্রাসরুটের ওপর নজর দেওয়া হয়েছে। জুনিয়র সাব জুনিয়রকে এনকারেজ করা মানেই এরাই পরবর্তীকালে ওপেন বা সিনিয়রে উঠে আসবে। তো আমার মনে হয় এই পদক্ষেপগুলো একটা খুব ইতিবাচক পদক্ষেপ আমাদের গভর্নমেন্টের, এবং আমার মনে হয় পরবর্তীকালে বেঙ্গল আমরা নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যে স্পোর্টসের সিনারিওটা আমরা অনেক পরিবর্তন দেখব এবং পাবো। প্যারেন্টসদের বলতে চাই, খেলাধুলো এখন আর ছেলে খেলা নেই, ইট ইজ এ কেরিয়ার অপশান। আপনারা বাচ্চাদের এনকারেজ করুন সো দ্যাট দে টেক স্পোর্টস অ্যাজ এ কেরিয়ার অপশান ইন ফিউচার, অ্যান্ড ইট ইজ এ বোথ ওয়ে ট্রাফিক। তারা যদি একটু সময় ভালো দেয় বা ভালো রেজাল্ট করতে পারে তাদের জন্য গভর্নমেন্ট পাশে আছেন, বেঙ্গল অলিম্পিকের সাহায্য তাদের পাশে আছে।
1: শুনলেন বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা। শুনলেন স্পোর্টস এক্সট্রা টাইম, সঙ্গে ছিলাম আমি নবনীতা রাহা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাইত।

0: এতক্ষণ শুনলেন দোতারা, শিল্পী নবনীল সরকার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি। আজ এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুবীর সেনের সঙ্গে কথা বলছেন দেবাশিস বসু।

0: সুবীর সেন। আচ্ছা, সুবীর সেন অর্থাৎ প্রথমে এস নামেতে, পদবীতেও এস, তাই তো?
1: সেন
0: একটা ইংরেজি শব্দ আছে, এস দিয়ে শুরু এস দিয়ে শেষ, শুনেছো? সেটা বোধহয় তোমার জীবনে বারবার প্রতিফলিত হয়েছে। সাকসেস, সাকসেস স্টোরিটাতেই আমরা আসবো। আচ্ছা সুবিতা, তোমার পড়াশোনা কি কলকাতাতে?
1: না, আমি শুরু করেছিলাম তো, আমি তো আসামের লোক, আসামের জন্ম আমার, আসামের ডিব্রুগড় শহরে বেঙ্গলি হাই স্কুলে পড়তাম।
0: তারপরে কি তোমার বাবা চাকরি করতেন?
1: বাবা ডাক্তার ছিলেন, প্রাইভেট প্র্যাকটিস করতেন। আমি প্রথম ব্যাচ অফ গুয়াহাটি ইউনিভার্সিটির, মানে তখন তো ম্যাট্রিকুলেশন ছিল, তো ম্যাট্রিক পাস, ম্যাট্রিক পাস করে তারপরে কলকাতা চলে এলাম, এসে আর্টস কলেজে ভর্তি হলাম, ওখান থেকে গ্র্যাজুয়েশন করি। আর্টস করে
0: একটু আসামে পিছিয়ে যাবো, আচ্ছা সুবিধা, তুমি কি একমাত্র সন্তান?
1: না না, আমরা চার ভাই এক বোন।
0: তুমি সবচেয়ে ছোট?
1: হ্যাঁ, আমি ছোট।
0: আর তোমার বাকি তিনজন যে দাদা, মানে তারা কি গান বাজনা জগতের কেউ?
1: না, তারা গান বাজনা জগতের কেউ না, তারা চাকরি বাকি, তারপরে তারাও তাদের লাইনে ব্রিলিয়েন্ট ছিল খুব।
0: মানে কেউ ডাক্তার হননি?
1: না, ডাক্তার হননি, বাবার ইচ্ছে ছিল আমি অন্তত ডাক্তার,
0: বাবু করার ইচ্ছে ছিল। তার মানে বাবা নিশ্চয়ই গান ভালোবাসতেন, তোমাকে এত দূর এগিয়ে যেতে পারতে না তুমি?
1: বাবা গান ভালোবাসতেন নিশ্চয়ই। বাবা সেই তখনকার দিনে মাসিক বসুমতী, ভারতবর্ষে সব হতো, তাতে স্বরলিপি থাকতো গানে, বাবার সেই হারমোনিয়াম দিয়ে তুলে আমাকে শোনাচ্ছেন।
0: ও, তোমার বাবা গান বাজনাটা জানতো?
1: গলা ভালো ছিল না, কিন্তু মা ভালো গাইতেন খুব।
0: আচ্ছা আচ্ছা, তুমি ছেলেবেলায় মার কাছে গান শুনেছো?
1: শুনেছি, শুধু শিখেওছি, বসে থাকতাম গাইতাম, আমি সেগুলো তুলে তুলে গাইতাম।
0: মা কোন গান ভালোবাসতেন সেই সময় গাইতেন?
1: মা তখনকার দিন অনেক গান ছিল, যেগুলো রবীন্দ্রনাথের গান তো গাইতেনই সবসময়।
0: তুমি যখন স্কুলেতে গান করতে,
1: আমাদের হেডমাস্টার ছিলেন, উনি খুব গান বাজনা ভালোবাসতেন।
0: আচ্ছা,
1: এবং আমাকে সবসময় উৎসাহ দিতেন, আমার বাবাকেও গিয়ে বলতেন যে এখানে আরামে থাকলে তোর গান বাজনা হবে না, ওকে কলকাতা যেতেই হবে।
0: দেখো, মাস্টার মশাই বলছেন যে ওকে গানের জন্য যেতে হবে, এটা বড় কথা না? তুমি সত্যি খুব ভালো গান করতে। আর যখন গান করতে, বিশেষত কাদের গান তোমার?
1: আমি যাদের গান শুনে মানে গানে উৎসাহ এলো, ভালো লাগতো, তার মধ্যে ছিলেন সত্য চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, তালাত মামুদ, এদের গান
0: যারা,
1: তখন তো কোনো গান ছিল না, ওদের গানই গাইতাম, চেষ্টা করতাম গাইতে, ভালো লাগতো, শুনতাম, গাইতাম।
0: আর ধরো যে নিয়ম করে গান শেখা, সেটা কবে থেকে শুরু?
1: সেটাও স্কুল জীবন থেকে। ওখানে জ্ঞানদায়নী সঙ্গীত মহাবিদ্যালয় বলে একটা স্কুল ছিল, তো সেখানে রতন ঝকার,
0: মানে মরিস কলেজের?
1: হ্যাঁ, লখনৌ মরিস কলেজের এই যে ছিলেন রতন ঝকার, অবশ্যই উনি এসে পরীক্ষা নিতেন, এবং একই সঙ্গে হতো ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার, ওখান থেকে এসে ফলাফল দুটো মিলিয়ে দিতেন উনি।
0: আচ্ছা,
1: তাহলে উনি আসবেন কেন এখানে? তারপরে ওখান থেকে থার্ড ইয়ার অব্দি আমি কি করলাম, তারপরে টনসিলের ট্রাবল হলো, পরীক্ষা এসে গেল, ম্যাট্রিক পরীক্ষা, ম্যাট্রিকের আগে সমস্ত, তখন আর ফোর্থ করা হলো না।
0: আচ্ছা আচ্ছা, তবে চলে এলে কলকাতায়?
1: কলকাতায়
0: আশুতোষ কলেজ।
1: আশুতোষ কলেজ,
0: আশুতোষ কলেজে কি নিয়ে পড়াশোনা শুরু করলে?
1: আমি হিস্ট্রি ইকোনমিক্স।
0: আচ্ছা, এই যে কলকাতায় চলে এলে, তোমার তখন বয়স কত? সদ্য কলেজ থেকে বেরিয়েছো?
1: ম্যাট্রিক পাস করেছিলাম, কত ভুলে গেছি বয়সটা, এক্সাক্ট বয়সটা। তা আমি কলেজে ঢুকি 51 এর পরে, তাদের এখন যোগাযোগ করে বার করতে হয় আর কি।
0: হ্যাঁ, করতে হয়। তাও সেটা বেশ বহু বছর আগে,
1: খুবই অল্প বয়স নেছে এলি।
0: আর তোমার তখন একটা পোশাক অন্যরকম ছিল,
1: ধুতি শার্ট।
0: ধুতি শার্ট, আচ্ছা তখন কি ওটা স্টাইল ছিল? হেমন্তবাবু পড়তেন, শুনেছি কমল দাশগুপ্ত পড়তেন, তখন শিল্পী মানুষেরা সাধারণত ধুতি শার্ট পরতেন, সেদিকে তুমিও পড়া শুরু
1: করলে? ট্রেডিশনাল
0: আসামে উচ্চাঙ্গ সঙ্গীতের যে তালিম পাওয়া, তারপরে কলকাতায় এসে আলাদা করে কোথায় শিখলে?
1: আমি কলকাতায় এসে প্রথমে চিমলারির কাছে শিখতে গেলাম।
0: আচ্ছা,
1: তারপরে উষারঞ্জন মুখার্জির কাছে ঠুংরি শিখতাম, কারণ আমার ঠুংরিটা ছিল না, আমি শুধু খেয়াল হিসেবে তো মেইনলি হতো, তো লাখনৌ স্কুলের খেয়ালটাই প্রাধান্য দেয়। তিন বছরের মধ্যে 6 রাগ, 37 রাগিনী, 10টা ঠাট এসব শিখে তার থেকে খেয়াল টেয়ালে পরীক্ষা নিতেন। তারপর ঠুংরি শিখতাম উষারঞ্জন মুখার্জি, তারপর অনুপম ঘটকের কাছে যেতাম, মানে যেখানে পেরেছি গেছি, যদি কিছু শেখা যায় আর কি।
0: আচ্ছা,
1: অনুপম দা তো আধুনিক গানই তো, অনুপম ঘটক।
0: আর তোমার বাড়িতে বসে অনুপম ঘটকের শুদ্ধ একটা গান শুনেছিলাম, শুকনো শাখার পাতা ঝরে,
1: পাঞ্জাবি হিট,
0: পাঞ্জাবি হিট।

0: মিষ্টি গানটা হেমন্তবাবু রেকর্ড করেছিলেন সেই সময়। আচ্ছা, এই যে গান তোমার প্রথম রেকর্ড, সেও তো তোমার খুবই কম বয়সে, ওটা কিভাবে হলো?
1: একবার একটা খুব বড় কম্পিটিশন হলো, কম্পিটিশনের নাম ছিল কেরিজু। কেরিজু একজন ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, তার নামে এটা হলো মেট্রো গোল্ডেন মেয়ার হলে হয়েছিল। তো HMV কলম্বিয়া ওরা মিলে নিউ ট্যালেন্টস জন্য প্লে করলো, ওটা ছিল 1954 বলে। হ্যাঁ, তা এখানে নাম দিলাম 1400 কম্পিটিটার্স রোজই ডাকে, না পশ্চিমবঙ্গে
0: পশ্চিমবঙ্গে
1: তিন দিন ধরে খালি যাচ্ছি আর এক লাইন ছেড়ে দিচ্ছে, আবার কালকে এসো, আবার কালকে এসো। তারপর হঠাৎ একদিন বললো তোমাকে আসতে হবে না, তোমাকে আমরা চিঠি পাঠাচ্ছি। আমি বললাম বুঝি গেলাম, মানে আউট। তারপর থেকে হঠাৎ একটা চিঠি এলো যে আজকে ফাইনাল হবে, তিনজন সিলেক্টেড হয়েছ, মেট্রোর স্টেজে প্রোগ্রাম হবে, সেখানে কিছু গানিগুনি লোক থাকবে না, HMV-র অথরিটিটা থাকবে, হাফিজ সাহেব ছিলেন নিজে ম্যানেজার। তো সেখানে জানতে পারলাম যে আমি সিলেক্ট হয়েছি এবং তোমার একটা চিঠি পেলাম যে তুমি ফার্স্ট হয়েছ, তোমার গান আমরা রিলিজ করবো। তারপর সেই সুযোগ এলো, তখন পিকে সেন ছিলেন রেকর্ডিং ইনচার্জ, মানে অ্যাডমিনিস্ট্রেটর আর কি। তো উনি আমাকে বললেন যে তুমি গান গেবে, তুমি কয়েকজন মিউজিক ডিরেক্টর সঙ্গে দেখা করে গান খুঁজে বার করো যেটা পছন্দ, দুটো গান। তো অনেক সুদিনদার গান টান তখন শুনেছে, তা গেলাম। তারপর সুদিনদা আমাকে একটা গান শোনালো, বলে এটা তুমি গাও, তালের গান। আমি বললাম না, এটার মধ্যে কথার কোনো ইয়ে নেই, বিশেষ কিছু নেই, ভালো কথা ধরে। তো উজ্জ্বল দিন আমি এক লাভে নিয়ে নিলাম। তা বললো বাহ খুব ভালো লাগছে, এটা গিয়েছিলাম ওর উল্টো দিকে গিয়েছিলাম, স্বর্ণ ঝরা সূর্য রঙে,
0: দুটোই তো আজও মুখে মুখে।
1: হ্যাঁ,
0: তারপরে তোমার কেরিয়ারটা কি করে উর্দুমুখী হতে শুরু করলো?
1: উর্দুমুখী আমার শখ ছিল, তারপরে হিন্দি গান টান শুনতাম।
0: তোমার কলকাতা থেকে বম্বে চলে যাবো, সেটাও তোমার খুবই কম বয়সে।
1: হ্যাঁ, ওটা তখন এ ছিল যে বম্বেতে সবাই গাইছে, আমি কেন পারবো না।
0: তখন বম্বে

0: কারা কারা গাইছেন বিখ্যাত সব?
1: সব মোহাম্মদ রফি, হেমন্ত দা, লতা মঙ্গেশকর তো বাদ দিলাম সে শুরুর থেকে, ওখানে মানা দাও তখন গাইছেন, তালাত মাহমুদ তো ফাড়াফাড়ি করছে তখন।
0: তোমার কি করে মনে হলো যে বম্বে থেকে আমি ঠাঁই পাবো?
1: না আমি ভাবতাম যে আমি তো গাইছি, রেকর্ড করছি, আমার গান বাংলা গান আমার চলছে, মারাত্মক ভাবে পপুলার হচ্ছে, সবাই বলছে ভালো, তো হিন্দি কেন গাইতে পারবো না?
0: এই সময় তোমাকে কি সবচেয়ে বেশি সহযোগিতা করলেন, সাহায্য করলেন বম্বে যাওয়ার ব্যাপারে?
1: বম্বে যাওয়ার ব্যাপার মানে শরৎ সেনগুপ্ত ছিলেন সিনিয়র অ্যাডভান্সের একজন জার্নালিস্ট, খুব শিক্ষিত লোক, উনি খুব ভালোবাসতেন আমাকে। তো উনি আমাকে, আমি একদিন বললাম যে শরৎদা, গুরুদত্ত তখন শুটিং করতে এসেছিলেন কলকাতায়।
0: আচ্ছা,
1: নিউ আলিপুর তখন খালি ছিল, পিয়াসার শুটিং, পিয়াসা ছবি, যে পিয়াসাতে হেমন্ত দার অসাধারণ গান জানে ও কেছে। আচ্ছা, তা আমি বললাম যে আমি গুরুদার সঙ্গে দেখা করব, গান শোনাবো। গুরুদার দেখলে হাসলেন প্রথমে, এসে চল বসে ছেলে, আমাকে বলছে তুমি এত বম্বে গানের জন্য ব্যস্ত কেন? আমার
0: সবাই বাংলা বলতে পারছেন?
1: গুরুদত্ত অসাধারণ, শান্তিনিকেতন তুমি পাশ করা, উদয় শঙ্করের দলে ছিলেন, অসাধারণ, আমাদের চেয়ে ভালো বাংলা বলতো, ইটস ফ্যাক্ট। তারপরে উনি কিছু গান টেপ করলেন, বারোখানা গান টেপ করলেন, তারপর দুটো হিন্দিও টেপ করলেন, করে বললেন
0: যে গান সেগুলোকে রবীন্দ্রসঙ্গীত শোনালে,
1: রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, তারপরে হিন্দি, সুদিন দাস সুরে দু একটা হিন্দি গান ছিল,
0: শুনিনি,
1: ছিল ভালো ভালো গান ছিল, একটা তমন্না বো শম্মা হ্যায় জো না জলতি হ্যায় না বুঝতি হ্যায়, মারাত্মক গান। তারপরে একটা ছিল হোঁটো কে জাম লেলে জুলফো কি শাম লেলে, একটা গুরুদত্ত বললেন যে সময় পেলেই বম্বেতে চলে এসো, তো কোন একটা ছবিতে তোমাকে গাওবো আমি ভালোভাবেই, এবং দেখবো তোমার বয়স কিরকম, নাই লোকেরা কোনো গান হয় না। তাই যে একটু গেলাম অনেক আশা নিয়ে, সেদিন গুরুদত্ত অফিসে নেই, সে মহালক্ষ্মীতে গুরুদার অফিস, আবার তার একদম উপরে শঙ্কর জয়কিশন, কাউকে গান শোনাবে না, হঠাৎ শোনালে তোমার গলা ভালো, ভালো গাইছো দেখে কেউ গাইয়ে দিল,
0: কিন্তু
1: না তা শুধু না, বললেন যে এমন একটা গান দিল যে চললো না, হ্যাঁ তোমার বলে বাস তুমি কিন্তু আর সুযোগ পাবে না। তাই আমি বললাম আমি শঙ্করজি সঙ্গে একটু দেখা করবো, ওরকম একটা গুণী লোক দেখবো, আমি গান ফান কিছু বলবো না। গেলাম, শঙ্করজি তো খুব হারমোনিয়াম বাজিয়ে তখন বাসন বাহার ছবি শুট করছিলেন, এখনো মনে আছে আমার।
0: আচ্ছা,
1: তা আমি বসে বসে শুনছি, হঠাৎ দেখি এটা হাম্বির রাগ বাজা যাচ্ছে হারমোনিয়ামে, শরৎদাকে শোনাচ্ছে আর কি, শরৎ সেনগুপ্তকে। তা আমি মুক্তি বেরিয়ে গেছি, এটা হাম্বির রাগ না, এটা এটার উপর গান আছে, বলে হ্যাঁ তুমি গানা বাজানা আতা হ্যায়, আমি বললাম থোড়া থোড়া। বলে তুমি তো বাঙালি লড়কা রবীন্দ্রসঙ্গীত শোনাও, জানতে হো? আমরা হ্যাঁ জানি।
0: কোনটা শোনালে?
1: চোখে আমার তৃষ্ণা।
0: আচ্ছা,
1: শুনলো, তারপরে টেপ করলো, বলো আর একটু, আর একটু করে, তারপরে হিন্দি আতা হ্যাঁ, বলো হ্যাঁ হিন্দি শোনালাম, বাস আর কিছু যাই না। শঙ্করজি গান শুনলো, তারপর জয়কিশনকে ডেকে পাঠালো, তারপর দেখি কুমতাকার বলে ফটোগ্রাফার ছিল স্ক্রিনের, খুব পপুলার,
0: আচ্ছা
1: তাকে ফোন করছি, আমরা কিছু যাই না। তারপরে হঠাৎ বললো কি তুমি জয়কিশন শুনলো, শুনলো, বলে কাগজের উপর তুমি একটা সই করো যে তুমি আমাদের ছাড়া কারো কাছে এক্সক্লুসিভ। আর তখনকার দিনে তখন আমাদের পয়সাগুলি হাতে কম, বুঝলে, শুধু আমি এসছি বলে সেই জন্য আমাকে 2000 টাকা দিল।
0: একটা ফিল্ম দেখেছিলাম শঙ্কর জয়কিশনের উপরে, তাতে তোমাকে পরিচয় করলো ইয়াং সিঙ্গার ফ্রম বেঙ্গল বলে। হ্যাঁ, তারপরে শঙ্কর জয়কিশনের সঙ্গে তোমার প্রথম কাজটা বলো।
1: প্রথম কাজটা হলো অমিয় চক্রবর্তী, তখন অসাধারণ প্রডিউসার, নিজে লিখতেন স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট, ফাইনাল সব নিজের, দাগ, সীমা, পতিতা, সুপার সুপার হিট হিসেবে অমিয় চক্রবর্তী, যিনি দিলীপ কুমার দেবানন্দকে ইন্ট্রোডিউস করেছিলেন ফিল্মে।
0: আচ্ছা,
1: সেই অমিয় চক্রবর্তী ছবিতে গাইলাম, ছবির নাম ছিল কাঠপুতলি, আর হিরো ছিলেন তাকে কিং অফ কিংস বলতো বলরাজ সাহানি। সেই ছবির গান আমার সুপার হিট হয়ে গেল।
0: গানটার লাইন কি ছিল?
1: মঞ্জিল ওহি হ্যায় প্যার কি রাহি বদল গয়ে।
0: আচ্ছা ছবি দেখ, কাঠপুতলিতে তোমার কি লতাজি গিয়েছিলেন?
1: লতাজি চারটে গান ছিল, দুয়ের ছিল না,
0: মানে দুজনেরই সোলো ছিল,
1: সোলো ছিল।
0: আচ্ছা, এই যে ধরো তুমি ওখানে যখন গেলে তখন ফিমেল সিঙ্গার যারা মহিলা শিল্পী, লতা মঙ্গেশকর, গীতা দত্ত, শামশাদ বেগম,
1: শামশাদ বেগমকে আমি মানে পাইনি গানে আর কি, গীতা দত্ত, তারপরে লতা আশার সঙ্গে তোমার অনেক গানই আছে,
0: প্রচুর গান তোমার
1: অনেক গান আছে।
0: ধরো লতা মঙ্গেশকর তখন যথেষ্ট নাম করে ফেলেছেন,
1: হরিব বাবা,
0: মানে তখন একটা দারুণ জায়গাতে রয়েছেন, তুমি যখন গেলে এবং তার সঙ্গে ডুয়েট করলে,
1: আমার প্রথম ডুয়েট সেটা সুপার সুপার, ওটা ইউনিয়ন অফ জার্নালিস্টের পুরস্কার পেয়েছিলাম টিল দেন আর কি, মানে তার আগে এরকম ডুয়েট গান হিট হয়নি। তারপর হবে কেন কেউ জানেন, মায় রঙিলা প্যার কা রাহি দূর মেরি মঞ্জিল, ছোটি বহন,
0: ছোটি বহন,
1: যে গান দিয়ে মাহমুদ কি ছিনল,
0: অভিজ্ঞতা বলো, বয়স বলো, সবকিছু, একটা বাঙালি ছেলে ওইখানে গিয়ে ওই লেভেলে একটা
1: গান, আমি যখন প্রথম গান গাই তখন আমার

0: ছিল 26 বছর 4 মাস, মনজিল হুইয়ে পেয়ে আর কি যখন গাই,
1: তখন তো লাইভ মিউজিশিয়ান, অত
0: তখন আমার বাংলা গান অনেক হয়ে গেছে, অনেক হিট হয়ে গেছে।
1: মানে সেটা এখানে কি কি গান তখন হিট হয়েছে তোমার?
0: তখন উজ্জ্বল দিন হয়ে গেছে, তারপরে প্রবীরদার সুরে যার আলো নিভে গেছে, তারপরে আমার নিজের সুরে রাত হলো নিজুম ফুলির দু চোখে ঘুম দূর দিগন্ত ডেকে আছে মেঘে, এই যে এই কচি টচি তার মাঝখানে ঘুরেলাম বোমা থেকে।
1: আচ্ছা, তুমি এটা নিজেই সূত্র দিলে, অত কম বয়সে তুমি সুর করেছো, তোমার নিজের সুরে যে রেকর্ড রাত হলো নিঝুম সেটা যথেষ্ট জনপ্রিয়।
0: আরে
1: এই সুর করার ইচ্ছেটা কি করে এলো? সুরটা আলাদা করে কারো কাছে শিখেছিলে না ভেতর থেকেই আসা?
0: না, নিজের থেকে। এটা ভালো কথা পেলে মনে হচ্ছে কি সুর করলে ভালো লাগবে, আরো সুর করা আমাদের একটু তুলে ধরা তো। তারপরে ওই ক্লাসিক্যাল এটা ছিল শিবরঞ্জনীর সঙ্গে আইডি ভাইরো লাগিয়ে দিলাম, রাত হলো নিঝুম, যেমন

0: এটা গেল তো শিবনঞ্জনে আগে বসানো, এবার সঞ্চয়ী করলাম নিবু নিবু হলো তারার প্রদীপ, এইভাবে আর কি
1: তখন
0: এক্সপেরিমেন্ট করতাম।
1: আমি এই শব্দ
0: এইভাবে এক্সপেরিমেন্ট করতাম আর এগুলো জানতাম বলে অসুবিধা হতো আর কি।
1: তুমি পাশাপাশি কিন্তু ওয়েস্টার্ন মানে অর্থাৎ পাশ্চাত্য সঙ্গীতের শোনা এবং চর্চাটা চালিয়ে গেছো।
0: হ্যাঁ আমি শুনেছি, আমি শুনতাম।
1: কোন গানটা তোমার খুব প্রিয় ছিল আর তুমি গাইতে?
0: ফলিং লিভস এসব গাইতাম, যেমন এই গানটা, এগুলো ওদের কিংকল। দ্যার ইজ এ গোল্ড মাইন ইন দ্য স্কাই ফার অ্যাওয়ে, উই উইল ফাইন্ড ইট ইউ অ্যান্ড আই সাম সুইট ডে। এগুলো এইসব গাইতাম। তারপরে প্যাডবুনের গান,
1: প্যাডবুনের কোন গানটা তোমার খুব প্রিয় ছিল?
0: The more you deceive them, the more they like your technique. এইসব গান পুরানো বলি।
1: আচ্ছা সুবীর দাস, তোমার এই যে রেন্ডারিং অর্থাৎ যে স্টাইল গানের, ধরো আমরা যে ধরনের গান শুনতে অভ্যস্ত ছিলাম, তুমি যখন গান গাইতে শুরু করলে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, মানে শুনলেই বোঝা যায় এটা সুবীর সেন। এই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স কি কোথাও একটু রয়ে গেছে তোমার এই থ্রোগুলো?
0: হ্যাঁ তা শুনুন, ওয়েস্টার্ন এতে তোমার কার্ডিফে ট্রিনিটি কলেজ অফ মিউজিক, ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, ওখানে আমি 18 বার গিয়েছিলাম।
1: আচ্ছা,
0: একবার নমাস ছিলাম ইংল্যান্ডে, অনেকবারই গেছি, 5-6 বার হয়ে গেছে, কিন্তু একবার নমাস ছিলাম। তখন ওখানে গিয়ে দেখলাম যে এই তো অন্য ব্যাপার, হ্যাঁ পুরো অন্য ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে গানটা তো সুর পরে, আগে এসে কথাটাকে বলা, মানে বিরাট ব্যাপার। ওখানে 5-7 জনকে দাঁড় করিয়ে ভয়েস প্র্যাকটিস করাচ্ছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ সেখানে ওদের স্টাইল বলে কোনো কথা না, সেই স্টাইলে তুমি আমাদের দেশের গান গাও, দেখবে অন্য অ্যাপ্রোচ।
1: আমি সেটাই বলতে চাইছি, তুমি তো ওখানে ট্রেনিংটা নিয়েছিলে।
0: ট্রেনিং ঠিক না, আমি শুনতে যেতাম,
1: শুনতে যেতাম, যার জন্য তোমার গানের, যেমন আমার মনে আছে তুমি একটা কম্পোজিশন করেছিলে আগ্নেয়গিরিকে, অদ্ভুত তার কর্ড ভেরিয়েশন, তোমার কি একটু মনে পড়ে? এটা খুব একটা অসাধারণ তোমার কম্পোজিশন ছিল।
0: তুমি দেখো যে দুটো পাশাপাশি দুটো স্কেল টনিক, সাগাপা সাগাপা দুটো স্কেল, একটা সি একটা সি স্যার।

0: এখন আমাকে যদি শৈল দা বলে তোর টনিক কোনটা, আমার না তাহলে বলি
1: একই প্রেম নিজেকে নিজে শুধালে মনে হলো আমি যেন

0: কাছে ডাকলাম, আগুনগিরিকে জ্বলতে দেখে সে।
1: আচ্ছা, তুমি একটু আগে সলিলদার কথা বলছিলে, সলিল চৌধুরীর কথা। তোমার তো প্রচুর গান আছে, অধিকার কি কাকে দেয়, সলিলদার নিজে বলেছেন তুমি গেয়েছো, সলিলদারের ব্যাপারটা কিছু বলো না গো।
0: আমার যেটুকু ধারণা, আমার ধারণাটা যে সবসময় ঠিক হবে এমন কিছু নয়। লেখা এবং কম্পোজিশনের শেষ কথা কিন্তু সলিল চৌধুরী, তাই বলে কাউ কিছু তো করা হচ্ছে না। আর কি সলিলদার যখন শুনি মনে হয় এই আমার কি ব্যাপার। আজকে সলিলদার জীবনের শ্রেষ্ঠ গান গাওয়ার সুযোগ আমার হয়েছে, ধরণীর পথে পথে দূরে, নিজে বলে গেছেন। সুধীন দাশগুপ্ত জীবনের সবচেয়ে জনপ্রিয় শ্রেষ্ঠ গান আমার এই গান, এত সুর এত গান যদি কোনো দিন থেমে যায়। তেমনি অভিজিৎ দার, হয়তো তোমার অনেক ক্ষতি করেছি, সারাদিন তোমায় ভেবে, নয় থাকলে আর কিছুক্ষণ,
1: অনলদার চন্দনাকা
0: ছোট্ট কপাল, আমি সবারই গান গিয়েছি। তবে মোটামুটি ভাবে প্রত্যেকটা গানই লোকের ভালো লেগেছে। আমার এখনো মনে আছে প্রেমেন মিত্র, প্রেমেন্দা আর কি, প্রেমেন্দা আমার গান ভালো। প্রেমেন্দা একদিন রেডিওতে এইখানেই মনে আছে আমার এখন, আমি এসেছিলাম কিসের জন্য, আমাকে বলে শোন ওই গানটা কাল লেখারে, বলে কোনটা, বলে তুমি বলেছিলে কোনো মনের মুক্ত জান, বলে বলে এই কাব্য এখন পর্যন্ত কিন্তু বাংলা গানে হয়নি, তুই জেনে রাখ, তুই তো ভালো গাইবি গিয়েছিস অসাধারণ। বললো না, বলে এটা জেনে রাখ, এটা আমার আমার নিজস্ব ধারণা। আমি বললাম অমিয় দাশগুপ্ত বলে কি গান লিখেছে। আর অভিজিৎ দা এই গান সুর করেছিলেন ট্রামে, আমি আর অভিজিৎ দা আসছি, ভিকেশন ওই যিনি আমাকে এ করেছে মানে প্রথম চান দিয়েছিলেন, কোনো ভালো গান এলে বলতে এটা সুবীরকে দাও। তো অভিজিৎ দার কাছে গান দিয়ে গেল অমিয় দাশগুপ্ত, এটা পড়ে অভিজিৎ দাকে বললো অভিজিৎ তুমি এটা সুর করো, সুবীরকে দাও। অভিজিৎ দা জবাব নেই, ট্রামে বসতে বসতে সুর করলেন। বললো কি সুর করা যায় করা যায়, করে টরে গুন গুন গুন করছে, বললো একটু আমাদের পুরনো এ, অথচ আবার সুনীল সাগরে পাঠালে রান, আবার রান আবার এদিকে তুমি বলেছিলে, মানে একটা কীর্তন ভাঙা অর্থ নয় কীর্তন করলেন।
1: সেসব দিনগুলো কোথায় যে কীভাবে কী সৃষ্টি হয়েছে। আচ্ছা, বম্বে থাকার সময় ওখানকার যারা বিখ্যাত হিরো হিরোইন, হ্যাঁ, আমরা যাদের মানে সবসময় ছবি দেখতাম, তাদের সঙ্গে তো তোমার সেই অর্থে বলতে গেলে উঠা বসার সম্পর্ক।
0: হ্যাঁ, সবাইকে চিনতাম আমি, ধরো যাদের গিয়েছি যাদের লিপসে, তারা তো ভালোবাসত। দেবানন্দ রাজেন্দ্র কুমারের জীবনের শ্রেষ্ঠ গান আমার গান, আজ কা পঞ্চি দিল মেরা এক আজ কা পঞ্চি। আচ্ছা, তারপরে মনোজ কুমার,
1: মনোজ কুমারের লিপে,
0: মনোজ কুমার যে আপনি হয়ে পারায়, ওটা লতাজি আমার ডুয়েট ছিল, গগন পে চন্দা। আর একটা ছিল বসন্ত শাশুড়ি প্যার মে মিলনা সনম, ওটাই বোধ হয় মনোজ লিপসে, লতাজি আর আমি। আমি গিয়েছি দেবানন্দ স্বামী কাপুর, তখন বিরাট ব্যাপার, স্বামী কাপুরের বয়ফ্রেন্ড ছবি পুলে একটা গাইলাম, খুব ভালো লাগে উল্লার গান। আমাকে বললো তুমি এই গান গাইতে পারবে, আমরা কেন পাবো না, আমরা এই চ্যাংড়া বড় গান গাওয়া তো সোজা। স্বামী কাপুর মধুবালা যাচ্ছে, মানে মধুবালা পেছন পেছন স্বামী কাপুর দেখতে দেখতে যাচ্ছে আর কি, ফলো করছে আর কি, তখন ডাকতে হবে তো, হ্যাঁ এই এসব বলতে তো পারে না। তো শৈলেন্দ্র লিখেছিল গান, শৈলেন্দ্র বললো তুমি এটা কিভাবে বলবে, মানে তুমি খালি বলো মাইনে কাহা মেরে যা আদা বার দেয়, এটা পরিচয় করার শুধু। আমি সেটা স্বামীর চরিত্র বুঝলাম, আমি বললাম মাইনে কাহা মেরে যান আদা বার দেয়, আর আর সে দেখো না যাও জানে মন হামসে নজর তো, এইসব করে তো গেলাম এবং ওরাও বুঝলো যে আমি যেটা বলেছি সত্যি কথা। এইসব চ্যাংড়ামোর গান গাওয়া খুব সোজা, খুব জল ওইখানে দাঁড়িয়ে তুলে গেলাম আমি,
1: বা
0: এর ঘটনা গান রোমান্টিক গান ভাবে শঙ্করজি ওটাকে অন্য করেছিল, ওইখানে দাঁড়িয়ে ডায়লগ করে তিনটে টেক করলাম, স্বামী সেই তাগড়া ছিল আমাকে খুব তুলে মাথা ঘোরাচ্ছে এবং করে করে ঘুরেছে, বলে ক্যা ক্যা বাঙালি বাবু।
1: সেই সময় তুমি গীতা দত্তকে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে একসঙ্গে ডুয়েট করছো,
0: অনেক গান আছে।
1: তুমি যখন গান করেছো ওদের সঙ্গে ভাল লাগতো না করতে?
0: ফিনিশড আর্টিস্ট, অত নাম করা আর্টিস্ট।
1: আচ্ছা সুবিধা, তোমার এই যে সিনেমায় অফার পাওয়া, তুমি এত সুন্দর দেখতে ছিলে, এটা তো ছবি বলে
0: সিনেমায় আমাকে নামায়
1: মমতে,
0: মমতে ছবি করেছি তো, অনুভব প্রেসিডেন্ট হওয়ার পর ছবি অনুভব, আমি ছিলাম তো সিঙ্গার সুবীর সেন এর বন্ধু, ওটা ছিল সঞ্জীব কুমার, সঞ্জীবই জোর করেছিল। সঞ্জীবরা যখন সেঞ্জীবের এসে পড়তো, সেঞ্জীবের থেকে আমাকে তিনবার বেস্ট সিঙ্গার প্রাইজ দিয়েছিল। আমাকে একদিন মাদ্রাস থেকে প্লেনে আসি, আমি বিশ্বজিৎ সঞ্জীব একই প্লেনে, আমি ওকে চিনতেই

0: পারিনি, কোনো দেখিনি আগে। আমি বললাম তুমি সঞ্জীব? বলে আর দাদা আমি আপনাকে জানি, আপনি আমাকে জানবেন, ঠিক আছে। তারপর বললাম আমার একটা অনুরোধ, অনুভব ছবি এরকম আছে, আমি সেখানে একটা সিন আছে যেখানে একজন ফরেনার এসছে, সে হিন্দি গান জানে না, বাংলা গানও জানে, রবীন্দ্রনাথের কথা জানে, তা তোমাকে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে। আমি গাইলাম সেদিন, দুজনে দুলে ছিল বনে,
1: মানে একটা হিন্দি ফিল্মে বাংলা গান,
0: পুরো পুরো গানটা ছিল। এই পুরো বাংলা গান কোনো হিন্দি ফিল্মে কেউ শোনোনি।
1: তারপর তুমি এখানে যে মোমের আলো বলে ছবিতে অ্যাপিয়ার করলে, ওটা কিরকম ঘটনা ঘটেছিল?
0: ওটা উত্তম দা আমাকে খুব ভালোবাসতেন, আমার গানও ভালোবাসতেন, আমাকেও ভালোবাসতেন। আমি বোম্বে থেকে এলে উনি গাড়ি পাঠিয়ে দিতেন, খবর পেলে আমাকে প্রায় বলতেন বাহ, সুবিরম ডাকতেন আমাকে, বাহ বাহ। তারপরে সলিল দত্তকে বলো সুবীরকে বোঝাও অভিনয় করতে, আমি আছি, আমি করব। আমি তো ভাবতে পারি না আমি এরও উত্তম দা ডাক্তার।
1: আচ্ছা, আরেকজন মানুষের সঙ্গে তোমার কিন্তু ভীষণ সখ্যতা ছিল, সেটা হচ্ছে দেবব্রত বিশ্বাস।
0: হ্যাঁ হ্যাঁ, জর্দা অসাধারণ লোক ছিলেন, গাইতেন তো নিশ্চিত,
1: অদ্ভুত সম্বোধন করতেন,
0: ডক্টর সেন ডাকতেন।
1: এটা কেন ডক্টর সেনটা কেন বলতেন?
0: ওনার হাঁপানি ছিল তো, আমার তো ডাক্তারি আমি সবসময় করি।
1: তোমার সেই হোমিওপ্যাথির?
0: না হোমিওপ্যাথি, উনি স্প্রে করতেন। একদিন ভীষণ কষ্ট হচ্ছে, অস্থির করছে, আমি বললাম তো এটা একমাত্র কমবে অ্যান্টিহিস্টামিন খেলে।
1: আচ্ছা
0: হ্যাঁ, আমি পাশে ফার্মেসি, ওখান থেকে এনে একটা দিলাম, খেয়েতে দুপুরবেলা বিকেলবেলা গেছি, বলো কি ভালো ওষুধ দিছ, মানে আমার একদম শান্তি হয়ে গেছে, তুমি ডক্টর সেন এবার।
1: দেখো, বাবা চাইতেন ছেলে ডাক্তার হোক, সে ফাইনালি কিন্তু ডাক্তারি তুমি পাস করে গেলে। এখানে এসে তোমার সেইভাবে আমরা ফিল্ম প্লেব্যাক অত পেলাম না কেন গো বাংলা ফিল্মে?
0: বাংলা আমি করেছিলাম কয়েকটা ছবিতে, বিশ্বজিতের লিপসে, এছাড়াও আছে পাঁচ ছটা বাংলা ছবি তো আছে। আমার সন্ধ্যার দিদার, আমার তো দুয়ের গান ছিল, আমি ইংরেজিতে গাইছি, উনি বাংলাটা গাইছে। ফাগুনেরও ডাক এলো, তারই সাড়া পাই, ইংরেজিটা আমি পুরো গেছিলাম, একই গান একই সুর
1: ওটা করলে। আর তারপরে একটা সময় তুমি বোম্বে থেকে বাংলাতেই চলে এলে, আর বোম্বে থেকে গেলে না,
0: সেটা অনেক ব্যাপার। সেটা হলো যে শঙ্কর জয়কিশন, তখন জয়কিশন মারা গেল, শঙ্কর ছবি ছেড়ে দিল, ছবি আর নিচে না করবে না। তারপরে আমাকে বললো তুমি এত ভালো গান সব গেছো, এখন তোমাকে কে কি গান দেবে তুমি বোঝো না, তোমার ইজ্জত চলে যাবে বাংলা, তুমি যেখানে যাও সেখানে তোমার হবে, তুমি কলকাতা ফিরে যাও, ওখানে গিয়ে গান করো। আর তখন আমার মা 11 বছর বিছানায়, সব প্রায় চিঠি লিখত দাদারা যে মা তোকে দেখতে চেয়েছে, তুই চলে আয়, এসব ইত্যাদি। তারপরে তো আমি আসার পর কিছুদিন পর তো মা মারা গেলেন।
1: তোমার ওই যে মানে ওই গ্ল্যামার, ওই টাকা পয়সা, মানে যা হয় সাধারণত, তারপর ওই ছেড়ে এখানে যখন চলে এলেন, তখন তোমার কোথাও কোনো আফসোস ছিল না?
0: দেখো ভাই, সবারই একটা ইচ্ছে থাকে, লোভ আর ইচ্ছে দুটো আলাদা জিনিস।
1: ভারী সুন্দর কথা বলে, লোভ আর ইচ্ছে দুটো আলাদা জিনিস, সেটা তুমি বরাবরই সামলে নিতে পারো।
0: আমার ইচ্ছেটা ছিল, লোভ খুব একটা বেশি নেই, কিছু তো আছে নিশ্চয়ই, কিন্তু
1: সেটা ভালো গান শোনার, ভালো শোনাবার লোভ। তোমাকে কোনোদিন আমি খাতা নিয়ে গাইতে দেখিনি, তুমি এত গান মনে রাখো কি?
0: না, আমার এখনো খাতা নেই, আমি এখন ভুলে যাচ্ছি। এই খাতা না দেখে গানের একটা ইতিহাস হলো, বোম্বেতে বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে 2.5 লক্ষ লোক ধরে না, বাইরে আর ভেতরে মিলে সেদিন 2.5 লক্ষ লোক হয়েছিল। শঙ্কর জয়কিশন 3 বার বেস্ট মিউজিক ডিরেক্টর পেলো, সেখানে শ্রোতা ছিল রাজ কাপুরের মতো সব ফিল্মে আর্টিস্টরা, হিরোরা সব, হিরোইনরা সব, সব দর্শক, আর লোক ওল্ডলি সিপেজ 8 ঘন্টার জন্য বন্ধ। হ্যাঁ, সেখানে আমি, লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফি তিনজনে গান গিয়েছিলাম। তা আমি দুয়ের গাইছি, লতা আর আমি, মায়ের রঙিলা পেয়ার কারাই। তা আমি তো হাত পাক ছুড়ে টুট পড়ে গাইছি, আর লতা দি কাগজ নিয়ে গেছিল। এখন এদিকে লোকরা কাগজ দিয়ে তো মুখ দেখতে পাচ্ছে না, দিদি বাহিনজি কাগজ হারাও চটে গেছে। তারপরে তখন শঙ্করজি বলেছিল, সুবীর বাবু কা জবাব নেই, কোই কাগজ কা জরুরত নেই পড়তা, দিমাগ ইতনা।
1: আচ্ছা সুবিধা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তোমার একটা বিস্তৃত জীবন কথা আমাদের মাপার সময়ে ধরতে পারবো না, একটু তো উদ্বৃত্ত থাকবেই। কোন গানটা মনে হয় তোমার জীবনে তোমার গাওয়া শ্রেষ্ঠ গান, তোমার নিজের মনে হয়?
0: আমার মনে হয় আমার বললেই তো হবে না, আমার যে গানে গাই যখন যেটা গাই তখনই মনে হয় অসাধারণ। যেমন শেষ গান যখন শরীরটা ধরনীর পথপথে, ওই কথা আর ওই সুরের স্টাইল গাইলাম, তখন মনে হলো এটাই বুঝি চেষ্টা করলাম। তারপরে যখন নিজেরই রেকর্ড আবার হঠাৎ শুনলাম, আমি

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

কিছুক্ষণ শুনলেন গজল শিল্পী সুস্মিতা গোস্বামী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: রামধনু কলম। নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আধুনিক গান ও বাংলা ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী সুবীর সেন।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এখন শুনবেন বাংলা ছায় ছবির গান। আজ শুনুন প্রাক্তন ছবির গান। প্রথম গানটি শিল্পী অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল।

0: event at the Asian Games. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। কলকাতা ও তার আশেপাশের আবহাওয়ার আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ কখনো কখনো মেঘলা থাকবে। আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা সর্বোচ্চ ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি কম এবং সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 95% এবং সবচেয়ে কম 63%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়ার একটি বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলার কোথাও কোথাও আজ রাত 2:20 মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:00 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, ভাসমান বাক্সে কাঁকড়া চাষ, এ সম্পর্কে বলবেন ডক্টর সুমন কুমার সাহু। 6:40 আপনার স্বাস্থ্য, খাবারের রাসায়নিক আজিনামোটো, বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাথমিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও ঠুমরি, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা হৈমন্তী দে। 10:30 গানের ভেলা উপস্থাপনা শ্রীতমা মিত্র। 11:00 যুবগণের অনুষ্ঠানে একুশে সাহিত্য উপস্থাপনায় আভাস দেবনাথ ও মৌলী সরকার। 12:00 সঙ্গীত শেখার আসর পরিচালনা পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুল গীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার। 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:45 সেবা সংকল্প অভিযান প্রযোজনা আকাশবাণীর সংবাদ বিভাগ। 2:00 আসর, 2:30 বাংলা নাটক বাঁশি রচনা শ্যামল সেনগুপ্ত, প্রযোজনা জগন্নাথ বসু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা মিতুল সাহা। 5:30 যুবমানের অনুষ্ঠান উপস্থাপনায় ত্রিশিতা সাঁতরা। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 যাত্রা ঋষি বাল্মীকি রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনা মুক্তধারা সিঙ্গুর। 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়। 8:30 পত্রপাঠ রোগ বিদায় উপস্থাপনা তনয়া বিশ্বাস, প্রযোজনা দেবর্ষী ঘোষ। 8:55 এ মাসের গান। 9:00 শিক্ষাঙ্গন থেকে হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন বিতোষক চক্রবর্তী। রাত 9:30 নজরুল গীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার। 9:45 দোতারা শিল্পী উজ্জ্বল চক্রবর্তী। 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 গজল শিল্পী দেবাশিস অধিকারী। 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। শুনবেন অনুষ্ঠানটির 253 পর্ব। 6:45 ভক্তিমূলক গান শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 7:10 যুবনী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা কিং সুখ ঘোষ। 8:30 হিন্দি শিক্ষার আসর উপস্থাপনা অঙ্কিত শর্মা। 9:00 নজরুল গীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার। 9:20 বাঁশি শিল্পী উজ্জ্বল চক্রবর্তী। 9:40 রাস্তারা উপস্থাপনা অঙ্কিত শর্মা। 10:15 মিনিটে বাংলা আধুনিক।

জানান 10:30 বৃন্দ গান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স 111, বেলা 12:00 সুরভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী অমলেন্দু চৌধুরী, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভক্তিমূলক গান শিল্পী চুনিলাল ভট্টাচার্য, 5:20 উর্বশী, উপস্থাপনা রোশন মোরারকা, সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা তাপ্তী চট্টোপাধ্যায়, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান, অনুষ্ঠানে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার ও দেশ গঠনের জন্য নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও তার কার্যকর আলোচনা। 7:45 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা তাপ্তী চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16 হয়ে 24 সেকেন্ড। জয় হিন্দ।